আকাশবাণী মুর্শিদাবাদ, আজ বুধবার, তেসরা আষাঢ় 1948 শকাব্দ, 9ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 24শে জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 5 সেকেন্ড।

অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিল্প হচ্ছে শখ, যার শখ ভিতর থেকে এলো সেই পারে শিল্প সৃষ্টি করতে, ছবি আঁকতে, বাজনা বাজাতে, নাচতে, গাইতে, নাটক লিখতে, যাই বলো।

শখের আবার ঠিক রাস্তা বা ভুল রাস্তা কি, এর কি নিয়ম কানুন আছে? এ হচ্ছে ভিতরকার জিনিস, আপনিই সে বেরিয়ে আসে, পথ করে নেয়। শুনলেন অমৃতবাণী আকাশবাণী।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুই দেশের নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের মন্তব্যের জবাবে বলেছেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। এলনিনোর কারণে মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ায় কৃষিক্ষেত্রে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুটি গোল করেন। গ্রুপ এল এর অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ

0: আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। দুই নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 285,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশী পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশী পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6টি বিদেশী পতাকাবাহী সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
1: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
0: পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ ও ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বরিষ্ঠ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের সময়কালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষিণী বিশ্বের দেশগুলির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অবদান রাখায় দেশের লক্ষ্য। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির উপর নিয়োগ নিয়ে আলোচনা হয়।
2: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threat for us.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে

সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলির উপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সব ধরনের ভারসাম্যহীনতা একরকম নয়। জনসংখ্যাগত বৈশিষ্ট্য, উন্নয়নের স্তর, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অর্থনৈতিক কাঠামোর পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে এই বৈষম্য তৈরি হয়। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315 জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111 জেলায় সেচ ব্যবস্থা 25% কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলিকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং যে সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। শ্রী চৌহান আরও জানান, কৃষকদের সময় মতো পরামর্শ প্রদান নিশ্চিত করতে কৃষি বিজ্ঞান কেন্দ্র, অ্যাগ্রোমেট ইউনিট এবং এসএমএস, হোয়াটসঅ্যাপ, কল সেন্টার, রেডিও, টেলিভিশন ও সমাজ মাধ্যম সহ একাধিক পরামর্শমূলক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। সামুদ্রিক ক্ষেত্রে এলনিনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশন ইনফরমেশন সার্ভিসেস। হায়দ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে চেভেল্লার সাংসদ কোন্ডা বিশ্বেশ্বরের ডি প্রথম বুলেটিনটি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এলনিনো পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং চলতি বছরের নভেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌ পরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরানি নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে।

0: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর একটি ম্যাচে ক্রোয়েশিয়া পানামার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ক্রোয়েশিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপকের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুই দেশের নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের মন্তব্যের জবাবে বলেছেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা। খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী দেবব্রত বিশ্বাস।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এই ফেম প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী সুমিত্রা রায়।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন কৃষি পরামর্শ। ধানের জন্য বলা হয়েছে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ট্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের জন্য বলা হয়েছে ঝড় বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ক্ষতি এড়াটোর জন্য পাকা ফল দ্রুত সংগ্রহ করুন। সতর্কতায় বলা হয়েছে ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা অথবা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, স্প্রে করা সার প্রয়োগ ব্যাহত হতে পারে। সাধারণ পরামর্শে বলা হয়েছে সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি অথবা সমর্থন দিন, যাতে গাছটা হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার কিছু অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন আপনাদের আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। সাতটা বেজে 25 মিনিটে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। 7:45 শুনবেন বাংলা ছায়াছবির গান। সকাল 8:00 শুভ সকাল, আজকের বিষয়ে আমি তারেই খুঁজে বেড়াই। 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। 12:58 থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। 2:05 অনুরোধের আসর, আজ থাকবে লোকগীতি। 2:30 সেলিব্রেশন অফ 90 ইয়ার্স অফ আকাশবাণী, বিষয় ইয়ার্লি রাউন্ড আপ অফ 90 ইয়ার্স অফ আকাশবাণী। 3:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 3:10 থাকবে বিশেষ অনুষ্ঠান, নারীদের জন্য সহজ আসন ও উপকারিতা, এ বিষয়ে বলবেন সোমা মুখোপাধ্যায়। 3:40 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুল গীতি। 5:30 ক্ষেত খামারের কথা। 6:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 6:05 শুনবেন কীর্তন।

সন্ধে 6:35 থাকবে গ্রামীণ সংবাদ, 6:40 স্বচ্ছ ভারত, 6:50 অতুল প্রসাদী গান, 7:10 আজ সন্ধ্যায়, 7:30 থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ, 8:10 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 8:25 শুনবেন বাংলা আধুনিক গান, 8:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের অ্যাসেম্বলি রিভিউ, 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ, 10:10 জলসাঘর অনুষ্ঠান লাইভ ফোন ইন প্রোগ্রাম, উপস্থাপনায় থাকবেন সুমন চট্টোপাধ্যায়, এবং রাত্রি 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কাতারে বিস্ফোরণের ঘটনায় প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। এই বিষয় নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এল নিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতিতে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2 গোল করেছেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশমন্ত্রক জানিয়েছে 10 ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11 ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 285,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3 ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশী পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশী পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6 বিদেশী সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16 ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশমন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্য

ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের মধ্যে তাদের মধ্যে এই আলোচনা হয়। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানান, ৭ই ফেব্রুয়ারির যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। সরকার এটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কিছু তথ্য জনগণকে বিভ্রান্ত করছে বলেও জানিয়েছে সরকার। তেল বিপণন কোম্পানি, জ্বালানি পরীক্ষা সংস্থা ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সরকার ইথানল মিশ্রণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে কাজ করছে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। এল নিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে ৪৩% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট ৩১৫টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে ১১১টি জেলায় সেচ ব্যবস্থা ২৫%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানা শস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং এই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী তিন দিন উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে ৫-0 হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুটি গোল করেছেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে ৬টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে ১-0 হারিয়ে দিয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল ৭:৩০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কাতার বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি রাজ্যে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ গড়ে তোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চশিক্ষা দপ্তর 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করছে। বকটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতে বিভিন্ন জেলায় গতকাল 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছি বিস্তারিত সংবাদে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের উপরে ধন্যবাদ সূচক ভাষণে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি।
1: যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন। 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘর ছাড়া করেছেন। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে।
0: বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে, তাঁর নামে 102টি মামলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার 1 মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে 1 মাসে রাজ্যের কোষাগার 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে।
1: প্রতি মহকুমায় মহিলা থানা আর 112 প্রতি থানায় একটি করে গাড়ি। আপনার সরকার, আমাদের সরকার আরো দুটো কাজ করেছে, দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস চার জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি IPS দময়ন্তী খুঁজে খুঁজে বার করব, আরজি করার বিচার হবে।
0: মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সরকার BSF কে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখনও পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত 1800 জন রয়েছেন। রাষ্ট্রের নিরাপত্তা এবং বাংলাকে সুরক্ষিত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি জানান। শ্রী অধিকারী জানান, রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটাতারের বেড়া দিতে এখনও পর্যন্ত BSF-এর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিংয়ের কাজ সম্পূর্ণ হবে। সরকারি সম্পত্তি রক্ষায় বিধানসভা অধিবেশনে আগামীকাল আজ বিল আনা হবে। এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে। সেই সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকার ক্ষতিপূরণ আদায় করবে। এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। নির্বাচনের পরে তাদের কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াকআউট করে। পরে ধ্বনিভোটে রাজ্যপালের

অভিবাসনের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়। পশ্চিমবঙ্গে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নতুন সরকারের শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের দিশাকে বাস্তব রূপ দিতে

0: মধ্যে রয়েছে। সুরাটের আদলে কলকাতা, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া ও ডানকুনিকে যুক্ত করে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, লজিস্টিক্স ক্লাস্টার তৈরি করা। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারকে যুক্ত করে আইটি, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন হাব গড়ে তোলার প্রস্তাবও রয়েছে। কলকাতাকে আরও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যে কাজ করছে এডিবি। একইভাবে হাওড়া শহরের অত্যাধুনিক রূপ দেওয়ার কাজও করতে চায় তারা। রাজ্যে গণপরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে বেশ কিছু প্রস্তাব দিয়েছে এডিবি। যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট শৌচাগার ব্যবহার না করে প্রকাশ্য স্থানে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুর ও নগর উন্নয়ন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে 200 টাকা, রাস্তাঘাট, নর্দমা, জলাশয় বা জনসমক্ষে আবর্জনা ফেললে কিংবা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে 200 টাকা, জনসমক্ষে থুতু ফেললে 100 টাকা জরিমানা করা হবে। পশ্চিমবঙ্গ গড়ে তোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চশিক্ষা দপ্তর 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করছে বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি গতকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসে এতদিন উপেক্ষিত নায়ক হিসেবে রয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আদর্শ এবং কাজকে স্বমহিমায় তুলে ধরতে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁকে নিয়ে গতকাল থেকে আলোচনা, বিতর্ক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বকটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখ ওরফে কিসমত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার 4 বছর পর কলকাতার মির্জা গালিব স্ট্রিট এলাকা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বকটুই গণহত্যা মামলায় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। সিবিআই এর দেওয়া চার্জশিটে রোহান সহ মোট 27 জন অভিযুক্তের নাম রয়েছে। পলাতক থাকায় তার নামে হুলিয়াও জারি করা হয়েছিল। 2024 সালের 5ই এপ্রিল রামপুরহাট আদালত রোহানকে ঘোষিত অপরাধী বলে ঘোষণা করে। উল্লেখ্য, বীরভূমের বকটুই গ্রামে 2022 সালের 21শে মার্চ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখের দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়। তারপরেই হিংসাকাণ্ডে মারা যায় অন্তত 10 জন। বিধানসভা নির্বাচনের প্রচারাভিযানে ডিজে সংক্রান্ত মন্তব্য নিয়ে মামলায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেল সিআইডি। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে গতকাল সিআইডির পক্ষ থেকে বিধাননগর আদালতে আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। 30শে জুন কণ্ঠস্বর সংগ্রহ করা হবে। ওই দিন বিচারক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মহরমের শোভাযাত্রা নিয়ে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই দিন কোন রকম অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় ডিজে বাজানোর উপরেও থাকছে নিষেধাজ্ঞা। তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। মহরমের দিন আগামী শুক্রবার সম্প্রীতি বজায় রাখার দিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট ডিসি পদমর্যাদার আধিকারিকরা গতকাল বৈঠক করেন। লালবাজারের নির্দেশ থানাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে মহরম। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরে আজ সকাল 5:30 পর্যন্ত গত 24 ঘণ্টায় 59 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 2.2 ডিগ্রি কম। একটি প্রতিবেদন,
1: অনুকূল পরিবেশ থাকায় রাজ্যের বহু জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল দুপুরের পর থেকে বৃষ্টিতে শহর কলকাতায় প্রচুর গাছ ভেঙে পড়ে। ডিএলখান রোড, ডাফরিন রোড, এস এম ব্যানার্জি রোড, মেয়র রোড, কলকাতা প্রেস ক্লাব, কলকাতা হাইকোর্ট চত্বরে গাছ ভেঙে পড়ে। ঘন্টা দুয়েকের অতিরিক্ত বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলও জমে যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শিয়ালদহ স্টেশন। বিভিন্ন জেলা থেকে বাজ পড়ে মৃত্যুর খবরও পাওয়া গেছে। আজও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদেরও আজ পর্যন্ত রাজ্য ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে 8 জনের মৃত্যুর

0: খবর পাওয়া গেছে, মালদার পারদেওনাপুর ঘাট থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান যাওয়ার পথে মাঝগঙ্গায় যাত্রী বোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের, আহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, আহতদের সবাইকে ধুলিয়ানের অনুপনগর এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরুলিয়ায় বাজপড়ে দুজনের মৃত্যু হয়েছে, জখম ১০ জন তাদের পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোচবিহারে বজ্রপাতে দুজন প্রাণ হারিয়েছেন, সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন চারজন, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি রাজ্যে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনবেন 9:15।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়া ছবির গান। প্রথম শিল্পী রূপঙ্কর বাগচি, ছবির নাম জাতিস্বর।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

আমাকে খুঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে। বন্ধুরা, আমরা খুঁজে চলেছি, কি খুঁজছি, কেন খুঁজছি নিজেই জানি না, তবু খুঁজে চলেছি। কাকে খুঁজি কে জানে। আপনারা জানেন কি, আপনারা কিসের খোঁজে আছেন? নানা জনে নানা কথা বলবেন, বলবেন নিজেকে খুঁজে চলেছেন, কেউ বা বলবেন আমার অনেক কিছু হারিয়ে গেছে তাকে খুঁজছি। সেই খোঁজার কথাই আসুন আজকে। আমি জানি যেদিন খোঁজা শেষ হবে সেদিন হয়তো জীবনটাও থেমে যাবে, কিন্তু আমরা যেটা খুঁজছি এমন নয় যে প্রত্যেক দিনকার জিনিসপত্র যেটা আমার হারিয়ে গেছে সেটা খুঁজছি। ভেতরে আমার মধ্যে যে আমি বাস করে সে তো কিছু খুঁজে, সেই খোঁজ নিয়ে কথা বলি আজকে। বলুন আপনাদের কথা 9434921300 অথবা 0348225964 8 আমাদের আজকের বিষয়, আমি তারেই খুঁজে বেড়াই।

0: তারই খুঁজে বেড়াই। বন্ধুরা, দেখে নেব কে আছেন সঙ্গে আর কিভাবে বলবেন আপনাদের মনের কথা। 9434921300 তে হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি। আমি তারই খুঁজছি যে আমাদের সুবিধা অসুবিধায় আমাদের আশেপাশে থাকবে, আমাদের সাথে থাকবে। আমি তারই খুঁজে চলেছি যে মানুষের বিবেক, মানুষের ভালোবাসায় মানুষকে পাশে থাকবে। আমি তারই খুঁজে চলেছি। আমি হঠাৎ রাস্তায় ঘাটে চলতে ফেলতে কোন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলে যে আমাকে উদ্ধার করবে, আমি সেই মানবতাকেই খুঁজে চলেছি। আমি চলার পথে আমি হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে, এই ঝড় বৃষ্টিতে, বজ্রঘাতে মানুষ বিপদে পড়লে যে উদ্ধার করবে, তার পাশে এসে দাঁড়াবে, আমি সেই মানবতাকেই খুঁজে চলেছি।
0: খুব ভালো,
1: এই খোঁজার
0: মানবতার জয়গান আমরা গাইব আর মানুষ যেন এভাবে খুঁজে পাই মনুষ্যত্বকে। ধন্যবাদ আপনাকে। আরো একটা ফোন নিয়ে নেব, 0348225964। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: সকাল দিদি ভাই,
0: শুভ সকাল।
2: আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন, কি খুঁজছেন আপনি?
2: আমি খুঁজছি আমার ছেলেবেলাকে।
0: আচ্ছা,
2: যে ছেলেবেলাটা আমি হারিয়ে ফেলেছি সেই ছেলেবেলাকে আমি আবার খুঁজছি। সেই পুতুল খেলার ঘর, রান্নাবাটি, কত মানে আনন্দ, মানে সেখানে না ছিল কোনো চিন্তা, না ছিল কোনো ভাবনা, মুক্ত বিহঙ্গের মতন উড়ে বেড়াতাম মুক্ত আকাশে। তো সেই দিনগুলো, সেই স্মৃতি,
0: সেইটা খুঁজে চলেছেন। আচ্ছা, সেই জীবনটা ফেরত পাওয়া হয়তো সম্ভব? আমরা মন থেকে যদি শিশু হয়ে যাই তাহলে সেটা সম্ভব, তাই না? আশা করব আপনি এভাবেই যেন হাসি খুশি ভাবে দিন কাটাতে পারেন। ধন্যবাদ। আরো একটা ফোন। হ্যালো,
3: নমস্কার।
0: নমস্কার,
3: শুভ সকাল।
0: বলুন।
3: আমি জয়নগরেরই বুলাই পড়া গোয়ালজান থেকে বলছি।
0: বলুন।
3: আজকের বিষয় হচ্ছে খুঁজে বেড়াই তারে।
0: আমি তারেই খুঁজে

0: আমি তারেই খুঁজে বেড়াই। তো আমার বয়স এখন 90। তো আমি আমার বোন এখন চাইছে যে অতীতের জীবন, অতীতের ঘটনা, অতীতের মানুষ যারা বর্তমান আর নাই তাদের খুঁজে বেড়াই মনে মনে, এবং তারা যে ছিল তাদের কোথায় পাবো, আমি আজকে আছি কালকে থাকবো না। কাজেই এটাই তো চিরন্তন নিয়ম, পৃথিবীর এই নিয়মের মধ্যে দিয়েই চলছে। কাজে আজ আছি কাল নাই তো খুঁজে বেরিয়েও তো পাবো না। তাই আমাদের কিছু কাজের জন্য মানবিকতার মধ্যে দিয়ে মানবিক বোধকে আরো সমৃদ্ধশালী করে মানুষের কাজে নিয়োজিত হয়ে মানুষের উপকার করাটাই আমাদের আমার বর্তমান কাজ, বর্তমান খুঁজে যা পেয়েছি আর কি সার অংশ দেবো সেটু হচ্ছে এই।
1: এটাই আমরা সবসময় চাইব। আমরা জানি আমরা অতীত খুঁজে পাবো না, অতীত খুঁজে পাওয়া যায় না, কিন্তু বর্তমানকে আরও সুন্দর করে ফেলতে পারলে অতীতের সেই ক্ষতগুলো হয়তো ঢেকে যায়। ধন্যবাদ আপনাকে। মেসেজে চলে আসি। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। আমি তারই খুঁজে বেড়াই যে হয়তো আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হয়ে কোথাও লুকিয়ে আছে। প্রতিটি ভোরের আলোই, সন্ধ্যার নিরবতায় আর রাতের তারা ভরা আকাশে আমি তারই উপস্থিতি খুঁজে ফেরি। কখনো সে স্মৃতির পাতায় ধরা দেয়, কখনো আবার স্বপ্নের আড়ালে হারিয়ে যায়। তবুও খোঁজ থামে না, কারণ হৃদয় বিশ্বাস করে একদিন না একদিন সেই কাঙ্ক্ষিত মানুষ, সেই প্রিয় অনুভূতি কিংবা সেই অমূল্য ভালোবাসার দেখা ঠিকই মিলবে। তাই আজও আমি তারই খুঁজে বেড়াই মন ভরে আর আশা নিয়ে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন।

আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। প্রত্যেক মানুষের জীবনে হারাই এমন কিছু বিষয় থাকে, মানুষ সেটাকে সব সময় হাটি ঘাটি মাঠে ময়দানে খুঁজে বেড়ায়। কেউ খুঁজে পায়, কেউ পায় না। আমার জীবনেও এমন একজনের আগমন ঘটেছিল যাকে পেয়েও অচেনা গলি দিয়ে হারিয়ে গিয়েছে। সামাজিক নিষ্ঠুরতার বলি হয়ে হারিয়েছি তাকে। আমি আজও তাকে খুঁজে বেড়াই ট্রেনে, বাসে, হাটে, বাজারে, এমনকি স্মার্টফোনের পর্দায়। দেখা মেলে না তার, কিন্তু আমি তারই খুঁজে বেড়াই অহরহ। হয়তো আমার চোখ দুটি খুঁজে বেড়াবে চিরদিন। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে লিখেছেন, ব্যবসায়ী থাকে টাকার সন্ধানে, বাউল একতারা বাজিয়ে খুঁজে বেড়ায় তার মনের মানুষকে, সাধক খোঁজে স্রষ্টাকে, খেপা খোঁজে পরশ পাথর, আর আমি খুঁজি আমার শৈশবকে, সেই শৈশবের দিনগুলিকে যেখানে ছোট্ট মেয়েটি আঁচল ভর্তি শিউলি নিয়ে মালা গেঁথে পুতুলের কলায় পরাত, সবুজের ঘাস গালিচায় শুয়ে নীলের অতল তলে তলিয়ে যেত, আর ভাবত কি সুন্দর এই পৃথিবী, কি অপরূপের রূপ, আর কি সুন্দর মানব জীবন। আজও খুঁজে বেড়াই উচ্ছল চঞ্চল প্রাণবন্ত বাধা বন্ধনহীন শৈশবের সেই মেয়েটিকে। মনিরা বেগম, বহরমপুর গোড়াবাজার, মুর্শিদাবাদ।

থেকে লিখেছেন। অনেকেই দেখছি শৈশব খুঁজছেন, স্বাভাবিক। বয়স যেমন যেমন চলে যায় তেমনভাবেই আমরা খুঁজে ফিরি আমাদের শৈশবকে। অভিজিৎ মণ্ডল শশাপত্তা খানাকুল হুগলি থেকে লিখেছেন। আচ্ছা, আমি তারই খুঁজে বেড়াই এই বিষয়টা দিয়েছি, কিন্তু আপনি যে লেখাটা লিখেছেন সেটা ঠিক বিষয়ের সঙ্গে যাচ্ছে না, কিন্তু আমাদেরকে মেসেজ করার জন্য ধন্যবাদ। অর্থাৎ অভিজিৎ মণ্ডল শশাপত্তা খানাকুল হুগলির ধন্যবাদ জানাই আপনাকে। রতন বন্দ্যোপাধ্যায় রাতমা রামপুরহাট থেকে লিখেছেন, আমরা যা কিছু ফেলে আসি তাকে আবার খুঁজে পেতে চেষ্টা করি। প্রসঙ্গত বলি, এই দীর্ঘ জীবনের অনেক কিছু হারিয়েছি, অথচ তাদের খুঁজে পেতে চেষ্টা করি। সেসব সুখস্মৃতি রোমন্থন করে আনন্দ পাই, কিন্তু কিছুক্ষণ পরেই যেন বিষাদ মগ্ন হয়ে যায়। ছোট করেই লিখলাম যাতে সবাই সুযোগ পাই। ধন্যবাদ আপনাকে এইভাবে ছোট মেসেজ পাঠানোর জন্য। সত্যি সত্যিই প্রত্যেকটা বন্ধুই তো অপেক্ষা করেন। তাহলে কথা কিংবা লেখা দুটোই যদি সংক্ষিপ্ত হয় সকলেই তাহলে সুযোগ পাবেন। রতন বন্দ্যোপাধ্যায় রাতমা রামপুরহাট থেকে আমাদের মেসেজ পাঠিয়েছিলেন।

মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আসলে লেখাটা একটু দীর্ঘ, হয়তো মাঝখান থেকে আমাকে কিছুটা বাদ দিতে হবে, কিন্তু পড়ছি। প্রতিটি বাবা মায়ের মতোই আমার জীবনে ওনাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। বাবা আমার ক্লাসিক্যাল নজরুল গীতি ভীষণ মনোযোগ দিয়ে শুনতেন, মন্তব্য করতেন। আমার এই একনিষ্ঠ ভক্ত তথা শ্রোতার অভাব এখন ভীষণ অনুভব করি, কিন্তু তখন বুঝতে পারিনি। কথাতেই আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম যেমন বোঝা যায় না, তাই বাবা যে গানগুলো শুনতে চাইতেন আমি এড়িয়ে যেতাম। পরিচিতদের কাছে আমার গানের সুনাম করলে বিরক্ত হতাম, কারণ ভীষণ লজ্জা লাগত, মনে হতো ওনারা কি মনে করছেন কে জানে। আকাশবাণীর তরঙ্গ থেকে আমার নজরুল গীতি গানের প্রচারের দিনটিতে সকাল থেকে বাবার মুখখানা অদ্ভুত উজ্জ্বল দেখাত। যেদিন একটা ক্যাসেট বের করেছিলাম সেদিন এই শ্রোতাটির অভাব ভীষণ কষ্ট পেয়েছি। ভাবি, ঈশ্বর কেন আরও কিছুদিন ওনাকে এই পৃথিবীতে রাখলেন না। কলকাতার মঞ্চে গান গেয়ে যখন মেমেন্টোগুলো নিয়ে আসি, তখন বাবার অভাব আমার প্রাপ্তির আনন্দ অসম্পূর্ণ করে দেয়। আমার অবসর প্রাপ্ত দিনটিতে সকাল থেকে বাবাকে ভীষণ খুঁজেছি, কারণ উনি অফিসে জয়েন করার সময় ছিলেন। জীবনের শৈশব থেকে ওনারা আগলে রেখেছিলেন, আজ ওনারা নেই, কিন্তু জীবন যথারীতি এগিয়ে চলেছে। জানি এই জীবনে আর ওনাদের দেখা পাবো না, কিন্তু মন মানে না, কাজেই আমার মন সর্বদা ওনাদের খুঁজেই চলেছে। মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আপনার কথাতে মনে পড়ল, সত্যি সত্যি এই যে চলে যান যারা, আমাদের এত আদরে যত্নে মানুষ করে চলে যাচ্ছেন তারা, হয়তো আমাদের বয়স হচ্ছে, আমাদের ধীরে ধীরে তাদের মতোই পার্থক্য আসবে, আমরাও একদিন চলে যাব। কিন্তু সব সময় কেমন জানি না আশা নিয়ে বসে থাকি, আবারও হয়তো এসে হাতটা ধরবেন, পাশে বসবেন,

0: এবারে চলে যাব ফোনে। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি পূর্ব বর্ধমানের ডাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন।
1: আমি চারে খুঁজে বেড়াই। সত্যি আমি চারে খুঁজে বেড়াই, রবীন্দ্রনাথ প্রসঙ্গে রবীন্দ্রনাথের যে গানটি হলো, আমি চারেই খুঁজে বেড়াই জেরয় মনে আমার মনে। এই যে আমি যদি আমার নিজের মনে যে মানে রয়েছে নিজেকে খোঁজা, এই খোঁজাটাই কিন্তু আমি ছোট্টবেলা থেকে খুঁজে আসছি।
0: পেয়েছেন তাকে?
1: আজ পর্যন্ত কিন্তু আমি খুঁজে পাইনি। আমি যখন ছোট্ট ছিলাম তখন আমরা তিন চার বন্ধু রাত্রের অন্ধকারে ওই সূর্য তারা চাঁদ এইগুলো একটা মাঠে গিয়ে বসে বসে দেখতাম, আর মনে মনে ভাবতাম যে এই যে রহস্য, এই যে এইসব জিনিসের রহস্যটা কোথায়, সেইটাই কিন্তু আমি খুঁজে বেরিয়েছি সেই ছোট্টবেলা থেকে। তারপর আস্তে আস্তে সংসারের চাপে যখন কাজ করেছি তখনও কিন্তু সেই জিনিসটাকে খুঁজে বেরিয়েছি, আমার নিজের মনকে, আমার নিজের মন কিভাবে চলছে, কিভাবে আকাশের তারা উঠছে, কিভাবে প্রকৃতির যে সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাই সেই জিনিসগুলো কিভাবে হচ্ছে, এই যে আমাদের মনের যে অনুভূতি সেই অনুভূতির গুলো কিভাবে আসছে, সেইগুলোই কিন্তু আমি ছোট্টবেলা থেকে খুঁজে বেড়াই।
0: আপনি যা যা খুঁজছেন সেটা পাওয়া মুশকিল, কিন্তু খোঁজ তো চলতেই থাকবে, তাই না? আর চাইবো যে এভাবেই খুঁজে চলুন, কারণ বেঁচে থাকার শর্ত তো এটাই। ধন্যবাদ আপনাকে। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ বলছি। দিদি
0: বলুন।
2: শুভ সকাল দিদি।
0: শুভ সকাল।
2: আপনি যে বিষয়টা আজকে দিয়েছেন তাতে নির্দিষ্ট করে বলেছেন তারেই খুঁজে বেড়াই। হ্যাঁ, তারেই একটা হস্যই যোগ করে যখন নির্দিষ্ট করে বলেছেন দিদি, হ্যাঁ, কিন্তু সে এখন তাকে আমরা খুঁজবো, কিন্তু সে এখন উত্তরবঙ্গ ভাসাচ্ছে। আজকে আকবরের প্রিয় যে আমটা মুর্শিদাবাদে ছিল কহিতুর, আমি তারেই খুঁজে বেড়াই। সেও কিন্তু এখন আর সেভাবে হচ্ছে না। আর খুঁজে বেড়াই বাবুই পাখির বাসা বাঁধা সেই তাল গাছের, হ্যাঁ, তাল গাছে যাকে আমরা শিল্পী পাখি বলি। আর দিদি
0: এতগুলো খুঁজলে কিন্তু কিছুই পাওয়া যাবে না, নির্দিষ্ট করে কি খুঁজছেন?
2: আরেকটা খুঁজি আমি, সেই কাজল নয়না হরিণীকে খুঁজছি, যে আমার বুকে ঢেউ তুলে হারিয়ে গিয়েছিল আজ থেকে 10 বছর আগে।
0: আশা করছি পেয়ে যাবেন, কিন্তু মানুষের অর্থ নয়, মনের শান্তি হিসেবে। ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ, ধন্যবাদ।
0: বন্ধুরা, খুঁজছি আমরা অনেক কিছু, কিন্তু এত খোঁজার যদি আমি বর্ণনা দিই তাহলে তো আমাদের সময়ই শেষ হয়ে যাবে। তাই খোঁজার ক্ষেত্রে একটু যদি একটি খোঁজের ব্যাপার থাকে তাহলে বোধহয় আমাদের সুবিধা হয়।

0: sun. That will be the ocean. শুভ সকালে আছি আমরা। আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 0348225964। দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো হ্যালো
1: হ্যালো নমস্কার
0: নমস্কার, কি বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান থেকে চন্দনা বাদ হয়েছি।
0: বলুন।
1: আমি খুঁজে বেড়াই তারে, আমি আমার ছোটবেলার শৈশব, মানে বন্ধুদের সঙ্গে যে আমি একবারই খুবই অসহায়, মানে দাদা বৌদিদের কাছে মানুষ হয়েছি। তারপরে বাবাও ছিলেন, বাবাও কোনোদিন ইয়ে করেননি, বাবাও খুবই ভালোবেসে। তা হলো আমি মায়ের অভাবটা খুব অনুভব করি। এইটুকুই বললাম দিদি ভাই, নমস্কার দিবেন, ভালো থাকবেন, এইটুকুই আমি খুঁজে বেড়াই।
0: সত্যি সত্যি যাদের শৈশবটা কোনো একটা অভাবে কাটে, তারা বোধহয় সেই শৈশবটার কথা ভাবতে থাকেন, একটু যদি অন্যরকম হতো। এবারে চলে আসবো মেসেজে। মনোজ কুমার পাল আপনি লিখেছেন,

তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। লিখেছেন, যার প্রতি মনের টান থাকে, হাজার ভিড়ের মাঝে থাকলেও খুঁজে পেতে কষ্ট হবে না। আমাদের জীবনের দিনগুলো ঘড়ির কাঁটার মতো টিকটিক শব্দে এগিয়ে চলেছে। সময় শুধু বলে অনেক ভালো কাজ করতে হবে, অ্যাচিভমেন্টগুলোকে সফল করতে হবে। একটা খোলা মনের মানুষ তার ইতিবাচক কর্মগুলো চিরস্মরণীয় হয়ে থাকে। জানিয়ে এসেছি, খালি হাতে তো প্রত্যাবর্তন আছেই। এই চিরন্তন শাশ্বত পন্থায় খুঁজে নিতে হয় নিজের স্বরূপের। কর্মবন্ধন তো থাকবেই। হারিয়ে যাওয়ার ভয়ে যখন ছোট ছিলাম, স্কুলে যাওয়ার সময় পকেটে বাবার নাম ঠিকানা লেখা থাকতো যদি হারিয়ে যাই। ক্লান্ত আমার পথের তবুও নেই কোনো শেষ, এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বের ছদ্মবেশ। বয়ে চলা নদীর মতোই আমার আবেশ, খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে, আমি তারই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছে। রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখেছেন, মানুষের জীবনে খোঁজার গল্প চিরন্তন। কেউ খুঁজে বেড়ায় প্রিয় মানুষকে, কেউ হারিয়ে যাওয়া স্মৃতিকে, কেউ আবার নিজের স্বপ্নকে। এই খোঁজ কখনো শেষ হয় না। জীবনের প্রতিটি পথে প্রতিটি মোড়ে আমরা যেন কাউকে বা কিছুকে খুঁজে ফিরি। অনেক সময় সেই মানুষটি আমাদের খুব কাছেই থাকে, তবুও তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। দূরত্ব শুধু মাইলের নয়, দূরত্ব হতে পারে অনুভূতিরও। তখন মন বারবার বলে ওঠে, আমি তারেই খুঁজে বেড়াই। রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখেছেন।

অদিতি দাস, অনু দাস, ওরাহার ভগবানগোলা, সুন্দরপুর, মুর্শিদাবাদ থেকে মেসেজ করেছেন। কিন্তু আমাদের যে বিষয় সেটা ঠিকঠাক বিষয়ভিত্তিক হয়নি, তবু মেসেজ করার জন্য ধন্যবাদ।

সুমিতা রাইচ ঢাকুরিয়া থেকে লিখেছেন, আমি তারে খুঁজে বেড়াই, ঠিক আমার ছোটবেলার সেই মধুর দিনগুলোকে খুঁজে পেতে চাই। কত দুষ্টুমির জন্য মা বাবার কাছে বুকুনি, সেই দিনগুলোকে ফিরে পেতে ইচ্ছে করে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন।

অনেক দিন খুঁজি না তোমায়, তুমি যেন সেই মেঘের মধ্যে তারার লুকোচুরি। অনেক দিন খুঁজিনি তোমায়, তুমি তো সেই আমার লাটাই ছাড়া ঘুরি। অনেক দিন খুঁজতে ইচ্ছে করে প্রজাপতির ডানার আলপনা, এবারে খুঁজেছি তোমায় জীবনের শেষ কল্পনায়। হারিয়ে খুঁজি তোমায় নাবিকের কম্পাসের শেষ দিকে, খুঁজে পেলেই হারিয়ে ফেলি, তাই বৃষ্টি দিয়ে নাম লিখি তীর তীরে কোনো নদীর বুকে। লিখেছেন আশিক কাশিমবাজার থেকে।

খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন, আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, মন তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে।

আমি তারই খুঁজে বেড়াই। অত্যন্ত রোমান্টিক একটি বিষয় হলেও কীরকম যেন একটা আধ্যাত্মিকতার পরশ আছে। অনেকটাই বয়স হয়েছে নাম ঠিকানাহীন কাউকে খুঁজে বেড়ানোর পক্ষে, কারণ এই বয়সে নতুন করে কাউকে খুঁজে বেড়ানোর প্রচেষ্টা দাম্পত্য অশান্তির সঙ্গে সঙ্গে থানা পুলিশের সমস্যাকেও সাদরে আমন্ত্রণ জানাবে। তা বলে আমার কি খুঁজে বেড়ানোর কেউ নেই? মনটা তো এখনও আমার সবুজ আছে, তাই এখনও মনে প্রাণে আমি যাদের খুঁজে বেড়াই তাদের ঠিকানাও আমার কাছে আছে, তাদের ছবিও আমার মনে উজ্জ্বল হয়ে আছে। কোনো কোনো ক্ষেত্রে কোথায় তাঁরা আছেন অস্পষ্ট ধারণা আছে। তাদের মধ্যে অনেকে প্রিয়জন আজ এই ধরাধাম থেকে বিদায় নিয়ে চিরশান্তির দেশে বিরাজ করছেন, আবার কেউ কেউ জীবিকা বা অন্য কোনো কারণে স্থানান্তরিত হয়েছেন। মন চাই সেই সমস্ত প্রিয়জনদের খুঁজে বের করে তাদের সঙ্গে আবার আলাপচারিতায় মেতে উঠি। অনেক ক্ষেত্রেই সেটা সম্ভবপর না হলেও যখন বহুদিন পরে হঠাৎই কোনো প্রিয়জনের সঙ্গে দেখা হয়ে যায়, অনাবিল আনন্দে মনটা ভরে ওঠে। সেই বলে না, খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। খ্যাপা পরশ পাথর খুঁজে পেয়েছিল কি না আমার জানা নেই, বা পরশ পাথর খুঁজে পেলে তার কীরকম আনন্দ হতো তাও আমার অজানা। তবু যাকে আমার মন খুঁজে বেড়ায় তাকে খুঁজে পেলে কীরকম আনন্দ হয় তা আমার জানা। খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন।

নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য। আপনি লিখেছেন, রবি ঠাকুরের গানে এই অসাধারণ বিষয় সত্যিই অপূর্ব। রবি ঠাকুরের আর একটা জায়গায় গানে গানে বলেছেন, বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চায়নি, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে তোমায় পাইনি। কত কবি সাহিত্যিক, কত মুনি ঋষি খুঁজেই চলেছে, কিন্তু সত্যি তার দেখা আমরা পাই না। কী করে পাবো? সে তো আমাদের একেবারে ভেতরে রয়েছে, প্রতিটি মানুষের ভেতর ঘরে রয়েছে। তাই তো লালন ফকির তার গানে বলেছেন, খুঁজি তারে আসমান জমিন, আমারে চিনি আমি গো, একই ভীষণ ভুলে ভ্রমি, আমি কোন জন সে কোন জনা। তাকে পাওয়া কি এতই সহজ? তাই তো আমাদের চিরন্তন চলেছে তার খোঁজ, আমি তারই খুঁজে বেড়াই। নদিয়ার করিমপুরের মাসবেড়িয়া গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য লিখেছেন।

0: সত্যি বন্ধুরা, এই খোঁজার শেষ কোথায়? কেউ শান্তি খুঁজছি, কেউ বা ভাবছি যে কী করে অন্যের শান্তিতে ব্যাঘাত ঘটাবো, মানে সেটাও আমরা খুঁজি। আমরা জানি আমাদের চারপাশটা সুন্দর থাকলে আমার মনটাও সুন্দর থাকবে, তবুও ক্ষণে ক্ষণে আমরা আমাদের মনের অশান্তিকে খুঁজে চলেছি। এইসব নিয়েই তো দিন চলবে, আর তার সঙ্গে দেখতে পাচ্ছি আপনাদের কত কথা, কত খোঁজা। আর একটা ফোন নিয়ে নেব, 9434921300-তে কে আছেন দেখব। হ্যালো, বলুন, কি খুঁজছেন আপনি? আচ্ছা,
1: খুঁজে বেড়ালেও সারা জীবন পাওয়া যাবে না, তুমি খুঁজেই বেড়া হবে। এইটুকু বলে আজ নমস্কার আপনাকে।
0: ধন্যবাদ আপনাকে। এটা বোধহয় সার বস্তু, তাই না? সারা জীবন ধরে খুঁজে বেড়াতে হবে। সত্যি, একটা খোঁজা শেষ হলে কোনো না কোনোভাবে অন্য খোঁজা এসে উপস্থিত হয়, তাই খুঁজে হয়তো বেড়াতেই হয়।

আমরা আছি শুভ সকালে, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। এবারে দিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দুই একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জলহাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার কিছু অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর। এবারে কাজের খবর দিয়ে দিই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কিছু শূন্যপদে লোক নিয়োগ করবে, অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 3রা জুলাই 2026। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য দেখুন www.upsc.gov.in এই ওয়েবসাইটটি। শুনলেন কাজের খবর। এবারে একটা খবর দিই, খেলার খবর। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-17 ফুটবল লিগে মঙ্গলবারের খেলায় জয়ী হল সৈয়দাবাদ উজ্জ্বল সংঘ। তারা 2-1 গোলের ব্যবধানে বান্ধব সমিতিকে হারায়।

চলে আসি মেসেজে, বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। আপনি লিখেছেন, খুঁজি তো অনেক কিছুই, খুঁজি তো আপনজনের ডাক, খুঁজি সম্পর্ক সূত্র গাথা কিছু শব্দ, খুঁজি চলমান সেই পথের বাঁক, খুঁজি আমার সাথে বেড়ে ওঠা আমার সময়ের দ্বিতীয় অধ্যায়। বন্ধ চোখে অনুভূত হলেও তা ধরতে পারি না, স্মৃতির

ধাপে ধাপে সাজানো কিছু না দেখাকে দেখতে বড় স্বাদ হয়, কিছু আবছা কিছু কাল্পনিক। মনে হয় একবার খুঁজে পেলে কি যে ভালো হতো। খুঁজে বেড়ায় সেই বকুল মাখা সন্ধ্যায় কাটানো কিছু মুহূর্তের সংস্পর্শ, খুঁজে বেড়ায় কথার মাঝে কথা দিয়ে সাজানো সেই কাল্পনিক সেতু, খুঁজে বেড়ায় কৃষ্ণচূড়ার সেই লাল আগুনের সামনে দাঁড়িয়ে হাসি মুখে অপেক্ষমান মুহূর্তের কিছুটা আমি, খুঁজে বেড়ায় সেই সকাল সেই বিকেল, খুঁজে বেড়ায় আমাকে আমারই গভীরে, খুঁজে বেড়ায় সেই পরম সৃষ্টিকর্তাকে যিনি দেখাবেন সেই পথ। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখেছেন। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাঁড়িভাঙা থেকে লিখেছেন, খুঁজে বেড়াচ্ছি আমার বাবা মা আর পৃথিবীতে আজ আর নাই তাদেরকে, খুঁজে বেড়াই তাদের আশীর্বাদ ভালোবাসা স্বর্গ থেকে যদি পাই। আমরা যেসব জিনিস খুঁজে বেড়াই তার মধ্যে কিছু কিছু জিনিস পাই, কিছু কিছু জিনিস পাই না, তাই আমাদের উচিত ভালো জিনিসকে খুঁজে বেড়ানো। শেষ বয়সে এসে শুধু ঈশ্বর আল্লাহকে খুঁজে বেড়ানো উচিত। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাঁড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে লিখেছেন। কে জানে সেই পরম সৃষ্টিকর্তাকে শুধু খুঁজলেই কি হয়। তিনি যা যা বলেছেন, মানে প্রত্যেকটি ধর্মেরই তো ওই শান্তির বাণী মানবতার বাণী আছে, সেগুলোকে যদি আমরা খুঁজে বেড়াই তাহলে বোধহয় আরও গভীরভাবে তাঁকে পাব। চলে আসি মেসেজে। সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে লিখেছেন, ভারী সুন্দর বিষয় আজকে, তবে অল্প পরিসরে এটা লেখা সহজ না, ইচ্ছে রইল বিস্তারিত লিখে না বলা বাণীতে পাঠিয়ে দেওয়ার। সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে লিখেছেন। অবশ্যই আপনার চিঠি তো আমরা নিয়মিত পাই, আশা করব এ ব্যাপারেও চিঠি পাঠাবেন আমাদের। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, আমি একটা গান খুঁজছি বহুদিন ধরে, তারপর এই গানটির খোঁজ আপনি করেছেন, কিন্তু এই মুহূর্তে এটা খুঁজে পাওয়া আমার পক্ষে তো সম্ভব নয়, আশা করব আপনি খুঁজে পাবেন এই গানটাকে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশের, ধন্যবাদ।

মধুমঙ্গল পাল ত্রিমোহিনী থেকে লিখেছেন, আমি খুঁজে বেড়াই হারিয়ে যাওয়া ছোটবেলাকে, যে দিনগুলো ছিল একমুঠো আনন্দ, একটু বৃষ্টি, কাদামাটি আর অনেক স্বপ্নে ভরা। ভালোবাসা ছিল একদম নিঃস্বার্থ। মধুমঙ্গল পাল লিখেছেন ত্রিমোহিনী থেকে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, শিশুকালে করেছি খোঁজ শুধুই মায়ের কোল, চোখে নাম তো আধার, কণ্ঠে কান্নার রোল, কিশোর কালেও ছিল খোঁজার অনন্ত ধারা, কখনো খুঁজিনি তখন খোঁজার মানুষ যারা, যৌবন শেষে যখন বয়স্ক নিজেকে ভাবি হয়নি পাওয়া তারে, চল খুঁজতে যাবি, বলছে মনের মাঝে মনের কর্তা দিন রাতি, আজও পাওনি তারে শুধুই অর্থে মাতামাতি, তবে কি আর মোর তারে খুঁজে পাওয়া, হয়তো জীবন নদে ব্যর্থ নৌকা বাওয়া। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন।

0: এবারে একটু ফোনে চলে আসি, দেখে নেব কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো।
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: হ্যালো, হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলা বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি। দিদি ভাই
0: বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন না, আজকে যে বিষয়টা আপনি দিয়েছেন সত্যি করে বিষয়টা খুব ভালো। এবং হ্যাঁ, তো ওইটা হচ্ছে, দেখুন আমরা যদি সচেতন হতে পারি তাহলে কিন্তু আমরা সব সময় সব জিনিসগুলো ভালো ইয়ে করতে পারবো, উপলব্ধি করতে পারবো, এবং আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে আমরা জানতে পারি এবং বুঝতে পারি। এবং সেই জায়গা থেকে আমাদের কিন্তু অনেক কিছু জানার এবং আপনাদের হ্যাঁ জানার জন্য খুব উপকার পাই। যেমনি দেখুন, বর্ষার জলে বেশি ভিজলে আমরা কিন্তু শরীর খারাপ হবে, এবং বর্ষার জলে ভিজলে এবং হাজা পায়ে হাজা।
0: আচ্ছা, আজকের আমাদের বিষয় কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি কি সেটা। যাই হোক, ফোন করার জন্য ধন্যবাদ। সময় তো প্রায় শেষের দিকে, অনেক কথা হলো। বন্ধুরা, আরও একটা ফোন নিয়ে নেব। 0348225968 কে আছেন দেখে নেব। হ্যালো,
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলুন।
2: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মানিকনগর থেকে।
0: বলুন।
2: আমি শব্দ খুঁজে পাই নির্জনতার পৃষ্ঠাতে পৃষ্ঠাতে, বিশ্বাসের ধ্যানপুঞ্জে আমি ভক্তির অনুলিপি খুঁজে খুঁজে বেড়াই। আমি খুঁজে বেড়াই মাটির আটচালা ঘরে আমাদের সেই ফেলে আসা অতীত প্রীতির, আমার জেঠেমশাই সেই মাস্টারদের একই সাথে বসে গল্প করার বিস্তৃত অনুভূতি, যেখানে আমার জেঠিমা সুন্দর করে চা করতেন আর মিষ্টি সৌরভ এখনো দুপুরবেলা হলে মনের মধ্যে ঘ্রাণ চলে আসে। আমি খুঁজে বেড়াই নক্ষত্রের কাছে অনেক দিনের পুরনো প্রতিচ্ছবি, স্নিগ্ধতার তনুবে আমার ভান্ডার দহ বিল যখন ঢেউ খেলে শরীরপুর মাঝে আলিঙ্গন করে, তখন আমি খুঁজে বেড়াই যেন ভালোবাসার শতাব্দীর দিয়াবে এক অনন্ত জীবনের গহন বনের অসাধারণ অনুভূতি। তাই এখনো এখনো বয়সের সংসার জীবনে মধ্য গগনে এসেও যেন আমি খুঁজে বেড়াই আমার সেই ডাল ঠকুমার করে শুয়ে শুয়ে ক্যাঁচ পাখির গল্প বলার সেই সুন্দর অনুভূতি। এটুকু বললাম, নমস্কার।
0: ধন্যবাদ। আসলে সত্যি সত্যি আমরা এত খুঁজি, নিজেকে হারিয়ে ফেলে আবার খুঁজতে থাকি, তাই খোঁজার শেষ নেই। কিন্তু আমার সময় খোঁজা শেষ, ঘড়িতে 8:53 বেজে 30 মিনিট। তাই যারা যারা কথা বলবেন এই মুহূর্তে, যাদের ফোন নেব, তারা কিন্তু একটু সংক্ষিপ্তভাবে বলবেন, তাহলে সুবিধা হবে।

0: আর একটাই ফোন নিতে পারবো, দেখে নেব কি আছেন আমাদের সঙ্গে। হ্যালো, একদম এক মিনিট সময়, একটা কিছু বলুন যেটা খুঁজছেন।
1: প্রথম বলা খুব ভালোবেসে, আমিও তাই দিদি ভাই, যখন যেমন বয়স, আমি শিশুরা খুঁজে কি করব, আমি চাই সকলের সঙ্গে এইভাবে সম্প্রীতি বজায় রেখে চলতে।
0: একদম,
1: আপনি ঠিক পাশে দাঁড়াতে,
0: হ্যাঁ, এটা সম্প্রীতি খুঁজছেন।
1: কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে তার হাত ধরে, হ্যাঁ, তাকে নিয়ে সঙ্গে নিয়ে চলতে।
0: একদম, ধন্যবাদ আপনাকে।
1: ধরে জল থেকে ডাঙায় ওঠাতে, এটাই আমি খুঁজে বেড়াই। ছোট করে হলে শেষের মুহূর্তে ভালো থাকো।

আগেই বললাম সময় প্রায় শেষের দিকে, তাই কিছু প্রাপ্তি স্বীকার করে নিই। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস আমাদের মেসেজ করেছিলেন, পলাশ সরকার মধুপুর থেকে, সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে, শীষ মোহাম্মদ শিশান ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি থেকে।

একটা মেসেজ পড়ার সময় রয়েছে নারায়ণ চৌধুরী, রায়চাঁদপুর, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আমি আমার শৈশবকে ফিরে পেয়েছি আকাশবাণীর দৌলতে, শৈশবের অতীতকে ফিরে পেয়েছি আকাশবাণীর মাধ্যমে। নারায়ণ চৌধুরী, রায়চাঁদপুর, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। এটা বুঝতে পারলাম যে কেউ হয়তো কিছু খুঁজে পেয়েছেন, আমরা খুঁজে চলেছি, কিন্তু আকাশবাণী মুর্শিদাবাদের মাধ্যমে কিংবা আকাশবাণীর মাধ্যমে খুঁজে পেয়েছেন নিজেকে। ভালো লাগলো শুনে, ধন্যবাদ আপনাকে।

পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় নাকি? জানি এ পৃথিবী একদিন খুঁজবে আমাদের, আমরা খুঁজছি যাদের, তাদেরও আমরা খুঁজেই চলব। কিন্তু মানবতা, ভালোবাসা, শান্তি, সেগুলো তো হাত বাড়ালেই পাওয়া যায়, খুঁজতে তো হয় না। সেই খোঁজার শেষ আছে। পৃথিবী একদিন আরো অনেক অনেক ভালো হবে, সব অসুখ সেরে যাবে পৃথিবীর মানুষের এই খোঁজার পথ দিয়ে। যুদ্ধজাহাজ, জঙ্গি বিমান, আরও কত কি, সে তো খোঁজা চলেইছে। কিন্তু যাকে পেলে পৃথিবী নিজেকে খুঁজে পাবে, চলুন খুঁজি তাকে। এই বলেই শেষ করব আজকের শুভ সকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাসরিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রীতাদি, আর কারিগরি নির্দেশনায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।

সুরজিৎ চট্টোপাধ্যায় এবং প্রস্মিতা পালের দ্বৈত কণ্ঠে। এ গানের সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বের সবশেষে শুনলেন কুসুমিতার গপ্প ছবির গান, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

আরাধনা, এই ছবির গান যখন রিলিজ করলো, আমরা জানি আগে গান রিলিজ করে তারপরে ছবি দেখতে পাওয়া যায়, গানই সুপারহিট, ছবিও তাই। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় বেশিরভাগ গানেরই কথা তৈরি হয়েছে, আর সুর সেই ম্যাজিশিয়ান এস টি বর্মন। আমরা সত্যি অবাক হয়ে যাই যে কিছু কিছু ছবি, কিছু কিছু গান, যে সকল গান বা ছবি আমাদের এক একটা সময়কে ডিফাইন করে, এক একজন মানুষকে ডিফাইন করে দেয়, সেই গান শুনলেই সেই মানুষদের কথা মনে পড়ে যায়, আলাদা করে ছবিখানির কথা নয়। সুজিন দেব বর্মণ, রাহুল দেব বর্মণ, কিশোর কুমার, এরা অবশ্যই আলাদা করে বলতে হয় না যে

বাংলা ছবি বা হিন্দি ছবির গানে তাদের কন্ট্রিবিউশন, তাদের অবদান কতটা। কিন্তু ভারী মজা লাগে যে এই মানুষগুলির পারস্পরিক সম্পর্ক এমনভাবে জড়িয়ে রয়েছে যে এমনও বা হয়তো হতে পারত যে এঁদের মধ্যে কোনো একজন না থাকলে আরেকজনকে আমরা পেতামই না। অবশ্যই বাবা ছেলের সম্পর্ক শচীন দেব বর্মন এবং রাহুল দেব বর্মন তো বটেই, কিন্তু কিশোর কুমার বর্মন পরিবারের কেউ তো তিনি নন, এবং তিনি যে পরিবারের ততদিনে সেই পরিবার রীতিমতো নাম করে ফেলেছে দাদামণির হাত ধরে, অশোক কুমারের হাত ধরে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু সেই বাড়ির ছেলে কিশোর তাকে আমরা গানে হয়তো এভাবে পেতামই না, যে গানের জন্যই তিনি বলা যায় এইভাবে প্রজন্মের পর প্রজন্ম মাতিয়ে রেখেছেন, মাতিয়ে রেখেছে তার সৃষ্টি সবটাই। কিভাবে? ভারী মজার সেসব গল্প। এমন অনেক গল্প রয়েছে যে গল্পগুলি শচীন কর্তা অথবা রাহুল দেব বর্মন, কিশোর কুমার এদের পারস্পরিক এই যে অদ্ভুত কেমিস্ট্রি, অদ্ভুত এক রসায়ন, যে রসায়ন শুধুমাত্র কিন্তু গান তৈরি বা ছবি এর সঙ্গে সত্যি আলাদা করে কিন্তু আমরা ফারাক ধরতে পারি না, যে কখন গানের সঙ্গে, সুরের সঙ্গে, পেশার সঙ্গে, প্রফেশনালিজমের সঙ্গে জীবনটা জড়িয়ে যায়, ব্যক্তিগত সম্পর্ক জড়িয়ে যায়, কখন যেন পেশাগত জীবন পরিবারের এক অংশ হয়ে ওঠে। এভাবেই তারা কাজটা করতেন বলেই হয়তো এতটা ভালোবাসা, শ্রদ্ধা, টান মিশে থাকতো বলেই বোধ হয় এমন সব ম্যাজিক তারা তৈরি করে ফেলতে পারতেন। আমরা আজও বিমোহিত সে সকল ম্যাজিকে। আমরা বাংলা ছবির গান শুনি অবশ্যই। আজ বুধবার সকাল 10টা থেকে 11টায় একটা ঘন্টা বাংলা ছবির গান শুনব, বাংলা ছবির সঙ্গে জড়িয়ে থাকা সে সকল গুণীজনেদের জীবনের কথা শুনি এই দিনটায়। আজ কোনো একজন নয়, আজ বরং আসুন সেই রসায়নটা একটু খুঁজে দেখি, সেই কেমিস্ট্রি, সুরকার এবং গায়কের মধ্যেকার সেই কেমিস্ট্রি, যে কেমিস্ট্রি আমাদেরকে অবাক করেছে বারেবার। তিনজন মানুষ, বাবা এবং ছেলে, কে যে বেশি সফল সুরকার আমরা আলাদা করে বলতে পারি না, শচীন কর্তা, শচীন দেব বর্মন নাকি রাহুল দেব বর্মন। আর তাদের দুজনের সঙ্গেই কাজ করেছেন, শুধু কাজ নয়, বলা যায় তাদের মণিমুক্তগুলিকে শেপ দিয়েছেন, গড়ে তুলেছেন অলঙ্কারের মতন করে কিশোর কুমার। অদ্ভুত তাদের মধ্যেকার সেই সম্পর্ক, কেমিস্ট্রি, সেসব নিয়ে আসুন না আজকের একটু গল্প হোক তার সঙ্গে। অবশ্যই এই তিনজনের কথা যখন হবে অনেক অনেক গান মনে এসেই যায়, সেসব গানও শোনাব। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার, আপনারাও আছেন জানি রেডিও সেটের অপর প্রান্তে। ডায়াল করুন 2213342211342, শুরুতে কর দিতে ভুলবেন না 033। আপাতত শচীন কর্তার গান।

রীতিমতো মাসুরি আর মতোই বাঁশি ভাজিয়ে সেই হ্যামলানের বাঁশিওয়ালার মতন সুর নিয়ে এগিয়ে গিয়েছেন তিনি, শচীন কর্তা, শচীন দেব বর্মনার। সেই সুর শুনে পিছন পুছন মোহিত হয়ে, মহাবিষ্ট হয়ে এগিয়ে গেলেন কিশোর কুমার। ভাগ্যিস, না হলে কি আর তাকে পেতাম? নিশ্চয়ই পেতাম না, সে কথা স্বয়ং কিশোর কুমারই বলছেন। কিশোর কুমার এক জায়গায় বলেছেন, বোম্বাইতে এসেছিলাম অভিনয় করব, প্রযোজনা করব বলে, গান করার কথা স্বপ্নেও মনে ভাবিনি। বুড়ো লোকটা আমার পিছু নিতেন, রাগ হতো, পালিয়ে পালিয়ে বেড়াতাম। একদিনের কথা, গাড়ি করে ডাক যাচ্ছি, ট্রাফিক সিগনালে গাড়ি থেমেছে, হঠাৎ পাশ থেকে শুনি, আরে কিশোরী রানা, দেখি ওই বুড়ো মানুষটা তার গাড়ির দরজা খুলে নেমে আমার গাড়িতে ঢুকে পড়লেন। ড্রাইভারকে বললেন, শহর ছাড়াইয়া গাড়ি লইয়া চলো। গাড়ি চলতে চলতে একটা সময় সবুজ মাঠের ধারে এসে পৌঁছয়। গাড়ি থেকে নেমে ক্ষেতের মাঝে হেঁটে যান সেই মানুষটি, কিশোর কুমারের কথায় বুড়া মানুষটি। হাঁটুর উপর ধুতি তুলে আল ধরে হাঁটতে থাকেন, গাইতে থাকেন একটার পর একটা গান। কিশোর কুমার বলছেন, সে গান শুনতে শুনতে আমি কেমন যেন স্বপ্নাবিষ্ট হয়ে যাই, দিক জ্ঞান হারিয়ে ফেলি। কেবল মনে হতে লাগল, এই মানুষটাকেই তো এতকাল খুঁজছি, আজ থেকে উনি যা বলবেন তার বাইরে কখনো যাব না। জানুনি, ভাগ্যিস, সে কারণেই অভিনয় আর প্রযোজনাকে পেশা করবেন বলে বোম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে পড়া কিশোর কুমার এই দিনের পর থেকে একেবারে গুরু মানলেন শচীন দেব বর্মনকে। যা বলতেন শচীন দেব বর্মন তেমনটাই করতেন, সেভাবেই চেষ্টা করতেন তার কথার মান রাখতে, আর গানে গানে ভরিয়ে তুললেন আমাদের। ভাবা যায়, ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে নিজের গাড়ি থেকে নেমে কিশোর কুমারের গাড়িতে উঠে তাকে নিয়ে শহর ছাড়িয়ে দূরে মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে, আলের ধারে একের পর এক গান গাইতে গাইতে যাচ্ছেন। এভাবেই তো বড়রা পথ দেখান। আরও যদি স্প্রিসাইজলি বলি, তাহলে বলতে হয় যে জহুরিরা জহর চেনেন, আর চেনেন বলেই আমরা সেই জহরের ছটায় উজ্জ্বল হয়ে উঠতে পারি।

আরাধনা বাংলায় যখন মুক্তি পেল সালটা 1978, কিন্তু তার বহু আগে, প্রায় বছর দশেক আগে, এই আরাধনা হিন্দিতে, অর্থাৎ প্রথম তো এটা হিন্দিতেই মুক্তি পেয়েছিল সালটা 1969। ততদিনে কিশোর কুমার, রীতিমতো কিশোর কুমার হয়েই উঠেছেন, অনেক অনেক গান গাইছেন, তার সঙ্গে ছবিতে অভিনয় করছেন, তার নিজের প্রোডাকশন হাউস রয়েছে, সেখানেও করছেন, কিন্তু কোথাও যেন মোহাম্মদ রফির ঠিক পিছনটিতে রয়ে যাচ্ছেন তিনি। সেখানে 5 এবং 6 দশক জুড়ে মোহাম্মদ রফি তালাত মাহমুদ, মুকেশ, মান্না দে পাল্লা দিয়ে গান গাইছেন, সেখানে তাঁদের ছটায় কিশোর কুমার আছেন বটে, কিন্তু কোথাও যেন সেই এক নম্বরের জায়গাটা, নাম্বারিং তো এখনও চলেই, তো সেই জায়গাটায় যেন তিনি কোনোভাবেই এগিয়ে আসতে পারছেন না, কোনো একটা জায়গাতে গিয়েও মোহাম্মদ রফির একটু পিছনে পড়ে যাচ্ছেন। এত ছবিতে অভিনয় করছেন, কিন্তু তবু স্বপ্নের নায়ক হিসেবে কোনোদিনই কিশোর কুমার হয়ে উঠতে পারছেন না। সুতরাং নায়ক হিসেবে, গায়ক হিসেবে কাজ তার চলছে, কিন্তু কোনো দিক থেকেই তিনি সেই যে নাম্বার ওয়ান

জীবনের জায়গাটা সেটা তিনি পাচ্ছেন না। ১৯৬৯ সাল, তখন এক তরুণ সুরকার, তরুণ বয়স তার ৬৩ বছর, কারণ এমন যিনি সুর করতে পারেন তাকে তরুণ না বলে কি আর উপায় আছে? বয়স সে তো শুধুই একটা নম্বর। এস ডি বর্মন, শচীন দেব বর্মন, তিনি এই আরাধনা ছবির গানের সুর করলেন। এবং ইতিমধ্যেই আমরা জানি এস ডি বর্মন বহু প্রথিতযশা শিল্পীদের দিয়ে গান গাইয়েছেন, ইতিমধ্যেই আমরা সকলেই জানি, কিন্তু তবু কিশোর কুমার যেন তার চোখের মনে ছিল। আরাধনায় অসাধারণ সুর করলেন, সে গানে মেতে উঠল সমগ্র ভারতবর্ষ। মেরে স্বপ্ন কি রানী কব আয়েগে তু, যার বাংলা ভার্সন এই মুহূর্তে আপনাদেরকে শোনালাম মোর স্বপ্নেরই সাথে। একের পর এক গান, রূপ তেরা মস্তানা প্যার মেরা দিওয়ানা, সে গানে দুলতে থাকলো, নাচতে থাকলো সঙ্গীত প্রেমী, ছবি প্রেমী মানুষেরা। আর ক্রমশ যেন গানের জগতের সেই নাম্বারিং সিস্টেম বলুন, সব কিছুর রেকর্ড ধুয়ে মুছে সাফ করে দিলেন কিশোর কুমার। জলজল করতে লাগলো হিন্দি ছবির গানের জগতে এই নামখানি, যে নামের পরে আগে সমকক্ষ আর কেউ নেই। আজকের এই গানের ভেলা একটু অন্যরকম, কোনো একজন মানুষ নয়। আজকের এই গানের ভেলায় বরং আমরা আর শুনছি সম্পর্কের কথা, রসায়নের কথা। গীতিকার, সুরকার এবং গায়ক একে অপরের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে তাদের পেশাগত জীবনকে বদলে দেয়,

শুনছেন বাংলা ছবির গান লাইফ ওন ইন গানের ভেলা অনুষ্ঠানে। আর আজ দুই সুরকার এস ডি বর্মন, আর ডি বর্মন, তাদের সঙ্গে কিশোর কুমারের যে অদ্ভুত রসায়ন কাজের জগতের এবং ব্যক্তিগত জীবনের, সেসবটার খানিক টুকরো ছবি তুলে ধরার চেষ্টা করছি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: চন্দন সাধুবাবু কৃষ্ণনগর থেকে বলছি।
0: বলুন চন্দনবাবু।
1: আকাশবাণী বারেবার শিখিয়ে দেয় আমাদের, সত্যি কথা। আমি লেখাপড়া ভীষণ কম জানি, কিন্তু সঞ্চালন করি বিভিন্ন অনুষ্ঠানে, এবং সবটুকু আমার শেখা নেয়া আকাশবাণী থেকেই। ওই জন্য এত বিনোদনের মধ্যেও আকাশবাণীকে ভুলতে পারি না। আকাশ বাইরে মেঘলা থাক কিংবা বৃষ্টি কিংবা রোদ, বুধবারের গানের ভেলা কান থেকেই যায় রেডিওই। আজকের অনুষ্ঠান শুনছি, কিছুটা কিছুটা মেয়েকে স্কুল দিতেও গেছিলাম, কিন্তু ভালো লাগার এইটুকু রয়েই যায়। আজকে কিশোর কুমারের গান শোনাচ্ছেন সুরকার, যে মহান মানুষ, তার সুরের বিভিন্ন গল্প আকাশবাণী থেকে শুনেছি। তিনি কোনো গানে একটা মিউজিক ব্যবহার করবেন, জলের শব্দ, সেটাও খুব ভোরবেলা উঠে বাবুঘাটে গিয়ে ওই যে দাঁড়িয়ে থাকা নৌকা বা বোটে এসে জলের ধাক্কা মারছে, সেই শব্দটা উনি রেকর্ড করে আনতেন। মানে কতটা ভাবনা চিন্তা উন্নত ছিল, যার জন্য এতগুলো বছর পার করেও এই মানুষগুলো রয়েই গেছে। এই মানুষগুলোর বোধ হয় মৃত্যু হয় না, এই মানুষগুলোর সৃষ্টি বোধ হয় মরে না। নমস্কার, ধন্যবাদ।
0: সত্যি তাই, মৃত্যু তো হয় না শিল্পীদের, কখনোই মৃত্যু হয় না, কারণ তারা তাদের শিল্পের মধ্যে দিয়ে থেকে যান, অমরত্ব লাভ করেন। নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি, নমস্কার।
0: নমস্কার, নমস্কার, বলুন।
2: আমি বালি থেকে গৌতম দাস বলছি।
0: বলুন গৌতম বাবু।
2: এই একবার হয়েছিল কি আমাদের বইয়ের সময় সচিন কর্তা বারবার বলছে যে কিশোর গলাটা ঠিক রাখিস, এই করিস তাই করিস, বারবারে রাতে ঘুমিয়ে পড়ছেন ওনাকে ফোন করছে বারেবারে যে গলাটা ঠিক আছে কিনা জানার জন্য। তো ওই রূপতেরা মস্তানা ওই গানটা মানে রেকর্ডিং হবে, তা বলছে যে উমিত্রের সাথে লই আসবি। হ্যাঁ দিদি,
0: বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
2: এইবার অমিত কুমারকে নিয়ে গেছে, তো গানের সুর ছিল এরকম, রূপ তেরা মস্তানা প্যার মেরা দিওয়ানা, দিয়ে কিশোর কুমার সব রাজেশ খান্না সব যারা বড় বড় শিল্পীরা সব উপস্থিত। তো কিশোর কুমার বলছে সচিনদা কোথাও ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ বলছে একদম ইয়ারকি মারবি না, ফলনা মারবি না, আমি যেমন যেমন সুর দিয়েছি এরকম কোনো গাইবি। বলছে কি আমার একটা সুর মনে পড়ছে, আপনি একটু শুনুন। তো বলছে বল কর। বলছে একটু পরে শ্বশুর বাড়ি গিয়ে দেব হামাগুড়ি, বলছে এর সাথে এই রূপ তেরা মস্তানার কি মিল খুঁজে বলি। বলছে পেলেন না, রূপ তেরা মস্তানা প্যার মেরা দিওয়ানা, মানে এই যে সুর, মানে একটা মানে সুন্দর সৃষ্টি হলো, এটা সচিন কর্তারই সুর, কিন্তু সেই পুরনো সুর উনি ভুলে গেছিলেন। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিশোরেরটাই থাকবে।
0: আমি সত্যি জানতাম না যে রূপ তেরা মস্তানার সুর তৈরির পিছনে এমনও কোন গল্প আছে।
2: তারপরে আরেকটা আরেকটা শুনুন, আমাদের আরতিদির গান রেকর্ডিং হয়েছে, মরি মরি কি লজ্জা। হ্যাঁ, এই গানটা খুব হিট হয়েছিল সেই সময়। তো কিশোর কুমার বোম্বে থেকে ফোন করছেন ইয়েকে, আরতি মুখার্জিকে, বলছে লজ্জা লজ্জা, বলছে মানে উনি উনি একদম লজ্জায় ছিটিয়ে গেছে। মানে কিশোর কুমার এইভাবে বলছে, মানে গানটা যে খুব সুন্দর হয়েছে, মানে ফোনে ফোন ধরেই বলছে যে লজ্জা।
0: সত্যি তাই, মজার মানুষ কিশোর কুমার তো, ভারী মজার মানুষ ছিলেন। তার তিনি সেটে থাকলে অভিনয়ের জন্য বা প্রযোজক হিসেবেও সেটে থাকলে সেই সেট গমগম করত, তিনি রেকর্ডিং স্টুডিওতে থাকলে সেই রেকর্ডিং স্টুডিও গমগম করত, এতটাই মজার মানুষ ছিলেন কিশোর কুমার।

জানো, আগে এই গানখানি শুনিয়ে নিলাম খানিকটা, কারণ সেই মজাটুকু। কিশোর কুমার, মান্না দে, মাহমুদ তিনজন মিলে এই গানখানি গেয়েছেন, মূলত কিশোর কুমার এবং মান্না দে, মাহমুদ।

0: কিছু কিছু জায়গা রয়েছে। শুরু করলেন রাহুল দেব বর্মণ।
1: কর লাখ লাখ দুনিয়া চতুরাই চুটকি কর দুঙ্গা।
0: সালটি 1968। সে সময় শচীন্দ্রদেব বর্মণের ছায়া থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে রাহুল দেব বর্মণ নিজের মতন করে গানে সুর দিচ্ছেন এবং ক্রমশ নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। অসাধারণ তার গান, সে গানে পাশ্চাত্য থেকে প্রাচ্য সুরমূর্ছনা মিশে যায়।

মজার গান এবং এমন ভাবে সুর করা, সেই সময়টায় কিন্তু একমব দ্বিতীয়ম হিসেবে রাহুল দেব বর্মা নিজে জায়গা করে নিলেন। এবং তার এই ধরনের এক্সপেরিমেন্টের সবচেয়ে বড় ভরসা জায়গা ছিল দুটি নাম, কিশোর কুমার এবং মান্না দে। এই যে সাউথ ইন্ডিয়ান ভার্সনটা, অর্থাৎ শিক্ষকের ভূমিকা যে গানটা, সেটা মান্না দে এবং কিশোর কুমার তো নিজের জায়গা দেয়। এই গানখানি কেন এভাবে শোনাচ্ছি, এই গানখানি রেকর্ডিং হলো যেদিন, সেদিন কিছুতেই কাউকে কনসেন্ট্রেট করতে দিচ্ছেন না, মনোযোগ দিতে দিচ্ছেন না কিশোর কুমার ওই রেকর্ডিংয়ের স্টুডিওতে। একটু আগে আমাদের এক শ্রোতা বন্ধু বলছিলেন যে কীভাবে মজা করতেন কিশোর কুমার, এতই মজার মানুষ ছিলেন, তো উনি রেকর্ডিং স্টুডিওতে যা খুশি তাই করতেন এবং যারা সিরিয়াসলি কাজও করবেন ভাবতেন তাদের কাজও রীতিমতো আটকে যেত কিশোর কুমারের জন্য। পরশন ছবির সবকটি গানই প্রায় সুপারহিট, এত সুন্দর সুন্দর গান আছে, মেরে সামনে ওয়ালে খিড়কি মে, এক চাঁদ কা টুকরা রহতা হ্যায়, বা ম্যাচেলি ম্যাচেলি, আর তার সঙ্গে এই গানখানি তো বটেই। এই গানের যেদিন রেকর্ডিং হচ্ছে, স্টুডিওতে সকলেই রয়েছেন, কিশোর কুমার বারবার এমন এক একটা কাণ্ড করছেন, সকলে হেসে ফেলছেন, সে হাসি আর থামানো যাচ্ছে না। ঠিক যেমন মজা এই গানে রয়েছে, রেকর্ডিংটাও তেমনই মজার হয়েছিল। এবং সেই গানখানি, অর্থাৎ একটিমাত্র গান রেকর্ড করতে সারা রাত কেটে গিয়েছিল সেদিন, শুধুমাত্র কিশোর কুমারের এই নানান রকম মজার কাণ্ডগুলো আর সেই কাণ্ড দেখে সবার হাসির জন্য।

গান তার সঙ্গে অভিনয় গায়কদের মাঝে মাঝেই আমরা দেখি যে অসাধারণ অভিনয় করছেন শুধুমাত্র গায়কের মধ্যে দিয়ে, কিন্তু একজন সুরকার কত বড় অভিনেতা হতে পারেন এই ধরনের গানগুলো শুনলে বোঝা যায়। অর্থাৎ সুরকার যখন সুর করবেন তার আগে ওই সিনটুকু সিচুয়েশনটুকু তাকে তো বুঝিয়ে দেন পরিচালক, সেটা বোঝার পর সেই অভিনয়টুকু গান

0: চব্বিশ পরগনা থেকে নিরঞ্জন সাহু কথা বলছি।
1: বলুন নিরঞ্জন বাবু,
0: আজকের কথা হচ্ছে কিশোর কুমার এবং এস ডি বর্মন এবং আর ডি বর্মন এই গানের রসায়ন নিয়ে। সেই সঙ্গে কিশোর কুমারের যে রসায়ন, সেই রসায়নের সঙ্গে নিজের আর একটা রসায়ন আমি যোগ করতে চাইছি, উত্তম কুমারের সঙ্গে কিশোর কুমারের যে অভিনয় এবং লিপের যে রসায়ন সে কথাটুকুই বলতে চাইছি। সালটা 1972-73 সাল হবে, ছবির নাম অমানুষ। সন্দেশখালী আমার বাড়ির পাশাপাশি জায়গা, সেখানে এই অমানুষ ছবিটা নদীমাতৃক দেশে শুটিং হচ্ছিল। তা আমরা তখন একেবারে যুবক মানুষ, দৌড়ে গেছিলাম উত্তম কুমারকে দেখার জন্যে। একদিন থাকার পরে তারপরের দিনকে দেখতে পেলাম সেদিনকে ওই শুটিংটা হচ্ছে, যে ওই যে পদা যেখানে গায়ে কাদা মাখিয়ে দিচ্ছে নৌকার পাশে মদ খাওয়ার সিনটা, সেই সিনটা দেখার মতো সৌভাগ্য আমাদের জীবনের হয়েছে এই রসায়নের মধ্যে দিয়ে। আর একটা জিনিস দেখলাম, সেই সঙ্গে শক্তি সামন্ত যিনি ফিল্মের হচ্ছে পরিচালক, তাকে ওই একসঙ্গে দেখলাম। এই সুন্দর রসায়ন উত্তম কুমার এবং কিশোর কুমারের যে গান রয়েছে পিয়াশায় বাঁধি খেলা ঘর, এই গানটা উত্তম কুমারের জীবনে একটা শ্রেষ্ঠ গান। এই উত্তম কুমার এবং হচ্ছে আপনার ওই কিশোর কুমারের যে রসায়ন, এটা জীবনে একটা স্মৃতি ফলক হয়ে থাকবে, যতদিন বাঁচবো ততদিন মনের মধ্যে জল জল করবে। এটুকুই বললাম, ধন্যবাদ।
1: সত্যি তাই নিরঞ্জন বাবু, আসলে এমন সব মানুষেরা, এই সকল কিংবদন্তি, লিভিং লেজেন্ডস তো তাদের বলতেই হয়, কারণ তারা যখন বেঁচে ছিলেন সেই সময়েই তারা লেজেন্ড হয়ে গিয়েছেন, জীবন্ত কিংবদন্তি। তাদের দেখা পাওয়া অবশ্যই সৌভাগ্য তো বটেই, যতদিন নিজেরা বেঁচে থাকি এরকম কিছু মুহূর্ত যদি থাকে মনে হয় তা আমাদের করিয়ে নেওয়া অনেক শ্রেষ্ঠ পাথের মধ্যে একটা। কে রয়েছেন, নমস্কার।
2: আমি তো শুধু কেমিস্ট্রি কেন, আমি একটা হিস্ট্রিও বলবো, কারণ এখনো বিভিন্ন জলসভা যাকে আমরা বাংলা কথায় মাচা বলি, সেই অনুষ্ঠানে এনাদের সৃষ্টি যখন কিশোর কুমারের কণ্ঠের গানগুলো কোন এই প্রজন্মের শিল্পী গান, তখন 8 থেকে 80 আমরা সবাই একটা আলাদা মন্ত্রপ্রাণ হয়ে যাই, এবং এখানেই মনে হয় গানগুলোর সার্থকতা। আসলে তখন শিল্পী সুরকার এবং মানুষের মধ্যে এত সুন্দর একটা সুসম্পর্ক ছিল এবং তারা গানগুলো খুব এনজয় করে গাইতেন। আমরা তো এখন অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি গানে, কিন্তু তখন সেই সুযোগটা না থাকা সত্ত্বেও গানগুলো এত শ্রুতিমধুর আমাদের কাছে। আর আপনি মানে এস ডি বর্মনের প্রসঙ্গ তুলেছিলেন প্রথমে, তারপর আস্তে আস্তে আর ডি বর্মন কিশোর কুমারের রসায়নের কথা বলেছেন। আমার তো একটা কথা যেটা মনে হয় যে আর ডি বর্মন বুঝতে পারছেন যে কোন গানটা বা কি সুর সৃষ্টি করলে সেটা কিশোর কুমারের কণ্ঠে খুব ভালো ম্যাচ করবে। এই যে আগে থেকে অনুধাবন ক্ষমতা, এইটা কিন্তু সত্যি একটা আলাদা রসায়ন, এবং তার সমাধান আমরা যতই গান শুনি বুঝতে পারবো না। সেটা মনে হয় রাহুল দেব বর্মন ওনারাই ভালো মানেন, এই কারণেই ওনারা তো আমাদের কাছে নেবেন চিরকাল, আমাদের মনের মনিকটে ওনারা থাকবেন। আপনি শুনিয়ে যান, আরো সমৃদ্ধ হয়ে
1: এসডি বর্মন, আর ডি বর্মন এবং কিশোর কুমার, তাদের রসায়নের গল্প বলতে গেলে এ গান শোনাতেই হবে।

ಭರಾದೇ ಕಾಣ ಕಾಣ ಗೋ.

1950 সাল, অর্থাৎ তখন কিশোর কুমার তখনও রীতিমতো নায়ক হবেন বলেই স্বপ্ন দেখছেন। এই কণ্ঠও কিন্তু কিশোর কুমারের। গীতা দত্ত তখনও রপ্ত হননি, গীতা রায় এবং কিশোর কুমার।

0: 1950 সালে যখন সমর ছবি তৈরি হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বন করে সমর একটা বাংলা ছবি তৈরি করছেন নিতিন বসু। সেই ছবিতে অভিনয় কিশোর অশোক কুমার এবং সুমিত্রা দেবী, সুর করবেন শচীন্দ্রব বর্মন। ততদিনে তার চোখ পড়ে গিয়েছে তার কিশোরীরার উপর। কিশোর কুমারকে তিনি কিশোরীরা বলেই ডাকতেন। তিনি কিশোর কুমার এবং গীতা রায়, সেই সময় গীতা রায়, তখনও তিনি গীতা দত্ত, তাদের দিয়ে সুন্দরীলো সুন্দরী গানখানি করালেন। তার প্রায় 30 বছর বাদে 1981 সাল তৈরি হচ্ছে অনুসন্ধান ছবিখানি। সুর করবেন রাহুলদেব বর্মণ। এখানেও তিনি ভরসা রাখলেন সেই কিশোর কুমারের উপরেই। ততদিনে গীতা দত্ত ছিলেন না, তাই সঙ্গে আশা ভোঁসলে। বাবার করা সেই এক সুর সুন্দরীলো সুন্দরীর মতন করে একই সুরে গান বাঁধলেন ছেলে আরটি বর্মণ। আর দুই জায়গাতেই 30 বছরের ব্যবধানে কণ্ঠে রয়ে গেলেন কিশোর কুমার, কারণ তার সঙ্গে বাবার এবং ছেলের দুয়ের সম্পর্ক বা দুয়ের রসায়নেই অদ্ভুত এক ভালোবাসা, শ্রদ্ধা এবং সবচেয়ে বড় কথা ভরসার জায়গা। কান রাখবো আবারও টেলিফোনে 2213-1342-1313-2, যদিও হাতে আর সময় খুব বেশি নেই। নমস্কার। হ্যালো।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: অসীম কুমার মন্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: বলুন বলুন।
1: প্রথমে আমি ক্ষমা চেয়ে একটু প্রসঙ্গ ঘুরিয়ে বলতে চাই, বিষয়টা যখন গানের বেলা তখন বলতেই পারি যে একটি মন্দিরে যখন বিভিন্ন দিনে বিভিন্ন পূজারীর কণ্ঠ ভেসে আসে, যেমন সেটা একটা সুন্দর বিচিত্র মহিমা লাগে, ঠিক তেমনই আকাশবাণীর এই গানের বেলা থেকে বিভিন্ন দিনে উপস্থাপকের কণ্ঠে নানান স্বাদের অনুষ্ঠান পায়, স্বভাবতই তেমন তুলনা এসেই যায়। তো আমি একটি অন্য প্রসঙ্গক্রমে ছোট করে বলি, দেখুন আমরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সুর, তাদের প্রচুর ইতিহাস জানি, শুনি, মুগ্ধ হই, কিন্তু আমার মনে হয়েছে যে শীষ কাটা, আমরা মুখ দিয়ে যে শীষ কাটি, এটি কিন্তু একটা অত্যন্ত প্রাচীন প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু হয়েছে বলেই মনে করা হয়।

0: এটা নিয়ে একটা কোনোদিন কোনোদিন গানের ভেলাকে কি অনুষ্ঠান করা যায় না?
1: বেশ, নিশ্চয়ই আমরা অনেক জায়গাতেই এই শীষ দেওয়া গানের মধ্যে আমরা পেয়েছি, ও বাংলায় বলুন বা হিন্দিতেই বলুন, তাকে নিয়ে সম্পূর্ণ আলাদা শুধুমাত্র শীষ দেওয়াকে নিয়ে, এবং সেটা একটা অত্যন্ত সুন্দর শিল্পও বটে। একটা সম্পূর্ণ গানের ভেলা সম্ভব না হলেও নানান ধরনের এক্সপেরিমেন্ট নিয়ে একটি গানের ভেলা তো হতেই পারে। মাথায় রইল, নিশ্চয়ই চেষ্টা করব যে এমন কোনো একটা গানের ভেলা নিয়ে আসতে যেদিন এইভাবে শীষ নামক একটি যে শিল্প তাকে কিভাবে বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে ব্যবহার করা হয়েছে গানে তা নিয়ে আসা যায়।

সচিন দেব বর্মন সুর করেছেন আরাধনায়, আর সেখানে দ্বৈতকণ্ঠে রাহুল দেব বর্মন এবং লতা মঙ্গেশকর। গায়ক হিসেবেও রাহুল দেব বর্মনের উপর ভারী ভরসা ছিল তার বাবা সচিন দেব বর্মনের, কিন্তু সবচেয়ে বেশি ভরসাটা তিনি করতেন কিশোর কুমারের উপরে। আর সেই ভরসার জন্য ভালোবাসাটা এক অদ্ভুত জায়গায় ছিল। অনুষ্ঠান প্রায় শেষের দিকে আর একখানি গল্প বলে শেষ করব। 1975 সালের কথা, ঋষিকেশ মুখোপাধ্যায় একটি ছবি বানাচ্ছেন হিন্দিতে, মিলি, আপনারা সকলেই জানেন সুপারহিট ছবিখানি মিলি। সেখানে সচিন দেব বর্মনের বাড়িতে রিহার্সাল হচ্ছে। তখন এরকম বাড়িতে বসে বসেও প্রচুর গানের রিহার্সাল হয়ে যেত। রীতিমতো সুরকারেরা ডেকে নিতেন গায়ক গায়িকাদের, চলে এসো আমার মাথায় একটা সুর এসেছে। তো মিলি ছবিতে এখানে গান ব্যবহার করা হবে, সেই গানখানি কিশোরীরাকে শেখাবেন সচিন কর্তা। বাড়িতে বসেছে রিহার্সাল, রীতিমতো ধৈর্য নিয়ে সেই গানখানি শুনলেন, শিখলেন কিশোর কুমার। বড়ি সুনি সুনি সি হ্যায় জিন্দগি ইয়ে জিন্দগি। এই গান কিশোর কুমার তুলে নিলেন তো বটেই, কিন্তু রিহার্সালের সময় থেকেই সচিন কর্তার শরীরটা ভালো যাচ্ছে না, বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। রিহার্সাল দিয়ে কিশোর কুমার বাড়িও চলে গেলেন, কিন্তু সচিন কর্তার শরীর কিছুতেই ঠিক হচ্ছে না। বাড়িতে ডাক্তারবাবু এলেন এবং এসেই বললেন কিচ্ছু করার নেই, এক্ষুনি ভর্তি করতে হবে হাসপাতালে। কিন্তু বেঁকেই বসেছেন সচিন দেব বর্মন। এই গানখানির রেকর্ডিং রয়েছে পরের দিন, রেকর্ড কিশোর কুমারকে দিয়ে না করিয়ে এবং রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে না থেকে তিনি কিছুতেই হাসপাতালে যাবেন না, বাধ্য হয়ে ছুটে গেলেন রাহুল দেব বর্মন কিশোর কুমারের কাছে। বললেন, বাবা হাসপাতালে তোমার রেকর্ডিং না করিয়ে কিছুতেই যেতে চাইছেন না, তুমি গিয়ে বোঝাও। কিশোর কুমার ছুটতে গেলেন সঙ্গে সঙ্গে সচিন কর্তার কাছে, গিয়ে বললেন, আমার গলাটা খুব খারাপ, রেকর্ডিংটা দুদিন পরে করুন, আপনি বরং ততদিনে হাসপাতাল থেকে ঘুরে আসুন, ভালো হয়ে আসুন, খুব খারাপ আমার গলা। সচিন দেব বর্মন বাধ্য হলেন যে তাই তো, গাইতে পারবে না, হাসপাতালে গেলেন। এদিকে রেকর্ডিংয়ের ডেট সব কিছু ফিক্সড, স্টুডিও বুক করা আছে। সচিন কর্তাকে বাদ দিয়ে এই গানের রেকর্ডিং হলো। এই গানখানি রেকর্ডিংটুকু রাহুল দেব বর্মন নিয়ে গেলেন হাসপাতালে।

বাবাকে শোনালেন। গান শুনতে শুনতে দুচোখ নিয়ে জল পড়ছে শচীন কর্তার। বললেন, জানতাম কিশোর এ গান ভালো গাইবে, আমি ঠিক জানতাম। তারই সুর করা একখানি গান, তারই সবচেয়ে পছন্দের যে গায়ক পুত্রসম, সে গিয়েছে রেকর্ড করেছে, হাসপাতালে বসে সে গান শুনছেন, দুচোখ বেয়ে জল পড়ছে শচীন দেববর্মনের।

এভাবেই সত্যি আমরা ভাবতেও পারি না, গানগুলি শুনতে শুনতে, ছবিগুলি দেখতে দেখতে কত না গল্প লেখা হয়ে যায় এই গানের পিছনে, ছবির পিছনে। আর সেই মানুষগুলো শুধুমাত্র পেশা, শুধুমাত্র কাজের জগৎ নয়, জুড়ে যান তারা মনের দিক থেকে একটা বৃহৎ পরিবার। আর সেই পরিবারের এই যে সৃষ্টি তা রয়ে যায় আমাদের কাছে। শেষ করবো আজকের গানের ভেলা এখানে। ভালো থাকুন সকলে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

শুনলেন গানের ভেলা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন যুববাণীর অনুষ্ঠান।

0: আরে আরে আরে আরে, বাপরে বাপ, মানে শুরু হতে পারলো না আর তুমি এখানে সেই হ্যাপি বার্থডে টু ইউ গাইতে শুরু করে দিলে।
1: আজ শুনো শুনো শুনো, আজ আমি কোনো বাধা মানছি না, মানবো না। কারণ কারণ
0: কারণ কি কারণ?
1: কারণ ওই যে বললাম যে আজকে এই যে নীল সাদা পরে এসেছি, কেন
0: আজকে তুমি একা নীল সাদা পরে আসনি? আমিও পরে এসেছি।
1: না, তোমারটা ঠিক নীল মনে হচ্ছে না।
0: তুমি কালার ব্লাইন্ড, আমি বুঝেছি।
1: না না, কালার ব্লাইন্ড কিনা জানি না, কিন্তু আজকে আজকে আমি সত্যি ব্লাইন্ড হয়ে গেছি। এবং ব্লাইন্ড যার জন্য আমি ছোটবেলা থেকে, হ্যাঁ যবে থেকে খেলা বুঝতে পেরেছি, তবে থেকে আমি যার জন্য একেবারে অন্ধ ভক্ত, যার তার আজকে জন্মদিন সায়নী।
0: ও আচ্ছা, এইবার আমি বুঝেছি যে আজকে কেন সৌরভ এরকম নীল সাদা
1: সবকিছু নাকি
0: খুব খারাপ, খুবই খারাপ।
1: কেন
0: বলো? ওই যে আজকে নীল

0: কাদা পড়ে এসেছে এবং আমি না বুঝেই পড়ে চলে এসেছি। তো এই যে আজকে একটা জন্মদিনের ব্যাপার এবং তার সঙ্গে একটা ফুটবলের মরশুম, পারিবারিক ঝামেলা আটকাতে নীলসাদাটা পড়ে এসেছি। না না, তুমি যেরকম ভাবে আমাকে পোস্টারে প্রেজেন্ট করেছো তাতে তো মানে ঝামেলাটা অনিবার্য।
1: তুমি তো পর্তুগাল ফ্যান আমি জানি।
0: ই বাবা, যারা শুনছে এই মুহূর্তে তারা কিন্তু বুঝতে পেরেছে যে আজকে কার জন্মদিন এবং আমরা আজকে কি নিয়ে কথা বলছি, তাই না?
1: হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছে এবং সেটা সত্যি আর বলার অপেক্ষা রাখে না যে আজকে কার জন্মদিন, কারণ যাকে নিয়ে উন্মাদনা তুঙ্গে, মানে শহর জুড়ে বলো মফস্বল গ্রাম সবাই, মানে ফুটবল প্রেমীদের কাছে আজকে একজন ভগবানের জন্মদিন, ঠিক আছে?
0: এবং এবং আরেকটা জিনিস তুমি দেখো যে এই যে আজকে তুমি, আমি না বলেই দিচ্ছি, আমি এতক্ষণ আর আর আটকাতে পারছি না, আজকে হচ্ছে যে মেসির জন্মদিন, দ্য গোট। এবার তো এই জন্মদিনের দিনে কিন্তু একটা খুব সুন্দর অনুষ্ঠান আমরা কিন্তু আগামী এক ঘন্টা নিয়ে যেতে চলেছি।
1: আচ্ছা, কি সুন্দর অনুষ্ঠান
0: আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে বলতে চাই, মানে এই যে জুন মাসের বলতে চাই আমাদের বিষয় ছিল সেরার সেরা।
1: আচ্ছা,
0: সেরার সেরা
1: তো একজনই, শুনো মেসি কে কোনো কথা,
0: ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি মেসি ফ্যান বলে তুমি হচ্ছে কি সেরা সেরা মেসি বলে দিলেই হবে, বাকিরা যারা রয়েছে তারা তো এক্ষুনি প্রটেস্ট করবে।
1: না না না না, মেসি মেসি তো আমার কাছে সেরা সেরা, এবং আমি
0: না আমার শুধু তোমার কাছে সেরা সেরা, না না শুধু তোমার না,
1: 5% লোকের কাছেই মেসি সেরা। মেসি, হ্যাঁ, নামটাও ভুল বললে আমার একটা কেমন খারাপ লাগে। তো হ্যাঁ, মানে সেই যে সেই সব মানুষজনদের কাছে বা ওই যে 5% যাদেরকে বললাম যারা বাকি থেকে গেল, তাদের কাছেও তো কিছু সেরা সেরা মানুষজন বা সেরা সেরা ফুটবলার থাকতে পারে, এবং নিয়েই আমরা লেখা চেয়েছিলাম,
0: লেখা চেয়েছিলাম এই জুন মাসে, এবং অনেকেই কিন্তু লেখা পাঠিয়েছে। আর তার সঙ্গে এই যে তোমার ধরো শুধু যে সেরা সেরা তা নয়, এই ফুটবল আমাদের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে, বিশেষ আমাদের বাঙালিদের সঙ্গে ফুটবল কিভাবে জড়িয়ে, সেই যে নস্টালজিক ব্যাপারগুলো সেই সমস্ত কিছু নিয়েও কিন্তু অনেকে লেখা পাঠিয়েছে। সেই সমস্ত লেখা নিয়েই আজকে আমাদের বলতে চাই এর অনুষ্ঠান সেরার সেরা। তোমার সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু সায়নী, আর সঙ্গে রয়েছে
1: সৌরভ। ঘড়িতে বাজে ঠিক 11:04, ঘড়ি কিন্তু দৌড়চ্ছে, আর ঘড়ি দৌড়চ্ছে মানেই, ঘড়ির কাঁটা চলছে মানেই যে আমাদের চিঠি পড়ার সময়, মানে যেই লেখাগুলো তোমরা সারা মাস ধরে আমাদেরকে বলতে চেয়েছো ফুটবল নিয়ে অবশ্যই, কারণ এই মাসের বিষয় একটু আগে শাইনি বললো যে সেরার সেরা ফুটবলার, ফুটবল তোমরা কেমন ভাবে দেখো ফুটবল খেলাটাকে, বা তোমাদের কাছে কোনো মেমোরিজ ছিল কিনা, সেই সমস্ত জিনিস নিয়েই আজকে আমরা আছি।
0: এবং আজকে কিন্তু একটা ফ্রি বোনাস আছে এই ফুটবলের মরশুমে, ফ্রি হিট একদম, সেটা হচ্ছে বলে দাও।
1: সেইটা হচ্ছে যে প্রত্যেক মাসে তোমরা দেখো যে আমরা কিন্তু এই যে চিঠিগুলো তোমাদের থেকে নিই, পাই তোমাদের থেকে যুববাণী বিভাগে, সেই সব চিঠিগুলো কিন্তু আমরা বেছে তার থেকে কয়েকটা চিঠি আমরা পড়বার সুযোগ পাই আর কি অনুষ্ঠানে, কারণ সবার লেখা তো,
0: হ্যাঁ, এবং সময়েরও একটা ব্যাপার থাকে,
1: একটা ব্যাপার থাকে এবং আরো অনেক ব্যাপার থাকে যেটা নিয়ে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে, কেন আমরা সব লেখা পড়তে পারি না সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু যে লেখাগুলো আমরা পেয়েছি এই মাসে পেয়েছি, আমার মনে হয়েছে এবং সায়নেরও মনে হয়েছে যে এই যে ফুটবল একটা মরশুম চলছে, ওয়ার্ল্ড কাপ চলছে, তো শ্রোতাদের জন্য কিছু এক্সট্রা কিছু থাকবে না, তার তো আমরা ঠিক করেছি যে এই মাসে তোমরা যা যা লেখা পাঠিয়েছো বা যারা পাঠিয়েছো তাদের লেখাটা তো আমরা
0: পড়ছি,
1: কিন্তু যারা পাঠাতে পারোনি বা সময়ের অভাবে যারা মনে হয়েছে যে ইস ডেটটা চলে গেল, তাদের জন্য আজকে একটা কিন্তু আরো বড় সুযোগ আছে। তোমরা কিন্তু ফোন লাইনে আমাদেরকে বলতে পারো তোমাদের কোনো মেমোরিজ ফুটবল নিয়ে, তোমার চোখে ওই সেরা সেরা গ্রেটেস্ট অফ অল টাইম এইরকম কিছু মানুষজনদেরকে, তাদের কথা তোমরা আমাকে বলতে পারো, আমাদেরকে বলতে পারো, বা আমাদেরকে ফেসবুকে যুববাণী বিভাগে যুববাণী কলকাতার ফেসবুক পেজ, সেখানে আজকের পোস্টার গীতাঞ্জলির পোস্টার সেরা সেরা বলতে চাই জুন মাসের বলতে চাই, সেখানেও কমেন্ট করে জানাতে,
0: যেখানে যেখানে নিজে আর্জেন্টিনা জার্সি পরেছে এবং আমাকে একটা পর্তুগালের জার্সি পরিয়েছে,
1: আচ্ছা আচ্ছা,
0: সেই পোস্টারের কমেন্ট বক্সে গিয়ে কিন্তু তোমরা জানাতে পারো তোমাদের চোখে সেরা সেরা কে, এবং ফোন করতে পারো আমাদের সরাসরি 0332213 1342 এই নাম্বারে। আমি আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি 0332213 1342 এই নাম্বারে। আচ্ছা সৌরভ, বলছি যে এই যে
1: বললে না 0332213 1342, মানে ইটস আ দারুণ একটা ব্যাপার, আমাদের ব্যাপার।

0: আমরা এই ব্যাপারটা তো এগিয়ে নিয়ে যাবই, কিন্তু তার সঙ্গে এই আড্ডাটাকে আরেকটু জমজমাট করতে
1: মানে ধরো এই যে ফোন নাম্বার তুমি বললে শ্রোতা বন্ধুদের, এবং শ্রোতা বন্ধুদেরকে ধরো এমন কোন শ্রোতা বন্ধু ফোন করলো যে তোমার ফোনটা পুরোটা কথা না শুনে কেটে দিল,
0: এই ব্যাপারটা না আমি গানের ওপার থেকে এসে বলবো, ঠিক আছে? এই ব্যাপারটা আমি গানের পরে এসে বলবো, কিন্তু আপাতত তোমাদের জন্য রইল একটা গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

0: শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আমরা এই মুহূর্তে শুনলাম তিন জানা, যেই গানের সঙ্গে সত্যি আমাদের একটা নস্টালজিক ফিলিং তো কাজ করে, তাই না? এবং এই গানটা সত্যি শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এত ভালো লাগে, মানে সময় পেলেই হয়তো শোনা হয়, তাই
1: না? একটা ভাইব আছে,
0: একদমই তাই। একটা একটা মন খোলা একটা ব্যাপার আছে। ফুটবল মানেই তো মন খোলা একটা খেলা বলতে পারো, মানে যেখানে
1: শরীর একদম মানে ফিট হয়ে যায়,
0: ফিট হয়ে যায়, একদমই তাই।
1: জীবনে ফুটবল না খেলা আমি এত কিছু জ্ঞান দিচ্ছি।
0: হ্যাঁ সেটাই দেখছি, মানে তোমার
1: না না আমার ফুটবলের একটা খুব সুন্দর এক্সপেরিয়েন্স আছে, সেটা আমি
0: যারা সায়নীকে পার্সোনালি চেন যারা বাড়ির লোক তারা তো এই মুহূর্তে ভাবছে মানে এসো ভাই তুমিও ফুটবল মাঠে এসো, একটু তো এসো এই কথাগুলো বলার আগে। যাই হোক, আজকে সেই রকম একজন মানুষের সঙ্গে আমি আড্ডা দিচ্ছি এবং তোমরা আমাদের সঙ্গে আছো। আর আজকে ওই যে বললাম আজকে দিনটা হচ্ছে বলতে চাই

0: মানে তোমরা সারা মাসে ফুটবল নিয়ে যা যা চিঠি পাঠিয়েছো, যা যা লেখা তোমরা বলতে চেয়েছো আমাদেরকে, সবটা নিয়েই আজকে আমরা আছি। আমি সৌরভ এবং আমার সঙ্গে আছে সায়নী। তাহলে এবার কি সময় চিঠি পড়বার
1: একটা নাকি? একদম, এইবার সময় হচ্ছে তোমরা যে চিঠিগুলো আমাদেরকে পাঠিয়েছিলে সেই চিঠিগুলোকে পড়বার।
0: বোলপুর শান্তিনিকেতন কোপাই থেকে লিখছেন আকাশ নীল চট্টোপাধ্যায়। ওনার লেখাটির নাম মিশে আছি মেসিতেই। জীবনে কখনো যদি আত্মজীবনী লিখতে বলে কেউ, তাহলে ছেলেবেলার বর্ষার বিকেল আর ফুটবল খেলার স্মৃতি সবার আগে একেবারে প্রথম পাতায় থাকবে আমার ছেলেবেলার অধ্যায়ে। সে একদিন ছিল বটে, সারাদিন বৃষ্টির জলে যখন মাঠ থই থই হতো, বিকেলবেলায় পাড়ার সব ছেলেরা মিলে বেরিয়ে পড়তাম ফুটবলে মারতে, আর তখন আমরাই এক একজন মারাদোনা কিংবা রোনাল্ডো। তবে আমার ব্যক্তিগতভাবে মেসিকেই ভালো লাগে চিরকাল। ওই যে সাই সাই করে মাঠে ঢোকে, তখন একটা আলাদাই পরিবেশ তৈরি হয় মাঠের, ওনাকে নিয়ে একটা আলাদাই উন্মাদনা আমার এখনো কাজ করে। ওই নীল সাদা জার্সিটার যে কি মোহ তা বলে বোঝানো যাবে না, বুঝলেন? এই তো সেদিনও মেসি নাকি রোনাল্ডো সেই নিয়েই এক প্রস্থ ঝামেলা বেঁধে গেল আমার বন্ধু পল্টু ওরফে বিক্রমের সঙ্গে। আরে ভাই, এরা কারা যারা মেসি ফ্যান নয়? আমার শহর হলে মোহনবাগান, আর আন্তর্জাতিক ক্ষেত্রে মেসি। এই তো, এইটাই তো ফুটবল প্রেমীদের ভালো লাগা হতেই হবে, তা নয় সব আজে বাজে কথা বলে গেল সেদিন পল্টু। যাকে সবাইকে নিয়েই মানিয়ে গুছিয়ে থাকতে হয় আর হবেও, কি আর করা যাবে বলুন। তাহলে আরেকবার আরেকবার বলুন দেখি, জয় আর্জেন্টিনা, জয় মেসির জয়। আর্জেন্টিনা, সত্যি আকাশ নীলের এই যে লেখাটি, আকাশ নীল সত্যি তোমায় অনেক ধন্যবাদ, এবং আমার পছন্দের খেলোয়াড় ফুটবলার, তারই লেখা, তার জন্য লেখা তোমার এই লেখাটি মিশে আছি মেসিতেই। খুব ভালো লাগলো আমার এই লেখাটি, এবং আকাশ নীলকে আবারও বলছি আমার এবং সায়নীর তরফ থেকে, আমাদের যুববাণী কলকাতার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই মাসের।
1: এবং ব্যাপারটা হচ্ছে যে এই যে লেখাটা আকাশ নীলের, যে মিশে আছি মেসিতে, এই লেখাটা মানে দেখার পরেই সৌরভ কিন্তু বলে দিয়েছিল যে এটা আমি
0: পড়বো। একদম, ও আমার জন্যই লিখেছে, ও আমি বন্ধু।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই যে তুমি বন্ধুর কথা বললে, ফোন লাইন কিন্তু আমাদের ব্লিঙ্ক করছে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের একজন বন্ধু।
0: শুনি, তাহলে শুনে নি বন্ধু কি বলছে ফোনে।
1: কি বলছে?
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল কথা বলছি।
0: বলুন রীতা দেবী।
2: আমার হচ্ছে পেলেকে আমি চোখে দেখিনি, কিন্তু তার খেলা শুনেছি।
0: আচ্ছা।
2: আর মারাদোনা তাও সেইটা দেখেছি।
0: আচ্ছা।
2: আর এখন আমার খুব পছন্দের খেলোয়াড় মেসি তো বটেই, তাছাড়া তার আগে ছিলেন রুথ গুলিত, আর এখন হচ্ছে ফ্রান্সের এমবাপ্পে।
1: বাকিদের সেরা সেরাটা বলতে দাও।
0: ঠিকই, আমরা বাকিদেরও সেরা সেরা বলতে দিতেই হবে, কারণ সবারই আলাদা আলাদা পছন্দ থাক
1: বাঙালি আর ফুটবল শব্দ দুটো যেন একে অপরের সঙ্গে মিশে আছে সেই কোন কাল থেকে। আর আমার কাছে ফুটবল তো একটা অত্যন্ত কাছের আবেগ, নিজেকে খুঁজে পাওয়ার একটা বড় আশ্রয়। প্রথম খেলাটার সঙ্গে কি করে যে পরিচয় হয়েছিল সেটা সত্যিই মনে পড়ে না। পাড়ার মাঠে বড়দের খেলতে দেখতে দেখতে কবে যে খেলাটার সঙ্গে জুড়ে গেছি সত্যিই মনে আসে না। গ্রীষ্মের ছুটির বিকেল থেকে বৃষ্টি ভেজা মাঠে পরন্ত সন্ধ্যা হওয়ার মুহূর্ত, সবটুকু জুড়েই ছিল ফুটবল। ছিল কেন বলছি, কারণ মুহূর্তের সময় পেরিয়ে আজকে স্মৃতিগুলো, সেগুলোই তো নস্টালজিয়া। আমাদের ফুটবল আইকন তখন বাইচুং ভুটিয়া, হোসে র্যামিরেজ, ব্যারাটো, সুব্রত পাল, শিলটন পাল

0: বাগানের হয়ে ঝড় তুলছে। আর কাকা রোনালডিনহো, বেকহ্যাম, রুনি থেকে স্বপ্নের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ঠিক ধরেছেন, আমি সেই লড়াকু রোনাল্ডোর এক পাগল ভক্ত। আমার দেশ কবে ফুটবল ওয়ার্ল্ড কাপের মঞ্চে দাঁড়াবে তা জানি না, কিন্তু আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার মাঝে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেনের নায়করাই আমাদের নাইনটিজের বাচ্চাদের কাছে স্বপ্ন আর স্বপ্ন পূরণের সাথী হয়ে থেকে যাবে চিরকাল। আমি কিন্তু 90 দশকে জন্মাইনি।
1: ও আচ্ছা, তুমি কি 80 দশকে নাকি?
0: অদ্ভুত তো, কিন্তু তুমি দেখো এই যে মানে মেসির পরেই কিন্তু ঠিক রোনাল্ডোর কথাটাই উঠলো, মানে এক একজনের কাছে কিন্তু এক একজন সেরা সেরা।
1: আমি তো চাই যে মেসি রোনাল্ডো
0: একসঙ্গে থাকুক,
1: কথা বলছি
0: মানে একসঙ্গে, এই যে একটা যুদ্ধ সবসময় চলে। আমি যেরকম তোমাকে বললাম তোমাকে পর্তুগালের জার্সি পরিয়েছো বলে ঝামেলার সম্ভাবনা।
1: এবং যেটা আমি তোমাকে বলতে চাইছি শায়নী, যে আমরা তো মেসিকে নিয়ে কথা বলছি, মেসি অনেকেরই আমাদের প্রিয় পছন্দের তালিকায় একেবারে প্রথমের দিকেই থাকছেন। রোনাল্ডোকে নিয়েও তুমি একটা লেখা পড়লে, মৈনাকের লেখাটি, এগুলোকে নিয়ে তো আমরা কথা বলছি, কিন্তু যাদের নিয়ে আমি কথা শুনতে চাই বা যেই শ্রোতা বন্ধুদের ফোন আমি পেতে চাই আজকের এই অনুষ্ঠানে, তারা হলেন গোষ্ঠপাল, যেটা আকাশবাণীর একেবারে সামনে, যার মূর্তি আছে কলকাতার আকাশবাণীর সামনে। এবং সেই গোষ্ঠপালের কথা আমরা জানতে চাই, তাদের তাকে নিয়ে কোনো স্মৃতি আছে কিনা কোনো শ্রোতা বন্ধুর। আমি জানতে চাই আমাদের কলকাতার ইস্ট বেঙ্গল মোহনবাগান কিংবা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিভিন্ন রকম যে আইকনিক ফুটবলার, লিজেন্ডারি ফুটবলার যাকে বলা যায়, যাদেরকে বলা যায়, সেই সব মানুষজনদের কথা কিছু মানুষ বলুক, কিছু শ্রোতা বন্ধু বলুক, এবং মোহনবাগান টিমের একটি জয়, ঐতিহাসিক জয়, সেটা নিয়েও আজকের বলতে চাইতে আমি কিছু শেয়ার করব তোমার সঙ্গে এবং আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে। কারণ আমার ভীষণ ইচ্ছে যে ভারতীয় ফুটবল তো বল মানে বটেই, কিন্তু বাংলার ফুটবল, যেই বাংলা একটা সময় তোমার স্বাধীনতার পূর্বে যেই বাংলা একটা সময় ফুটবল নিয়ে মেতেছিল বা ফুটবলকেই স্বাধীনতা পাওয়ার একটা অঙ্গ হিসেবে মনে করেছিল, সেই ফুটবলকে নিয়েও আজকের বলতে চাইতে যেন কথা হয়, আমি সেটা চাই। এবং সেই কথাও বারবার করে উঠে আসবে, কিন্তু ফোন লাইন আবার ব্লিঙ্ক করছে।
0: হ্যাঁ, তাহলে শুনে নি যে আমাদের শ্রোতা বন্ধু কি বলছে।
1: একদমই তাই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি আশিস কুইলা খড়গপুর।
1: বলুন আশিস বাবু।
2: আমি বলছি, দেখুন ভাই, বাংলা ফুটবল তো অসাধু, ও তো ভালোই লাগে, তবু আমি আমার প্রিয় ফুটবলারে বলছি, জোয়ান ক্রুইফ, ঠিক আছে, কাকু বলেছেন, মানে আধুনিক ফুটবলে যেমন মজা। তারপরে দেখুন এক একটা সময় জোয়ান ক্রুইফ আগে ছিল, পেলে, জোয়ান ক্রুইফ, তারপরে পাওলো রোসি, তারপরে মারাদোনা 86 এ, ওই মারাদোনার 86 থেকেই আর্জেন্টিনার প্রতি প্রীতিটা প্রচুর লোক বেড়েছে। আমি গত 2018 ওয়ার্ল্ড কাপ দেখতে রাশিয়া গিয়েছিলাম, আমি চোখের সামনে মানে মেসিকে 3 গোলে হারতে দেখেছি, ক্রোয়েশিয়া মানে ভলগা নদীর 3M একটা হয়েছিল 2018 তে। আমি আমার সামনে, আমি কত 40 ফুট দূর থেকে দেখছি কর্নার কিক করতে এসছে। আমরা প্রথমে অক্টোবর মাসে টিকিট কেটেছিলাম বলে মানে 9 মাস আগে আমি ফ্রন্টের দিকে সিটটা পেয়েছিলাম। তারপরে দেখি যেভাবে হ্যারিকেন দেখেছি, আমি ব্রাজিলের ম্যাচও দেখেছি, তবু বলছি এক একটা সময় এক একটা আছে। যেমন 94 সালে রোমারিও, 98 সালে জিদান মানে বিখ্যাত, 2002 রোনাল্ডো, 2006 ছিল, 2010 আমার আমার প্রিয় টিম তো নেদারল্যান্ড, নেদারল্যান্ডের তখন আর হচ্ছে মানে ইনিয়েস্তা বা স্পেন, 2014-18 হচ্ছে এমবাপে যুগান বলো, এমবাপে প্লাস মেসি, 2018 সালে তো মেসি মানে পদত্যাগ করে করেছিল মারাদোনার রিকোয়েস্টে, আবার এলো এবং সে আবার নিজের
1: ওনার
0: কথা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে যে একটা উত্তেজনা, একটা উন্মাদনা রয়েছে, সেটা কিন্তু ওনার কণ্ঠে পুরো স্পষ্ট।
1: একদম একদম, এরকম মানে টিকিট কেটে বিদেশে গিয়ে খেলা দেখার যে মজা, বা মানে ওই উন্মাদনা না থাকলে বা ওই উত্তেজনা না থাকলে কিন্তু এই কাজটা করা কখনোই সম্ভব নয়। তো সেটাই আর কি, যে ফুটবল নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে বলো কিংবা ভারতীয়দের মধ্যে বলো, সবারই একটা কিন্তু একটা একটা আলাদা জায়গা, সফট কর্নার আছেই, তাই না?
0: একদমই। আর এই যে তোমার মানে আমরা এই যে ফুটবল নিয়ে কথা বলছি, দেখো এখনকার জেনারেশনের দিকে যদি আমরা দেখি,

0: তাহলে আমরা দেখছি যে আউটডোর গেমসের থেকে ইনডোর গেমস অনেক বেশি, এবং হ্যাঁ এবং সেখানে তোমার ওই হাতে ফোন নিয়ে হয়তো ঘন্টার পর ঘন্টা হয়তো ফোনেই তারা ফুটবল খেলে নিচ্ছে, ফোনেই তাদের হয়তো দাবা খেলা হয়ে যাচ্ছে, তো সমস্ত কিছু ফোনের মধ্যেই আবদ্ধ হয়ে গেছে।
1: ভীষণ চিন্তার বিষয় আজকে,
0: ভীষণ চিন্তার বিষয়। আর আমি যখন এখান থেকে ফিরি, ধরো কোনোদিন যখন সকালবেলা ফিরছি বা বিকেলের দিকে, তখন যখন ওই ময়দানের পাশ থেকে যাই, তখন ওই মাঠে যখন দেখি যে ছেলেমেয়েরা সবাই খেলছে, তো ওটার একটা আলাদা দেখতে লাগে তুমি দেখবে। এবং পাড়াতেও যখন দেখি যে সবাই মিলে একসঙ্গে ফুটবল খেলছে, ওই দৌড় ঝাঁপ দৌড়াদৌড়ি এদিক ওদিক, মানে আমি হয়তো খেলতে পারি না কিন্তু ওইখানে দাঁড়িয়ে ওই মজাটা, ওটা কিন্তু একটা আলাদা ব্যাপার, একটা আলাদা অনুভূতি।
1: এবং তোমাকে আমি আরেকটা কথা বলছি যে এই যে আমরা ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের কথা, অ্যাম্বিভার্টের কথা বারবার করে শুনি আজকের যুগে, আজকের প্রজন্মের কাছ থেকে, জানো তো ইন্ট্রোভার্ট হওয়ার পেছনে এই আজকের প্রজন্মের, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই, আমার মনে হয় এই যে মাঠে গিয়ে খেলা বা ওই কাদায় খেলা বা ওই মাঠে জল কাদায় খেলা বা বন্ধুদের সঙ্গে ওই খেলা নিয়ে একটা তর্ক বিতর্ক, একটা ঝগড়া, এইগুলো না হলে না বোধহয় মন খুলে একটা বাচ্চা বড়ও হতে পারে না, এবং সেই তার মধ্যে না সেই কি বলবো ওই পুরো বিষয়টাকে অত সহজে গ্রহণ করবার ক্ষমতাটাও তৈরি হয় না। আমার মনে হয় এটা যে সারাক্ষণ বাড়িতে একা বসে বসে ফোনে কিছু একটা দেখা বা ফোনে খেলা, যেটা তুমি একটু আগে বলছিলে অনলাইনের ব্যাপারটা, এগুলো করলে কিন্তু ওই বাচ্চাটির চরিত্র গঠনটা একটু আমার মনে হয় কোথাও স্তিমিত হয়ে যায়।
0: মানে এবং এই যে আমি তোমাকে বলছিলাম, তখন ওই না মনে হয় যে মাঠটা যেন ডাকছে
1: সত্যি
0: যে আসো এখানে একটু খেলে যাও, মানে এইরকম। হ্যাঁ,
1: শিল্পী লোপামুদ্রা মিত্রের একটি গান আছে না, ডাকছে আকাশ, শোনাবে নাকি? সেটা
0: শোনানোই যায় তাহলে, যদি আরেকটু উন্মাদনা তৈরি হয়।
1: একদম একদম একদম। তাহলে এই মুহূর্তে শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে ডাকছে আকাশ, ডাকছে বাতাস,
0: ঠিক আছে হয়েছে।

0: ফিরে এলাম গানের পরে। সত্যি ডাকছে আকাশ, ডাকছে বাতাস, একেবারে গানটা সত্যি ফুটবল খেলা বা ওই ছোটবেলা থেকে ওই যে উন্মাদনা আমাদের মধ্যে কাজ করে, বিকেল হলেই একদম স্কুলের ব্যাগটা মানে বাড়িতে রেখেই একদম মাঠে ছুটে যাওয়া, এই জিনিসটা কিন্তু সত্যি গানটার মধ্যে প্রকাশ পায়
1: একদমই। এবং এই যে আমরা আজকে সেরা সেরা নিয়ে কথা বলছি, সেখানে আমাদের ফেসবুক পোস্টারে দুটো কমেন্ট এসেছে, আমি দুটো একটু পড়তে চাই। প্রথমে হরিহর নৃত্য মন্দির, তিনি লিখেছেন যে, আমি গরু বাঁধতে গেছি খামারে, দাদুমণি বসে আছেন সদরে, চোখে জল। বললেন, ছটা কুড়ির খবর শুনেছ? আমি বললাম, না। দাদুমণি বললেন, মারাদোনা অবসর নিয়েছেন। তারপর কান্না ভেজায় গলায় গাইলেন, যেদিন পড়বেন পড়বেন আমার পায়ের চিহ্ন এই বাটে। মানে কতটা আত্মিক যোগ থাকলে
0: একদম একদম
1: এই বিষয়টা আসে।
0: এবং কি জানো তো শায়নী, মানে একটা সময় পর আমাদের এই আইডল বা এই যে ফুটবলার বলো, ক্রিকেটার বলো, বা যে কোনো মানুষকে আমরা যখন আইডলাইজ করি, তাকে না সে আমাদের অনেক বেশি কাছের হয়ে যায়, মনে হয় পরিবারের কেউ একজন চলে গেলেন বা কারোর একজন জন্মদিন। এটা সত্যি হয়, মানে ওনার কমেন্টটা পড়ে আমার সত্যি এটা মনে হলো।
1: এবং আরেকজন একটা বেশ বড় কমেন্ট লিখেছে, অমরজিৎ দত্ত। সে লিখেছে যে, উই আর প্রিভিলেজড যে 2026 দাঁড়িয়ে ইয়ামাল, ভিনি, এমবাপে, হালান্ডের যুগেও সেরা সেরা ওই দুজনেই। রোনাল্ডো ইজ দ্য এপিটোম অফ হার্ডওয়ার্ক, ফিটনেস, ট্রু, কিন্তু কমেন্টেটরসদের ভাষায় মেসি ইজ সামথিং এলস। প্রত্যেকটা ফিনিশ, প্রত্যেকটা রান, প্রত্যেকটা টাচ, দ্য মেয়ার প্রেজেন্স ইন দ্য ফিল্ড অ্যান্ড হিজ অ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য গেম আমাদের বারবার বাধ্য করে অভিভূত হতে, প্রশ্ন করতে, ইজ হি হেভেন আ হিউম্যান? যদিও আমাদের কাছে গোট ডিবেট অনেক আগেই সেটেলড, বাট যেখানে মেসি নিজেই ইন্টারভিউতে সেরা ফুটবলারের লিস্ট থেকে নিজের সঙ্গে রোনাল্ডোকেও আলাদা রাখে, সেখানে আর বলতে বাকি থাকে না সেরার সেরা কে বা কারা। তবুও ফ্যান বয় হিসেবে আমি এটাই মানি, ওয়াই বি দ্য কিং ওয়েন ইউ ক্যান বি দ্য গড।
0: সত্যি, মানে ফেসবুকে আমরা এত সুন্দর সুন্দর কমেন্ট পেলাম, এই দুটো কমেন্ট এত ভালো লাগলো আমাদের। কিন্তু ফোন লাইনে আবার কিন্তু ব্লিঙ্ক করছে, ফোন লাইনেও কিন্তু শ্রোতা বন্ধুরা এসে গেছে, দেখি কি বলছিস শ্রোতা বন্ধু।
1: চলো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? সত্যি, মানে এই যে স্মৃতিগুলো বা এই যে মানুষের বিভিন্ন রকম যে নস্টালজিয়াই কাজ করে বলো, মানে ফুটবল নিয়ে
1: একদমই
0: তাই। এবং চিঠির কথা বলছিলাম, মানুষ আমাদের প্রচুর বন্ধু কিন্তু চিঠি পাঠিয়েছে। তবে যেটা বলছিলাম শায়নী তোমাকে এবং আমাদের শ্রোতা বন্ধুদের একদম প্রথমেই, যে আমরা কিন্তু প্রচুর চিঠি এমাসেও পেয়েছি এবং প্রত্যেক মাসেই পাই, কিন্তু আমরা কিছু চিঠি পড়তে পারি না। সেই বিষয়গুলো একটু তোমাদের কাছে বলে দেওয়া ভালো, যে কেন আমরা কিছু চিঠিকে পড়তে পারি না। আসলে কিছু চিঠিতে তোমরা শব্দসীমা 300 শব্দের মধ্যে আমাদের কিন্তু বলতে চাইতে চিঠি লিখতে হয়, সে শব্দসীমার বাইরে অনেকে লিখে ফেলো, তো সেটা যদি একটু তোমরা বুঝে লেখো আর কি, লেখা আমাদেরকে পাঠাও, তাহলে কিন্তু তোমাদের চিঠিও আমরা পড়তে পারি গীতাঞ্জলি স্টুডিওতে, বলতে চায়ের আড্ডায়। কিংবা আবার ধরো কেউ কেউ চিঠি পাঠাচ্ছ ডেট, মানে যেই লাস্ট ডেট আমরা বলে দিই, যেমন এই মাসেই ছিল 21 তারিখ, তার পরে গিয়ে, তো সেই চিঠিও আমরা কাউন্ট করতে অনেক সময় পারি না। আবার অনেক সময় এটাও হয়, প্রত্যেক মাসে যে বিষয়টি দেওয়া থাকে সেই বিষয়টির বাইরে গিয়ে তোমরা লেখা পাঠাও, তো সেই বিষয়টিকেও আমরা সেই মাসে সেই চিঠিটিকে আমাদের বাতিল বলে মানে
1: বাতিল করতে হয়, গ্রহণ করা হয় না,
0: হয় না। তো সেই সব বিষয়গুলো তোমরা একটু মাথায় রেখো, তাহলেই তোমাদের সঙ্গে আমরাও কিন্তু প্রত্যেক মাসে বলতে চাইতে বিভিন্নভাবে বিভিন্ন চিঠির মাধ্যমে আমরা কিন্তু কানেক্ট করতে পারবো। এবং সেটাই সেটাই এই মাসে যে যে চিঠি আমরা পেয়েছি তার মধ্যে থেকেই কিছু চিঠি আমরা পড়ছি আপাতত এই মুহূর্তে। কোন চিঠিটা আমরা পড়বো যেন
1: এই মুহূর্তে? তেঁতুলডাঙ্গা খড়গপুর থেকে লেখা উষসী ঘোষের চিঠি।
0: একদমই তাই।
2: সকাল থেকে অঝোরে বৃষ্টি হলেও ঘণ্টাখানেক হলো বৃষ্টি থেমেছে। এই বৃষ্টিতে আজ আর অফিস

0: যায়নি তন্ময়। শহরের যে ভাড়া বাড়িতে থাকেও তারই জানলা দিয়ে দেখা যায় এক টুকরো আকাশ আর এক ফালি ছোট মাঠ। জানলাতে চোখ রাখে তন্ময়। মাঠে ভিড় জমিয়েছে কয়েকজন স্কুল পড়ুয়া ছেলে, সঙ্গে এনেছে ফুটবল। তন্ময়ের মনে পড়ে ছোটবেলার কথা, বৃষ্টির দিনগুলোতে স্কুল কামাই করে ওরাও হাজির হতো পাড়ার মাঠে, জল কাদায় জমে উঠত ওদের ফুটবল খেলা। তন্ময়ের ক্লাসেই পড়ত অমল, দারুণ ফুটবল খেলত। রোগা ফিনফিনে চেহারার অমল চোখের নিমেষে বল ঢোকাতো গোলপোস্টে। তন্ময় অমল একই পাড়ায় থাকলেও দুজনের মধ্যে কোনোদিনই সেরকম সখ্যতা গড়ে ওঠেনি, তাই তন্ময় আর অমল বরাবরই বিপরীত টিমের হয়েই খেলত। তন্ময়ের মতো অমল কোনোদিনই পড়াশোনায় তেমন ভালো ছিল না। মাঠে তন্ময়কে অমল গোল খাওয়ালেও পরীক্ষার খাতায় বরাবরই গোল খাওয়াতো তন্ময়। তবুও অমলের মতো তুখোর ফুটবল না খেলতে পারার দুঃখটা কোথাও যেন থেকেই গিয়েছিল। তারপর হঠাৎই একদিন মামা বাড়ি থেকে ফিরে এসে তন্ময় শোনে পেয়ারা গাছ থেকে পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছে তন্ময়। ডাক্তার বলেছেন কোনোদিনও ফুটবল খেলতে পারবে না অমল। এই ঘটনার পর থেকেই সামান্য খুঁড়িয়ে হাতে অমল। এসব ভাবনার মাঝেই ফোনটা বেজে ওঠে, মায়ের ফোন। সঙ্গে সঙ্গে ধরে তন্ময়। ওপাশ থেকে ভেসে আসে মায়ের মায়ের সে উদ্বিগ্ন কণ্ঠস্বর। তাড়াতাড়ি বাড়ি আয়, বাবার খুব শরীর খারাপ, কাছের হাসপাতালে ভর্তি করিয়েছে অমল। আর এক মুহূর্ত অপেক্ষা করে না তন্ময়, তড়িঘড়ি বেরিয়ে পড়ে। তন্ময় যখন হাসপাতালে এসে পৌঁছয় বিকেল গড়িয়ে গেছে। তখন মাঝে মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে ওর। বাবার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক, তবে সবকিছুই সম্ভব হয়েছে অমলের জন্য। ওই পাড়ার লোকেদের কাছে খবর পেয়ে গাড়ি জোগাড় করে ঠিক সময়ে বাবাকে পৌঁছে দিয়েছে হাসপাতালে। মায়ের পাশে থেকে মাকে ভরসা দিয়েছে। তন্ময় আসতেই উঠে দাঁড়ায় অমল, বলে রাতে আমি আসবো আবার, এখন আসি। চলে যায় অমল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তন্ময়। শুধু ফুটবল মাঠে নয়, জীবনের মাঠেও তন্ময়কে আজ মস্ত বড় গোল দিয়ে গেল অমল, তাও আবার খোড়া পাই। তবে প্রথম অমলের কাছে গোল খেয়ে বড্ড গর্ব হচ্ছে আমাদের তন্ময়ের, বুকটা ভরে গেল আনন্দে।
1: অনেক ধন্যবাদ উশুশ্রী তোমাকে এই লেখাটি পাঠানোর জন্য।
2: একদমই।
1: লেখাটির নাম ছিল হার জিত। সত্যি কে কখন হারছে বা কে কখন জিতছে এটাই সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার। তুমি যদি মনের দিক থেকে ভাবো যে এই হারটাও আমার কাছে একটা জয়েরই মতন, কারণ এই হারটা থেকে কিছু শিখতে পারলে আমি ভবিষ্যতে জিতবো, তাহলে সেটাই কিন্তু অনেক বড় একটা শিক্ষা তোমার জীবনে হতে পারে। আর এই গল্পটির মধ্যে দিয়ে সেটাই আমরা সত্যি জানলাম যে কিছু কিছু সময় বোধহয় হারতে হয় নাকি শারমিন?
2: ওই হারের মধ্যেই কোথাও একটা জিত লুকিয়ে থাকে। তুমি হারতে না জানলে কোনোদিন কিন্তু জিততে পারবে না।
1: মানে ক্লাসে একবার তুমি একটু খারাপ রেজাল্ট না করলে ফার্স্ট হওয়ার আনন্দটা বোধহয় ঠিকঠাক উপভোগ করা যায় না নাকি? কিন্তু এই মুহূর্তে কি ফোন একটা নেওয়া যেতে পারে শারমিন?
2: একদম।
1: বন্ধু কি বলছে শুনেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আচ্ছা, আপনি যদি একটু রেডিও সেট থেকে দূরে গিয়ে কথা বলেন তাহলে আমাদের শুনতে একটু সুবিধা হয়।
1: না না, কোনোভাবে বোধহয় আমরা ঠিক
2: কানেক্ট করতে পারলাম না। এবং একটা অনুরোধ সকল বন্ধুদের কাছে যে আপনারা যখন ফোন করবেন রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে ফোন করবেন, নয়তো আপনাদের কথা আপনারা শুনতে পাবেন, আমাদের কথা আমরা শুনতে পাবো, দুজনের কথা কিন্তু আর দুজন শুনতে পাবো না। কিন্তু এই মুহূর্তে আরেকটি চিঠি কিন্তু আমাদের কাছে রয়েছে।
1: একদম।
2: চিঠিটি পাঠিয়েছে শিল্পানন্দী হুগলি থেকে।

0: কৃতিকা তখন নার্সিংহোমে ভর্তি, অক্সিজেনের নল নাকে দেওয়া আছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কদিন আগে, 15 দিন ধরে নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবু কৃতিকা আশা করে বাবার সঙ্গে ডার্বিতে ম্যাচ দেখতে যাবে। ছোট থেকেই কৃতিকা ফুটবল প্রেমী, এটা ওর বাবা মানে সুধীনবাবুর কাছ থেকেই পাওয়া। ফুটবল সুধীনবাবুর প্রাণ। সেদিন ভিজিটিং আওয়ার্সে মেয়ের সঙ্গে সুধীনবাবু দেখা করতে এলে ক্ষীণস্বরে বললেন, বাবা কদিন পরেই ম্যাচ, ময়দান জুড়ে তোড়জোড় চলছে, খেলোয়াড়দের প্র্যাকটিস চলছে জোর কদমে, আমাকে একবার নিয়ে যাবে বাবা? খুব দেখতে ইচ্ছে করছে ওই মাঠ, ওই ফুটবল, গোল দেওয়ার উন্মাদনা। অসহায় বাবা মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, যাবি রে মা, আমরা সবাই যাব। যদিও ডাক্তারবাবু বলেছেন কৃতিকার অবস্থা ভালো নয়, এদিকে নার্সিংহোমের কেবিনের ঘর থেকে ছোট্ট এক ফালি জানালার দিকে চেয়ে কৃতিকা দিন রাতের আসা যাওয়া দেখে, হিসেব করে আর কতদিন বাকি। অবশেষে ম্যাচের দিন এলো, আর মাত্র একদিন পরে ম্যাচ। কিন্তু সকাল থেকে কৃতিকার শরীরটা খুব খারাপ। ডাক্তারবাবু বাড়িতে খবর পাঠালে ওর মা বাবা দুজনেই দেখতে যায়, দেখে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, তবু মুখে একটা হাসি লেগে। কিছুক্ষণ পরে কৃতিকার পালস রেট আরও ক্ষীণ হয়ে এলো। হাঁপাতে হাঁপাতে বাবার হাত ধরে বলল, বাবা ম্যাচটা দেখতে যেও, আমার হয়তো আর যাওয়া হবে না। এই বলেই কৃতিকা চলে গেল না ফেরার দেশে। পরের দিনেই ম্যাচ, মেয়ের কথা রাখতে সুধীনবাবু ম্যাচ দেখতে যাবেন ঠিক করল। বুকে পাথর চেপে মেয়ের সৎকার সেরে ম্যাচ দেখতে গেল। হাজার উচ্ছ্বসিত দর্শকের আসনে বসেছিলেন তিনি। খেলা চূড়ান্ত পর্বে চলে গেছে, দুই দলই দারুণ খেলছে, কে জিতবে কে হারবে বোঝা যাচ্ছে না, টান টান উত্তেজনা। সুধীনবাবুর মনে পড়ল, মেয়েটাও ঠিক এইভাবেই মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল, কিন্তু হেরে গেল। কিছুক্ষণ পরে গোল গোল বলে চিৎকার উঠল, জেতার আনন্দে মাঠে খুশির ঢেউ নেমে এলো। সুধীনবাবুর এত ভিড়ের মাঝে তিনি দেখতে পেলেন, মাঠের মাঝে গায়ে হাতে কাদা মেখে হাতে একটা ফুটবল নিয়ে কৃতিকা আনন্দে চিৎকার করছে, যেন কৃতিকার জীবনের সমস্ত গোল পূর্ণ হয়ে গেছে। এই যে আমাদের মানে কোনো একটি বিষয়ের প্রতি ভালোবাসা, ভালো লাগা, এটাই কিন্তু আমাদের ওই স্পোর্টসম্যান স্পিরিট যেটা বলে সেটা টিকিয়ে রাখা, সেটা ওই সারাটা জীবন ওই স্পিরিটটা নিয়েই কিন্তু এগিয়ে চলা যায়।
1: সত্যি তাই। কিন্তু ওই স্পিরিটের কথা বললে আমার বন্ধুর কথা মনে পড়লো, একটা ছোট্ট একটা ফোন নিয়ে নিই বন্ধু থেকে, যে কি বলছে বন্ধু দেখা যাক। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না,
0: কোনোভাবে বন্ধুর সঙ্গে সংযোগ স্থাপন করা গেল না।
1: সায়নী, এই মুহূর্তে আমরা তো চিঠি পড়ছি, কিন্তু এবারের জুন মাসের বলতে চাই সেরা পত্রদাতা, তিনিও কিন্তু আমাদের মধ্যে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত।
0: মানে যেটা আমরা বলেছিলাম যে ওই তোমার একটা ফ্রি হিট বোনাস, এটা তো সেকেন্ড হিট বোনাস।
1: একদমই তাই, এবং তার সঙ্গে একটু চট করে পরিচয় করে নিই নাকি?
0: একদম।
1: নমস্কার।
0: আচ্ছা, আমাদের সঙ্গে আজকে আমাদের যুববাণীর বলতে চাই এর জুন মাসের বলতে চাই এর যে বন্ধু, মানে যার লেখা এইবারে তোমার সেরা সেরা হয়েছে, বেস্ট লেটার রাইটার, সেরা পত্রদাতা, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সৌরভ বিশ্বাস।
1: একদমই তাই,
0: তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন লাগছে তোমার
1: সৌরভ? প্রথমেই তোমাকে একটু নার্ভাস লাগছে, তুমি একটু চিন্তিত বেশি।
2: ঠিক আছে
1: ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে তুমি আমাদের চিঠি পাঠিয়েছো, যুবাণী থেকে এমনি তুমি চিঠি পাঠাও প্রত্যেক মাসে নাকি প্রথমবার?
2: না, আমি এটা আজকে সায়নীর ফেসবুক থেকে আমি এটা দেখেছিলাম।
1: আচ্ছা আচ্ছা,
2: সেখান থেকে আমি পাঠিয়েছিলাম।
1: এই তোমার ফ্যান তো অসায়নীয়,
0: দেখেছো মেসি ফ্যানের জায়গায় তুমি আমার ফ্যান পেয়ে গেছো, দেখো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, না না সৌরভ, তোমাদের তোমার লেখাটি এই মাসে সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে, এবং হয় না যে কিছু লেখা
0: মন ছুঁয়ে যায়,
1: মন ছুঁয়ে যায় এবং অন্যান্য লেখার থেকে একটু এগিয়ে থাকে, তোমার লেখাটি এই মাসে আমাদের সেরকমই লেগেছে। আমি চাইবো এবং আমরা চাইবো বলা ভালো যে তুমি তোমার

0: খবর শুনে যে উন্মাদনা তৈরি হতো, আজকের এই দ্রুতগতির পৃথিবীতেও তার তুলনা খুঁজে পাওয়া কঠিন। বিশ্বকাপের সময় ফুটবলটা আরও বেশি করে বাঙালির ঘরে ঢুকে পড়ে। রাত জেগে খেলা দেখা, ছাদের উপর প্রিয় দেশের পতাকা ওড়ানো, বন্ধুদের সাথে ভবিষ্যৎবাণী করা, এসব যেন এক অলিখিত উৎসব। মারাদোনা, মেসি, নেইমার কিংবা রোনাল্ডো, তারা শুধুমাত্র ফুটবলার নন, বাঙালির আবেগেরও একটা অংশ। আজ হয়তো মাঠের বদলে মোবাইলের স্ক্রিন বেড়েছে, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা কমেনি। এখনও কোনো ছোট্ট ছেলে কাদামাখা মাঠে বল নিয়ে দৌড়ালে মনে হয় বাংলার ফুটবল প্রেম বেঁচে আছে, বেঁচে থাকবে। কারণ ফুটবল আমাদের কাছে শুধু জয় পরাজয়ের হিসেব নয়, এটি স্মৃতির অ্যালবাম, আবেগের ভাষা এবং প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলা এক অদৃশ্য বন্ধন। তাই বারবার মনে হয় সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: তাহলে একটা জোরে হাততালি হয়ে যাক। এই যে মানে এত সুন্দর করে ও ওর মানে কথাগুলোকে লিখেছে, তো আমার বেশ ভালো লাগলো যে নস্টালজিয়া যে ব্যাপারটা ওর লেখায় একদম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
2: আচ্ছা সৌরভ, তুমি মানে তোমার
1: আচ্ছা এই যে সৌরভকে সৌরভ বলে সম্বোধন করছে,
2: সৌরভ স্কয়ার না?
1: হ্যাঁ হ্যাঁ, এইটা বেশ কিন্তু আজকে একটা আরো বোনাস,
2: আরো বোনাস,
0: এটা থার্ড বোনাস,
1: থার্ড বোনাস একদম।
2: সৌরভ, ফুটবল নিয়ে তোমার ছোটবেলার কোনো এরকম মেমোরিজ কি মনে পড়ে?
0: হ্যাঁ আছে, মানে আমার 2014 মানে ক্লাস 8 থেকে আমার হোস্টেল লাইফ শুরু হয়।
2: আচ্ছা,
0: তো হোস্টেলে ফুটবল খেলার মজা একটা সম্পূর্ণ কিন্তু আলাদা। মানে শেষ ক্লাস হওয়ার পরে ক্লাস থেকে এসে কোনো রকমের ড্রেস চেঞ্জ করে
2: একদম
0: যে মাঠে গিয়ে খেলা, আর আরো যদি বর্ষাকালে বৃষ্টি হয় তাহলে তো আর বলার কোনো কথাই নেই। কারণ বর্ষাকালে ফুটবল খেলার সব থেকে যেটা বিশেষত্ব বা মজা, যে কে কত ভালো খেললো না, কে কতবার আছাড় খেললো,
1: এটাই হচ্ছে হাত পা কাটলো,
0: এটা হচ্ছে এক নম্বর। আর দু নম্বর হচ্ছে মানে ফুটবল খেলতে যাওয়ার সময় সবাইকে চেনা যায় কে কোনটা, কিন্তু খেলার পরে আর বোঝা যায় না যে কে কোনটা।
2: এবং সব থেকে বড় কথা, বাড়ি ফেরার এবং মায়ের বকুনি খাওয়ার আর কোনো ভয় থাকে না?
0: আমি যেহেতু মায়ের বকুনিটা খাইনি, কারণ আমি হোস্টেল লাইফ কাটিয়েছি,
2: ওইটাই বলছি।
1: যখন তুমি বাড়িতে থাকতে সেই সময় মায়ের বকুনিটা অতটা, সেই সময় অতটা হয়নি, কম হয়েছে।
0: কিন্তু হোস্টেল লাইফে যেটা হচ্ছে যে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট বকুনি খেয়েছি সবাই, কারণ ওই যে খেলার পরে হচ্ছে পুকুরে গিয়ে সবাই অনেকক্ষণ স্নান করত, তো এটা হচ্ছে একটা মজার বিষয় ছিল। এগুলো
1: কিন্তু সুন্দর একটা ফুটবল লাইফ কাটিয়েছে।
2: তুমি হোস্টেল সুপারের কথা বললে যে তার একটু বকা খেতে হয়, কিন্তু আমি নিজের জীবনেও হোস্টেল লাইফ কাটিয়েছি এবং আমি দেখেছি যে ওই আনন্দে হোস্টেল সুপারও খেলতে লেগেছেন আমাদের সঙ্গে মাঠে, তিনিও পুকুরে স্নান করছেন, এরকমও হয়েছে।
1: আচ্ছা এরকম কি তোমার সঙ্গে হয়েছে কখনো?
0: হ্যাঁ, আমাদের যে হোস্টেল সুপার ছিলেন, অ্যাকচুয়ালি উনি হচ্ছে আমাদের স্কুলে যখন টুর্নামেন্ট হতো উনি হচ্ছে ঠান্ডা লেগে যাবে।
1: তুমি এমনিতে কি করো?
0: এমনিতে আমি এখন একটা কোম্পানিতে জব করছি এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।
1: বাহ,
0: এবং আমার প্যাশন হচ্ছে তবলা বাজানো।
1: হ্যাঁ এটা আমি দেখেছি। হ্যাঁ, ও যখন আর কি ওর একটা ছবি ছিল, সেখানে আমি দেখলাম বেশ তবলা নিয়ে সুন্দর করে বসে আছে।
2: ও, তুমি প্রোফাইল স্টক করে ফেলেছো? শায়নী,
1: প্রোফাইল কেন স্টক করব, WhatsApp এ ডিপি দেখা যায়।
2: আচ্ছা আচ্ছা, বাহ ভীষণ ভালো ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আরেক বন্ধু মানে আমাদের ফোনে, ওই যে তোমাদের বললাম একটু আগে 03322131342 তে তোমরা ফোন করতে পারো, তোমরা অবশ্যই ফোন করে ফেলেছো। দেখা যাক কি বলছো তোমরা, কে আছে আমাদের সঙ্গে ফোনে? নমস্কার, কে বলছেন? না, কোনোভাবে বোধ হয় আবারও সংযোগ স্থাপন করা গেল না।
1: ঠিক আছে, আমাদের আরেক বন্ধু তো রয়েছে স্টুডিওতে।
2: আসলে শায়নী এখন WhatsApp এ ডিপি দেখতে ব্যস্ত না, ওই জন্য এখন ফোন লাগছে না ঠিকঠাক।
1: তুমি আমার সাংসারিক অশান্তিটা বাঁকাবে।
2: আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আচ্ছা বেশ কেন বললাম, তুই এই কথাটা বলার পর, যাই হোক আমরা অন্য প্রসঙ্গে আসি। যে এই যে ওয়ার্ল্ড কাপ চলছে, এবং যেটা তোমাকে প্রথমেই বলছিলাম শায়নী, যে আমি চাই বা আমরা চাই যে এমন কোনো চেয়েছি যে এমন কোনো চিঠি পেতে যেন ওই পুরনো কলকাতা, পুরনো বাংলার যে ফুটবল খেলার ঐতিহ্য সেটা নিয়ে একটু কথা বলুক। কিন্তু সেরকম দুর্ভাগ্যবশত আমরা কোনো লেখা তেমন পাইনি। তোমাকে একটা ছোট্ট ঘটনার কথা বলতে ভীষণ ইচ্ছে করছে, সেটা হচ্ছে 1911 সালে, জানো 1911 সালের 29শে জুলাইয়ের ঘটনা। এই মাসে আমরা জুন মাসে কথা বলছি, কিন্তু জুলাই মাস মানে পরের মাসে 29 তারিখ মোহনবাগান ডে কেন বলা হয় জানো?
1: কেন?
2: আসলে 1911 সালের 29শে জুলাই এই দিনটিতে মোহনবাগান টিমের টিম আর কি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে ফুটবল ম্যাচ কিন্তু জিতেছিল। ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে

0: এই খেলাটি ছিল, এবং সেটি ওই যে বললাম যে স্বাধীনতার পাওয়ার একটা অঙ্গ হিসেবেও কিন্তু এই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন 1911 সালে যেই খেলাটি আয়োজন করেছিল সেখানে কিন্তু মোহনবাগান জিতেছিল। এবং সেই দিনটিতে ইতিহাস বলে, ইতিহাসের পাতা যদি তুমি উল্টাও দেখা যাবে যে এই দিনটিতে কলকাতার এবং কলকাতার বাইরের মানুষজন সবাই কলকাতার শহরে মানে জমায়েত করেছিল এই কারণে, শুধু ওই দিন মানে ওই খেলাটা দেখার জন্য, ম্যাচটা দেখার জন্য, যে কীভাবে মোহনবাগান গোল করে এবং বাঘা বাঘা সব প্লেয়াররা মানে তারপর আবার খালি পায়ে তারা খেলছে, বুঝতে পারছো? সেই সময় বাংলার অবস্থা মানে কোনো রকম সেরকম ইনস্ট্রুমেন্ট নেই বা সেরকম খেলার সামগ্রী নেই, কিন্তু সেই মনের জোর আছে, সেই দৃঢ়তা আছে, সেই আমি খেলতে পারবো বা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য ফুটবলকে বাঁচবো, সেইটা ছিল। তো সেই একটা ঘটনা কিন্তু বাঙালিদের মনে, অবশ্যই ভারতীয়দের মনে 1911 সালের 29শে জুলাই চিরজীবন মনে থাকবে।
1: একদম। আচ্ছা, এই যে তুমি এতক্ষণ মোহনবাগান নিয়ে কথা বললে, আমি সৌরভের কাছে জানতে চাইবো, আমার পাশের সৌরভ নয়, আমাদের অতিথি সৌরভ, সামনে সৌরভ, এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপ কি দেখা হচ্ছে? তোমার কাছে সেরা সেরা হচ্ছে মেসি, একদম, আর কোনো ডিবেট নেই। এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে যদি তুমি কিছু,
0: হ্যাঁ
2: মোহন,
1: মানে এই যে সৌরভ আরেক সৌরভকে পেয়েছে, এতে করে কিন্তু নার্ভাসনেসটা কেটে গেছে,
0: কেটে গেছে।
1: হ্যাঁ,
0: কারণ
1: মোহনবাগান আর মেসি যখন মিলেমিশে একাকার হয়ে গেছে,
0: মম
1: করছে, এবং সৌরভের গন্ধেও মম করছে
0: চারিদিকটা। কিন্তু এই মুহূর্তে, এই মুহূর্তে সায়নী আমাদের আরেক বন্ধু স্বপ্নময়, স্বপ্নময় চক্রবর্তী কি বলছে ওয়ার্ল্ড কাপ ফিভার নিয়ে, সেটা একটু শুনে নেওয়া যাক নাকি?
1: একদম, তাহলে চলো শুনে আসি স্বপ্নময় কি বলছে।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: বিশ্বকাপ গ্রুপ পর্বে সায়নেশে কিন্তু আমরা উপস্থিত, এবং আজ কিন্তু রয়েছে ছয়খানা ইম্পর্টেন্ট ম্যাচ। প্রথমেই চলে আসি গ্রুপ বির লড়াই। গ্রুপ বিতে মুখোমুখি হতে চলেছে সুইজারল্যান্ড বনাম কানাডা। সুইজারল্যান্ড এবং কানাডা দুটো দলই কিন্তু এখনও অবধি নকআউটের লড়াইয়ে রয়েছে, এবং সুইসদের যদি ভরসা দেখো তাহলে সেক্ষেত্রে গ্রানিট জাকা এবং ক্রিলেম বোলোরা রয়েছে। অপরদিকে কানাডা দলের আক্রমণের নেতৃত্বে কিন্তু রয়েছেন জোনাথন ডেভিড এবং আলফোনসো ডেভিস। কানাডা মিডফিল্ডার ইসমাইল কোনোর গুরুতর চোট রয়েছে, সুতরাং সেটা কিন্তু দলের জন্য একটা বিশাল বড় ধাক্কা। যদি হেড টু হেড দেখি, সুইজারল্যান্ডের অভিজ্ঞতা অনেক বেশি বিশ্বকাপে। এই দুই দল এর আগে মুখোমুখি কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়েছে, তবে কানাডা তাদের আগের ম্যাচে কাতারকে 6-0 গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের অন্যতম বড় জয় পেয়েছে, সুতরাং কানাডা কিন্তু তাদের আত্মবিশ্বাসে তুঙ্গে থাকবে। তবে সুইজারল্যান্ড দলটাকে যদি দেখো, সুইজারল্যান্ড দলটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স, বিশেষ করে গ্রানিট জাকার মতো প্লেয়ার তাদের দলে উপস্থিত হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু সুইজারল্যান্ডের দিকে সামান্য পাল্লাটা কিন্তু ভারী থাকবে। অপরদিকে একই সময় অনুষ্ঠিত হবে বসনিয়া হার্জেগোভিনা বনাম কাতার। দুটো দলই কিন্তু মাত্র পয়েন্ট নিয়ে তাদের গ্রুপে রয়েছে, এবং এটি কার্যত নকআউট। যে দল জিতবে তারাই কিন্তু রাউন্ড অফ 32-তে নিজেদের জায়গা করে নেবে। বসনিয়া দলে ইডিন জেকো রয়েছে, এবং তিনি কিন্তু দীর্ঘ দিন ধরে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে চলেছেন। অপরদিকে কাতারে আক্রমণের নজরে কিন্তু থাকবে আহমেদ আল এদিনের দিকে। কাতার দলে হুমম আহমেদ এবং আসিম মদিবও আগের ম্যাচে কিন্তু লাল কার্ড দেখেছে, সুতরাং দল নির্বাচন তাদের কোচের জন্য কিছুটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে উঠবে, এবং বসনিয়া এক্ষেত্রে সামান্য এগিয়ে থাকবে। এরপরে চলে আসি গ্রুপ সিতে। গ্রুপ সিতে কিন্তু আজ রাতে আরও একটা ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, স্কটল্যান্ড বনাম ব্রাজিল। ব্রাজিল টুর্নামেন্টটা খুব স্লো শুরু করেছে, প্রথম ম্যাচ তারা কিন্তু ড্র করে মরক্কোর বিপক্ষে, তবে হাইটের বিপক্ষে কিন্তু ব্রাজিলকে তাদের চীনা ছন্দে দেখা গিয়েছে। এবং যদি তোমরা দেখো ব্রাজিল দলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এরা ছাড়াও কিন্তু ব্রাজিল দলে কিন্তু আজকে প্রথমবারের জন্য হয়তো আমরা মাঠে নামতে দেখতে পাবো নেইমারকে। এবং ডেফিনেটলি ব্রাজিল দলের সুখবর এটাই যে নেইমার দলে ফিরছে, তবে রাফিনা লাস্ট ম্যাচে কিন্তু হ্যামস্ট্রিং নিয়ে কিছুটা সমস্যায় পড়েছিলেন, যে কারণে কিন্তু তিনি অনুপস্থিত থাকবে। যদি হেড টু হেড দেখি, ব্রাজিল কিন্তু স্পষ্টভাবে এগিয়ে, এবং বিশ্বকাপে এই দুই দলের শেষ সাক্ষাৎ

0: 1998 সালে, যেখানে ব্রাজিল কিন্তু 2-1 গোলে জিতেছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, স্কটল্যান্ড 1990 পর প্রথমবার বিশ্বকাপ নকআউট পর্বে যাওয়ার কিন্তু একটা পরিস্থিতি তাদের সামনে তৈরি হয়েছে। তবে চ্যালেঞ্জটা কিন্তু তাদের সামনে কঠিন, কেননা তাদের সামনে রয়েছে কিন্তু ব্রাজিল। তবে কার্লো আনচেলত্তি দেখার বিষয়ে রাফিনার জায়গায় এন্ড্রিককে ব্যবহার করেন কিনা, কেননা এখন অবধি এন্ড্রিক কিন্তু সেভাবে ব্যবহৃত নয় এই বিশ্বকাপে। সুতরাং পাল্লা ভারী নিঃসন্দেহে ব্রাজিলের দিকে। একই সময় থাকবে মরক্কো বনাম হাইতি। মরক্কোর নজরে থাকবে কিন্তু আশরাফ হাকিমি ও ইসমাইল সাইবারি। হাইতির জন্য দায়িত্ব নেবে ডুকান্স নজন, যিনি এর আগে আইএসএল এ কিন্তু খেলে গিয়েছেন। এবং বিশ্বকাপে মরক্কো কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে, সুতরাং পাল্লা কিন্তু ভারী থাকবে মরক্কোর দিকেই। এবং সবশেষে গ্রুপে, গ্রুপেতে দুটো ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে আজকে। একদিকে চেকোস্লোভাকিয়া বনাম মেক্সিকো এবং অপরদিকে দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া। মেক্সিকো ইতিমধ্যে গ্রুপ শীর্ষে গিয়ে নকআউট নিশ্চিত করেছে, অপরদিকে দক্ষিণ কোরিয়া কিন্তু দ্বিতীয় স্থানটা ধরে রাখতে চাইবে। সুতরাং টানটান উত্তেজনাময় ম্যাচ কিন্তু আজকে রয়েছে, এবং এই ম্যাচ থেকেই কিন্তু ডিসাইড হবে যে কে চলে যাবে রাউন্ড অফ 32-তে। সুতরাং চোখ রাখো তুমি, চোখ রাখবো আমরা। এবার চলে আসি আজকের ম্যাচগুলো নিয়ে। হ্যাঁ, আজকের ম্যাচগুলো, এই ম্যাচগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং প্রথমেই আসি পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ। উজবেকিস্তান এশিয়ান টিম, তবে পর্তুগাল কিন্তু তাদের 5-0 গোলে হারিয়ে দিয়েছে। এবং যদি তোমরা দেখো পর্তুগাল দলে কিন্তু যে মেন প্লেয়ার, তিনি কিন্তু ডেফিনেটলি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যিনি জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে 6টি আলাদা আসরে গোল করার প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড করেছেন। এছাড়া রাফায়েল নিয়াও এবং নুনো মেন্ডেস, তারাও কিন্তু গোলের খাতায় নাম লিখিয়েছে। সুতরাং পর্তুগালের জন্য এই বড় জয় নিঃসন্দেহে তাদের একটা অক্সিজেন যোগাবে। তবে পর্তুগালকে কিন্তু আরও সচেতন হতে হবে, কেননা উজবেকিস্তান সহজ প্রতিপক্ষ ছিল, কিন্তু রাউন্ড অফ 32-তে তাদের সামনে কিন্তু কঠিন প্রতিপক্ষ আসতে চলেছে। এবং সেক্ষেত্রে মিডফিল্ড এবং আক্রমণ ভাগ, এই দুটোর মধ্যে কিন্তু লিঙ্ক আপ প্লে এখনও আমরা সেভাবে দেখতে পাইনি। সুতরাং পর্তুগালকে কিন্তু এই জায়গাটাতে আরেকটু বেটার করতে হবে। এরপর গ্রুপ এলে ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়েছে। এবং ইংল্যান্ড দল যদি দেখো, তারা বলের দখল বেশি দেখেও কিন্তু পেনিট্রেটিভ জোনে গিয়ে কোথাও যেন খেলটা হারিয়ে ফেলছিল, এবং যেই কারণে কিন্তু তারা গোল করতে সক্ষম হয়নি। এবং হ্যারি কেন যে গোলটি মিস করেছে, তা হয়তো তিনি বারবার দেখতে চাইবেন। অন্য ম্যাচে ক্রোয়েশিয়া নিজেদের টুর্নামেন্ট বাঁচিয়ে রাখার লড়াইয়ে পানামাকে 1-0 গোলে হারিয়েছে। এবং প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ক্রোয়েশিয়াকে কিন্তু একটা অক্সিজেন যোগাবে। পানামার জন্য পরিস্থিতি দিন দিন কিন্তু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এবং রিসেন্টলি একটা ম্যাচ কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো, এবং কলম্বিয়া কিন্তু 1-0 গোলে ম্যাচটিতে এগিয়ে গেছে, এবং কলম্বিয়ার হয়ে কিন্তু গোল করেছেন মুনস। সুতরাং বিশ্বকাপের লড়াই কিন্তু জমে উঠেছে রাউন্ড অফ 32-তে যাওয়ার লড়াই। আমি সপ্তমা এখানেই শেষ করছি, তোমরা চোখ রাখো বিশ্বকাপে, ফিরিয়ে দেব স্টুডিওয়ে।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। ফুটবল জ্বরে কাঁপতে থাকো, স্বপ্নময় যেটা বললো সেটাই কিন্তু আমাদের কথা। ওয়ার্ল্ড কাপের একটি মরশুম চলছে, বিশ্বকাপের ফাইনালের একটা ম্যাচ চলছে প্রত্যেক ইয়েতেই, তো সেইখানে তোমরাও কিন্তু একদম
2: উত্তেজনা তাই প্রত্যেকদিন খেলা দেখতে থাকো, খেলায় থাকো, খেলায় মেতে থাকো,
1: এবং খেলা নিয়ে আরো আপডেট পেতে জার্মানির কিছু বিশেষ অনুষ্ঠান হয় সেগুলো শুনতে থাকো।
2: হ্যাঁ, এবং প্রত্যেকদিন কিন্তু এই খেলার মৌসুমে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের কিন্তু আপডেট নিয়ে থাকছে যুববাণীর বন্ধুরা, সেটাও কিন্তু শুনতে ভুলো না। তবে সময়ের কাঁটা বলছে যে এবার আমাদের টাটা বলার পালা, আর আমাদের আজকে তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু সায়নী, এবং ছিল সৌরভ, আর ছিল আমাদের আজকের বেস্ট লেটার রাইটার, সেরা পত্রদাতা আরেক সৌরভ, সৌরভ বিশ্বাস। ও কিন্তু অনেক দূর থেকে এসেছে জানো,
1: সুদূর
2: সুন্দরবন থেকে। হ্যাঁ, তো ওকেও অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য।
1: একদম একদম। এবং সৌরভ, কেমন লাগলো আজকে আমাদের সঙ্গে আড্ডা?
3: এটা আমার জীবনের মানে প্রথম একটা কিছু ঘটলো, তো এটা একটা অন্য একটা অভিজ্ঞতা, এটা মানে ভাষায় আমি বলে বোঝাতে পারবো না।
1: বেশ, তাহলে সৌরভের মতো তোমরাও কিন্তু পরের মাসে আবার চলে আসতে পারো বলতে চায়ের আড্ডায়। কি করতে হবে? ওই যে চিঠি লিখে ফেলতে হবে বলতে চায়ের বিষয়ে, যখনই দেখবে যুববাণী পোস্টার পোস্ট হয়েছে আমাদের ফেসবুক পেজে, বা বলতে চায়ের কোনো অনুষ্ঠানের প্রোমো আমাদের অনুষ্ঠানগুলোতে বাজছে, সেই বিষয় নিয়ে

0: কিচ্ছু লেখা থাকলে চটপট পাঠিয়ে দাও যুববাণী কলকাতার ইমেল আইডিতে jubobanikolkata@gmail.com এ। এবং এবং এবং এবং আকাশবাণীর আমাদের যে ঠিকানা সেখানেও তোমরা পাঠাতে পারো তোমাদের চিঠি। কিন্তু আজকে কি একটু টাটা বাই বাই বলার সময় চলে এসেছে? শাইনি আমাদেরকে তাকিয়ে আছে, এই এবার থামো, এবার যেতে হবে আমাদের।
1: তাই এই মুহূর্তে এই ফুটবলের মৌসুমে তোমার জন্য মান্নাদের কণ্ঠে সেই কালজয়ী গান,
0: এবং সেই গানটা শুনতে থাকো। এবং কাল কিন্তু আগামীকাল কিন্তু চলে আসছে শুভাশিস এবং মেঘবালিকা ঐতিহ্যের অনুষ্ঠান, যেখানে কথা হবে রং রীতি নিয়ে। তাহলে শুনতে থাকো যুববাণী এবং ভালো থেকো।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন শ্যামাসঙ্গীত মধুরা ভট্টাচার্যের কণ্ঠে। প্রথম গানের গীতিকার শঙ্কর প্রসাদ চক্রবর্তী।

শ্যামা সঙ্গীত শুনলেন মধুরা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আকাশবাণী কলকাতা এখন লোকগীতি শুনবেন চৈতালি রায়ের কণ্ঠে।

0: চৈতালি রায়ের কণ্ঠে শুনলেন প্রচলিত লোকগীতি, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। আজ ও আগামীকাল দুদিন ধরে মোট 10 ঘণ্টা এই আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেবেন। আলোচনার সূচনা করেছেন আজ তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। এরপর বিজেপির ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। দিনের আলোচনায় বিজেপির সজল ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি, ডক্টর বিজন মুখোপাধ্যায়, রাজেশ কুমার, বিল্লেশ্বর সিনহা, তাপস চন্দ্র রায় সহ একাধিক বিধায়ক অংশ নেবেন। তৃণমূলের পক্ষ থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ দাস, কানাইলাল আগরওয়াল বক্তব্য রাখবেন। এওয়াইজেইউপির পক্ষ থেকে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আলোচনায় অংশ নেবেন। দিনের শেষের দিকে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য 20 মিনিট সময় বরাদ্দ রয়েছে। গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্তের পেশ করা 4,38,000 কোটি টাকার বাজেট নিয়ে আজ শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাগযুদ্ধের সম্ভাবনা রয়েছে। রাজ্যের চলতি বাজেটে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে 100 শয্যার অত্যাধুনিক হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ ঘোষণার পর বিড়ি মহল্লায় খুশির আমেজ। এই সিদ্ধান্তের ফলে জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন জেলাবাসী। উল্লেখ্য, এই জেলার ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি ও জঙ্গিপুরের প্রায় 10 লক্ষ বিড়ি শ্রমিকের 80% মহিলা। বিড়ি, তামাক ও ধুলো থেকে শ্বাসকষ্ট, ফুসফুসের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এদের মধ্যে অনেকেই। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। জমিতে কাজ করার সময় মালদায় বাজপুরে জাহাঙ্গীর মিয়া এবং শালেক মিয়া নামে দুজনের মৃত্যুর খবর মিলেছে। আগেই জানানো হয়েছে ওই জেলারই পাটদেউনাপুর ঘাট থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান যাওয়ার পথে মাঝগঙ্গায় যাত্রী বোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয় 4 জনের। অন্যদিকে পুরুলিয়ায় বাজপুরে মৃত্যু হয়েছে 2 জনের, জখম হয়েছেন 10 জন। কোচবিহারেও বজ্রাঘাতে 2 জন প্রাণ হারান। শীতলকুচির সাটিমারি এলাকায় বৃষ্টি চলাকালীন গরু আনতে এক মহিলা মাঠে গিয়ে বজ্রাহত হন। সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন 4 জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা এদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন। 2018 সালের 13ই মে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাখালীতে সিপিআইএম কর্মী দম্পতি দেবুদাস ও উষা দাসকে তাদের বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় গতরাতে অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে সিট ও সুন্দরবন পুলিশ জেলার যৌথ অভিযানে ধৃত অভিযুক্তদের মধ্যে

0: কয়েকজন তৃণমূল নেতাকর্মী রয়েছে। আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, 2018 ওই ঘটনার পর দম্পতির ছেলে দীপঙ্কর দাস 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তখন পুলিশ 9 জনকে গ্রেপ্তার করলেও তাদের কারো নামই অভিযোগপত্রে ছিল না বলে জানা যায়। হুগলিতে কাজ করার সময় বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের লালগোলার এক পরিযায়ী শ্রমিকের। আলাউদ্দিন শেখ নামে যুবকের বাড়ি লালগোলা থানার মল্লিকপুরে। আজ তার দেহ গ্রামে ফিরছে। আজ গঙ্গা পুজো। গঙ্গা দশহরা পুণ্যতিথিতে সকাল থেকেই অনেক পুণ্যার্থী পবিত্র গঙ্গা স্নান করছেন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের অযোধ্যায় আজ দশহরা উপলক্ষে মনসা পুজোর আয়োজন করা হয়েছে। শুরু হয়েছে দশহরা মেলারও। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলিতে এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু জায়গায়। একই সঙ্গে জানানো হয়েছে, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গার উপর দিয়েও ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে শ্রীভবন। উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজকের এই অনুষ্ঠানটাকে একেবারেই সেইভাবে না, খুব যে তথ্য দেব আপনাদের কাছে বা বিশেষ কোনো কথা বলবো তা নয়, আজকে একটু গল্প করব আমরা। আর এই গল্পর সঙ্গী নিশ্চয়ই এই রেডিওর ওপারে যে মা বোনেরা রয়েছেন তারা নিশ্চয়ই আজকে হবেন বলে আমার মনে হচ্ছে, কারণ আজকের অনুষ্ঠানটা আপনাদের ফেলে আসা দিন এবং এখনকার দিন এই নিয়েই কথা বলবো আমরা। কথা বলবো গ্রামের একাল এবং সেকাল, এই বিষয় নিয়ে, গ্রাম বাংলার একাল ও সেকাল। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন একজন স্বাধীন উদ্যোগপতি, নাসিম মর্তুজা। এবং নাসিমকে আমার এই আড্ডাই বলি, আজকে আড্ডায় নিয়ে আসার কারণ হচ্ছে নাসিমের জীবনের একটা বেশ বড় অংশ কেটেছে গ্রামে, ছোটবেলাটা কেটেছে গ্রামে। এবং বর্তমানে কাজের সূত্রে নাসিম কলকাতায় রয়েছে, কিন্তু সেই গ্রামের নিবিড় যোগটা কিন্তু রয়েই গেছে কোথাও। তাহলে ওর চোখে আমরা একটু আজকে দেখব কিরকম রদবদল গ্রামে নাসিম দেখেছে, এবং সেটা হয়তো কোথাও কোথাও আপনার আমার অনুভূতির সঙ্গেও মিশে যাবে, তাই তো নাসিম?
3: একদম একদম।
2: হ্যাঁ, প্রথমেই নাসিমকে আমরা আজকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
3: ধন্যবাদ।
2: এবং কথা বলছি যে বিষয়টা নিয়ে, আমিও মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা একেবারে, যে কি সুন্দর আমাদের একটা খোলা মাঠ ছিল, বিকেলবেলা 4টে বাজলেই একেবারে একটা হিড়িক থাকতো কখন যাব মাঠে, গিয়ে কানামাছি খেলবো, দৌড়োদৌড়ি করবো, লুকোচুরি খেলবো, এই সব কথা আজকের অনুষ্ঠান করার সময়ই না মনে পড়ে যাচ্ছে। আর তার সাথে তো গাছে উঠে ফল চুরি করা তো রয়েইছে। তোমার সঙ্গে প্রথমেই যেটা আমি জানতে চাইবো, যে এই যে তোমার ছোটবেলাটা কেটেছে গ্রামে, তাই তো? তো সেই যে গ্রাম, তুমি সেই ছোটবেলার গ্রামটা যেরকম দেখেছো সেই গ্রাম, আর আজকে যখন মা বাবার কাছে যাচ্ছ সেই সময়, এই এখনকার যে বদলটা, সেটা তোমার আপাত দৃষ্টিতে কেমন লাগছে একটু বলো।
4: দেখো, ছোটবেলায় গ্রাম যেটা আমরা ছিলাম সেটা মানে নির্মল আকাশ, চারিদিকে সবুজ ধান ক্ষেত, গাছপালা, মানে প্রকৃতিটা ছিল যেন একটা কোমল মধুর একটা মানে আলাদাই ফিলিংস। এখন যখন যাচ্ছি সেখানে আছে গাছপালা, আছে সবুজ ধান ক্ষেত আছে, কিন্তু

0: একটু হালকা হয়ে গেছে, তখন যেটা ছিল
1: সবুজের রংটা ফিকে
0: ফিকে হয়ে গেছে। তো আমরা যেটা মানে বলি গ্রাম মানে মনে হয় না আম কাঁঠালের বড় বড় গাছ, বাঁশ ছাড়, এগুলো থাকলে যেমন সবুজটাও চোখে আরাম দেয় এবং তখনকার যে অক্সিজেন সেটাও মনে হয় যেন একদম দূষণমুক্ত।
1: ঠিক,
0: আমরা যে শহরে আছি এখন তো মনে হয় যে দূষণে চারিদিকে এই গাছপালা কোথায়, তখন এখন যান বাহন আওয়াজ চারিদিকে এইসবের জন্য মনে হচ্ছে মানে একটা পরিবেশ দূষণে আমরা বাস করছি, কিন্তু গ্রামে সেই নির্মল জিনিসটা আগে তো প্রচুর ফিল করতাম অনুভব করতাম, এখন এটা কমেছে, কিন্তু তাহলেও গ্রামের থেকে শহরের একটু তো আলাদা পার্থক্য আছে। এখন ছোটবেলায় আমরা মাঠে ঘাটে এখানে ওখানে চড়ে বেড়াতাম, আর আমাদের নিজেদেরই পুকুর ছিল, পুকুরে চান করা, মাছ ধরা, আমরা তো ছোট হাঁড়ির মধ্যে মা কাপড়ের মধ্যে একটা ফুটো করে কাপড়টা দিয়ে হাঁড়িটা বেঁধে দিত, একটা ফুটো করে আমরা ওর ভেতরে একটুখানি আটা ফাটা দিয়ে একটা পুকুরের এক কোনায় যেখানে ছোট ছোট গাছগুলো থাকে সেখানে ঢুকিয়ে দিতাম, আর একটু পরে যখন দেখতাম ওর মধ্যে ছোট ছোট অনেক মাছ ঢুকে গেছে, সেইগুলো নিয়ে এসে মাকে দেওয়া, মা যে সেগুলো একটু ভেজে খাওয়ানো, এটার মজা এখন মানে এখনকার ছেলেমেয়েরা ওটা বুঝতে পারবে না।
1: আর তারপরে একটা কথা ভাবো, এই যে বর্ষাকাল, খাল বিল ডুবে গেছে একেবারে, কোথার থেকে একেবারে বাড়ির উঠোনে কই মাছ চলে আসলো,
0: লাফাচ্ছে,
1: ভয় করতে ধরতে, কিন্তু তবু তার একটা আলাদাই মজা ছিল, এবং সেই মানে কই মাছ রান্না করে খেতে হবে, এ তো একটা অনাবিল আনন্দ, তাই না?
0: আনন্দ মানে আবার নিজেরাই আমরা কত নিজেদের বাগানে কত চাষ করেছি, টমেটো লাগিয়েছি, বেগুন লাগিয়েছি, মানে গাছ থেকে তুলে নিয়ে এসে মাকে দিয়ে সেটা রান্না করে খাওয়া, তার মধ্যে আলাদাই তৃপ্তি।
1: গ্রামে তো এখনো যাচ্ছ, কিন্তু সেই যে ছোটবেলায় রূপটা তুমি দেখেছো সেটা কি পুরোটা এখন পাও, না কোথায় বদলটা হলো একটু যদি বলো?
0: না পাই না গো, গ্রামে যে এখন মা বাবারা আছে, কাকু জেঠিমা যাদের মানে দাদা বৌদি ছেলেমেয়েরা যারা আছে দেখছি, তারা কিন্তু এখন ওই টাটকা খাবারটা খুব একটা ওরা উপভোগ করে না, এখন একটু কিছু হলেই বায়না ধরে, একটু অর্ডার দিয়ে দাও, এখন যেমন বাজার থেকে নিয়ে আসা জিনিস এই বার্গার পিৎজা এখন ওখানেও খুব চল হয়ে গেছে,
1: চাউমিন
0: এগ রোল তো আছে। তখন কিন্তু সন্ধেবেলায় মা নিজের হাতে যেটা ভেজে দিত, ওই যে গাছের বেগুনটা নিয়ে এসে বেগুনি ভেজে খাওয়ার যে আলাদা মজা, এখনকার ছেলে মেয়েরা কিন্তু ওটা পছন্দ করে না। আমার নিজের বাড়িতেই দেখছি
1: বেগুনি ভাজা, তো সেটা তো অনেক বড় ব্যাপার। আমার তো মনে হচ্ছে যে নারকেল কোড়া দিয়ে যে চিনি দিয়ে মুড়ি মেখে খাওয়া হতো, ওই স্বাদ কি আর কিছুতে আছে নাকি?
0: সকালের টিফিনেই তো আমাদের ওই দই চিড়ে খই মুড়ি গুড় এগুলো সকালের টিফিনে এগুলো আমার মজা করে তৃপ্তি করে খেতাম,
1: মানে খাদ্যাভ্যাসের পরিবর্তনও এসেছে। তারপরে আমি একটু বলি যে ধরো আগে আমরা গ্রামে গেলে একটা আনন্দ থাকতো ভ্যানে করে ঘুরবো, ভ্যানে ওঠা, গরুর গাড়িটা অতটা আমরা দেখিনি, যারা গরুর গাড়ি চড়েছেন তারা তো মানে মনে হয় আরও বেশি সৌভাগ্যবান, কিন্তু ভ্যানে চড়ে যাওয়ার খুব বেশি দূর যেতে হবে না। আমরা যদি আজ থেকে 6-7 বছর আগেও চাকদা বা নদীয়ার একটু ভেতর দিকে যদি যেতাম, রানাঘাট বা চাকদা কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় গেলে না, আমার তো মনে হতো যে ভ্যানে চড়তে পারবো, এটা একটা খুব আনন্দ ছিল, কিন্তু সেখানেও পরিবর্তন অনেকটাই এসে গেছে। ভ্যান এখন আর অতটা পাওয়া যায় না, টোটো এসে গেছে, অটো এসে গেছে, তাই তো নাকি?
0: হ্যাঁ হ্যাঁ একদম। আমার ছোটবেলায় তো আমরা যেখানে আমার ঠাকুরদার বাড়ি ছিল একদম নদীর ধারে, আর আমাদের আবার দাদুর বাড়ি ছিল অন্য নদীর পাড়ে, তো আমাদের কিন্তু এই যাতায়াতটা নৌকায় ছিল, জানো তো, আমরা যখন মানে ছুটিতে দাদুর বাড়ি যেতাম তখন কিন্তু আমার ঠাকুরদার বাড়ি থেকে নৌকা চড়েই যেতাম, আর মানে ওই যে নৌকা করে যাওয়া, ওই যে হাওয়া মানে নদীর জলের যে হাওয়া, এটা কিন্তু তখনই ভালো লাগতো, এখন যেন এগুলো হারিয়ে গেছে, এখন তো উপরে ব্রিজ হয়েছে, তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে, এখন একটা যান্ত্রিক ব্যাপার চলে এসেছে।
1: হ্যাঁ মানে আমরা উন্নয়নের সঙ্গী হয়ে উঠেছি, কিন্তু সব থেকে মজার বিষয় কি দেখো, এখনো কিন্তু ওই উইকেন্ডে আমরা এমন একটা জায়গা খুঁজে নিচ্ছি বেড়ানোর জন্য, সেটা কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে একটা গ্রামের বাতাবরণ তৈরি করা হয়েছে, আমি নিজেও গিয়ে দেখেছি, বোলপুরে গিয়েছিলাম, সেখানে একটি বাগান বাড়ি করা হয়েছে, যেখানে কিনা পুকুর করা হয়েছে, সেখানে মাছ চাষ, মুরগি পালন এবং ছোট একটা ক্ষেতে ধান চাষ করা হচ্ছে, এবং সেখানে প্রচুর মানুষ উইকেন্ডে যাচ্ছে, ওই পরিবেশটুকু যেটা কিনা একেবারে কৃত্রিমভাবেই তৈরি করে দেওয়া হয়েছে মানুষের উপভোগ করার জন্য, এসেছে সেটাকে অবসর সময়টাকে কাটানোর জন্য,
0: যেটা আমরা ছোটবেলায় নিজেরাই ওটা উপলব্ধি করেছি, এখন সেটা কৃত্রিমভাবে হচ্ছে।
1: একদম,
0: এখন দেখুন আমরাও পাহাড়ে ঘুরতে গেলে এখন কিন্তু আমরা গিয়ে বড়

0: যেতে চাইছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে যেটা আমাদের ছিল সেটাকে সংরক্ষণ করতে বোধহয় আমরা অতটা উদ্যোগী হচ্ছি না। ঠিক এভাবে আমি আরো একটু যাব, ধরো আমাদের তো ঠাকুমা দিদিমা মাসিমা এদের হাতের কাজ, আসন বোনা, কাঁথা বোনা বা আলপনা দেওয়া, গ্রামের মাটির বাড়ি, সেই মাটির বাড়ির দেওয়ালে সুন্দর করে চিত্র আলপনা দিয়ে আঁকা, যেগুলো মনে হয় এটা আমাদের সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আর আমার সবসময়ই মনে হয় যে আমরা আমাদের যেটা সম্পদ, এটা তো এক একটা সাংস্কৃতিক সম্পদ, মূল্যবান সম্পদ, বা আমাদের অতীতটা যেটা বোধহয় একেবারে সুন্দর করে বাড়িতে যেমন পুরনো মানুষদের ছবি আমরা বাঁধিয়ে রাখি, কারণ তাকে আমরা মনে করে রাখতে চাই, স্মৃতিতে ভাস্বর করে রাখতে চাই।
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন।
1: June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
2: Hello, I am Dr. Ashoka Sarkar, obstetrician and gynecologist from the city of Bahrampur, Murshidabad, West Bengal. If I for fertility, if I for complete family, every couple dreams of having a family. For many, infertility kids are silent today. Clinically, infertility means not achieving a pregnancy after a year of trying. Affecting 1 in 6 couples. Remember, it is never just a woman's issue. Both the partners are equal here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let's come together to be a voice for complete families.
1: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
0: আবারও শুনুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: লেখা থাকতো মানে খাওয়া দাওয়ার অভ্যাসেরও তো খুব এখন বদল এসে গেছে। মানুষ এখন ওই সোশ্যাল মিডিয়া থেকে রান্নার পথ দেখছে, সেই রান্না রান্না করছে, তাই নিয়ে সাংঘাতিক ব্যতিব্যস্ততা। কিন্তু আমাদের মা দিদিমারা এমন কিছু রান্না বান্না নিজেরাই এক্সপেরিমেন্ট করে তৈরি করে রেখেছেন, যেগুলো বোধ হয় আমরা এখনো করলে একটা অন্যরকম স্বাদ পাই।
4: অন্যরকম স্বাদ মানে সেটা মানে সেইটা জিভে যে লেগে আছে এখনো মনে হয় বলতে পারি না, সেসব রান্নার যে মানে স্বাদ এখনো বলতে পারি না। তখন কারণ মা দিদা ঠাকুমারা কিন্তু প্রচন্ড কাজ করতো, খাটতে পারতো, তারা যে নিজের হাতে করে খাবে এটাই ছিল মজা। এখনকার আমরা মারা কিন্তু আমরাও মনে একটু অলস হয়ে গেছি গো, মানে আমরাও ভাবছি যে না ঠিক আছে ছেলেটা একটু বাইরে থেকে অর্ডার করছে, ঠিক আছে একবেলা আমাকে তো রান্না করতে হবে না, এইটা করে তাদের যে আমি কিন্তু বাইরের খাবারের প্রতি হয়তো আমরা একটু বেশি
3: বাড়িয়ে,
4: আমরাও যদি কষ্ট করে সেই স্বাদের মতো খাবার করতে পারতাম আমাদের ছেলে মেয়েরাও কিন্তু সেটাই চাইতো।
3: তোমার তো যে কাজ সেই কাজের সঙ্গে সাজ পোশাকের একটা বিশাল যোগ রয়েছে, একটু পোশাক পরিচ্ছদের দিকে আসি। সেই প্যারাবিনুনি দুদিকে দুটো লাল ফিতে, এই ছিল আমাদের সাজ, একখানা টিপ কপালে টিপ,
4: সাথে তেল মাখা বলে তেলটা মেখে তবে তো সেই বিনুনি হতো।
3: ঠিক ঠিক একেবারেই তাই, সুগন্ধি তেল একটু হতে হবে, তেলের গন্ধে মম করবে চারিদিক। আর দূরের শাড়ি, খুব বড় জোর সাজগোজের এইটাই আমাদের অঙ্গ সেই সময় ছিল। এখন কিন্তু আলাদা করে গ্রামে গেলে গ্রামের মানুষের সাজ আর শহরের মানুষের সাজ একেবারেই তুমি আলাদা করতে পারবে না। কারণ আমি সদ্য সদ্য নদিয়ার একটি গ্রামের দিকে গিয়েছিলাম এবং আমি যখন যাই তখন চেষ্টা করি যে পার্থক্যটা বোঝার, কিন্তু দেখলাম আমি কোনো বিশেষ পার্থক্য বুঝতে পারলাম না। এবং আমাদের এখানে বিয়ে টিয়ে হলে এখন যে ধরনের ব্যবস্থা করা হয় পুরোটাই তো এখন বিয়েটাও এখন থিম বিয়ে হয়ে গেছে।
4: থিম বিয়ে, থিম বিয়ে হচ্ছে বিয়েটা এখন বিয়ের জন্য করে না, ফটো তোলা সাজগোজের জন্য বিয়ে করে,
3: সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সেখানে আমি একেবারেই কোনো আলাদা করে গ্রামের জন্য অন্য কোনো ছাপ কিন্তু পেলাম না। একেবারে ওই যে বললাম যে এখন সোশ্যাল মিডিয়াতে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি, সব কিছুই সেখান থেকে আমরা নকল করে নিচ্ছি। আমার

0: বিয়ের নিজস্ব মৌলিকতা কোথায় যেন একটু হারিয়ে যাচ্ছে বলে কি তোমার মনে হচ্ছে?
1: যাচ্ছে, নিশ্চয় যাচ্ছে। আগেকার তো আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে দেখতাম সবাইকে এই যে ধুতি পাঞ্জাবি পরা, বা বিকালবেলা হলে দেখবে বড় অশুদ্ধ গাছ বা বট গাছের, আমাদের পাড়া পাশেই ছিল, বাড়ির পাশে বট গাছ ছিল, সেই গাছের নিচে বাবারা ফতুয়া পরে বসে বন্ধু বান্ধব নিয়ে গল্প করছে। অনেক উঠতি বয়সের ছেলে মেয়েরা আসতো বাবা দাদুদের কাছে বসে গল্প, একটু জ্ঞান শোনা, এগুলো করার জন্য। কিন্তু এখন সেখানে গেলে আমি দেখতে পাই ধুতি পাঞ্জাবি কোথায়। এখন ভালো ভালো মানে লোকেরাও, বয়স্ক লোকেরাও এখন তাদের ছেলে মেয়েদের কাছ থেকে জিন্স টি শার্ট পরার একটা চল চলে এসেছে।
0: তার কারণ হচ্ছে আমার যতদূর মনে হয় নাসিম, যে দেখো গ্রামের মানুষেরও একটা বিরাট অংশ, বিশেষ করে আমি বাংলার গ্রাম তো বলবোই, ভারতবর্ষেরও বিভিন্ন গ্রাম, আমরা কিন্তু শুধু আর গ্রামে আটকে নেই, এখন আমরা ভীষণভাবে শহরমুখী হয়ে গেছি। তার কারণ শুধুমাত্র আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু চাষাবাদে আটকে নেই, তারা বাইরে চলে এসেছে, তারা শহরে চলে এসেছে, নানান রকম কাজের সঙ্গে তারা আজকে যুক্ত হয়ে গেছে, এবং যখনই তারা বাইরে আসছে, শহরে আসছে, সেই ছাপটা তার মধ্যে পড়ছে এবং সেটা তখন নিয়ে চলে যাচ্ছে সে তার গ্রামে।
1: তারও একটা কারণ তুমি দেখো, আগেকার যে গ্রামের কিন্তু যেটা যাতায়াত রাস্তাঘাটটা কিন্তু অতটা ছিল না, এত সুবিধা। এখন যেমন এত, এই যে তুমি বললে না টোটো অটো, এত সুবিধা হয়েছে, লোকজন চট করে শহরে চলে আসতেও পারছে, এবং আসলে কি হচ্ছে শহরের যে কালচারটা সেটা তো তারা নিচ্ছে, এবং সেটা গিয়ে গ্রামে বাবা দাদু কাকাদের উপরও তার প্রভাবটা পড়ছে।
0: একদমই তাই, ঠিক কথা। এবারে একটুখানি ভাবো যে পোশাক আশাকের বদল এসেছে, খাদ্যাভ্যাসের বদল এসেছে, সবটাই এসেছে, তার পাশাপাশি আমরা যদি একটু আমাদের সংস্কৃতির কথা ভাবি, যে আগে যেমন রামায়ণ গান, মহাভারত, বাউল গান, এই সমস্তগুলো গ্রামের অনুষ্ঠানে মূলত আমরা কিন্তু পেতামই, এখনো বাউল গান পাচ্ছি, পাচ্ছি না তা নয়, কিন্তু সেটার ভার্সনটা চেঞ্জ হয়ে গেছে, সেখানে কোথাও একটা ওয়েস্টার্ন মিউজিকের ছোঁয়া চলে আসছে, এবং শহুরে ছাপের বাউল গান আমরা শুনতে পাচ্ছি, এবং সেটা শহর থেকে নিয়ে গিয়ে গ্রামে শোনা হচ্ছে।
1: এই কিছুদিন আগে একটা শুনছিলাম, এই যে মায়াবন বিহারিনী গানটা এমন একটা ওয়েস্টার্নের সুর দিয়েছে, মানে সেটাকে তুমি শুনলে তোমার মানে কানে হাত দিই, কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেটাই এনজয় করছে।
0: এতে দুটো সুবিধে, ধরো এই যে গানগুলো এই নতুন প্রজন্ম হয়তো শুনতে চাইছিল না বা এগুলো থেকে বিমুখ হয়ে গেছে, এই বদলটাতে তাদের কাছে হয়তো এটা বেশি বেশি করে পৌঁছে যাচ্ছে, কিন্তু ওই সবকিছুর পেছনেই একটা অন্ধকার তো থাকে।
1: মানে তাহলে বলতে চাইছো যে আমরা যে পুরনো জিনিসটাকে ধরে রাখবো সেটাকে এইভাবে তাকে একটা, এই যে মায়াবন গানটা হয়তো সাধারণ ভাবে শুনতো না, এখন সেটা ওয়েস্টার্ন ছাপ দিয়েছে বলে এখনকার ছেলেমেয়েরা
0: হয়তো সেটা বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম একটা মৌলিকতাটা কোথাও একটু একটু হারাচ্ছে। তুমি আমাকে এটা বলো যে তুমি কেমন অনুষ্ঠান দেখতে, কিরকম সাংস্কৃতিক পরিমণ্ডল সে সময় ছিল?
1: হ্যাঁ, তখন আমাদের গ্রামে বলবো না, মানে খুব একটা ছোট গ্রামই ছিল, খুব বড় গ্রাম ছিল না, সেখানে অত সুযোগ সুবিধাও কম ছিল। তো আমাদের যখন পুজোর সময় বলো বা কোনো অনুষ্ঠানে, এই যে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, যেটা হতো কিন্তু ছোট করে, বেশি নিজেরাই বাড়ি থেকে মাদের পুরনো কাপড় নিয়ে এসে একটা
0: মঞ্চটা হতো, মা কাকিমার কাপড় দিয়ে
1: ওটা তৈরি করতাম, সামনে একটা দু চারটে যে যার বাড়ি থেকে চেয়ার টেবিল যা আসা নিয়ে আসতাম, ওখানে
0: মাদুর পেতে বসতাম,
1: মাদুর পেতে হাসি, মাদুর পেতে, যারা বয়স্ক লোক যাদের হাঁটুতে ব্যথা তাদের জন্য ব্যবস্থা করা হতো, নিজেরা তো মাদুর পেতেই বসে যেতাম নিচে। তখনকার যেটা হতো খুব সিম্পল সাধারণ ছিল, কিন্তু মানুষের মানুষের যে আত্মিক সম্পর্ক সেটা কিন্তু অনেক বেশি ছিল।
0: হ্যাঁ, এবং অনেক সময় এরকমও হতো যে একটা গান বাজনা আসর হলো, হয়তো সেটা খুব একেবারে নিয়ম মেনে টেনে হচ্ছে না, গানের স্বরলিপি একেবারে ঠিক ঠিক মেনে হয়নি বা আবৃত্তিটা একেবারে প্রশিক্ষণ নিয়ে করা হয়নি, কিন্তু তার মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল। আর তারপরে এটা ছিল, আমি যেমন দেখেছি ধরো অনুষ্ঠানের পর বলা হতো আরে কেউ আজকে যাস না, বাড়িতে রান্না করতে হবে না, আজকেই আমরা কালে ডালে একটু খিচুড়ি করে একসাথে খেয়ে বাড়ি চলে যাবো, এই যে একটা আনন্দ, এই আনন্দটা থেকে বোধহয় আমরা কোথাও নিজেদের এখন একটু হারিয়ে ফেলেছি, তাই না?
1: আমরা যেটা মানে পিকনিক বলে না, এখন চড়ুই ভাতি, আমরা তো বাড়ি থেকে আলু, ওর বাড়ি থেকে চাল, আবার এমন হতো মানে চালটা যেহেতু এক একজনের বাড়ি থেকে এক এক রকম নিয়ে আসা হতো, সেটা রান্না করতে কোনো চাল গলে গেছে, কোনো চাল শক্ত হয়ে আছে, সেটা কিন্তু খেতাম খুব মজা করে।
0: হ্যাঁ, এখন যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলো কি এরকম কোথাও এখন কি হচ্ছে না, বা গ্রাম বাংলাতেও সেই শহুরে ছাপটা চলে এসেছে?
1: না, কিছুটা তো এসেছে, অবশ্যই এসেছে, তবে এখনো অতটা হারিয়ে যায়নি, এখনো মানে যারা বয়স্করা আছে, বয়োজ্যেষ্ঠরা, তারা কিন্তু ধরে রাখার চেষ্টা করছে, সে বকাঝোকা দিয়ে হোক, ভালোবেসে আদর করে হোক, একটু ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু সেটা

0: কতদিনে সফল থাকবে সেটা ভবিষ্যতই বলবে।
1: হ্যাঁ, আর তুমি বলছিলে যে তোমার ছোটবেলাতে তুমি এই যে স্মৃতিতে যেগুলো ঘুরে ঘুরে তোমার আসছে, তোমার পরিবারে একটি কৃষক পরিবার ছিল।
0: হ্যাঁ।
1: আচ্ছা, তো সেখানে কি কি বদল দেখলে?
0: কৃষক বলতে, আমার নিজের ঠাকুরদা ছিলেন টিচার, স্কুল মাস্টার মশাই, কিন্তু আমার দুই জ্যাঠা ছিলেন, তারা চাষাবাদি করতেন। আমাদের নিজস্ব প্রচুর জমি জায়গা ছিল, তো সেখান থেকে তারা তো সকালবেলায় উঠে ভাতের চলনটা, তো যেহেতু আমাদের বলে না কৃষি ভিত্তিক আমাদের ফ্যামিলিটা ছিল, তো ভাতের চলটা বেশি ছিল, ভাত ডাল। নিজের বাড়িতে আমাদের বললাম পুকুর ছিল, সেই পুকুরের মাছ নিয়ে এসে রান্না করে খাওয়া, এবং সকালবেলায় ওই খেয়ে আমার জ্যাঠার কাকা যেতেন, তারা চলে যেতেন মাঠে, সারাদিন করতেন। এবং তাদের সঙ্গে আমরা কিন্তু যে সময় এই যে ধানের যে পৌষ পার্বণের ব্যাপারটা আছে না, যেটা নবান্ন সময়, সেটা কিন্তু আমরাও যেতাম।
1: আচ্ছা,
0: আমরাও সেটাও যে তোলাটা, যে ধান তোলাটা, নতুন ধান, সেটাও কিন্তু উপভোগ করতাম। এবং আমাদের অনেক আগে বলে না মুনিশ কথাটা, যে যারা সাথে থাকতো সাহায্য করতো, তো তারা, তাদের সাথে আমরাও একটু একটু করে তুলতাম। তো সেইগুলো ব্যাপারটা এখন অনেকটাই এ হয়ে গেছে, কারণ এখন যে কাকা তো ভাই বোনেরা যাচ্ছে, তো যে দাদাদের দেখছি, তারা কিন্তু এখন চাষাবাদের দিক থেকে একটুখানি বিমুখ হয়েছে।
1: তাহলে এই যে নবান্নের সময়, নবান্ন মানেই তো একটা পিঠে পুলির ব্যাপার আসে, সেই পিঠে পুলির আগে গ্রাম বাংলায় পিঠে পুলি মানে একটা বিশাল ব্যাপার ছিল। এক বাড়িতে একদিন হবে, পাঁচ বাড়িতে দেওয়া হবে, আরেক বাড়িতে আরেকদিন হবে, এরকম একটা ব্যাপার ছিল। সেটা কি আছে এখনো?
0: না, সেটা নেই, কারণ এখন তো জেঠিমারা এখন মানে অনেকটাই বয়স হয়ে গেছে বলে পেরে ওঠেন না, আর ছেলের বউরা এখন ওই যে বললাম বাইরে চলতে, এখন তো নারকেল নাড়ু কিনতে পাওয়া যায়, পিঠে পুলিও ওই যে গ্রামে যখন বা শহরে যখনই বলো যেসব মেলাগুলো বসে, এখন তো দেখি সব পিঠে পুলি বিক্রি হচ্ছে, তো তারা নিজের হাতে তৈরি করার থেকে এখন কিনে খাওয়াতে বেশি।
1: কিন্তু পিঠে পুলি বিক্রিও হচ্ছে, পিঠে পুলি গিয়ে খাওয়াও যাচ্ছে, কিন্তু আমাদের নিজস্ব বেশ কিছু পিঠে পুলি যেগুলো একেবারে আমাদের স্বকীয়, সেগুলো কোথায় হারিয়ে যায়?
0: বাড়িতে তো আগে নিজের হাতে সবকিছু তৈরি করতো, এখন ওই যে কিনে আনার জন্য এখন ওই চলটা চলে যাচ্ছে বলেই হারিয়ে যাচ্ছে, আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি।
1: আমি একেবারে শেষে চলে এসেছি আজকের এই গপ্প করতে করতে, কি মনে হচ্ছে আমরা কি আমাদের সেকালের গ্রাম বাংলা আর একালের গ্রাম বাংলার মধ্যে একটা সমন্বয় করতে পারবো?
0: পারবো না বললেও ভুল হবে, কিন্তু পারার চেষ্টা আমাদেরই করতে হবে। আমরা যারা আছি বড়রা, আমরা যদি পুরনো জিনিসটা ছেলে মেয়েদের মধ্যে না নিয়ে যেতে পারি, তাদের সেইভাবে না বোঝাতে পারি, এই যে একটু আগে বললাম না রান্নাটা, এখন আমরা এত অলস হয়ে যাচ্ছি যে আমরাও বাইরে থেকে চাইছি, সেই জিনিসটা না করে আমরাও যদি তাদের সাথে সমানতালে খেটে তাদের সামনে যদি সেই খাবারটা বা সেই কথাটা, সেই প্রচারটা করতে পারি, ছেলে মেয়েরা নিশ্চয়ই ধরে রাখার চেষ্টা করবে।
1: মানে ওই যে ঠাকুমার রান্নাটা, সেই রেসিপির খাতাটা একটু খুঁজে বার করতে হবে আমাদের নিজেকেও, এবং সেখান থেকে রান্নাটা করে শুধু রান্নাটা খাওয়ালে হবে না, রান্নাটার সঙ্গে যে ঠাকুমার গল্প আছে
0: সেটাও,
1: সেই গল্পটাও একটু আমার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাই না? আর উইকেন্ডে যখন আমরা যাচ্ছি কোথাও এই গ্রাম বাংলাকে খুঁজে পেতে, কৃত্রিম বাংলার খোঁজ করছি গিয়ে, সেই সময় যদি একটুখানি আমাদের পুরনো ছবি টবিগুলো নিয়েও তাদেরকে দেখাতে পারি এবং সেই সময়টা পৌঁছে দিতে পারি, তাদের কাছে ধরে রাখতে চেষ্টা করতে পারি, তাহলে বোধহয় কোথাও একটা আগ্রহ থাকবে আমাদের দাদা ঠাকুর দাদা তারা কি করেছেন বা কিভাবে তারা তাদের জীবন যাপন করেছেন, সেই সম্পর্কে আগামী প্রজন্মের আগ্রহ থাকবে, তাই তো?
0: হ্যাঁ থাকবে, কারণ দেখো উইকেন্ডে আমরা যখন বাইরে যাচ্ছি যেখানে গ্রামীণ দেখতে, সেখানে যদি আমি নিজের গ্রামটাকেই নিয়ে যাই, তাদের বারবার যদি
1: মাঝে মাঝে যদি নিয়ে যাওয়া যায় দুর্গাপূজায় গেলাম গ্রামে,
0: হ্যাঁ তারা দেখলেও তো তাদের সেটা মাথায় থাকবে।
1: একেবারে সময়টা শেষ হয়ে এসেছে, আসলে গল্প তো, গল্প কখনো শেষ হয় না, গল্প চলতেই থাকে। আমি জানি আরো অনেকের অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, যারা ওপার থেকে আমাদেরকে শুনছেন তাদের নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, যদি মনে পড়েও যায় কোনো স্মৃতি, আপনারা কিন্তু আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লিখতে পারেন আকাশবাণী কলকাতা কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আপনি আমাদের এখন আপনার অভিজ্ঞতা মেল করেও জানাতে পারেন aircolagri@gmail.com। মেল করে আপনার কোনো স্মৃতি, একাল ও সেকাল যা জড়িয়ে রয়েছে আপনার গ্রামের সঙ্গে, থাকলে অবশ্যই লিখে জানান, আর সেই সঙ্গে লিখে জানান আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের। এই বলেই আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, এবং আমার সঙ্গে ছিল আজকে একজন স্বাধীন উদ্যোগপতি।

0: নাসিম মুর্তজা। নাসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ তোমাকেও এখানে দেখার জন্য, খুব খুশি হয়েছি আমি।
0: আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।
1: নমস্কার।
2: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। একটু পরেই বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, চট করে জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। 1:30 থেকে আবারও শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। 2:05 আজ বুধবার রয়েছে লোকগীতির অনুরোধের আসর। 2:30 শুনবেন আকাশবাণীর 90 বছর উদযাপন চলছে, সে কথা সকলেরই জানা, একবার ফিরে দেখব আকাশবাণীকে, 90 বছরের আকাশবাণীকে। 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর। 3:10 রয়েছে একটি যোগ বিষয়ে বিশেষ অনুষ্ঠান, নারীদের জন্য সহজ আসন এবং উপকারিতা। এ বিষয়ে ডক্টর সোমা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি আমি, দেবী সরকার মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে 3:10। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। গোয়া ও কোঙ্কন উপকূলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরে চূড়ান্ত পর্বের খেলা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন। জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও উল্লেখ করেছেন তিনি। পি হরিশ বলেন, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।
1: The maintenance of international peace and security. The proposed tools that could be considered include negotiation, inquiry, mediation, arbitration, etc. After taking into account any procedures that may have already been adopted bilaterally by the parties concerned. I also refer to unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের মন্তব্যে কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করেছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ধারাবাহিক বিক্ষোভে পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন জরুরি সরবরাহ ওষুধ বন্ধ ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
0: আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালে 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

0: সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে। একই সঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথাও উল্লেখ করেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threat for us.
0: নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এ তথ্য জানান। মুদ্রা বিমানবন্দর নিয়ে 3,000 কেজি মাদক আমদানির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি দিল্লির 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, হরপ্রীত সিং তলওয়ার, শাম সুলতান এবং তার সহযোগীদের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে চলছে এই তল্লাশি। দিল্লির নাইট ক্লাবগুলিতে মাদক আমদানির এই টাকা কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা একই মামলায় হরপ্রীত সিং তলওয়ারকে এর আগে গ্রেপ্তার করেছিল, তবে বর্তমানে সে জামিনে ছাড়া পেয়েছে। আবাস ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল আজ জাতীয় রাজধানীতে সেন্ট্রাল ভিস্তা করিডোরের জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের নির্মাণ কাজের সূচনা করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সরকারি কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে এই মেট্রো স্টেশনের প্রয়োজন ছিল অত্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রানী দুর্গাবতীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ রানী দুর্গাবতীকে মহিলা শক্তির প্রতীক এবং নির্ভীক রানী বলে উল্লেখ করে বলেছেন, আক্রমণকারী মুঘলদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং মণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে।

0: দূতাবাস। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে তিন দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে চার মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সত্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। রুবিও গতরাতে আবুধাবিতে পৌঁছন। চলতি সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় সহযোগিতা পর্ষদের আনুষ্ঠানিক বৈঠকের আগে সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং বাহরিনের সঙ্গে তিনি কথা বলবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কর্ণাটক উপকূল এবং মধ্য মহারাষ্ট্র আগামী দুদিন এরকম পরিস্থিতি বজায় থাকবে। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বি ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। আজ ও আগামীকাল দুদিন ধরে মোট 10 ঘণ্টাই আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেবেন। আজ আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। এরপর বিজেপির ডক্টর হিরণ্ময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। এখন বক্তব্য রাখছেন বিজেপির মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তিনি বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মিড ডে মিল ও হাসপাতালের রোগীর পথের বরাদ্দ বাড়ানোর প্রশংসা করেন। এওয়াইজেইউপির পক্ষ থেকে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আজ আলোচনায় অংশ নেবেন। দিনের শেষের দিকে তৃণমূল কংগ্রেসের শোভনদীপ চট্টোপাধ্যায়ের জন্য 20 মিনিট সময় বরাদ্দ রয়েছে। গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্তের পেশ করা 4,38,000 কোটি টাকার বাজেট নিয়ে আজ শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাকযুদ্ধের সম্ভাবনা রয়েছে। কলকাতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিলে কি খাওয়ানো হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে ইসকন জানিয়েছে। কলকাতায় সংগঠনের সহসভাপতি রাধারমণ দাস এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, মেনু ঠিক হওয়ার পর ইসকনের তরফে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। এ বিষয়ে সমাজ মাধ্যমে ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি বাজেটে প্রস্তাবে কলকাতা পুরসভার আওতাধীন স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণার পরই পড়ুয়াদের কি খাবার দেওয়া হবে তা নিয়ে সমাজ মাধ্যমে বিতর্ক শুরু হয়। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, পশ্চিমবঙ্গে শিল্পবান্ধব পরিবেশ শীঘ্রই ফিরে আসবে। বণিকসভা অ্যাসোচিয়েম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারিবারিক ব্যবসা ঐতিহ্যকে সম্মান জানিয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন এরাজ্য থেকে শিল্প মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এখানকার রাজনৈতিক দর্শনই দায়ী।
2: It's nothing to do with the budget, it's got everything to do with West Bengal. I think the most important contribution which we can make in the coming days is to assure everybody.
1: কলকাতার তারাতলা ব্রেসব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি গোডাউনে ছাদ ভেঙে আজ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। কিছুক্ষণ আগে নির্মীয়মান ওই গোডাউনের লোহার শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার সম্ভাবনা। দমকল, পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা কাজ শুরু করেছে। নিয়ে আসা হয়েছে গ্যাস কাটার মেশিন।

হুগলির আরামবাগের আদমবাদ এলাকায় এক বাস দুর্ঘটনায় দুজনের প্রাণহানিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়ে

0: মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল ফাকা শেখ, জিয়ারুল শেখ ও সাবির শেখ। এই ঘটনায় ২৪ জনের নামে তামান্নার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ দায়ের করেছিলেন। উল্লেখ্য, গতকালই এই ঘটনার বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিলেন তামান্নার মা, সঙ্গে ছিলেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান ও সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। কাকদ্বীপ ও কালীগঞ্জের ঘটনায় গ্রেপ্তারিতে সিপিআইএম বিধায়ক সাধুবাদ জানিয়েছেন। ২০১৮ সালের ১৩ই মে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাকালীতে সিপিআইএম কর্মী দম্পতি দেবুদাস ও উষা দাসকে তাদের বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় গতরাতে অভিযোগপত্রে নাম থাকা ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে সিট ও সুন্দরবন পুলিশ জেলার যৌথ অভিযানে ধৃত অভিযুক্তদের মধ্যে কয়েকজন তৃণমূল নেতাকর্মী রয়েছে। আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, ২০১৮র ওই ঘটনার পর দম্পতির ছেলে দীপঙ্কর দাস ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তখন পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করলেও তাদের কারো নামই অভিযোগপত্রে ছিল না বলে জানা যায়। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ, অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর। শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সংযোগকারী দুধিয়া ব্রিজটি প্রবল বৃষ্টিতে ভেঙে যাওয়ার পর সেনাবাহিনী বালাসান নদীর উপর ৩৪ মিটার ফুটব্রিজ নির্মাণ করেছে। জেলা প্রশাসনের অনুরোধের পর এই কাজে নামে সেনাবাহিনী ত্রিশক্তি কোর। এদিকে জলপাইগুড়ির মেটেলি ব্লকের নেওড়া নদীর ভাঙনের জেরে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাটাইগোল বস্তি ও নদীর ধারের একটি টুরিস্ট লজ সম্মুখ বিপদের সম্মুখে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। জমিতে কাজ করার সময় মালদায় বাজপুরে জাহাঙ্গীর মিয়া এবং শালিক মিয়া নামে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর ৫:১০।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: পুলিশ আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
4: ডিজিটাল অ্যারেস্ট?
3: ১,০০,০০০ দিয়ে দিন, বেঁচে যাবেন।
4: এতগুলো টাকা?
3: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য ৩০,০০০ দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
4: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
3: আরে
4: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
5: হ্যালো মাম্মা।
4: হাই,
5: আরবিআই এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন মহিলা মহল।

দুপুর সাথী মহিলা মহলের সকলকে মেঘলা দুপুরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আজ আপনাদের চিঠির পাতায় সরাসরি আপনাদের চিঠির পাতায় চলে এসে আপনারা যে মেল পাঠিয়েছেন সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির কথাই। আর এই মেঘলা আকাশে কার না ভালো লাগে বলুন একটু স্বস্তির বৃষ্টি। আমি আপনাদের সঙ্গে শ্রোতামা মুখোপাধ্যায় আজকে আসর সাজিয়ে প্রথম চিঠি পাঠিয়েছেন অঙ্কিতা সরকার দাস বাঁকুড়া থেকে। আজ সকাল থেকেই আকাশ মেঘলা, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আমাকে ভীষণভাবে তোকে মনে করিয়ে দিচ্ছে। তুই তো জানিস বর্ষা আমার সবচেয়ে প্রিয় ঋতু। এই মেঘরোদ্দুরের লোকচুরি আর অবিরাম বৃষ্টির শব্দ আমার মনের ভেতর এক অদ্ভুত আনন্দ সৃষ্টি করে। আজকে এই সাঁতসাঁতে দিনে বারান্দায় বসে এক কাপ গরম চায়ে চোখ দিতে দিতে

শৈশবের কথা মনে পড়ছে। কাগজের নৌকো ভাসানো, কদম ফুলের গন্ধ আর ভিজে মাঠে ফুটবল খেলার সেই সোনালী দিনগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। কংক্রিটের এই শহরের ব্যস্ততায় বর্ষার রূপায় তো পুরোপুরি উপভোগ করা যায় না, তবু বৃষ্টির গন্ধমুখের বাতাস আমাকে এক নতুন প্রাণ শক্তি দেয়। মনে পড়ে সে মায়ের হাতের ভুনা বা পাতলা খিচুড়ির অসাধারণ গন্ধ আর স্বাদ। এই স্বাদ স্বাদে আবহাওয়াতেও এক নিমেষে মন ভালো করে দেয়। আয়ুর্বেদ মতেও বর্ষাকালে হালকা উষ্ণ খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ। চাল মুগ ডাল আর হরেক রকম সবজির মিশ্রণ, খিচুড়ি পুষ্টিগুণে ভরপুর। তাছাড়া গরম গরম খিচুড়ির ওপর এক চামচ গাওয়া ঘি, সঙ্গে বেগুন ভাজা, ডিমের অমলেট আর একটু আমের আচার। আহ, বৃষ্টির দিনে যেন অমৃত। ছেলেবেলা থেকে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার যে অভ্যেস আমাদের তৈরি হয়েছে তা আজও অমলিন। শুধু আমাদের বাড়িতেই নয়, বর্ষার দিনে রেস্তোরাঁগুলোতেও খিচুড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে আজকাল। ভাবছি খুব তাড়াতাড়ি একদিন বৃষ্টি মাথায় করে তোমার কাছে চলে যাব। সেদিন কিন্তু তোমার হাতের স্পেশাল খিচুড়ি খেতেই হবে। অঙ্কিতা সরকার দাস বাঁকুড়া থেকে পাঠিয়েছেন এই চিঠি। এমন বৃষ্টির কথাই তো আমরা জানতে চাই। চৈতালি মন্ডল, আপনি থাকেন সুন্দরবন কোস্টাল এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা, আর এখানে তো সারাক্ষণই যেন প্রকৃতির সঙ্গে ঘর বসত করা। প্রিয় আমার কলম, ঝড় বৃষ্টির রাতেই লিখছি তোমায়। বাহ, কি ভালো লাগে না মনে ঝড় বৃষ্টি হচ্ছে বাংলার সেই সময় আপনি তার কথা শব্দে শব্দে ফুটিয়ে তুলছেন, এটি কিন্তু একটা অন্য অনুভূতি। খেয়ালি প্রকৃতির অদ্ভুত খেয়াল, তার বিচিত্র আবহাওয়া, তারই একটি অনুসঙ্গ ঝড় বৃষ্টি। উপকূলীয় এলাকায় জন্মগতে বেড়ে ওঠার সুবাদে ঝড় বৃষ্টি নামক প্রাকৃতিক খেয়ালিপনের সঙ্গে আর নিবিড় সম্পর্ক বললেও উত্যুক্তি হয় না। সুতরাং অভিজ্ঞতার নিরিখে জাঁকজমকপূর্ণ নামধারী বিশেষ খ্যাতি সম্পন্ন ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যেমন মোলাকাত হয়েছে, তেমনি সাধারণ অথচ ঋতুকালীন ঝড় জলের সঙ্গেও সক্ষতা সমান। তাই অভিজ্ঞতার ঝুলি কানায় কানায় পূর্ণ। বরং দু একটি পেশ করি তোমার দরবারে। দ্বীপাঞ্চলে বসবাসের কারণে খেয়াপাড়াপার নিত্য নৈমিত্তিক বা আবশ্যিক। এমনই এক জ্যৈষ্ঠের সন্ধ্যায় মাঝ নদীতে চরম বিপত্তি। শুরু হলো ঝড় বৃষ্টি, নৌকা ভীষণ তাড়নায় দোদুল্যমান। আমরা অর্থাৎ যাত্রীরা ইষ্টমান জপ করছি, ছত্রছায়া থাকা সত্ত্বেও ভিজে একাকার। অবশেষে তীরে নোঙর করতে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এবারের ঘটনা বেশ পুরনো, তখন আমি বালিকা মাত্র। সান্ধ্যকালীন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে মুহুর্মুহ বজ্রপাত। হঠাৎ লণ্ঠন নিভে অন্ধকার, ঘর ময় বারুদের গন্ধ, আমরা সবাই দিশেহারা। পরে জানলাম আমাদের ঘরে বজ্রপাত হয়েছে, ঘরের দেওয়াল ভেঙে মাটির পাহাড়। ঈশ্বরের অপার অনুগ্রহে বেঁচে গেলাম সবাই। জ্যৈষ্ঠের শুভেচ্ছায় চৈতালি মন্ডল, গ্রাম পোস্ট দয়াপুর, সুন্দরবন কোস্টাল, আপনার থানা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। চমৎকার লিখেছেন, আপনি এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, কেমন? আমাদেরকে পরের বিষয়েতেও কিন্তু এভাবেই চিঠি পাঠাবেন। চলে আসি কলেজ স্ট্রিট এলাকায়, যেখানে একটু বৃষ্টি হলেই একেবারে হাঁটু পর্যন্ত জল। আর কলেজ স্ট্রিট বললেই মনে হয় ছনছনিয়া কালীবাড়ি। ঠনঠনিতে জল জমবে না সে কি হয় বলুন তো? সেখানেই থাকেন শ্রাবণীদি, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। স্বাভাবিকভাবে শ্রাবণীদি ঝড় বৃষ্টির রাতের অভিজ্ঞতা তিনি ভাগাভাগি করেছেন। ঝড় বৃষ্টির রাতে সেদিন ছিল বউ ভাতের নিমন্ত্রণ। ছেলেকে নিয়ে আমরা কত্তাগিন্নি গিয়ে দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে। সন্ধ্যের পর আকাশ মেঘলা করেছিল, খেয়াল করিনি। হঠাৎ শুরু হলো তুমুল বৃষ্টি, তারপর এক ঘন্টা কেটে গেছে, বৃষ্টি থামেনি। কত যে বাস ট্যাক্সি সামনে দিয়ে চলে যাচ্ছে, কিছুতেই উঠতে পারলাম না, এত ভিড়, সামনে হাঁটু সমান জল, আর ট্যাক্সি তো খালি নেই, সব ভর্তি। তখন তো আর এখনকার মতো ক্যাব ছিল না। যাই হোক, কি আর করা যাবে, অমন সাজ আমার নিমন্ত্রণ বাড়ির জন্য, না তেলা হলে ছো।

হাতে নইল উপহার, বিশেষ খাবার, সব হাতের বাইরে রয়ে গেল। বাড়ির দিকে ফিরলাম, নতুন শাড়ি ভিজে গেল। রাতের খাবার সেদিন এসেছিল রয়্যাল ইন্ডিয়ান হোটেল কালী বৈষ্ণব থেকে, বন্ধ ছিল না রুটি তরকাটা। আগাম বর্ষার শুভকামনা, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। মামুন দেখি বিয়ে বাড়িটা যাওয়া হলো না, আর তার বদলে ওই রুটি তরকা খেতে হলো। মন খারাপ না করে কি থাকা যায় বলুন দেখি। চলে আসি পরের চিঠিতে। এইবারে কৃষ্ণা দি কলেজ স্ট্রিট থেকে সোজা পৌঁছে যাব পশ্চিম মেদিনীপুরে। খরার পশ্চিম মেদিনীপুর থেকে কৃষ্ণা দি লিখছেন। প্রাণের সুখী আমার কলম। আমার বাবার বাড়ি আর আমার নানার বাড়ি ছিল পাশাপাশি দুটি ছোট ছোট গ্রামে। দূরত্ব খুবই কম, তাই ছেলেবেলা আমি কোনো কোনো সময় দিনে তিন চারবার মামা বাড়ি যাতায়াত করতাম। তখন আমি কলেজে পড়ি, গরমের ছুটিতে বাড়ি এসেছি। আমার বাবার বাড়ির আশেপাশে কোনো পাড়া প্রতিবেশী না থাকায় আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। যত বন্ধু বান্ধব ছিল আমার মামার বাড়িতে। তাই ছুটিতে এসেই গিয়ে হাজির হলাম মামা বাড়িতে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে সব বন্ধু বান্ধবও এসে হাজির হলো। আনন্দে তো সকলে আত্মহারা। দুপুরে খাওয়ার পরই আকাশ কালো করে মেঘ ধরল। সঙ্গে সঙ্গে শুরু হলো কালবৈশাখী ঝড়, কান ফাটানো বিদ্যুতের আওয়াজ আর মুষল ধারে বৃষ্টি। ঘরের মধ্যে আমরা ছজন বন্ধু মাটিতে মাদুর পেতে বসে রাতের ঝড় বৃষ্টি উপভোগ করছি। সামনে এক পিঁপে ভর্তি গাছ আমাদের চোখের সামনে ভেঙে পড়ল। তখন মামিমা আমাদের জন্য আম, তেল, চানাচুর আরও সমস্ত কিছু দিয়ে অনেক মুড়ি মেখে মেশে আমাদের দিলেন। আবার গরম গরম পেঁয়াজিও ভেজে নিয়ে এলেন আমাদের জন্য। আর যাই কোথায়, আমরা সকলে আনন্দে চিৎকার করতে লাগলাম। তারপর সে কি হল্লোড়! কিন্তু বৃষ্টি আর থামে না, কেউ বাড়ায় ফিরতে পারল না। মামিমা আমাদের সবার জন্য খিচুড়ি রান্না করে ডিম ভাজা করে সকলকে খেতে দিলেন। সকালে উঠে দেখি ঝড় থেমে গেছে, আর চারিদিকে ঝড়ের ধ্বংসলীলার চিহ্ন বর্তমান। সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করলাম কৃষ্ণা কর্মকার খরার পশ্চিম মেদিনীপুর থেকে। সত্যি এরকম ঝড় বৃষ্টির স্মৃতি আমাদের প্রত্যেকেরই আছে বলুন। এবারে পশ্চিম মেদিনীপুর থেকে চলে যাব পশ্চিম বর্ধমানে। রেখা মুখোপাধ্যায়ের চিঠিতে রেখা দি থাকেন গুরু নানক রোড, এজন, দুর্গাপুর, বাঁচ, মহিলা মহল। সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। জীবনে বহু ঝড় বৃষ্টির রাত্রের অভিজ্ঞতা সঞ্চিত আছে। তখন কন্যা লেখাপড়ার জন্য হোস্টেলে, আর গৃহস্বামী বাইরে কর্মরত। ঝড় বৃষ্টির রাত্রে একাকি আমার বেশ ভয় করত। থেকে থেকে বজ্র নির্ঘোষ ভয়কে দ্বিগুণ করত। বাড়ির গুরুজনদের কেউ কেউ আমাকে ফোন করে খবর নিতেন। বুঝতাম সবাই উদ্বিগ্ন থাকতেন আমার জন্য। আমিও ফোনে কথা বলে খানিক ভরসা পেতাম। রাত্রে কখনো ভাবতাম ঠিক এইরকম পরিস্থিতিতেই কবি বিদ্যাপতি রাধিকার মনোভাব ব্যক্ত করে বৈষ্ণব পদাবলীতে লিখেছিলেন, কেসে গাবি হরি বিনে দিন রাত ইয়া, যার অর্থ হরি বিনা কেমনভাবে শ্রীমতের দিন রাত্রি কাটবে। আর তখনও কবিগুরুর গানও মনে পড়ত, আজ ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। এভাবেই সুখে দুঃখে আমি আমার মতো করে ঝড় বৃষ্টির রাত্রি উদযাপন করতাম। নমস্কার অন্তে রেখা মুখোপাধ্যায়, গুরু নানক রোড, এজন, দুর্গাপুর ফাইভ, জেলা পশ্চিম বর্ধমান। পরের চলে যাই পরের মেল, বকুল বন্দ্যোপাধ্যায়, ডিগবাড়, বাঁকুড়া থেকে। বরের গাড়িতে চেপে আমি ঠাকুমা, পিসিমা, বাড়ার দুজন কাকিমা 5 কিলোমিটার দূরে ময়নাপুরে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। ম্যাটিনি শো দেখে ফিরছি। উঠল ঝড়, সময়টা বৈশাখ, বড় বড় ফোঁটায় বৃষ্টি। ঝড়ের দাপটে গরুর গাড়ির মাথা ছাউনি গেল উড়ে। গাড়োয়ান মুচিরাম অনেক চেষ্টা করেও গরু এদিকে বসে আনতে পারছে না। আমরা সবাই ভিজে জবজবে। এমন সময় দেখি সামনের কমরাল গ্রামের এক ক্লাবে আলো জ্বলছে। ওরা আমাদেরকে উদ্ধার করে ক্লাবে আশ্রয় দেয়। ঘণ্টাখানিক পর ঝড়

বৃষ্টি থামতে বাড়ি ফিরি। তখন আমি ক্লাস সেভেনে পড়ি। আজ এতদিন পরেও ভুলতে পারিনি সেই ঝড় বৃষ্টির রাতের কথা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ইতি বকুল বন্দ্যোপাধ্যায় দিকপাড় থেকে পাঠিয়েছেন এই চিঠি। সত্যি তো ম্যাটিনি শো দেখে ফেরার সময় এরকম এক ঝড় বৃষ্টি, তাকে আর ভোলা যায়? বর্ধমান জেলাতেই আরও বেশ খানিকক্ষণ থাকি। বৃষ্টি বেশি হলে সেখানে এবছর আরও ধানের চাষ হবে। বলুন, সে ছোটোবেলায় পড়েছে না বর্ধমান হলো আমাদের ধানের গোলা? শর্মিষ্ঠাদি লিখেছেন এবারের চিঠি, শর্মিষ্ঠা মোদক খণ্ডকোষ পূর্ব বর্ধমান থেকে। প্রিয় আমার কলম, ঝড় বৃষ্টির রাতের অনেক স্মৃতি আছে। যখন ছোট ছিলাম তখন ঝড় বৃষ্টির পর হ্যারিকেন নিয়ে ভাই বোনেরা মিলে আম কুড়োতে যাওয়ার যে মজা, আর কাদায় স্লিপ করে সরাং ভিপ, খুব ফুর্তি। তারপর আমাদের একজন খুব মজাদার দাদু ছিলেন, ঝড় বৃষ্টি হলেই তো বিদ্যুৎবাবু ছুটে নিতেন। তখন সেই অন্ধকার রাত্রিরে বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ সাথে মেঘের গর্জন, আর দাদুর হাড় হ্যাং করা ভূতের গল্পেও মজাই আলাদা। রান্নাঘরে গরম গরম চপ বেগুনি ভাজা হতো, গল্পের মাঝে তাও পরিবেশন হয়ে যেত। রাতে খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা, উফ, তুমি না এই স্মৃতিকে উস্কে দিলে বন্ধু। আরেক ঝড় বৃষ্টির রাতের কথা তোমাকে বলি। ফাল্গুন মাসের শেষের দিকে আমাদের হাটকীর্তিনগর গ্রামে মাঠের মাঝে রক্ষাকালী মাতার পুজো হয়। শুধুমাত্র মায়ের বেদিটুকুনি তালপাতার ছাউনি দিয়ে ঘেরা থাকে, বাকি সবই খোলা আকাশের নিচে। সারাদিন আকাশ পরিষ্কার। সন্ধ্যে সাতটার সময় মাকে বাজনা বাজিয়ে বেদিতে স্থাপন করা হলো। সমস্ত ব্যবস্থা করার পর ঘট প্রতিষ্ঠা করে পুজো শুরু হলো রাত আটটা নাগাদ। পুজো শুরুর কিছুক্ষণ পর থেকেই প্রচণ্ড ঝড় আর মুষলধারে বৃষ্টি। অনেক মানুষ, এমনকি আমিও বৃষ্টি থেকে বাঁচতে মাঠ থেকে গ্রামের দিকে ছুটে গেলাম। ভিজে গেছি, অন্ধকার রাস্তা, কোথায় পা দিতে কোথায় পা দিচ্ছি সেসব আর খেয়ালই নেই। পড়ে কে মরে করে ছুটে বাড়ির দিকে গিয়ে দেখি বাড়িতে চাবি। সেই বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজা ছাড়া আমাদের কিচ্ছু করার থাকলো না। ওই বৃষ্টির মধ্যেই ব্রাহ্মণরা কিন্তু পুজো অব্যাহত রাখলেন। বৃষ্টির শুভেচ্ছা নিও, শর্মিষ্ঠা মোদক খণ্ডকোষ পূর্ব বর্ধমান থেকে। এই স্মৃতিগুলোই তো আমাদের একেবারে এই টাটকা বৃষ্টির মতোই যেন ঠান্ডা বাতাসের ঝলক দিচ্ছে আমাকে। সর্বাণী আদক, এবারে চলে এসেছি বর্ধমান থেকে কলকাতায়। সর্বাণী দে, সর্বাণী আদক তিন বাইয়ে খোলিশা কোটাপল্লী বিরাটিতে থাকেন, কলকাতা 51। চিরসাথী মহিলা মহল, প্রাকৃতিক নিয়মে মেঘ ঝড় বৃষ্টি বজ্রপাত এসব তো স্বাভাবিক। আমার জীবনে চলার পথে এসব ঝড় বৃষ্টির কথা আসবে। জুন মাসের চিঠির বিষয় দিয়েছ শৈশবের ঝড় বৃষ্টি, আর তা রাতের কথা মনে পড়ে। আমাদের গ্রামের বাড়ির মুখ দক্ষিণ পশ্চিম বরাবর ছিল, পাশে রাস্তা আর বড় পুকুর। কালবৈশাখী হলেই পশ্চিম দিকের বাড়ির ওপর বেশি প্রভাব পড়ত। ওই বছর দুপুর থেকে বাইরে কালো মেঘ, ঘট গরম আকাশে মেঘের ডাক, বিকেল থেকে একটু একটু ঝোড়ো হাওয়া বইছিল। রাত প্রায় আটটা নাগাদ ঝড়ের গতিবেগ ভয়ঙ্কর বাড়ছিল, সাথে প্রবল বৃষ্টি। বাড়ির জানলা দরজা বন্ধ করে হ্যারিকেনের আলোয় ছোটরা মায়ের পেছনে বড়দের কাছাকাছি থাকলাম। সকলের চোখে মুখে ভয়, বিপত্তারণের নাম। এমন সময় এক প্রচণ্ড শব্দে সকলে মিলে চিৎকার করে উঠলাম। মনে হচ্ছিল বাড়ি ভেঙে সকলে মাটি চাপা পড়ার উপক্রম। বাবা বলে উঠলেন, ভয় নেই ভয় নেই, শান্ত হও। পশ্চিম দিকের বারান্দার টালির চাল বাতাসে উড়ে গেছে, টালিগুলো টুকরো টুকরো হয়ে রাস্তাতে পড়েছে, ওদিকের দেওয়াল ভেঙে বৃষ্টিতে ধুয়ে চলে গেছে। ঘাসের দাবদাহে ঘাম ঝরানো শরীরে ঝড়ের রাতে শীতলতা স্পর্শে আম কুড়োনো, আড্ডা দিতে দিতে পকোড়া আর মরি মশলা খাওয়া হলো না। আকাশে কালো মেঘ, গড়গম্ভীর ডাক শুনলেই মনের মধ্যে ভয় ভয় করে। আর সেই ঝড় বৃষ্টির রাতের স্মৃতি আজও যেন মানুষ পটে ভেসে ওঠে। সকলকে পাকা আম ও গ্রীষ্মের শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন। ইতি সর্বাণী আদক তিন বাইয়ে খোলিশা কোটাপল্লী বিরাটি কলকাতা থেকে লিখেছেন এই চিঠি। চিঠির শেষ দিকে এসে গেছি, আম খেতে বেশ ভালোই লাগলো। ও বাবা, আবারও চলে যাই বর্ধমানে, মৌনন্দে দুর্গাপুর।

0: পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন এই চিঠি। তোমাদের বিষয় অনুযায়ী আগেকার দিনে ঝড় বৃষ্টি হলে যেমন কিছু মানুষের ক্ষতির আশঙ্কা থেকে যেত, তেমন ঘর পড়ে যাওয়া, গাছ পড়ে যাওয়া, আর এদিকে আনন্দ মজাও কিছু কম হতো না। ঝড় হলেই বন্ধুদের সাথে আম কুড়োতে যাওয়া, বাইরে বৃষ্টিতে না যেতে পারলে মায়ের হাতের গরম চপ, বেগুনি, ঝালমুড়ির আসর জমে উঠত প্রত্যেকটি পরিবারে। বৃষ্টি হলেই কারেন্ট অফ, আর আমাদের সেই পুরনো হ্যারিকেনকে ঘিরে ভাই বোনেদের গোল হয়ে বসে আড্ডা, পড়াশোনা, কত মধুর স্মৃতি। এখন উন্নত প্রযুক্তিবিদ্যার কারণে কারেন্ট অফ হলে প্রতিটি মানুষের যে যা নিজের ঘরে বসে মোবাইলের জগতে নিজেকে ডুবিয়ে দেয়। ওই পুরনো হ্যারিকেনটার দিকে তাকিয়ে ভাবি কত সুখ, কত আনন্দ, কত স্মৃতি লুকিয়ে রইল তোমার আলোর পাতায়। আজও তো স্মৃতির রোমন্থন করে অনেক আনন্দ পাই, আর ভাবি আমরা কাছে থেকেও কত দূরে আছি প্রত্যেকে প্রত্যেকের থেকে। তাই আবারও সেই বেলাতেই ফিরে যেতে চাই, আমার সেই হ্যারিকেনটাকেই ফিরে পেতে চাই, ফিরে পেতে চাই সেই হ্যারিকেনের আলোয় গড়া সুন্দর ভবিষ্যৎকে। সবাই ভালো থেকো প্রযত্নে মৌনন্দী দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন এই চিঠি। আহা, ঠিক এমন চিঠি দিয়েই মুনশি আমাদের আসর শেষ করি, কারণ আমরাও তো চাই যে ছেলেবেলা ফিরে আসুক। সবাই খুব ভালো থাকুন, আজকের মতো মহিলা মহলে পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন।
1: শুনছিলেন মাননীয় ইস্যু, শুনছিলেন, মাফ করবেন, শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে 2:06:12 সময়। এখন দূরে কাছের সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে আজ বুধবার আরও একটি লোকগীতির অনুরোধের আসরের। সেই আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ প্রথম অনুরোধ রাখব ধীরেন বসাক। আপনার ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে তিনটি গানের তালিকা পাঠিয়েছেন, সেখান থেকে যে কোনো একখানি আপনি শুনতে চেয়েছেন। রাখলাম শিল্পীর সঙ্গে হয়তো মিলবে না আপনার চয়েসের সঙ্গে, আমার কাছে যা আছে সেখান থেকেই শোনাবো আপনাদের। আপনার দ্বিতীয় গানটির অনুরোধ রাখছি, কেমন?

অভিজিৎ আচার্যের এবং সহশিল্পীদের গাওয়া গান শুনলেন। গানটি অনুরোধ ছিল শ্রোতা বন্ধুর তরফ থেকে। এবারে পরের গানে যাব, রুনা লায়লার গাওয়া গান। তিনটি গানের উল্লেখ আপনি করেছেন, তিনটি রুনা লায়লার গাওয়া গান। অদিতি ঘোষ, রুমা ঘোষ, রিপন ঘোষ, গোপালনগর খড়খড়ি ব্রিজ, জঙ্গিপুর থেকে। সঙ্গে যোগ করেছেন, আমি আপনাদের নতুন শ্রোতা, তা কেন হবেন, আপনার অনুরোধ তো আমরা বহুকাল ধরেই পাচ্ছি, এটি না বললেও হতো। কেমন আসি আপনাদের অনুরোধের গানে, যে তিনটি গানের অনুরোধ করেছেন সেখান থেকেই রাখলাম আপনার দ্বিতীয় অনুরোধের গানটি, না তৃতীয় অনুরোধের গানটি রাখলাম।

গান ছিল ভিন্ন। এবারের অনুরোধকারী শ্রোতা মৌমিতা ভট্টাচার্য, আশিস রুবি এবং অদৃতা ভট্টাচার্য সাটুই মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন সনজিৎ মণ্ডলের গাওয়া গান, এই গানটি।

0: বলে।
1: গোষ্ঠগোপাল দাসের গাওয়া গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কয়াগ্রাম মুর্শিদাবাদ থেকে সুখেন বিশ্বাস, ষষ্ঠী মণ্ডল এবং ইন্দ্রজিৎ মণ্ডল, আপনাদের সকলের অনুরোধে।
0: কেউ কারেও ফেলে না ধরে, দাদা গো আপনি ছায় সব পরে ইঁদুর।

নির্মলা মিশ্রর গাওয়া গানের সঙ্গে শেষ হলো আজ লোকগীতির অনুরোধের আসর। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সরকার মুখোপাধ্যায়। আগাম ঘোষণায় ছিল আমরা আকাশবাণীর 90 বছর উদযাপন করছি সারা ভারতবর্ষব্যাপী। তো সেই গৌরবময় 90 বছর নিয়েই আরও একবার ফিরে দেখা। আকাশবাণী আমাদের আবেগের নাম, আকাশবাণী আমাদের ভালোবাসার নাম। অনেকেই আছেন যারা প্রতি মুহূর্তে রেডিওর সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে ভালোবাসেন। আজ আর নতুন করে বলার ইচ্ছে না থাকলেও মনে করিয়ে দেব, অল ইন্ডিয়া রেডিও এই নামকরণের 90 বছর উদযাপন চলছে সারা দেশব্যাপী। 2026 সালের দেশ জুড়ে EIR@90 উদযাপিত হচ্ছে। সেই তালিকায় দিল্লি, কলকাতা, মুম্বাই, তাদের সঙ্গে সঙ্গে রয়েছে আকাশবাণী মুর্শিদাবাদও। সারা ভারতবর্ষ জুড়ে যে এতগুলি জায়গা থেকে সম্প্রচার প্রতিনিয়ত শ্রোতাদের কাছে পৌঁছে যায়, 23টি ভাষা, 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হয়, পৃথিবীব্যাপী যে আমাদের কার্যক্রম এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বর পৌঁছে দিচ্ছে। আমাদের লক্ষ্যই হচ্ছে বহুজন হিতায়, বহুজন সুখায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের যে সমস্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে সেখানে কিন্তু ভারতবর্ষের বাইরে থেকেও শ্রোতারা নিজেকে যুক্ত রাখেন। শুভ সকালের অনুষ্ঠান করতে গিয়ে পেয়েছি এমন শ্রোতাকে যিনি শুভ সকাল অত দূর থেকে শোনেন, নিয়মিত শোনেন, তার অভিমত ব্যক্ত করেন, তার ভালো লাগা মন্দ লাগার প্রকাশ রাখেন তার লেখায়। বহুজন হিতায়, বহুজন সৌখায়, এই মন্ত্রেই দীক্ষিত আমরা। এবং এখনও খবরের শেষ কথা বলে আকাশবাণী। অন্যান্য অনেক সম্প্রচার মাধ্যম রয়েছে, সংবাদপত্র রয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেল রয়েছে, কিন্তু শেষবার একবার দেখে নেন তার সত্যতা যাচাই করবার জন্য। বিনোদন তো রয়েছে, অন্য কোনো গণমাধ্যম 1 থেকে 100 বছর বয়সে মানুষের কথা ভাবে না, তার প্রতি মুহূর্তে দিনযাপন, প্রতিদিনের বেঁচে থাকা, প্রতিদিন এগিয়ে যাওয়া কয়েক কদম, এই সমস্ত কিছুর সঙ্গে রয়েছে আকাশবাণী। আপনারাও রয়েছেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগার প্রকাশ রাখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে 9434921300। সেখানে আপনার কথাও কিন্তু বলতে পারেন। এই যে সরাসরি একটি সম্প্রচার, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছে থাকলেও আমরা কিন্তু কেবলমাত্র মেসেজ নেব। আচ্ছা, আকাশবাণীর কোনো একটি বিশেষ অনুষ্ঠান, বিশেষত আমি আপনাকে প্রশ্ন করতে পারি যে আকাশবাণী মুর্শিদাবাদের বিশেষ কোনো অনুষ্ঠান কি আপনার ভালো লাগে? কি সেই অনুষ্ঠানের নাম, সেই অনুষ্ঠানের সংযোজন, আরও

কি করলে আপনার আর একটু বেশি ভালো লাগে লিখুন না হোয়াটসঅ্যাপ মেসেজে, পড়ব কিন্তু, কথা দিলাম। আমরা প্রতি মুহূর্তে নিজেকে আরও একটু আধুনিক করবার চেষ্টা করছি। আরও কি ভালো লাগে, কি মন্দ লাগে, আসলে আপনাদের মনের কথাটি জানবার জন্য উতলা হয়ে থাকি। তথ্য সম্প্রচার কেন্দ্র সম্পর্কে জানতে চান আরও? কোনো বিশেষ অনুষ্ঠান, ঐতিহাসিক তথ্য? আকাশবাণী এই যে 90 বছর যাবত আপনার কাছে প্রতি মুহূর্তে পৌঁছে দিচ্ছে তার গৌরবময় উজ্জ্বল উপস্থিতি, আর প্রতি মুহূর্তে তার এগিয়ে যাওয়া, প্রতি মুহূর্তে পথ চলা, এ বিষয়ে আপনার কি কিছু বলবার আছে? তাহলে লিখুন আমাদের। আকাশবাণীর বেশ কিছু অনুষ্ঠান জানি শ্রোতাদের একেবারে অন্তরে, প্রজন্মের পর প্রজন্ম তারা বিশ্বাস করেন যে কলকাতা থেকে সম্প্রচারিত হতো যে অনুষ্ঠান, আজ কিন্তু সেই অনুষ্ঠান কেবলমাত্র একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সে বিশেষ অনুষ্ঠান না হলে বাঙালি যেন ঠিক জেগে ওঠে না, বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে যে নামগুলি, সে নামগুলির সঙ্গে আপনিও পরিচিত এবং সেই আবেগের আপনিও একজন অংশীদার। কোন অনুষ্ঠান বলুন তো? নিশ্চয়ই আপনারও বলতে ইচ্ছে করছে সেই অনুষ্ঠানের কথা, যে অনুষ্ঠানের কথা না বললে বা যে অনুষ্ঠান না শুনলে আকাশবাণীর বা বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হয় না। সেই অনুষ্ঠান আকাশবাণীতে শুনবার জন্য আজও শেষ মুহূর্তে একবার সে রেডিও সেটটাকে ঘুরিয়ে নিয়ে আসেন রেডিও সারাই ঘর থেকে। কি মনে পড়ছে সেই অনুষ্ঠানের কথা, সেই অনুষ্ঠানের নাম? লিখুন তাহলে, কেমন, মেসেজ করুন 9434921300।

মনে মনে ইচ্ছে হচ্ছিল খুব যে সুপ্রীতি ঘোষের কণ্ঠে যদি সেই বিশেষ অনুষ্ঠান থেকে একটি গান আপনাদের শোনাতে পারি, না পারলাম না। তবে সাড়া দিয়েছেন বন্ধুরা, আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই থেকে আপনি লিখেছেন আকাশবাণী, বিশেষ করে আকাশবাণী মুর্শিদাবাদ আমাকে প্রতিদিন সমৃদ্ধ করছে, অনেক অনুষ্ঠান আমাকে আকর্ষণ করে, বিশেষ করে শুভ সকাল যার বিষয়গুলো আমাকে দেয় অনেক অজানা তথ্য। অনেক সময় বিষয়গুলো মনে হয় আমার জীবন থেকে নেওয়া, এই বয়সে এসে আকাশবাণী আমাকে দিচ্ছে নিজেকে ভালো থাকার রসদ। ভালো থাকুক আমার অভিভাবক আকাশবাণী, লিখলেন আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। বলছিলাম না এক্ষুনি, আকাশবাণী এক আবেগের নাম, আকাশবাণী এক পথ চলার নাম, আকাশবাণী এক পথ প্রদর্শক, এক থেকে একশো যে কোনো বয়সী মানুষের পাশে রয়েছে আকাশবাণী। আমরা বলি, বিশ্বাস করি যে অন্যান্য গণমাধ্যম কেবলমাত্র একটি নির্দিষ্ট বয়সী শ্রোতা তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, কিন্তু আকাশবাণী সকলের জন্য, বহুজন হিতায়, বহুজন সুখায়। আকাশবাণীর যে বিশেষ অনুষ্ঠান, জানি কেউ ভিন্ন মত পোষণ করবেন না, জানি যে অনুষ্ঠান শুরু না হলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হয় না, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে মহিষাসুরমর্দিনী। কখন যেন মনে মনে মুখে মুখে কখন যেন সেই অনুষ্ঠানের নাম বদল করে ফেলেছি আমরা নিজেরাই। সেই অনুষ্ঠান আমরা বলে থাকি মহালয়া। আসলে একটি বিশেষ তিথিতে সে ভোরবেলায় যখন স্তোত্র আমাদের কানে এসে পৌঁছত, তখন থেকে শুরু। ১৯৩২ সাল থেকে আজ পর্যন্ত এই অনুষ্ঠানটি প্রতি বছর মহালয়ার বিশেষ ক্ষণে সম্প্রচারিত হয়ে আসছে, যা পৃথিবীর বেতার ইতিহাসে দীর্ঘতম কাল ধরে সম্প্রচারিত একটি স্থায়ী বেতার অনুষ্ঠান। দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে রয়েছে শ্রী শ্রী চণ্ডী বা দুর্গা সপ্তদশী থেকে গৃহীত চণ্ডীর, দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডী পাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সঙ্গীত, পৌরাণিক কাহিনীর নাট্যরূপ। প্রথম দিকে অনুষ্ঠানটি একেবারে সরাসরি সম্প্রচারিত হতো। কি আয়োজন, কি ব্যস্ততা, কি শ্রদ্ধা, কি ভক্তি, কি আবেগ! একদিকে বাদ্যযন্ত্রীরা, একদিকে কণ্ঠশিল্পীরা, আর উদাত্ত কণ্ঠে স্তোত্র পাঠ করছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ১৯৬৬ সাল থেকে রেকর্ড করা পুরনো অনুষ্ঠানই শোনানো হয়। কয়েক বছর যাবৎ আপনারা লক্ষ্য করেছেন, যেহেতু অনেকগুলি রেকর্ডিং আকাশবাণীর কাছে রয়েছে, আকাশবাণীর ভাণ্ডারে রয়েছে, সেখান থেকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের শোনানো হয়। তবে এই কথা সত্যি বলুন, এই অনুষ্ঠান নিয়ে আমাদের যতখানি আবেগেই থাকুক না কেন, সে মহালয়ার বিশেষ ক্ষণ ছাড়া, বিশেষ মুহূর্ত ছাড়া, ঘন্নি দুপুরবেলায় ঠা ঠা রোদ্দুরের মাঝে কোনো একটি মাইকে বেজে উঠল বাজলো তোমার আলোর বেণু, একেবারেই ভালো।

লাগে না শুনতে। এটা তো আমাদের আবেগ, তাই না? সে আবেগ নিয়ে কেউ ছেলে খেলা করলে ভালো লাগে কি? তবে হ্যাঁ, ১৯৬৬ সাল থেকে রেকর্ড করা অনুষ্ঠানে শোনানো হয়।

তার সঙ্গে শ্রী শ্রী চণ্ডীপাঠ সমস্ত মিলেমিশে যেন এক অন্য আবেগের জন্ম দেয়। রচনা করেছিলেন বাণী কুমার, বৈদ্যনাথ মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, আর গ্রন্থনা এবং স্তোত্র পাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তখন রেডিও স্টেশন ছিল আজকের আকাশবাণী কলকাতার সে ভবন নয়, আকাশবাণী কলকাতা ভবন নয়, বরং এক নম্বর গার্স্টিন প্লেস থেকে সম্প্রচারিত হতো এই অনুষ্ঠান। কি আবেগ শঙ্খধ্বনি দিয়ে সূচনা, আর শেষ হলো শান্তি দিলে ভরি সঙ্গেই তার সঙ্গে শঙ্খধ্বনি। তবে যে কোনো একটি অনুষ্ঠান শুরু করা এবং এত দীর্ঘকাল ধরে তা চালিয়ে নিয়ে যাওয়া খুব সহজ ব্যাপার নয় কিন্তু, তাই না? আপনাদের একটি গান শোনাই, গানের পরে আসি আকাশবাণী নিয়ে আরও অনেক অনেক কথায়।

ইলা বসুর গাওয়া গানের পর ফিরে এলাম সেই গল্পে, আকাশবাণীর গল্প, আকাশবাণীর মহিষাসুর মর্দিনীর গল্প। আমরা সকলেই বিশ্বাস করি বলুন, প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর একটা দীর্ঘ ইতিহাস থাকে, কে না জানে সেই কথা। তাই মহিষাসুর মর্দিনীরও মহিষাসুর মর্দিনীর আগেও একটি অনুষ্ঠানের গল্প উল্লেখ না করা কেমন হবে? জানিয়ে দিই যে শুরুরও একটা শুরু থাকে। 1932 সালের চৈত্র মাসে বাসন্তী এবং অন্নপূর্ণা পুজোর ঠিক সন্ধিক্ষণে একেবারেই কার মস্তিষ্ক প্রসূত বলুন তো? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কারণ তিনি তখন নাটক রচনা করছেন, অভিনয় করছেন, বিচিত্র ভূমিকায় তিনি আকাশবাণীতে স্বমহিমায় একেবারে হাজির। তো সেই সন্ধিক্ষণে প্রথম সম্প্রচারিত হল বসন্তস্বরী, যা মার্কেন্ডেয় চণ্ডীর ওপর ভিত্তি করে বাণীকুমার লিখলেন, বেতার লিপিলিখন হল। এবং এই বসন্তেশ্বরী শীর্ষক অনুষ্ঠানের অনুকরণেই একটি পরিমার্জিত অনুষ্ঠান উপস্থাপন করতে হবে আকাশবাণীতে, সেই ভাবনা নিয়েই বেশ কিছু বিশিষ্টজন বসে পড়লেন। দুর্গাষষ্ঠীর দিন সম্প্রচারিত হবে সেই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়াল, চণ্ডীপাঠ করেন বাণীকুমার স্বয়ং, এবং নাটকের কথা, সূত্র এবং গীতাংশ তিনি কিন্তু ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পরবর্তীতে 1931 থেকে 1936 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বছরই একটু কিছু না কিছু পরিবর্তন পরিমার্জন করে নতুন স্তব স্তুতি, দেবী সূক্তি, নতুন গান এবং পুরনো গানের সুরের পরিবর্তন ঘটিয়ে অনুষ্ঠানটির সম্প্রচার করা হয়। 1936 সালে অনুষ্ঠানটি মহিষাসুর বধ বা শারদ বন্দনা নামে সম্প্রচারিত হয়। এবারে তার সঙ্গীত পরিচালনা করলেন পঙ্কজ কুমার মল্লিক এবং রায়চাঁদ বড়াল। শ্লোক পাঠ বা স্তোত্র পাঠ করলেন, গ্রন্থনা করলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। 1937 সাল থেকে এই অনুষ্ঠানটির নাম পরিবর্তন করা হলো, নাম রাখা হলো মহিষাসুর মর্দিনী। আগে যেটি ছিল মহিষাসুর বধ শারদ বন্দনা, সেটি 1937 থেকে হয়ে গেল মহিষাসুর মর্দিনী, যা এখনও এই এত বছর পরেও 2026 একই নামে সম্প্রচারিত হয়ে চলেছে। এই প্রভাতী অনুষ্ঠান বিভিন্ন বছর সঙ্গীত শিল্পীদেরও কিন্তু পরিবর্তন ঘটেছে। 1950 সালে মুম্বাইতে গানের রেকর্ড করাতে যাওয়ায় হেমন্ত মুখোপাধ্যায় সংঘবদ্ধভাবে রিহার্সালে অংশ নিতে পারেননি। এর উল্লেখ আমরা অনেকের লেখা থেকে যেমন পেয়েছি, তেমনি আপনারা হয়তো খুব সাম্প্রতিক অতীত, বেশি অতীত বলবো না, একটি ছবি হয়েছে সেটিও নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন অনেকেই। তো সেখানেই যেহেতু সংঘবদ্ধভাবে রিহার্সালে তিনি অংশ নিতে পারবেন না, বাণীকুমারের নির্দেশে তিনি অনুষ্ঠান থেকে বাদ পড়লেন। হেমন্ত মুখোপাধ্যায়ের বদলে শচীন গুপ্তের নাম ঠিক করা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনিও পারলেন না, বরং সেক্ষেত্রে ওই যে জাগো জাগো দুর্গা গানটি গাইলেন দ্বিজেন মুখোপাধ্যায়। এর সাথে সাধক শিল্পী পান্নালাল ভট্টাচার্য একসময় যুক্ত ছিলেন বলে শোনা যায়। সরাসরি সম্প্রচারের সময়ে 1955 সালে বেতারে মহিষাসুর মর্দিনীর শিল্পী তালিকাতে পান্নালাল ভট্টাচার্যের নাম কিন্তু রয়েছে। 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতো। অনুষ্ঠান শুরুর পূর্বে অনেক কথাই আমাদের কানে আসে, শুনি যে কি ভক্তি, কি শ্রদ্ধা, কি নিবিড় ভালোবাসা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এক্ষেত্রে শোনা যায় মিথ হয়ে গেছেন, যে স্নান করে শুভ্র পোশাকে এসে তিনি নাকি শ্লোক পাঠ করতেন। তবে চাক্ষুষ করেছেন এমন কাউকে পায়নি যে এর সত্যতা বিচার করব, সবটাই আমার পঠিত জ্ঞান। 1966 খ্রিস্টাব্দের রেকর্ডটি মহালয়ার দিন ভোর 4টের সময় সম্প্রচারিত হয়।

যে এরই একটি বিপরীত অনুষ্ঠান তৈরি হয় এবং খানিকটা সরকার মহলের চাপে। আপনারা অনেকেই জানেন সে কথা, জরুরি অবস্থার সময় 1976 সালে সরকারি চাপেই আকাশবাণী মহিষাসুর মর্দিনীর পরিবর্তে ধ্যানেশ নারায়ণ চট্টোপাধ্যায় রচিত দেবীং দুর্গতি হারিণীম নামে একটি ভিন্ন অনুষ্ঠান মহালয়ের দিন একই সময়ে সম্প্রচার করে। সেখানে শ্লোক পাঠ করেন উত্তম কুমার, সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, সঙ্গীতে অংশ নিয়েছিলেন মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, এরকম বিশিষ্ট শিল্পীরা। কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর এবং মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের বিপুল জনপ্রিয়তার কারণে বাঙালি জনগণ এই নতুন অনুষ্ঠানটিকে মেনে নিতে পারেননি। অনুষ্ঠান করতে, স্তোত্রপাঠ করতে একেবারেই রাজি ছিলেন না মহানায়ক উত্তম কুমার, আপত্তি জানিয়েছিলেন কিন্তু ধোপে টেকেনি। অনুষ্ঠান শেষ হওয়ার পরেই বিশাল জনতা আকাশবাণী কলকাতার ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। আমাদের প্রবীণ উপস্থাপক, জনপ্রিয় উপস্থাপক, আকাশবাণীর বিশিষ্ট উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শোনা কথা তাকে চাক্ষুষ করেছি। শুনেওছি যে দেবী দুর্গতি হারিণীম অনুষ্ঠানটি সম্প্রচারের মধ্যপথেই টেলিফোনে শ্রোতাদের অবর্ণনীয় গালিগালাজ আসতে শুরু করে অকথ্য ভাষায়। অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণী ভবনের সামনে সমবেত হয় বিশাল জনতা। ফটকে নিয়োজিত প্রহরীরা সামাল দিতে হিমশিম খেয়ে যান, ফটকের গেট ভেঙে ঢুকে পড়তে চায় উত্তাল মানুষ। এই জনরোষ সামলাতে না পেরে এবং জনগণের দাবিতে আকাশবাণী সে বছরই ইতিহাস তৈরি করল। দুর্গা ষষ্ঠীর দিন আবারও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে অনুষ্ঠিত সেই আগের মহিষাসুর মর্দিনী সম্প্রচার করল। 1977 সাল থেকে আজ পর্যন্ত নির্ধারিত সময়েই মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয়ে আসছে এবং দেবীং দুর্গতি হারিণীম ষষ্ঠীর দিনেই সম্প্রচারিত হয়ে থাকে আজও। মহিষাসুর মর্দিনীর এই জনপ্রিয়তা, এইরকম একটি জনপ্রিয় বেতার অনুষ্ঠান সত্যি ইতিহাস। দীর্ঘ পথ চলা এভাবেই আকাশবাণী আপনাদের সকলকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে। আমরা বিশ্বাস করি শ্রোতারাই শেষ কথা, শ্রোতারা হচ্ছে জনগণেশ, তারাই ঠিক করে দেন কোনটা হবে কোনটা হবে না। তাদের আবেগ আমাদেরকেও নতুন করে ভাবতে শেখায়। আচ্ছা, আকাশবাণীর 90 বছর নিয়ে আমাদের প্রবীণ শ্রোতা, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু সাধন মুখোপাধ্যায়কে লিখেছেন, দেখা যাক। সকলেই বলবেন মহিষাসুর মর্দিনী এক কথায় সর্বশ্রেষ্ঠ, আমিও একমত। তবে এই মহৎ প্রতিষ্ঠানের তারপরেই উল্লেখযোগ্য আমার মতে মণিমুক্ত সম সব নাটকের সম্ভার, ঠিক বলেছেন। বাকি সব গান বাজনা আরও কিছু বা আছে অন্য অন্য সূত্র থেকে, তার একটা বড় অংশ পাওয়া সম্ভব, কিন্তু আকাশবাণী নাটকের সম্ভার আর কোথাও পাবেন না। কে ছিলেন না সেখানে? ছবি বিশ্বাস, সহেন্দ্র চৌধুরী, বসন্ত চৌধুরী, বিকাশ রায়, জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, উৎপল দত্ত, দুইসত্য বন্দ্যোপাধ্যায়, আরও আরও অনেকে। প্রযোজনায় ছিলেন স্বনামধন্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, শ্রীধর ভট্টাচার্য, জগন্নাথ বসু, নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, সমরেশ ঘোষ, বাদল সরকার, নান্দিকার বহুরূপী, এরকম আরও কত ব্যক্তি বা সংস্থা। নাট্যকারদের মধ্যে ছিলেন শ্রদ্ধেয় ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রেমেন্দ্র মিত্র, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, আশাপূর্ণা দেবী, নরেন্দ্রনাথ মিত্র, ধনঞ্জয় বৈরাগী, বনফুল, বিধায়ক ভট্টাচার্য, আরও কতজন। তাই আমার মতে নাটকের সম্ভার আকাশবাণীর অন্যতম সেরা সম্পদ, আমার মতো প্রবীণদের এবং অনেক নবীনকেও মন্ত্রমুগ্ধ করে রেখেছে। সাধনবাবু, আমি নিজেও তখন হয়তো নাটক বুঝতাম না, একেবারে ছেলেবেলার কথা বলছি, কিন্তু অবাক হয়ে ওই রেডিওর সামনে বসে রয়েছি আর শুনছি একটা ভুতুরে নাটক হচ্ছে আর কি, ভুতুরে গল্প, এবং মনে হচ্ছে যে কেঁচ করে যে আওয়াজটা, ওই আওয়াজে মনে হলো সত্যি বোধহয় কেউ নিঃশব্দে খুলে দিল দরজাটা, বোধহয় ভেতরে কিছু একটা আছে। এই যে আবেগ, এই যে বিশ্বাস, এই যে ভালোবাসা, এই যে ভালো লাগা, এই যে টুকরো টুকরো দৃশ্য কেবলমাত্র শব্দের মাধ্যমে উপহার দেওয়া, এটা আকাশবাণীর সম্পদ। আমি আপনার সঙ্গে একেবারে একমত।
সত্যি 90 বছরের দীর্ঘ পথ

0: খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। নমস্কার, দূরে কাছের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। আপনারা বেশ কিছুকাল যাবৎ লক্ষ্য করছেন, আমরা শরীর নিয়ে একটু ভাবিত, তবে ভাবনাটা ওইখানেই থেমে যাচ্ছে এমনটা নয়। আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়ত এই শরীরটাকে কী করে সুস্থ রাখা যায়, কী করে ভালো থাকা যায়, বিশেষত আমরা মহিলারা যাদের সেই কোন ভোর পাঁচটা থেকে শুরু হয়, সেই ভোর পাঁচটা থেকে শুরু হয় আমাদের পথ চলা। সকাল থেকেই চিন্তা, সকলকে ভালো রাখবো, সুস্থ রাখবো, সবার পছন্দ মতন খাবারের যোগান দেব, তারই সঙ্গে বাড়িটাকে বেশ গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখবো। কিন্তু বোঝা হয়ে যায় তখনই যখন একটি মেয়েকে এই সমস্ত কাজের সঙ্গে সঙ্গে বাইরে একটা বৃহত্তর জগতের কাজের দায়িত্ব পালন করতে হয়। তাদের নিজেদের ভালো রাখার জন্য আধ ঘন্টা সময় বের করা বেশ কষ্ট সাপেক্ষ, তবুও করতে হয়, কারণ আমরা তো প্রতিনিয়তই চাই ভালো থাকতে, ভালো রাখতে। তো আজ তেমনই একজন মহিলাকে পেয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। তিনি কিন্তু একই সঙ্গে ঘর সামলান, আবার বাইরেও সামলান, কাজটা কিন্তু খুব ছোটোখাটো নয়। তিনি মুর্শিদাবাদ জেলার পাঁচথুপি কলেজের অধ্যক্ষা শ্রীমতী সোমা মুখোপাধ্যায়। নমস্কার সোমাদি, আপনাকে
1: নমস্কার।
0: এই যে বলছিলাম না যে যে মহিলারা ঘর সামলান, গৃহস্থালি সামলান, সকলকে ভালো রাখার চিন্তা করেন, আবার তারই সঙ্গে একটা বৃহত্তর কাজের জগতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরে নিজের জন্য খানিকটা সময় বের করা বেশ কষ্টসাধ্য, কিন্তু তবুও করতে হয়, তাই না?
1: হ্যাঁ, একদম তাই। আমাদের কাজ আর যদি শরীর আমরা যদি ঠিক না রাখতে পারি, নিজেকে যদি ভালো না রাখতে পারি, তাহলে তো কাউকেই ভালো রাখতে পারবো না। সবচেয়ে প্রথমে আমার মনে হয় নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তবেই নিজের ভালোবাসাটা অন্যের কাছে ছড়িয়ে দিতে পারবো। তাই ভালোবাসা এবং ভালো রাখা দুটোই পাশাপাশি চলে।
0: তো নিজেকে ভালো রাখার জন্য কী কী করেন, কতখানি সময় নিজেকে দেন আপনি?
1: কতখানি সময় বলতে, কাজের মধ্যে এখানে নিজেকেই ফাঁক বের করে নিতে হয়, কারণ আলাদা করে আধ ঘন্টা নিজের জন্য সেরকম যেমন বের করা যায়, তেমনি কাজ করতে করতেও নিজের জন্য পাওয়া যায়। যেমন
0: আমরা যেহেতু এই সদ্য অতিক্রম করে এলাম আন্তর্জাতিক যোগ দিবস, তো আমরা জানি যে যোগের সঙ্গে শরীরের এক নিবিড় সম্পর্ক, শুধু শরীর বলবো না, মনেরও। তো যোগাসন করবার জন্য আপনি কতক্ষণ সময় বের করতে পারেন, কিভাবে করেন আর কি কি করেন, আপনার মুখ থেকে শুনবো।
1: আচ্ছা, প্রথমে বলি যোগাসন করবার জন্য আমার সকাল হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু সেটা সব সময় না হলেও সন্ধ্যের দিকে আমি নিজের জন্য আধ ঘন্টা সময় সব সময় বের করি। আধ ঘন্টা থেকে এক ঘন্টা আমি নিজের জন্য রাখি, কিন্তু তারও সঙ্গে কাজের ফাঁকে ফাঁকে খুব ছোটো ছোটো কিছু নিজে মানে পালন করি, বলা যেতে পারে কিছু আচরণ করি, যেগুলো আমাকে সচল রাখতে সুবিধা করে।
0: যেমন
1: প্রায় মধ্য বয়সে এসে পৌঁছেছি, যেমন ধরুন দীর্ঘক্ষণ আমাকে চেয়ারে বসে কাজ করতে হয়, চেয়ারে বসেই আমাদের তো হাঁটু ব্যথা প্রচণ্ড, তো সেক্ষেত্রে পাটাকে একটুখানি চেয়ারটা পিছিয়ে নিলাম, পাটাকে স্ট্রেচ করলাম, পাটাকে আবার নামালাম, এরকম বার দশেক করে নিলাম, আবার খানিকক্ষণ বসে থাকতে থাকতে খানিকটা হেঁটে নিলাম, বা ডিঙি পাড়া যাকে বলে, যেটাকে যোগের ভাষায় বলে তারাসন, তো তারাসন হয়তো হাত ওপরে তুলে আমি না করতে পারলাম, কিন্তু বেশ খানিকক্ষণ গোড়ালিটাকে হিল আপ করলাম, বার দশেক বার তিরিশেক করে নিলাম, নিয়ে বসলাম, গোড়ালির ব্যথা কমলো। বা কখনো কখনো করি কি, ওই হাঁটুটাকে একটু ঘুরিয়ে নিই, মানে হাঁটুতে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিয়ে জায়গায় মানে একবার
0: দাঁড়ালাম,
1: দিয়ে পাটাকে হাত দুটো হাঁটুতে
0: রাখলাম, রেখে হচ্ছে
1: ঘুরিয়ে
0: ক্লকওয়াইজ,
1: অ্যান্টি ক্লকওয়াইজ, আবার ভাগ করে মানে একটা একটা করে, আবার ওইটাও ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম করে নিলাম।
0: মানে এক একবার আপনি

0: করছেন, একটা পায়ে করছেন, আবার কখনো দুটো
1: দুটো পাকেও একসঙ্গেও করছে, মানে এক একবারে 20 বার।
0: আমাদের শ্রোতা বন্ধুদের তো দেখাতে পারছি না, তাই জন্য আমি আরেকটু পরিষ্কার করলাম যে আমাদের মুখের ভাষা দিয়ে যেন ওনারাই দৃশ্যটা দেখতে পান, যে অফিসের মাঝখানে আপনি যখন বসে থাকেন তারই মাঝখানে চেয়ারটাকে একটু পিছিয়ে নিয়ে পাটা একদম সোজা করে দিলেন, খানিকক্ষণ ধরে রাখলেন, এক থেকে দশ গুনেন।
1: হ্যাঁ, এক থেকে দশ গুনি, ওই দশ বার করলাম,
0: আবার
1: নামিয়ে দিলাম, দু তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড একটু হোল্ড করলাম, মানে হাঁটুটাকে চেপে ধরছি, শক্ত করে ধরছি, পা যত হাঁটু যেন টান হয়, গোড়ালিটা মুভমেন্ট করলাম, পায়ের পাতাটা গোল করে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, তাতে কি হয় ওই গোড়ালির ব্যথাটা অনেক অনেক কমে যায়।
0: শারীরিক সমস্যাকে অতিক্রম করার জন্য কোন কারণে শুরু করলেন?
1: ভালো কথা, মানে আমি ছোটতে করতাম, কারণ আমাদের ছোটতে মাঠ ছিল, আমরা পিটি করতাম, কিন্তু এখনকার বাচ্চাদের সেটা নেই, কিন্তু তারপরে কাজের চাপে নিজেকে প্রতিষ্ঠা করার চাপে ছোট ছুটাছুটি ছোটাছুটি সমস্ত চলেছে, ভুলে গেছিলাম শরীরের কথা, তারপর হাঁটু আর কোমর জানান দিল যে বয়সটা হয়েছে, শরীরটা ভারী হয়েছে, এবার আবার শরীরের দিকে ফিরতে হবে, বলা যেতে পারে নতুন করে শুরু করা মাঝ বয়সেই, নিজের জন্য সময় বের করা, এবং করে দেখলাম খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, নিজেকে আবার নতুন করে ভালো লাগছে। আর এখন আমার,
0: এটা তো আপনি বললেন যে আপনার কর্মস্থলে যেটুকু সময় পান তাতে আপনি গোড়ালির জন্য করছেন, হাঁটুর জন্য করছেন, আচ্ছা এছাড়া ধরুন বাড়িতে রয়েছেন আপনি, তখন কি আরেকটু বাড়তি কিছু করেন?
1: হ্যাঁ অবশ্যই, আমি তো নিয়মিত যোগাসন অভ্যাস করি।
0: আচ্ছা,
1: এবার সেক্ষেত্রে করি কি, মানে এমনি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমাদের আজ করতেই হয়, করি, মাথা ঘাড়
0: ওয়ার্ম আপের জন্য,
1: শরীর গরম করার জন্য, তাছাড়াও ধরুন নানা রকমভাবে মানে বসে করতে গেলে ওই বাটারফ্লাই পোজ বা ক্যাট পোজ, কাউ পোজ, অর্থাৎ যদি আমি ব্যাখ্যা করে ছবির মতন করে বলতে চাই, সেটা হচ্ছে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে আমি বসলাম, দিয়ে হাত দুটোকে সামনে দিলাম, দিয়ে পিঠটাকে টান করে মাথাটা তুললাম, ওটা হলো একরকম, হাঁটু মুড়ে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে,
0: আচ্ছা
1: একদম হামাগুড়ি দেওয়ার, হাঁটুর ওপর একটু, হাঁটুর ওপর আর হাতের ওপর অল্প করে মানে প্রেসার পড়লো, এবার তাতে প্রচন্ড কোমরে আরাম পড়ে, পিঠে ওপর দিকে মুখ করলাম, আবার মাথাটাকে বুকের দিকে ঠেলে নামালাম, ক্যাট পোজ কাউ পোজ হলো। দ্বিতীয় করি যেটা, সেটা হচ্ছে চিত হয়ে পিঠ মাটিতে রেখে শুয়ে পড়লাম, পিঠ মাটিতে রেখে শুয়ে পড়ার পর হাত দুটো দিয়ে পাটাকে ধরার চেষ্টা যতটুকু পারলাম, মানে পাটাকে ধরা মানে পাটা ভাঁজ করে বুক কাছে নিয়ে এলাম, হিপের কাছে নিয়ে এলাম, দেহটাকে ধরার চেষ্টা করলাম যতটুকু পারবো ততটুকু, আমি এখন পারি কিন্তু প্রথমে পারতাম না, দিয়ে এবার কোমরটাকে আস্তে আস্তে উপরে তুললাম, নামালাম, এটাকে আমরা বলি সেতুবন্ধ আসন। আচ্ছা, এটা করি, আর একটা করি, এটা আমাদের খুব আরাম দেয়, পিঠ মাটিতে রেখে শুলাম, পা দুটো ভাঁজ করে নিলাম, হাত দুটো পাশে ছড়িয়ে দিলাম, এইবার যেদিকে পাটাকে আমরা মাটির দিকে নামালাম পা ভাঁজ করে, তার উল্টো দিকে মানে মুখটাকে ঘোরালাম, কোমর থেকে বেঁকালাম, তাতে অসম্ভব আরাম পড়ে, খুব আরাম পড়ে, পিঠ থেকে কোমরে এত একটা চাপ পড়লে আরাম হয়, আবার এটাও দশ বার মানে এদিকে পাঁচবার ওদিকে পাঁচবার, আস্তে আস্তে যতটুকু আমার শরীরে চলবে। কোনো একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো কিছুই যেন আমরা অতিরিক্ত প্রেশার দিয়ে না করি, যতটুকু আমার শরীরে চলবে ততটুকুই করব, এবং করতে করতে অন্তত দশ দিন পরেই আমরা দেখব আমি পারছি।
0: হ্যাঁ, সেই দিনই কোনো প্রতিযোগিতা নয়,
1: না এটা কোনো
0: শরীর যাকে আসলে রইয়ে
1: আরাম করে নেওয়া, তো সেই রকম করে আমরা করলে দেখবো আস্তে আস্তে আস্তে আস্তে আমাদের পারফেকশন আসছে, প্রথমেই পারফেকশনের পেছনে ছোটার কোনো প্রয়োজন নেই। এছাড়াও আমি করি বজ্রাসন করি, খেয়ে উঠে যদি বজ্রাসন করা যায় হজমটা হয়, কিন্তু হাঁটুর সমস্যার জন্য অনেকেই পারেন না,
0: তারপরে দেখবেন যে অনেকেরই সমস্যা হয়, আমার নিজেরও সমস্যা হয়, ওই যে পায়ের পাতাটা যে মুড়ে বসা সেইটা একটা সমস্যা হয়।
1: হ্যাঁ, ওটা তো একটা সমস্যা হয়, কিন্তু ওটা করতে হবে কি, খুব আস্তে আস্তে আস্তে আস্তে অভ্যেস করতে করতে, যেমন আমি প্রথম বছর যখন আবার নতুন করে শুরু করলাম একদম পারতাম না, কিন্তু এখন আমি পারি, কিভাবে করলাম, প্রথমে হাঁটু মেরে মানে মুড়ে বস

0: পদ্মাসন নয়, সুখাসন যদি বলি, আমরা যে সহজভাবে বসি সেইভাবে বসতে আস্তে আস্তে শুরু করলাম, একটা একটা করে পা, মানে যেটা আমরা বলতে পারা যায় যে ওই হাঁটু গেড়ে বসা, হাঁটু গেড়ে যদি বসতে পারি, সামান্য একটু হাঁটুতে চাপ দিতে পারি, ওই একটুখানি চাপ দিলাম উঠে পড়লাম। আর একটা কাজ করলে খুব উপকার হয়, সেটা হচ্ছে উষ্ট্রাসন, আর বলা যেতে পারে সেটাকে বলা যেতে পারে চেয়ার পোজ, অর্থাৎ হাত দুটো পাটা 12 ইঞ্চি মতন ফাঁক করলাম, হাত আর পায়ের ফাঁক সমান সমান থাকতে হবে, দিয়ে পিঠে মেরুদণ্ডটাকে একদম সোজা করে হাঁটুর ওপর ভর দিয়ে যতটুকু পারলাম ততটুকু বসলাম উঠলাম। এইটা করতে করতেই ফ্লেক্সিবিলিটি বাড়বে, বাড়বেই। আবার পাটাকে যতটা সম্ভব সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম, পা ফাঁক করে পাটাকে একটুখানি সামনে মেলে দিলাম সামান্য উঠিয়ে, দিয়ে এবার পাটাকে ঘোরাতে লাগলাম, মানে গোড়ালিটাকে ঘোরাতে লাগলাম। এই কাজটা করতে লাগলে কি হয়, ব্যালেন্স বাড়ে, বাড়লে আর যত আমাদের শরীরে ব্যালেন্স বাড়বে তত হাঁটা চলাটা সহজ স্বাভাবিক হয়ে উঠবে।
1: সত্যি চলতে তো হবেই,
0: চলতে তো হবে, হাঁটা চলা
1: তো মেশিন, দীর্ঘদিন অবহেলা করে ফেলে রেখেছিলাম তাতে জং ধরেছে জায়গায় জায়গায়, সেই জং ছাড়াতে হবে আস্তে আস্তে, তাড়াহুড়ো করে,
0: তাড়াহুড়ো করলে হবে না।
1: হ্যাঁ,
0: এইটাই আমাদের সব সময় মনে রাখতে হবে।
1: এখন তো মহিলাদের হাজারো সমস্যা আমি দেখছি, একটি অল্প বয়সী মেয়ে তার পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তারপরে দেখছি প্রত্যেকের মুখ থেকে একটাই কথা শুনি, প্রচণ্ড তাদের পেটে ব্যথা ওই ঋতুকালীন সময়ে, এইটা কিন্তু একটা কমন সমস্যা দেখি। তো আমরা অনেকেই পরামর্শ দিয়ে থাকি যে যোগাসনটা করতে, কিন্তু হয়তো তারা সেইভাবে গুরুত্ব দেন না। আপনার কি মনে হয় না দিদি যে যোগাসনের বোধহয় কোনো বয়স নেই, তাই না? আমরা বিশেষত মহিলারা আমরা কিন্তু ওই একটা বয়স, মানে 10 বছর হয়ে যাওয়ার পর মনে হয় প্রত্যেকেরই ব্যায়াম করা উচিত।
0: ঠিক তাই, প্রত্যেকের, মানে আমার তো নিজের মনে হয় একদম ছোট থেকেই বাচ্চাকে একটুখানি সামান্য স্ট্রেচিং করা বা কিছু করা, নিঃশ্বাস প্রশ্বাসে, মানে বাচ্চার একাগ্রতা বৃদ্ধি পাবে, একটুখানি খেলাধুলার দিকে মেয়ে বাচ্চাদেরকে ঠেলে দেওয়া খুব দরকার।
1: আমরা কিন্তু হই হই করে খেলতাম বলেই বোধ হয় আজকে নিজেরা জীবনে এতটা প্রতিষ্ঠিত,
0: এখন
1: আমাদের ডিপ্রেশন নেই, কিচ্ছু নেই, আমরা কিন্তু কাজ করছি এই এই অশক্ত শরীরেও ছুটে বেড়াচ্ছি, তাই না?
0: ডিপ্রেশনকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই, আমাদের মানসিকতাই নেই, কিন্তু এখনকার বাচ্চারা এত বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, বাইরের খেলার জগৎটাকে প্রায় ভুলে যাচ্ছে। এমনও দেখা যাচ্ছে যে পাশাপাশি ওরা বসে আছে, প্রত্যেকে মোবাইলের দিকে,
1: কেউ
0: কারোর সঙ্গে কথা বলছে না, কিন্তু আমরা সামনে থাকলে 10টা বকবক বকবক করতে লাগবো
1: এখন এই বয়সে,
0: এই বয়সে এসেও। তো সেই অভ্যেসটা খানিকটা ফিরিয়ে আনা দরকার। আর যেটা আপনি একটু আগেই বললেন যে পিরিয়ডসের সময় বা মাসিকের সময় মেয়েদের পেটে ব্যথার কথা, তো আমি বলবো এই সময় বাটারফ্লাই পোজ, অর্থাৎ পা দুটোকে সামনাসামনি, মানে পায়ের পাতা দুটোকে সামনাসামনি করে একদম নিজের পেটে ইয়ের কাত, মানে তলে একদম এনে হাঁটু দিয়ে চাপ দিয়ে যদি মানে পা দুটো নাড়ানো যায়, বাটারফ্লাই পোজ ভীষণ কাজ করে, মানে কোমরের ব্যথা,
1: মানে আপনি বলছেন বসতে, বসতে
0: বসে বসে পায়ের পাতা দুটোকে কাছে এনে একদম তল পেটের কাছে, মানে শ্রোণী অঞ্চলের কাছে আমি যদি আনি এবং
1: হাঁটুটা ভাঁজ করে,
0: হাঁটুটা ভাঁজ করে পায়ের পাতা
1: দুটো
0: যতটা কাছে আনা যায় করে যদি বসা যায়, এবং পা দুটোকে আস্তে আস্তে নাড়াতে হবে, হাত দিয়ে পায়ের পাতা দুটো ধরতে হবে যেটা, এবং পা দুটোকে খুব সামান্য করে আস্তে আস্তে নাড়াতে হবে, এটাতে অসম্ভব ভালো, মানে ওভারিতে চাপ পড়ে যার পরে ক্লিয়ার হয় এবং কোমরে ব্যথা কমে আসে অনেক, মানে শ্রোণীদেশে চাপ পড়ার জন্য এটা খুব খুব ভালো কাজ। আর হচ্ছে ওই একটু আগে বলছিলাম ক্যাট পোজ, কাউ পোজ, ওগুলো এবার সম্ভব হলে ভুজঙ্গাসন, ভুজঙ্গাসন মানে উপরে পিঠ বুকটা মাটিতে রেখে শোয়া, আমরা যাকে উপর হয়ে শোয়া বলি, সেখানে শুলাম, শোয়ার পর হাতের উপর ভর দিয়ে কোমরটাকে সামান্য মাথাটা তুলে সামান্য যদি কোমরটা
1: বা একটু কোমরের কাছে নিয়ে এলাম,
0: না হাতটা বুকের দুপাশে থাকবে,
1: বুকের দুপাশে থাকবে,
0: হ্যাঁ বগলের,
1: মানে হাতের উপরে ভর দিয়ে,
0: হাতের উপর ভর দিয়ে পিঠটাকে বেঁকিয়ে দেওয়া, তো সেরকম করলেও কোমরে চাপ পড়ে যার যতটুকু সম্ভব, মাথা বেশি হেলানোর দরকার নেই, কারণ অনেক সময় মাথা
1: সাপ অনেক সময় ফল করে যেভাবে দাঁড়িয়ে থাকে,
0: একদম কোবরা পোজ যাকে বলছে, ভুজঙ্গাসন বলছি, সেটা করলেও কোমরে আমাদের কিন্তু খুব ভালো চাপ পড়ে, এবং তত
1: এবং সেই সঙ্গে সঙ্গে উল্টোটাও করতে হবে, আবার চিত হয়ে শুয়ে,
0: সেতু বন্ধাসন,
1: হ্যাঁ হ্যাঁ,
0: সেটা সেতু বন্ধাসন, কোমরটাকে তুলে দিলাম,
1: পাতার উপরে ভর দিয়ে আর এদিকে মা

0: মাথাটাকে
1: চাঁদের উপরে ভর দিয়ে
0: যতটুকুখানি যতটা পারি কোমরটাকে চাঁদ দিয়ে তুলি। এই দুটোতে মোটামুটি করলে আমরা কিন্তু সুস্থ থাকবো, এইটুকু করতেই হবে। এমনকি যারা, আমি বলবো যারা গৃহবধূ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন, তারাও
1: গোড়ালিতে কত ব্যথা হয়ে যায়, পায়ের পাতা, হ্যাঁ
0: সেইটাই করতে গিয়ে তখন গোড়ালির যে তাদের ব্যথা হয়, রান্না করতে করতে খানিকটা ডিঙি পেরে, মানে যেটা আমরা তারাসন বলি, মানে পায়ের গোড়ালিটুকু, পায়ের পাতার উপর ভর দিয়ে গোড়ালিটা যতটা সম্ভব উঁচু করা এবং ধরাম করে নামানো না, খুব আস্তে নামালাম, আস্তে আস্তে নামালাম, এরকম বার দশেক করলে অবভিয়াসলি, কারণ আমাদের কোলাজেন কমে যায়, আমাদের পেশির ইয়ে মানে কি বলবো সংবেদনশীলতাটা বেড়ে যায়, পেশিটা শক্ত হয়ে যায়, সেইটা আস্তে আস্তে যদি বাড়ানো যায় এবং সেটা এইভাবেই বাড়ানো সম্ভব। রান্না করলাম, রান্না করতে করতে দু চারবার একটু উঠবস করলাম, যদি উৎকটাসন না পারি, মানে ওই চেয়ার পোজটা করতে না পারি, একটা টুল থাকলো, টুলের উপর বাদ্যশেক উঠে বসলাম,
1: বা বাড়িতে গ্রিল আছে, কোলাপসেবল আছে, কিছু একটা শক্তপোক্ত জায়গাটা একটু ধরে নিয়ে আস্তে আস্তে চেষ্টা করুন বসবার, আস্তে আস্তে উঠো।
0: আরে তরকারিতে জল দিয়েও তো আমাদের হাতে কিছু সময় থাকে, সেইটুকু আমরা করলাম। আমরা মুঠিতে তরকারি কুটতে বসলাম, কুটতে বসে সেখানে যদি পারলাম একটু কোমরটাকে ঝুঁকিয়ে মাথাটাকে একবার ঠেকানোর চেষ্টা করলাম, বা পায়ের পাতা দুটোকে একটু বটিটা সরিয়ে পায়ের পাতা দুটো দুবার ঘুরিয়ে নিয়ে উঠে পড়লাম, অর্থাৎ নিজেকে সচল রাখার চেষ্টা নিজেকেই করতে
1: হবে
0: এবং সেটা কত আর ওষুধ খাওয়া যাবে, আর নিজের জন্য আধ ঘন্টা
1: সময়
0: দিনের মধ্যে আধ ঘন্টা সময় নিজের জন্য, সেটাতে শরীর চালাতে হবে, কিছু মন চালাতে হবে, ভালো গান শুনলাম, গল্প পড়লাম, যা করলাম করলাম, কিন্তু শরীরটাকে আধ ঘন্টা দিতে হবে, এটাও তো একটা মেশিন।
1: আলিশি করে আমরা অনেক সময় ভাবি আবার এই বাড়িতে পড়া ম্যাক্সিটা ছাড়বো, আবার শাড়ি পরবো, আবার বেরোবো, কিন্তু বেরোতে তো হবে, তাহলে নিজেকে ভালো রাখার ওই আলিশিটুকু কাটিয়ে একটু হেঁটেও আসতে পারেন, হেঁটে এলেই দেখবেন একটা চর্মনে ভাব আসবে, তারপরে মিনিট 15 শরীরের জন্য ব্যয় করুন, যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, উঠবস করুন, গোড়ালির যে ব্যায়ামের, কারণ মেয়েদের কিছু কমন সমস্যা আমি দেখেছি, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, কোমর ব্যথা, তো এগুলোর উপায়, মানে সুস্থ থাকার উপায় আপনাকে বের করতে হবে। 15টি মিনিট নিজের শরীরকে দিন। আর প্রত্যেককেই বলবো, সমাধিও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন, একটুখানি বসে প্রাণায়াম করুন,
0: ঠিক এটাই আমার ইয়ে থেকে বেরিয়ে গেছিল, অনুলোম বিলোম করা বা কপালভাতি করা, এবং সবচেয়ে যেটা ভালো, হ্যাঁ আর হচ্ছে শীতলি প্রাণায়াম, এটা আমাদের খুব কাজে লাগে, জিভটাকে বাইরে বের করে নিয়ে ঠান্ডা বাতাসটা
1: ভেতরে দেওয়ার মতন,
0: হ্যাঁ একদম খানিকক্ষণ ধরে রেখে হোল্ড করে আস্তে আস্তে ছেড়ে, মানে ছেড়ে দেওয়া, দীর্ঘক্ষণ ধরুন গরমে কাজ করছি, করার পর এইটা করে তবে স্নান করতে গেলাম, ঠান্ডাটা কম লাগবে, যে ঝরাত করে গেলাম, গিয়ে মাথায় দুকটি জল ঢেলে আমরা বেরিয়ে চলে এলাম, সেটা করার আগে নিজেকে যদি 5 মিনিট সময় দেওয়া যায় তাহলেও শরীরটা একটু ঝরঝরে থাকে। আরও আরেকটা কাজ
1: সমাধি, মাঝ বয়সে এসে আমাদের খানিকটা মানসিক সমস্যাও হয়, যে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমি শুধু ঘরে বসে রয়েছি, এই রান্না করছি, এই করছি, এত বিরক্তি এসে যায় আমাদের, সেই বিরক্তি কাটাতে হবে কিন্তু নিজেকেই, তাই না বলুন,
0: ঠিকই
1: দেখবে কে সময় দেবে,
0: নিজেকেই বের করতে হবে নিজের জন্য।
1: আর প্রাণায়াম করলে আমার মনে হয় আমরা মনের দিক থেকেও আনন্দে থাকবো,
0: মনটা স্থির থাকবে। এবার খানিকক্ষণ যদি ধ্যান করা যায়, পারা যায় 2 মিনিট মন একাগ্রতা আনার জন্য, মন শান্তি হবে, প্রথম প্রথম মনে হবে যে বাজারের কী কী আনতে হবে না হবে সেটাই আমি 2 মিনিট ধরে ভাবলাম, কিন্তু একটা না একটা সময় মনটাকে আমি আনতে পারবো, কিন্তু 2 মিনিট চুপ করে চোখ বুঝে বসতে হবে, সব ভাবনাগুলোকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিয়ে 2 মিনিট চুপ করে বসতে হবে। এই যে বসাটুকু, এটা প্রথম দিকে বাজারের ভাবনা থাকবে, দ্বিতীয় দিকে মেয়েকে বকা থাকবে, তৃতীয় দিক সময় হয়তো স্বামীর সঙ্গে কথোপকথন করবো, কিন্তু আস্তে আস্তে নিজের মনটাকে নিয়ে গিয়ে বাইরে কোথাও বেড়াতে যেতেও পারবো, যেটা হয়তো সামনে পাচ্ছি না, বা নিজের ইষ্ট দেবতার নামই জপ করলাম, এটুকু করা খুব দরকার।
1: আচ্ছা তাহলে আমাদের আজকে বিষয় যেহেতু রয়েছে সমাধি, যে নারীদের জন্য সহজ আসন এবং তার উপকারিতা, আমাদের শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই, বিশেষত আমাদের মহিলা শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে প্রত্যেকটি নারীর নিজের জন্য সময় বের করা খুব জরুরি, নিজে যদি ভালো না থাকা যায় সংসার ভালো রাখা যায় না, স্বামী সন্তান পুত্র কন্যা বাড়িতে শ্বশুর শাশুড়ি সকলকে সময় দিতে

0: হবে, কিন্তু সেটা যেন দায় না হয়ে যায়, সেটা যেন বোঝা না হয়ে যায়, সেটা যেন আনন্দের হয়। তো সেই আনন্দ আপনি দেবেন কী করে নিজে যদি আনন্দে না থাকেন? তো আনন্দে থাকার উপকরণ কিন্তু আমার শরীরের মধ্যেই রয়েছে, আকাশে বাতাসেই রয়েছে, কেবল একটু সিস্টেমে ঢোকা, তাই তো সমাধি?
1: একদম তাই। একটু যদি মানে পরিশ্রম বলতে গিয়ে সারাদিন তো আমরা মনোটোনি আজ পরিশ্রম করেই চলেছি কাজের লোকের জন্য, নিজের জন্য করতে গিয়ে অর্থাৎ একটুখানি ঘাম যদি ঝাড়াতে পারি আমাদের অ্যাড্রিনালিন ক্ষয় হবে, এবং তাহলে আমরা কিন্তু মানে ভালো থাকবো। আরে বাড়ির জন্যই কাজ করব, কিন্তু নিজেকে আরেকবার বলা যেতে পারে চার্জ করে নিয়ে, নিজে চার্জ হয়ে
0: অনেকক্ষণ পরিশ্রম করার পর যখন ঘাম হয়, সেই ঘাম যখন ফ্যানের নিচে এসে বসি তখন কি ফুরফুরে লাগে, তাই না?
1: ঠিক তাই।
0: তো সেই ফুরফুরে লাগাটা কিন্তু প্রত্যেক দিনের হোক
1: এবং না শুধু ওই পরিশ্রমে ঘাম ঝরানো নয়, আমি বলতে
0: চাই
1: একটু হেঁটে নিলাম, আর হাঁটতে যদি সময় নাও পায়, নিজের বাড়ির ছাদ থাকলো বা আজকালকার দিনে ছোট ছোট খুপড়ি খুপড়ি ফ্ল্যাটে, আমরা কি করলাম একটু হাত পা গুলো নাড়ালাম জোরে জোরে, সামনে হাতগুলো সামনের দিকে ঘোরালাম, ব্যাকওয়ার্ড করলাম, ফ্রন্টওয়ার্ড একটুখানি ঘাড়টা ঘোরালাম। আর একটা জিনিস আমাদের খুব প্রয়োজন চোখের জন্য, সেটা হচ্ছে চোখটাকে দূরে কোথাও একটা স্থির করে রাখলাম, দিয়ে আস্তে আস্তে যতক্ষণ চোখে জল না এলো, চোখে জল এলো আস্তে আস্তে চোখটাকে আমরা বন্ধ করলাম, এটা একটা কাজ। আর একটা হচ্ছে দুদিকে মানে ডান দিকে এবং বাম দিকে চোখটা ঘোরানো, খুব ধীরে ধীরে
0: আইবলটাকে ঘোরানো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ,
1: এটা করা খুব দরকার। কারণ এটা করলেও চোখের যে একটানা যে যন্ত্রণাটা হয়, অনেকেই আমরা কম্পিউটারে কাজ করি,
0: ব্লিঙ্ক করতে বলছে না, 20-20-20 একটা থিওরি চলছে,
1: হ্যাঁ হ্যাঁ সেটাও একটা আছে। আর আমি যেটা করি সেটা হচ্ছে দীর্ঘক্ষণ যদি আমি ল্যাপটপে কাজ করছি বা কম্পিউটারে কাজ করছি, বেশ খানিকক্ষণ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দূরের দিকে তাকিয়ে থাকলাম, দূরের দিকে আবার কাছে, দূরে কাছে, এই খানিকটা করার পর বা ডান দিক থেকে বাঁদিক, বাঁদিক থেকে ডান দিক খানিক করলাম, যে চোখটা চোখ খানিকক্ষণ বুঝে রেস্ট নিয়ে আবার তাকালাম, তা নাহলে মাথা যন্ত্রণা করবে, আর তার সঙ্গে কি হবে ড্রাই হয়ে যাবে, চোখ চুলকাবে আস্তে আস্তে। তো আমাদের বয়সটা তো বাড়ছে, এটা তো ভাবতে হবে, এবং যন্ত্রপাতিকে যেমন তেল মোবিল দিতে হয়, আমাদের নিজেদেরকেই
0: এইভাবে যন্ত্রকে
1: আমাদের তেল মোবিল দিতে হবে, এবং সেটা আনন্দ করে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আনন্দ যদি না থাকে সব কাজটা ভালোবেসে করতে হবে, যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম যে নিজেকে ভালো লাগাতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, কেউ তোমাকে নতুন করে ভালো লাগিয়েও দেবে না, ভালো নিজেকেই বাঁচতে হবে।
0: আর অন্যের উপর অভিমান করে লাভ কিছু হবে না,
1: এই বয়সে এসে বুঝতে পারি যে অভিমান ব্যাপারটা নয়, নিজেকে নিজের কাছে নিজেই, যে যতক্ষণ না নিজেকে মনে করবে পাল্টাবে, আমি কাউকে বলে পাল্টাতে পারবো না, পাল্টানো
0: আমি বাড়ির সকলের প্রতি অভিযোগ করছি, এই আমার দিকে কেউ নজর দেয় নাই, তুমি আমাকে দেখছো না, আমার এই জিনিসটা দরকার করছো না, এতখানি পরনির্ভরশীল হওয়া এই
1: দরকার,
0: মানে ম্যাচিউরিটি এই জায়গায় এসে বোধহয় উচিত নয়, তাই না? একটু বুঝতে হবে বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, এবং নিজের খুশির উপকরণ নিজেকেই খুঁজতে হবে।
1: আর কিছু কিছু সময় বিশ্রাম নেওয়াটা অপরাধের নয়,
0: না
1: বিশ্রামটা নিতে হবে, এবং সেটার আমরা নাম দিই সবাসন, যেটা বলি সবাসনের পরে শেষে যদি মানে 2-3 মিনিটও সমস্ত কিছু শিথিল করে হাত পা দিয়ে সবাসনটা করা,
0: এবং ব্রেনটাকেও শিথিল করে, ব্রেনটাকেও শিথিল করে, ওইটুকু
1: করলেই আমরা ভালো থাকবো। নিজের আমি যদি বলি তাহলে বলবো নিজের জন্য 15 মিনিট, নিজের জন্য 20 মিনিট, এটুকু থাকলেই আমরা বাকি যে 24 ঘন্টা 22 ঘন্টা বাড়ির জন্য দিতে পারবো।
0: ঠিক ঠিক, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। সমাধি ভালো থাকুন। আমার সমস্ত দিদিরা যারা এই মুহূর্তে রয়েছেন, শুনছেন অনুষ্ঠান, আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, সকলকেই বলবো, অনুরোধ করব আপনাদেরকে যে আধ ঘন্টা সময় নিজেকে দিন, ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। তাহলে সমাধি অনেক অনেক ধন্যবাদ, নমস্কার আপনাকে।
1: নমস্কার,
0: খুব ভালো লাগলো আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আকাশবাণীর জন্য এই সময়টুকু বের করেছেন বলে আমরা কৃতজ্ঞ আপনার কাছে। তো এতক্ষণ আমরা আলোচনায় ছিলাম ডক্টর সোমা মুখোপাধ্যায়ের সঙ্গে। সোমা মুখোপাধ্যায় পাঁচতপি কলেজের অধ্যক্ষা। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নারীদের জন্য সহজ আসন এবং তার উপকারিতা। আশা করি আপনাদের কাছে আমরা প্রাঞ্জল করতে পেরেছি, পরিষ্কার করতে পেরেছি, আপনারা শুনে উপকৃত হবেন, উপকৃত হলে আমাদের ভালো লাগবে। তাহলে আজকের অনুষ্ঠান এ পর্যন্তই, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।

এতক্ষণ বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানের শিল্পী বিক্রম সিং।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন, শিল্পীরা ছিলেন বিক্রম সিং, ইমন চক্রবর্তী এবং অর্ঘ্য সেন। রবীন্দ্রসঙ্গীতের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় সকালের রাগপ্রধান গান। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 অথবা 03482259648 নাম্বারে যোগদান করতে পারেন। মনে রাখবেন, জলসাঘর অনুষ্ঠানে আজকের বিষয় সকালের রাগপ্রধান গান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ।

এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় সকালবেলার রাগ প্রধান গান। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 অথবা 0348225964 নাম্বারে ডায়াল করতে পারেন। মনে রাখবেন আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় সকালবেলার রাগ প্রধান গান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ কিছুক্ষণের মধ্যেই পরবর্তী অনুষ্ঠান

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় বর্ষাকালীন পেঁয়াজ চাষ। আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, আমরা তো বিভিন্ন ধরনের চাষবাস করি, তার সঙ্গে সঙ্গে আমরা পেঁয়াজ চাষটাও করি এবং পেঁয়াজ চাষ খুব লাভজনক চাষ। আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর পেঁয়াজ চাষে কীভাবে আমরা বেশি উৎপাদন করতে পারি বা বেশি লাভবান হতে পারি পেঁয়াজ চাষে, সেই সব বিষয় নিয়েও আমরা কথা বলবো। আর এই কথা বলার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা মৌমিতা মজুমদারকে। মৌমিতাদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার।
0: আমাদের আজকে আলোচনার বিষয় বর্ষাকালীন পেঁয়াজ চাষ। তো প্রথমে একটু আমরা জেনে নিই যে আমাদের মানে বছরে আমরা কবার পেঁয়াজ চাষ করতে পারি।
1: আমাদের দেশে মূলত পশ্চিমবঙ্গের বাইরে যে মহারাষ্ট্র বা গুজরাট এই সমস্ত এরিয়াতে বছরে তিনবারই পেঁয়াজ চাষ করা হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তথা মুর্শিদাবাদে জেনারেলি শীতকালে আমরা পেঁয়াজ চাষ করে থাকি। মুর্শিদাবাদের আমাদের নওদা ব্লক, হরিয়ারপাড়া ব্লক এই সমস্ত ব্লকে সবথেকে বেশি পেঁয়াজ চাষ হয়, আর অন্যান্য এরিয়াতে হয়তো কৃষক ভাইয়েরা নিজেদের খাবারের জন্য অল্প বিস্তর পেঁয়াজ চাষ করে থাকেন। তো সেটা মূলত করে থাকেন তারা শীতকালে। এছাড়াও অন্যান্য যে সময়গুলো, সেই সময়গুলো আমাদের কৃষি দপ্তরের তরফ থেকে যে বর্ষাকালে যে পেঁয়াজ চাষের জন্য আমরা যে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি, সেটা আমরা কৃষি দপ্তরের তরফ থেকে বিগত 5-6 বছর ধরে আমরা চেষ্টা করছি। কেন কি আমাদের যে পেঁয়াজের যে যোগান, মানে আমরা একটা সময় আমরা যখন দেখি যে এই আপনার ওই পূজোর মরশুমটায় মেনলি ভাদ্র আসছেন, ফাল্গুন মাস, এই সময়গুলোতে পেঁয়াজের দাম অতিরিক্ত বাড়ে। তার কারণটাই হচ্ছে যে আমরা শীতকালে যে পেঁয়াজটা চাষ করছি এবং আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণের ব্যবস্থা নেই। কৃষক ভাইরা যে সংরক্ষণ করেন তাতে 4-5 মাস সংরক্ষণ করা যায় ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু যে কোল্ড স্টোরেজ বা সেটা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে নেই, যার জন্য সংরক্ষণের এর জন্যই কিন্তু আমাদের যে চাষটা করছি সেটা খুব তাড়াতাড়ি আমাদেরকে বিক্রি করে দিতে হচ্ছে বা কনজিউম করে ফেলতে হচ্ছে। সে কারণে আমরা বছর অন্যান্য সময়ে পেঁয়াজের পর্যাপ্ত যোগান আমরা দিতে পারছি না, যার জন্য ওই সময়টাতে, ওই পূজোর মরশুম বা ওই সময়টাতে কিন্তু পেঁয়াজ একটা মাত্রাতিরিক্ত দাম পেঁয়াজের হচ্ছে, যেমন 100 টাকা কেজি, 120 টাকা কেজি আমরা নিজের চোখেই দেখেছি। তো সেই বিষয়টাকে আমরা কমানোর জন্য বা কৃষক ভাইদের অতিরিক্ত লাভের জন্য এবং পেঁয়াজের যোগানটাকে সারা বছর সমানভাবে রাখার জন্য কিন্তু বর্ষাকালীন পেঁয়াজ চাষের উপরে আমরা জোর দিচ্ছি। এবং বর্ষাকালীন পেঁয়াজ চাষ, শীতকালীন পেঁয়াজ চাষ মোটামুটি একই পদ্ধতি, কিন্তু কিছু আমাদের আলাদাভাবে একটু আমাদের জিনিস মেনটেন করতে হবে, সেইগুলো বিস্তারিত আলোচনা হবে।
0: তো পেঁয়াজ চাষের এই যে বর্ষাকালীন যে আমরা পেঁয়াজ চাষ করবো, তার প্রকৃত সময় কখন?
1: আচ্ছা, বর্ষাকালীন পেঁয়াজ চাষের প্রকৃত সময় হচ্ছে খারিফ মরশুমের শুরুতেই আমরা বীজ তলাটা তৈরি করব। সেটা হচ্ছে আপনার আষাঢ় মাসের প্রথম সপ্তাহ থেকে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। সেটা জুন মাস, ধরুন জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাস অবধি আমরা সময় পাবো বীজতলা তৈরি করার।
0: তাহলে বর্ষাকালীন পেঁয়াজের যে মানে জাতটা, এটা কি আলাদা?
1: বর্ষাকালীন পেঁয়াজের জাত অবশ্যই আলাদা, কারণ কি শীতকালীন যে পেঁয়াজগুলো আমরা করি সেটা বর্ষাকালে আমরা করতে পারবো না। মেন আমাদের যেই সব থেকে ভালো জাত সেটা হচ্ছে এগ্রিফাউন্ড ডার্ক রেড, এটা কিন্তু বর্ষাকালের জন্য সব থেকে উপযুক্ত এবং এটার ঝাঁজটাও বেশি থাকে এবং গোলাকার। আমরা বাজারে গেলে মোটামুটি গোল, একটু বড় সাইজের পেঁয়াজটাকে পছন্দ করি, তো এই ভ্যারাইটিটাও সেরকম একটু গোল সাইজের হয় এবং ঝাঁজালো বেশি হয় এবং এর সময়সীমাটা কম, মানে চাষ করা 95-100 দিনের মধ্যে আমরা এটাকে তুলতে পারবো। এর জন্য এই চাষটা সব থেকে ভালোভাবে করা যায় বর্ষাকালে।
0: এই যে পেঁয়াজ চাষের জন্য কি মানে মাটির কোনো কি ডিফারেন্স আছে?
1: অবশ্যই, পেঁয়াজ চাষের জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে যে নর্মাল যে মাটি আছে, জৈব সারের প্রয়োগ অবশ্যই করতে হবে, কারণ কি জৈব সার করলে যেমন আমরা মাটিটাকে হালকা রাখছে সেরকম পর্যাপ্ত পরিমাণে জলের যোগানও দিচ্ছে এবং পেঁয়াজ চাষের জন্য ঝুরঝুরে মাটির প্রয়োজন হয় এবং জৈব সার প্রয়োগ করলে এবং যখন আমরা মাটিটা তৈরি করব তখন যদি জৈব সার প্রয়োগ করি সেটা গোবর সারও, ভালোভাবে পচানো গোবর সারও হতে পারে, কেঁচো সারও হতে পারে, প্রয়োগ করলে কিন্তু এই আপনার যেমন সারের যোগা মানে প্রয়োগটা যেমন 25-30% কমবে, সেরকম কিন্তু পেঁয়াজের উৎপাদনটা বেশি হবে।
0: মাটিটা একটু ভুরভুরে থাকবে,
1: মাটিটা ফুরফুরে হবে,
0: ফুরফুরে থাকলে আপনার পেঁয়াজটাও একটু বড় হবে,
1: পেঁয়াজটা বড় হতে সাহায্য করবে, কারণ মাটির মধ্যে বাতাস চলাচল করতে পারবে
0: সেই সময়। কি কোনো সারের দরকার আছে যখন আমরা জমিটাকে তৈরি করব বা কতগুলো চাষ প্রয়োজন আছে?
1: হ্যাঁ, আমাদের বর্ষাকালীন পেঁয়াজ চাষ করার সময় আমাদের একটা বিষয় সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে পেঁয়াজ হচ্ছে কন্দজাতীয় ফসল, মাটির তলায় হয়, তার জন্য আমাকে জমিটা সেরকমই নির্বাচন করতে হবে যাতে করে সেখানে কোনো রকম জল না জমে বা জল নিকাশের ব্যবস্থা আছে। সেজন্য কোনো নিচু জমিতে বা একটু ঢালু জমিতে আমরা বর্ষাকালীন পেঁয়াজ চাষ করতে পারবো না, আমাকে জমিটা প্রথমে

0: বর্ষাকালীন পেঁয়াজ চাষের ক্ষেত্রে বীজতলার ক্ষেত্রে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বীজতলার মান থেকে 3-4 ফুট উঁচুতে একটা পলিথিন শীট আমাদের দিতে হবে অর্ধচন্দ্রাকৃত অবস্থায়। অবশ্যই যেহেতু বৃষ্টি আসছে, হ্যাঁ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য আমাকে ওই পলিথিন দিতে হবে। যদি কোনো কৃষক ভাইরা চান তো ওনারা মশারি দিয়ে সাইডগুলো ঢেকে দিতে পারেন, আর মাঝে মাঝে পলিথিনের যে ছাউনিটা সেটাকে একটু খুলে দিতে হবে বাতাস চলাচলের জন্য।
1: ম্যাক্সিমামটা রাত্রিবেলায় দিয়ে রাখলে ভালো,
0: হঠাৎ করে যদি বৃষ্টি হয় তাহলে সেখানে
1: সমস্যা হয়।
0: বীজতলা চাষ করার জন্য আমাদের প্রথমে যেটা বললাম উঁচু জায়গা বেছে নিতে হবে, তারপরে যদি জল যাতে না জমে সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে, এবং বীজের একটা বীজতলার উঁচুটা 1 ফুট করতে হবে এবং বীজতলার চওড়া হবে 3 ফুট এবং লম্বা হবে 10 ফুট। এটা আমি বলছি 1 বিঘা যদি চাষ করি, 1 বিঘা জমির জন্য আমি যে বীজতলাটা করব সেই বীজতলার পরিমাপটা আমি বলছি, সিডবেড যেটা করছি তার আমি পরিমাপটা বলছি। 1 বিঘা জমির জন্য যে বীজতলাটা আমি তৈরি করব 1 ফুট উঁচু, 10 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া হবে, হ্যাঁ। এবং 1 বিঘা জমির পেঁয়াজ রোপণের জন্য, পেঁয়াজ গাছ রোপণের জন্য আপনার বীজতলাটাকে 250 জমি লাগবে বীজতলা তৈরি করতে।
1: আচ্ছা,
0: 250 জমি লাগবে। এবং সেক্ষেত্রে আমাকে প্রথমেই এটা দেখতে হবে বীজতলার মাটিটাকে আমাকে শোধন করে নিতে হবে, কেন কি আমি যখনই শোধন করব, হ্যাঁ সেটা বলছি, যখনই আমি শোধন করার কারণই হচ্ছে আমরা যেমন বাচ্চাদের টিকা দিই সেরকম শোধন করলে কিন্তু অনেকটা প্রথম থেকে আমি রোগ পোকাটাকে অনেকটাই আটকে রাখতে পারবো। যে শোধন করার জন্য আমাকে কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আমি হালকাভাবে বীজতলায় ছড়িয়ে দিতে পারি বা স্প্রে করে দিতে পারি, তারপরে একটা পাতলা স্বচ্ছ সাদা রঙের পলিথিন দিয়ে বীজতলাটাকে আমি ঢেকে দেবো, ঠিক আছে। ঢেকে দিয়ে আমাকে রোদ খাইয়ে, ওই ঢেকে রোদ খাইয়ে আমাকে শোধন করাতে হবে। এভাবে বীজতলাটাকে প্রথমে শোধন করে নিতে হবে। তারপরে বীজ ছড়িয়ে দেবো। বীজ ছড়িয়ে দেওয়ার সময় আমাকে মাথায় রাখতে হবে যে বীজটাকে আমাকে শোধন করতে হবে। কৃষক ভাইদের মধ্যে একটা নর্মালি আমরা যেহেতু ব্লক লেভেলে চাকরি করি, আমরা যেটা দেখি যে কৃষক ভাইদের মধ্যে একটা এ আছে যে আমি জমি থেকে সার্টিফাইড বীজ কিনছি মানে সেটা শোধন করা থাকে, এটা কিন্তু নয়। আমাকে বীজটা বাইরে থেকে শোধন করতে হবে। আমি যদি সেখানে 2-3 টাকা বা ম্যাক্সিমাম 10 টাকা খরচ করি তাহলে কিন্তু আমার 400-500 টাকা এমনিই কমে যাচ্ছে, কারণ কি বীজ শোধন করলেই পরবর্তীকালে যে রোগের আক্রমণ সেটা থেকে আমি ফসলটাকে বাঁচাতে পারবো। তো বীজ শোধনের ক্ষেত্রেও আমাকে ট্রাইকোডার্মা ভিরিডি সঙ্গে সিডোমোনাস ফ্লোরেসেন্সটাকে মিশিয়ে আমরা 4-5 গ্রাম 1 কেজি বীজের জন্য আমরা শোধন করতে পারি। এছাড়াও আমরা যদি কেমিক্যাল কিছু ইউজ করি তাহলে থাইরাম 2 গ্রাম বা কার্বেন্ডাজিন 2 গ্রাম 1 কেজি বীজের জন্য আমরা ব্যবহার করতে পারি, ওটা আমরা বীজ শোধন করতে পারি।
1: বীজ শোধন করে তারপরে কতদিনের চারা?
0: হ্যাঁ, বীজ শোধন করার পরে আমি যখন বীজতলায় যখন আমি বীজটাকে বপন করব তখন আমাকে দেখতে হবে বীজতলায় কিন্তু আমাকে সারিগুলো মেনটেন করলে, ডিস্টেন্সটা মেনটেন করলে আমার খুব ভালো হয়। তো সারি থেকে সারির দূরত্ব আমাকে রাখতে হবে 10 সেন্টিমিটার আর বীজ থেকে বীজের দূরত্ব রাখতে হবে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। আর 1 সেন্টিমিটার গভীরে বীজ বুনতে হবে। এবার আমি যখন বীজটা বোনার পরে আমি হালকা মাটি এবং তার সঙ্গে কিছু আপনার কেঁচো সার বা ভালো করে পচানো গোবর সার দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি সেখানে শুকনো খড় বিছিয়ে দেবো, ঠিক আছে। এবার তারপরে জল ঝাড়ি দিয়ে আমার যখন প্রয়োজন হবে তখন এই যে আমরা বাগানে যেরকম করে জল দিই সেরকম করে আমরা ছিটিয়ে ছিটিয়ে আমরা জল দেব। এবার বর্ষার প্রকোপ থেকে বাঁচতে আমি প্রথমেই বলেছি বীজতলাকে পলিথিন দিয়ে আমাকে ছাউনি দিতেই হবে, না হলে কিন্তু আমরা বীজতলাকে বাঁচাতে পারবো না।
1: কতদিনের বীজ আমরা
0: মোটামুটি 6 সপ্তাহ থেকে 1.5 মাস মানে প্রায় 1.5 মাস পরে যে চারাটা তৈরি হবে সেটাকে আমরা মেন ফিল্ডে রোপণ করতে পারবো।
1: আচ্ছা, মেন ফিল্ডে রোপণের পর সেই সময় কি আমাদের কিছু সার টারের ব্যবহার করতে হবে বা সেচের সেই সময়?
0: আচ্ছা, আমি যখন বীজটাকে, এটাও একটা দরকারি বিষয় যে যখন আমি রোপণ করব তখন কিন্তু ওই চারার শেকড়টাকেও কিন্তু আমাকে শোধন করে নিতে হবে। অবশ্যই প্রথমে বীজ শোধন করছি, মাটি শোধন করছি, তারপরে কিন্তু আমাকে মেন ফিল্ডে পোতার সময় কিন্তু চারাটাকে আমাকে শোধন করে নিতে হবে। সেক্ষেত্রেও কার্বেন্ডাজিম 2 গ্রাম পার লিটার অফ ওয়াটার জলে মিশিয়ে আমরা সেই চারাটাকে শোধন করবো এবং শোধন করার পরে
1: জলের মধ্যে,
0: হ্যাঁ 5 মিনিট ডুবিয়ে রাখলেই হবে এবং তারপরে ওটাকে শুকনো মানে আপনার ছায়াতে শুকিয়ে আমি 1 বিঘা জমির জন্য মোটামুটি আমার 75-80 হাজার মতো আমার চারা মানে চারা প্রয়োজন হয়।
1: তো এখানে একটা জিনিস মানে ভালোভাবে মানে খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে আমাকে শোধনের দিকটা কিন্তু সব থেকে বেশি আমাকে নজর দিতে হবে।
0: যেমন বাচ্চাদের
1: প্রথম কথা আমি জমি যেখানে বীজতলা তৈরি করছি সেই বীজতলা কে শোধন করতে হবে, তারপরে বীজ শোধন করতে হবে, বীজ শোধনের পর চারা যখন তৈরি হবে এবং সেই চারাকে যখন আমি আবার মেন ফিল্ডে লাগাবো সেইখানেও আমাকে শোধন করতে হবে, তার মানে অনেকগুলো আমাকে শোধনের কাজটা কিন্তু খুব ভালোভাবে
0: করতে হবে,
1: তবেই কিন্তু আমরা

0: মানে রোগ পোকার হাত থেকে
1: অনেকাংশে আমরা রক্ষা পাবো,
0: রক্ষা পাবো, সে তো আসবেই, পরে রোগ পোকা তো হবেই, কিন্তু কিন্তু অনেকটাই আমরা সেখান থেকে রক্ষা পেতে পারি যদি আমরা ঠিকঠাক বীজটাকে আমরা শোধন করতে পারি। এরপরে কি ধরনের পরিচর্যার প্রয়োজন আছে?
1: এবার আমাকে যখন আমি মূল জমিতে আমি বীজটা রোপণ করব, তার আগে তো আমাকে মূল জমিটা তৈরি করে নিতে হবে। সেই তৈরি করার আগে মোটামুটি আমাকে 4-5 বার গভীরভাবে মানে চাষ দিতে হবে মূল জমি তৈরি করার সময়। এবং আর একটা বিষয় হচ্ছে আগাছা একদম পরিষ্কার করে নিতে হবে, কোনো রকম আগাছা রাখা যাবে না। এবং যেহেতু পেঁয়াজ মানে আমার মাটির তলার ফসল, সেহেতু মাটিটাকে একদম ঝুরঝুরে করে নিতে হবে এবং মই দিয়ে মাটি সমতল করে নেব। তবে প্রথম চাষ দেবার সময় এটা মাথায় রাখতে হবে যে নিমখোল এবং জৈব সার জন্য আমি অবশ্যই মাটির সাথে প্রয়োগ করি, এবং এর সঙ্গে তো রাসায়নিক সার আমি প্রয়োগ করবই, কিন্তু প্রথমে আমাকে জৈব সার, নিমখোল, কেঁচো সার এগুলোর উপরে আমাকে জোর দিতে হবে। কেন কি পেঁয়াজ চাষের জন্য জৈব সার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবার যখন আমি মূল জমি যখন আমি তৈরি করব, তখন আমি প্লটিং করে নেব।
0: আচ্ছা,
1: ঠিক আছে, প্লটিং করে নিলে, কেন কি যেহেতু বর্ষাকালে চাষ করছি, আমাকে প্লটিং করে নিলে একটা উচ্চতা আমার মেনটেন হয়, সে উচ্চতা মেনটেন করার জন্য আমাকে প্লটিং করতে হবে। এবং সেই প্লটিংটার যেটা চওড়া হবে 4 ফুট, এবং আমি দৈর্ঘ্যটা আমার সুবিধা মতো জমি অনুযায়ী করে নিতে পারি, ওটা চাষি ভাইরা যেরকম সুবিধা পাবে সেরকম করতে পারবে। হ্যাঁ, এবং দুটি যে প্লট আমরা করছি, দুটি প্লটের মধ্যে মোটামুটি 30 সেন্টিমিটার চওড়া আমাকে ড্রেনিং বা ড্রেনেজ সিস্টেম আমাকে করতে হবে, যাতে করে বর্ষাকালীন জলটা ওইটা দিয়ে বেরিয়ে যেতে পারে।
0: বেশি আগাছা যদি বেরোয় তখন কি করতে হবে?
1: বর্ষাকালীন পেঁয়াজ চাষের কিন্তু মেন একটা সমস্যা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ আমাকে প্রথমেই করতে হবে, ঠিক আছে। কিন্তু আগাছা নিয়ন্ত্রণ যেমন আমি মেকানিক্যাল রাসায়নিক করব, সেরকম কিন্তু আমাকে কিছুটা হাত নিড়ানিও দিতে হবে। তো বর্ষাকালীন পেঁয়াজ চাষের জন্য মোটামুটি 2-3টে হাত নিড়ানির প্রয়োজন হয়। এছাড়া যদি আমি রাসায়নিকভাবে আমি আগাছা দমন করতে চাই, তাহলে আমাকে চারা রোপণের 5-7 দিন পর ও প্রথম চাপান সার আমি যখন প্রয়োগ করছি, তার আগে আগাছানাশক হিসাবে অক্সিফ্লোরোফেন 23% ইসি 1 মিলিলিটার প্রতি লিটার জলে, অথবা অক্সাডায়ারজিল 6% ইসি 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আমাকে জমিতে স্প্রে করতে হবে। আবার 45-50 দিনের পর আমাকে হাত নিড়ানি দিয়ে আগাছা দমন করতে হবে। মোটামুটি এটা যদি আমি করি, রক্ষণ মেনটেন করি, তাহলে মোটামুটি আমার পেঁয়াজের জমি আগাছার থেকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো।
0: তারপরে কতদিন পরে আমরা চাপান সারটা দেব? কতদিন পরে?
1: আচ্ছা, বর্ষাকালীন পেঁয়াজ চাষের আমাদের সার প্রয়োগ মানে কোনো চাষ করতে গেলেই সার প্রয়োগ কিন্তু মোটামুটি দুভাবেই হয়। একটা হচ্ছে প্রথমে যখন আমি জমি তৈরি করছি তখন একটা সার প্রয়োগ করব, তারপরে চাপান সার হিসাবে যখন গাছের প্রয়োজন হবে একটা নির্দিষ্ট দিন অন্তর অন্তর আমাকে সারটা প্রয়োগ করতে হবে। এবার প্রাথমিক সার যখন প্রয়োগ করছি মানে যখন আমি জমিটা তৈরি করছি, তখন 1 বিঘা জমির জন্য আমি হিসাবটা বলছি, 1 বিঘা জমির জন্য যখন আমি প্রথম চাষ দেব, তখন পরিমাণ মতো ভার্মি কম্পোস্ট, ভালো করে পচানো গোবর সার এবং 100-120 কেজি নিমখোল, এবং তার সঙ্গে প্রাথমিক সার, কেমিক্যাল সার যেটাকে বলছি, সেটা দেওয়ার জন্য বিঘা প্রতি 16 কেজি ইউরিয়া, 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, 8 কেজি মিরোটা পটাশ এবং 3 কেজি সালফার প্রয়োগ করতে হবে। এবার আমাকে এটা মাথায় রাখতে হবে যে ইউরিয়াটা আমি প্রাথমিকের সময় 50% দেবো, বাকি যে 50% তখন আমি চাপান সার হিসাবে দেব, এবং সিঙ্গেল সুপার ফসফেট পুরোটাই আমি মেইনলি প্রাথমিক যখন আমি মাটি তৈরি করবো তখনই আমি দিতে পারি, এবং মিরোটা পটাশটাকে আমি দুভাগে ভাগ করে একটা জমি তৈরির সময় দেবো, একটা হচ্ছে চাপান সার হিসাবে দেবো। আর একটা জিনিস হচ্ছে, যখন পেঁয়াজ হচ্ছে ঝাঁঝালো ঝাঁজ মানে ফসল, ঠিক আছে, আমরা যখন বাজারে পেঁয়াজ কিনতে যাই, যে পেঁয়াজের ঝাঁজ বেশি আমরা সেই পেঁয়াজটাকে বেশি প্রেফার করি বা প্রেফারেন্স দিই। ওর জন্য যখন ঝাঁঝালো পেঁয়াজটা আমি মানে ঝাঁজটা কি, ঝাঁজটা তো একটা জিনিস তৈরি করছে, পেঁয়াজের একটা রাসায়নিক একটা ইয়ে থেকে ঝাঁজটা তৈরি হয়, সেই সারের কিন্তু একটা উপাদান বা মাইক্রোনিউট্রিয়েন্ট একটা উপাদান কিন্তু পেঁয়াজের বা অন্যান্য ঝাঁঝালো ফসলের ঝাঁজ তৈরিতে সাহায্য করে, সেটা হচ্ছে সালফার। ওর জন্য আমাকে অবশ্যই পেঁয়াজ চাষের সময় কিন্তু সালফার আমাকে প্রয়োগ করতেই হবে, এবং সেটা আমাকে প্রাথমিক সার হিসাবে প্রয়োগ করতে হবে। এরপরে চাপান সার আমার আসছে নেক্সট টাইম যখন আমি চাপান সার দেবো, তখন চারা যখন আমি রোপণ করছি তার 30 দিনের মাথায় আমি চাপান সার প্রয়োগ করবো, এবং সেটার ডোজ হচ্ছে বিঘা প্রতি 8 কেজি ইউরিয়া সেটা দিতে হবে, এবং তারপরে যখন আবার 45 দিন যখন আমার রোপণ হচ্ছে, সেই 45 দিনের মাথায় আমি বাকি 8 কেজি ইউরিয়া এবং তার সঙ্গে আপনার 3 কেজি মিরোটা পটাশ আমি প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি এই সারা ক্রপিং পিরিয়ড জুড়ে আমি সারের যোগানটা, খাবারের যোগানটা আমি পেঁয়াজ চাষের ক্ষেত্রে আমি মেনটেন রাখতে পারবো। পেঁয়াজ চাষের সময় কিন্তু চাপান সার প্রয়োগের সময়সীমাটা ঠিকঠাক মেনটেন করতে হয়, নইলে কিন্তু আপনার কন্দ, ওই যে অনেক সময় দেখবেন যে কন্দটা ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা গোটা পেঁয়াজ হতে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, বা এবং পেঁয়াজটা শুকোতে যে কিউরিং যেটা হয় আমাদের জমিতে ফেলে রেখে যেটা কিউরিং করি, সেটা শুকোতে অনেক সময় লাগে। ওর জন্য চাপান সারের সময়সীমা

0: শার্টটাকে আমাকে কিন্তু ভালোভাবে মেনটেন করতে হবে।
1: দুবার শার্টটা দিলেই তো হয়ে যাবে,
0: আর এরপরে এরপরে সারের মানে মোটামুটি প্রয়োজন পড়ে না। এরপরে যদি আমার অনুখাদ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে চারা রোপণের

0: লে কিন্তু
1: আচ্ছা
0: বোঝা
1: আচ্ছা,
0: যায় যে মানে জিঙ্কের
1: জিঙ্কের
0: প্রয়োজন
1: অভাব
0: পড়ে, কেন কি
1: হয়েছে
0: আমরা
1: আচ্ছা।
0: যখন কৃষক ভাইয়ের অনেক সময়
1: হুম
0: এই
1: হুম হুম
0: সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে যে
1: হুম
0: এটা হচ্ছে জমিতে, তখন কিন্তু
1: হুম
0: আমরা জিঙ্ক সালফেট প্রয়োগ করে একটা সুপারিশ কৃষক ভাইদের দিয়ে থাকি।
1: আচ্ছা, জিঙ্ক সালফেট। আচ্ছা, এরপরে পরিচর্যা তো, আর এ তো বর্ষার সময় বলে কি সেচের প্রয়োজন আছে?
0: হ্যাঁ অবশ্যই,
1: হুম
0: কেন কি আমরা বিগত 3 থেকে 4 বছর আগে আপনারা দেখবেন বর্ষাকালীন আমাদের বর্ষার সময়টা কিন্তু মেনটেন হতো, যে আষাঢ়
1: হুম
0: শ্রাবণ
1: হুম
0: মাসে
1: হুম
0: বর্ষা
1: হুম
0: হচ্ছে,
1: ঠিক,
0: কিন্তু এখন
1: এখন
0: গত বছর হোক বা তার আগের বছর বছর ধরে
1: বেশ
0: দেখছি,
1: কয়েক বছর
0: হ্যাঁ
1: ধরেই
0: বেশ কয়েক বছর ধরে বর্ষার কিন্তু কোনো সময়সীমা নেই।
1: সময় নেই।
0: যখন আমার বর্ষা হওয়ার দরকার তখন খটখটে রোদ হচ্ছে, যখন আমার রোদের দরকার তখন বৃষ্টি হচ্ছে।
1: বৃষ্টি হচ্ছে,
0: ওর জন্য অবশ্যই বর্ষাকালীন পেঁয়াজ চাষ করলেও যে আমি সেচ দেবো না সেটা কিন্তু নয়। আমার যদি ক্রপিং পিরিয়ডের মধ্যে এমন অবস্থা দেখি যে আমার সেচের প্রয়োজন পড়ছে, বর্ষা অনেক দিন ধরে হচ্ছে না, তখন অবশ্যই আমাকে সেচ দিতে হবে। এবং এটা হচ্ছে, এটা একদম পুরোপুরি চাষের ওপর ডিপেন্ড করে, চাষকে মানে কৃষক ভাইরা
1: মাটিটা
0: নিজেরা
1: কি
0: বুঝতে
1: কি
0: পারে মাটির
1: পরিস্থিতি, হ্যাঁ
0: প্রকারভেদ ওপর দেখে গাছের অবস্থা দেখে সেচ দিতে হবে।
1: শেষটা দিতে হবে।
0: এবং হালকা, যেহেতু পেঁয়াজটা আপনার
1: হুম হুম হুম
0: মাটির
1: হুম
0: একদম কাছাকাছি থাকে, ওর জন্য হালকা সেচ দিতে হয়। ঘন ঘন হালকা সেচ দিলে পেঁয়াজের জন্য সব থেকে
1: একদম
0: ভালো,
1: মানে জমি
0: গভীর
1: ভর্তি
0: জলসেচ দেওয়ার দরকার
1: দেয়া
0: নেই, হালকা
1: প্রয়োজন
0: ভাবে
1: নেই,
0: সেচ ঘন
1: যাতে
0: ঘন দিলেই
1: মাটিতে
0: হবে,
1: একটু ভালো জোর
0: মাটিটা
1: তৈরি হয়,
0: হ্যাঁ রসালো থাকে,
1: রসালো
0: মাটিটা
1: থাকে।
0: রসালো থাকে। এবং পেঁয়াজের কন্দ যখন তৈরি হয় তখন যেন মাটিতে রসের ঘাটতি না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে।
1: মাথায় রাখতে হবে, তার মানে শেষ তো বেশ কয়েকবারই মনে হয়
0: হ্যাঁ
1: দিতে
0: সেচ
1: হয়।
0: কয়েকবারই দিতে হয়। এবং কৃষক ভাইদের এটাও বলার যে আমাদের নতুন একটা সেচ পদ্ধতি এসছে, স্প্রিংকলার ইরিগেশন যেটাকে
1: হুম
0: আমরা
1: হুম হুম
0: বলছি,
1: হুম বলছি,
0: পেঁয়াজে যেটা হালকা সেচ যেটা বলছি সেটা যদি আমরা মিনি স্প্রিংকলার বা স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে দিই কিন্তু খুব ভালো কাজ
1: খুব
0: করে,
1: ভালো, মানে ওটা তো ছড়িয়ে জলটা
0: ছড়িয়ে
1: পড়ছে।
0: জলটা পড়ছে। এবং আমার যে বন্যার মতো করে ফ্লাড ইরিগেশন সেরকম দরকার পড়ছে না, আমার মাটিটাকে যতটা ভেজানোর দরকার আমি নিয়ন্ত্রণ করতে পারছি, জলটাকে সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারছি। তো এই স্প্রিংকলার ইরিগেশন যদি ওনারা ব্যবহার করেন পেঁয়াজ চাষের ক্ষেত্রে তাহলে কিন্তু খুব উপকার পাবেন।
1: উপকার হবে। আর রোগ পোকা কি ধরনের হতে পারে,
0: পেঁয়াজ
1: কোন
0: চাষের,
1: সময় হয়?
0: হ্যাঁ পেঁয়াজ চাষের ক্ষেত্রে মোটামুটি রোগ পোকা তো সব সময় লাগতে পারে,
1: হুম
0: মানে
1: হুম
0: আমি যখন হাত নিড়ানি দিচ্ছি বা যখন ধরুন এ করছি পেঁয়াজের গাছগুলোকে হালকা করছি, তখন যদি কোনোভাবে পেঁয়াজের গাছের কোনো ক্ষতি হয় তাহলে কেটে গেলে সেখান থেকে কিন্তু রস একটা বেরোয়, সেই রস কিন্তু পোকাকে বা আক্রমণ করে, ঠিক আছে? তো ওই জন্য রোগ পোকা আমার যখন খুশি তখন লাগতে পারে। তো আমাকে রোগ পোকা মেনলি যেটা আমার বর্ষাকালীন পেঁয়াজ চাষে লাগে সেটা হচ্ছে চিরুনি পোকা বা চষি
1: আচ্ছা,
0: পোকা, যেটাকে আমরা ইংরেজিতে থ্রিপস বলছি, চাষি কৃষক ভাইরা জানে থ্রিপসটা, আর লঙ্কাতে লাগে, অনেক
1: সব
0: ফসলেই
1: ক্ষেত্রে,
0: লাগে।
1: হ্যাঁ
0: হ্যাঁ সেরকম কন্দের মাছি আছে, মানে ওই পেঁয়াজের মাছি যেটাকে বলছে, কাটুই পোকা, এই মেনলি এই 3-4টে পোকাই মানে বর্ষাকালীন পেঁয়াজে মেনলি আমাদের ক্ষতি করে থাকে।
1: তো
0: তো
1: সেক্ষেত্রে
0: সেটাকে
1: আমরা কি
0: আমরা দমন
1: ব্যবহার
0: করার
1: করব?
0: জন্য যেটা করতে পারি, চষি পোকা মানে থ্রিপস যেটাকে বলছি, এবং কন্দের মাছি মানে পেঁয়াজের মাছি যেটাকে বলছি, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইমিডাক্লোরপিড 17.8% SL 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, বা ফিপ্রোনিল 5% SC 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে, অথবা অ্যাসিফেট 75% SP 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে চারা রোপণের 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পরে স্প্রে করতে হবে।
1: তাহলে মোটামুটি,
0: হ্যাঁ তাহলে মোটামুটি
1: এটা
0: মেন মেন পোকাগুলোকে
1: পোকাগুলো
0: আমরা
1: থেকে আমরা
0: অ্যাটাক থেকে আমরা গাছকে বাঁচাতে পারবো।
1: বাঁচাতে
0: আর
1: পারবো।
0: কাটুই পোকা নিয়ন্ত্রণের জন্য আর একটা যেটা পোকা কাটুই পোকা বললাম সেটাকে নিয়ন্ত্রণের জন্য কার্বোসালফান 25% EC 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে।
1: আর কি ধরনের রোগ হতে পারে
0: মেনলি বর্ষাকালীন পেঁয়াজের যেটা সমস্যা সেটা হচ্ছে কাণ্ড পচা, গোড়া পচা,
1: গোড়া পচা,
0: ধসা, তারপর ডাউনি মিলডিউ, এই সমস্ত রোগগুলো মেনলি এর ক্ষেত্রে হয়ে থাকে বর্ষাকালীন পেঁয়াজের ক্ষেত্রে। আচ্ছা বর্ষাকালীন পেঁয়াজের যেটা আমাকে মাথায় রাখতে হবে, সঠিক মাত্রায় আমাকে সার ব্যবহার করতে হবে। মানে অনেক সময় কৃষক ভাইদের মধ্যে এটা থাকে যে আমি বেশি বেশি সার প্রয়োগ করলে আমার বেশি বেশি গাছটা ভালো দেখতে হবে,
1: ভালো হবে,
0: বেশি আমি ফলন পাবো,
1: পেঁয়াজটাও পাবো।
0: হ্যাঁ সেটা কিন্তু নয়। যতই আমি বেশি সার প্রয়োগ করব গাছটা আমার রসালো, মেনলি ইউরিয়া, গাছটা আমার রসালো করলে কিন্তু পোকার আক্রমণটা বেশি হয়,
1: বেশি হবে,
0: এবং তার সঙ্গে রোগের আক্রমণ বেশি হয়।
1: বেশি হবে,
0: মানুষকে যেমন একদম নিয়ন্ত্রণে
1: বেশি খেলে,
0: খাবার খাওয়া উচিত, সেরকম গাছেরও, গাছ মুখে বলতে পারে না কিন্তু তাকেও কিন্তু আমাকে মেনটেন করতে হবে
1: মেনটেন
0: সঠিক।
1: করতে হয়,
0: এবং এটাও মাথায় রাখতে হবে যে যখন আমি সার প্রয়োগ করব কেন যেন আমি
1: ঠিক পরিমাণ মতো সারটা
0: পরিমাণ মতো করি, এবং আমি মাটির পরীক্ষা যেন অবশ্যই করি,
1: অবশ্যই,
0: এটাই আমাকে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সব কৃষক ভাইদের ক্ষেত্রে হয়তো মাটি পরীক্ষা করা সম্ভব হয়ে ওঠে না, তবে ওটা যদি করে রাখা যায় বা করা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়। এবং তার জন্য কৃষি দপ্তর কিন্তু ওনাদের অবশ্যই সবসময় হেল্প করবেন যদি কোনো কেউ কোনো চাষি ভাই মাটি পরীক্ষা করতে চান। একই জমিতে রোগ পোকা আক্রমণ হলে একই জমিতে বারবার আমি পেঁয়াজ চাষ করতে পারবো না, আমাকে শস্য পর্যায়টাকে বা শস্য যে বর্তন যেটা হচ্ছে ক্রপ রোটেশনটাকে আমাকে মেনটেন করতে হবে। এবং বীজতলা যেটা বললাম আগেই, মানে যেমন পোলিও রোগ থেকে বাঁচানোর জন্য আমরা বাচ্চাদের টিকা দিই, সেরকম রোগ পোকা থেকে বাঁচানোর জন্য কিন্তু শোধন, শোধন হচ্ছে ফসলের টিকা, আমাকে শোধনটা করতে হবে। সেটা তিন রকম, বীজ, বীজতলা, চারা, তিনটে জিনিসই আমি শোধন।

0: করতে পারবো। এবং এছাড়াও যদি আমার রোগ পোকা লাগে বাই এনি চান্স, তাহলে কিন্তু বা রোগ লাগলে হেক্সাকোনাজল 5% ইসি 1.5 লিটার প্রতি লিটার জলে, অথবা অ্যাজোক্সিস্ট্রবিন 23% এসপি 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে বা আমাকে স্প্রে করতে হবে। আর গোড়া পচা বা যে কোনো পচনজনিত রোগ রোগের জন্য আমি কিন্তু বাজারে সাফ পাউডারটা, খুব কমন পাউডার সবাই জানে, কার্বন ডাইজিম আর ম্যানকোজেব, সেই মিশ্রণটাকে আমি কিন্তু 1 গ্রাম প্রতি লিটার জলে, এবং তার সঙ্গে হচ্ছে মেটালাক্সিল 8% বা এবং তার সঙ্গে ম্যানকোজেব 64% WP এর মিশ্রণ 2.5 গ্রাম প্রতি লিটার জলেগুলো আমি স্প্রে করতে পারবো। স্প্রে করার সময় অবশ্যই আঠা বা স্টিকারটা যদি আমি ব্যবহার করি তাহলে ওষুধটা গাছে লেগে থাকবে অনেকদিন ধরে।
1: এরপরে তো হারভেস্ট করার সময় আসে, তো কিভাবে বুঝবো বা কতদিন পরে হারভেস্ট করব?
0: যেটা বললাম যে বর্ষাকালীন পেঁয়াজে আমার এগ্রিফাউন্ড ডাকরেটা হচ্ছে মেন একটা ভ্যারাইটি, যেটা সব থেকে ভালো এখানে চাষ করা যায়, সেটা মোটামুটি 95 থেকে 110 দিনের মাথায় আমি রোপণ করার, 95 থেকে 110 দিনের মাথায় আমি তুলতে পারবো। মোটামুটি ফিজিক্যাল যে জিনিসটা দেখে আমি বুঝবো সেটা হচ্ছে 55 থেকে 70% পাতা যখন শুকিয়ে যাবে তখন মাটি থেকে পেঁয়াজ তোলার উপযুক্ত হয়ে যায়, ওটা আমাকে মাথায় রাখতে হবে। পাতার ডগা শুকনো হবে, পাতার রং হলুদ হয়ে যাবে। আমি যখন পেঁয়াজটা তুলবো মাটি থেকে তারপরে জমিতে 4 থেকে 5 দিন আমাকে পেঁয়াজটা ফেলে রাখতে হয় ফর কিউরিং।
1: আচ্ছা,
0: ওটা ফেলার পরে তখন আমাকে সেটা আমি যেখানে সংরক্ষণ করব বা তার জন্য আমি ব্যবস্থা করব। আমাদের ফলন যে এগ্রিফাউন্ড ডাকরেট যে পেঁয়াজটা হয় তার ফলন মোটামুটি বিঘা প্রতি হচ্ছে 30 থেকে 35 কুইন্টাল আমার এগ্রিফাউন্ড ডাকরেটের ফলন পাওয়া যায়।
1: আর এমনি খরচ খরচা কেমন হতে পারে?
0: খরচ খরচা হচ্ছে চারা তৈরি থেকে ফসল তোলা পর্যন্ত বর্ষাকালীন পেঁয়াজ চাষে বিঘা প্রতি খরচ আপনার হচ্ছে মোটামুটি 20,000 টাকা বিভিন্ন খরচ। আর আমি একটা জিনিস বললাম যে আমি শোধন করে যখন আমি করছি তখন ওখানে অনেকাংশে আমার রোগ পোকার খরচটা কমে যাচ্ছে, এবং বিঘা প্রতি উৎপাদন হচ্ছে 3,000 কেজি 30 কুইন্টাল যেটা বলছি, এবং বাজার দর মোটামুটি যদি আমি 20 টাকা হিসেবে প্রতি কেজি ধরি তাহলে আমার 60,000 টাকা বাজার দর পড়ছে। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি লাভ হচ্ছে 60,000 টাকা আমার হয়েছে, বিক্রি হয়েছে, এবং 20,000 টাকা আমার খরচ হয়েছে। তাহলে যদি মাইনাস করি তাহলে 40,000 আমার, হ্যাঁ 40,000 টাকা আমার মোটামুটি আমি পাচ্ছি এক বিঘা প্রতি। এবার যদি পেঁয়াজের যোগান কম হয়, ধরুন একটা সময় পেঁয়াজের যোগান কম, সেখানে যদি 2-3 জন চাষি বর্ষাকালীন পেঁয়াজ চাষ করে তখন যদি 100 টাকা রেট হয় পেঁয়াজের, তাহলে সেটা ভেবে নিন সেই চাষির কতটা লাভবান হবে।
1: মার্কেটের দাম থাকবে সেই অনুযায়ী তার
0: লাভটা, সেই অনুযায়ী লাভটা হবে।
1: কোন সময় হয়তো দেখা গেল দামটা কমে গেল, উৎপাদন প্রচুর, দামটা কমে যায়, কারণ যেহেতু এটা আমরা স্টোর করতে পারি না, আমাকে সঙ্গে সঙ্গে এটাকে বিক্রি করে ফেলতে হয়,
0: বিক্রি করে দিতে হয়, বিক্রি করে ওটার জন্য আমরা বর্ষাল মানে পেঁয়াজ চাষের আমরা মেন লাভটা পাই না, যেহেতু আমরা সংরক্ষণের ব্যবস্থাটা ঠিকমতো করতে পারছি না। যদিও কৃষক ভাইদের জন্য যে সংরক্ষণ ব্যবস্থা আছে মানে যেটা ঘরোয়া পদ্ধতিতে, সেটাও কিন্তু ভর্তুকিতে উদ্যান দপ্তর থেকে কিন্তু করানো হয়, হ্যাঁ সেটাও কিন্তু কৃষক ভাইরা যোগাযোগ করে
1: এটা করতে পারে,
0: হ্যাঁ করতে পারে
1: কিছুদিনের জন্য অন্তত,
0: অ্যাটলিস্ট 4-5 মাস তো রাখতে পারবেন, হ্যাঁ
1: রাখা যেতে পারে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বর্ষাকালীন পেঁয়াজ চাষ নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে কয়েকটা বিষয় আমরা আলোচনা করলাম যেগুলো আপনারা করলে কিন্তু আপনাদের খরচটা কিন্তু পেঁয়াজ চাষে অনেকটাই কমে যাবে। যেমন বীজ শোধনের কথা আমরা বললাম, বীজতলা কিভাবে তৈরি করব সে কথাও বললাম, তারপরে কী কী সার ব্যবহার করব এবং সারটা সঠিক পরিমাণে আমরা ব্যবহার করব, কিন্তু তা না হলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলনটা সেই ফলনটা কিন্তু আমরা পাবো না। আর এই বিষয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, যদি এই পেঁয়াজ চাষ করতে যদি কোনো অসুবিধে হয় বা কোনো কিছু পরামর্শের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্লকের যারা এগ্রিকালচার অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে গিয়ে কিন্তু আপনারা পরামর্শটা করে নিতে পারেন। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা মৌমিতা মজুমদারকে। মৌমিতাদি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: শেষ গানটি শুনলেন পৌশালীর কণ্ঠে। কীর্তনের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান বিজ্ঞাপন দাতা আয়োজিত।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা নিবেদনে। সুনিতা বস্ত্র বিপণী, বহরমপুর, মুর্শিদাবাদ। চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে। সুনিতা, নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মনে রাখবেন, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে।

তার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে, সুনিতা, নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মনে রাখবেন, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা, প্রযোজনায় দর্শন কমিউনিকেশন পিঙ্কি পাল সরকার ও ঈশিতা পাল, সম্পাদনা শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে, সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধে 6:40 শুনবেন স্বচ্ছ ভারত অনুষ্ঠান, 6:55 অতুল প্রসাদের গান, 7:10 প্রতিদিনের মতোই রয়েছে আজ সন্ধ্যায়। রাত 8:10 বিজ্ঞাপনী অনুষ্ঠান পতাকা কুইজ, 8:25 বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানে আজকের বিষয় সকালবেলার রাগ প্রধান গান, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে

মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের খবর এসেছে। আগামী মঙ্গলবার 30 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে। এখন জীবিকার জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কিছু শূন্য পদে ভারতীয় তরুণ তরুণীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। পদের নাম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পদ রয়েছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও রয়েছে। সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছরের মধ্যে। আবেদন করবে অনলাইনে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে https://www.upsc.gov.in। আর একবার জানিয়ে দিচ্ছি, আবেদন করার জন্য এবং বিস্তারিত বিবরণের জন্য https://www.upsc.gov.in এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। এছাড়াও বিস্তারিত বিবরণের জন্য 13 জুন থেকে 19 জুন 2026 এর এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা দেখে নেওয়া যেতে পারে। জীবিকার জন্য শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মুর্শিদাবাদ কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে চন্দ্রচূড় সরকার। জলপাইগুড়ির মালবাজার মহকুমার বাগড়াকুট চা বাগানে বকেয়া পাক্ষিক মজুরি ও পুজোর বোনাস পরিশোধের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের অভিযোগ, তাদের চারটি পাক্ষিক মজুরি এবং গত বছরের পুজোর 10% বোনাস এখনও বকেয়া রয়েছে। বাগান কর্তৃপক্ষ বকেয়া মজুরি পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। এর প্রতিবাদে শ্রমিকরা আজ কাজে যোগদান বন্ধ করে দেন। আজও তারা কাজে না ফিরে বকেয়া মজুরি মেটানোর দাবিতে অনড় থাকেন। বাগান কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের চাপাতা তোলার নির্দেশ দেওয়া হলেও তারা তা মানতে চাননি। অন্যদিকে শ্রমিকদের বক্তব্য, বকেয়া মজুরি সম্পূর্ণ না পাওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ 1 গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। 15 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি পঞ্চায়েত সদস্য সংখ্যা 6 এবং তৃণমূল কংগ্রেসের 9 জন। কিন্তু পঞ্চায়েত প্রধান পদত্যাগ করার পর আজ ভোটাভুটিতে 10 জন উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকেই বিজেপির পক্ষে ভোট দেন। হুগলির আরামবাগের আদমবাদ এলাকার এক বাস দুর্ঘটনায় 2 জনের প্রাণহানিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকল ও রানীনগরে তৃণমূল কংগ্রেসের 2 প্রাক্তন বিধায়কের বাড়ি, অফিস ও গুদাম

0: নভেম্বর থেকে আজ বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে প্রশাসন। দিন কয়েক আগে ডোমকল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুই প্রাক্তন বিধায়কের নামে চিঠি পাঠিয়ে ওই ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার কথা বলা হয়। এরপর আজ রানীনগরের প্রাক্তন বিধায়ক সৌমিক হোসেন ও ডোমকলের প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলামের ডোমকলের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে ত্রাণের ত্রিপল, শাড়ি, কম্বল, শিশুদের পোশাকের মতো ত্রাণ সামগ্রী। কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুর আজ উত্তর দিনাজপুরের চোপড়া চা বাগানের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে তিনি চা বাগান শ্রমিকদের কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। জলপাইগুড়ির মেটেলি ব্লকের নেওড়া নদীর ভাঙনের জেরে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাটাইগোল বস্তি ও নদীর ধারের একটি ট্যুরিস্ট লজ বিপদের মুখে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে নদী ভাঙন তীব্র আকার নেওয়ার পর আবাদী জমিসহ ওই ট্যুরিস্ট লজের সীমানা প্রাচীর ও সাইনবোর্ড নদীতে ভেসে গেছে। শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সংযোগকারী দুধিয়া ব্রিজটি প্রবল বৃষ্টিতে ভেঙে যাওয়ার পর সেনাবাহিনী বালাসন নদীর ওপর 34 মিটার ফুটব্রিজ নির্মাণ করেছে। জেলা প্রশাসনের অনুরোধের পর এই কাজে নামে সেনাবাহিনী ত্রিশক্তি কোর। এই ব্রিজটির ওপর দিয়ে কোনোরকম যান চলাচল করবে না, শুধুমাত্র পায়ে হেঁটেই ব্যবহার করা যাবে। মুর্শিদাবাদের রানীনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে ARV বা অ্যান্টি রেবিস ভ্যাকসিন মিলছে না। হঠাৎই প্রতিষেধকের যোগান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ভ্যাকসিন নিতে আসা বহু রোগী। বাধ্য হয়ে অনেকেই ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিচ্ছেন। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই যোগান বন্ধ মজুত টিকাও গতকাল সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরবর্তী খবর 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় সকালের রাগ প্রধান গান। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921300 নাম্বার, এছাড়াও ডায়াল করতে পারেন 03482259658 নাম্বার। আকাশবাণী মুর্শিদাবাদ এখন শুনবেন অনুষ্ঠান স্বচ্ছ ভারত। এই অনুষ্ঠানে স্বচ্ছতা নিয়ে একটি কথিকা শুনবেন, বলেছেন সুবর্ণা নাথ।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: ভারতকে যদি আমরা একটা শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে সবার প্রথমে আমাদের প্রয়োজন নাগরিকদের সুস্থ দেহ ও মনের অধিকারী করে গড়ে তোলা। আর এই শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে পরিচ্ছন্নতা বা স্বচ্ছতার উপর। স্বাধীনতা লাভের পর 77 বছর কেটে গেলেও এখনও সমস্ত দেশবাসী স্বচ্ছতা বা পরিচ্ছন্নতার বিষয়ে সম্পূর্ণ সচেতন নন। অনেকেরই মনে হতে পারে যে শহুরে শিক্ষিত মানুষজন এই বিষয়ে যথেষ্ট সচেতন, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এই সচেতনতায় ঘাটতি রয়েছে অনেকখানি। আর শুধু সচেতন হলেই চলবে না, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন প্রতিটি নাগরিকের। আর অবশ্যই তার শুরুটা হওয়া প্রয়োজন নিজেকে দিয়ে, নিজেদের ঘর থেকে। প্রথমেই বলবো ব্যক্তিগত স্তরে পরিচ্ছন্নতার কথা। নিজের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বহু রোগ এড়ানো যায়। কোভিড অতিমারীর আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে, বাইরে থেকে এসে হাত পা ধোয়া, বাইরের পোশাক পাল্টে ফেলা, খাওয়ার আগে এবং শৌচের পরে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার জলে প্রতিদিন স্নান করা, প্রয়োজন মতন সাবান শ্যাম্পুর ব্যবহার করা, সকালে কিছু খাওয়ার আগে ও রাতে খাওয়ার পরে দাঁত মাজা,

পরিষ্কার পোশাক পরা, অপরিষ্কার হাত চোখে নাকে মুখে না দেওয়া, শৌচাগারে গিয়ে ঠিকমতো জল ব্যবহার করা, মেয়েদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ একই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করা, এই ধরনের অভ্যাসগুলো ছোট থেকেই গড়ে তোলা প্রয়োজন। একদম শিশুদের, মূলত 5 বছর বয়সের কম শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটি সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই সময় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে। অপরিচ্ছন্ন থাকলেই শিশু অসুস্থ হয়ে পড়বে ঘন ঘন। মনে রাখা উচিত, শিশুদের মলমূত্রও কিন্তু দূষিত পদার্থ। এই বিষয়টা সেভাবে গুরুত্ব দেওয়া হয় না আমাদের সমাজে অনেক সময়। ঘরবাড়ির পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাড়ির শৌচাগার এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা পরিবারের সুস্থতার জন্য অপরিহার্য। অনেক গৃহিণী মূলত অজ্ঞানতাবশত কাঁচা মাছ, মাংস, ডিম ধোয়ার পর এবং বাজার থেকে আনা সবজি ধোয়ার পর ভালো করে সাবান দিয়ে হাত ধোন না। এটা অত্যন্ত অস্বাস্থ্যকর। রান্নাঘরে আরশোলার উৎপাত যেভাবে হোক বন্ধ করা প্রয়োজন, আর এজন্য সর্বাগ্রে প্রয়োজন রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। গৃহপালিত পশুদের ক্ষেত্রেও পরিচ্ছন্নতার দিকটা খেয়াল রাখতে হবে। তাদেরকে যেখানে খাবার দেওয়া হয় এবং তাদের যে বর্জ্য পদার্থ, সেগুলো যাতে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়ির শৌচাগার নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন এবং এ বিষয়ে বাড়ির প্রতিটি সদস্যেরই এগিয়ে আসা উচিত। জঞ্জালমুক্ত রাখতে হবে আমাদের বাড়ির আশপাশটাও। এতে সাপখোপ পোকামাকড়ের হাত থেকে রেহাই পাওয়া যাবে অনেকটাই। বাড়ির আশপাশে জমে থাকা জল থাকতে দেওয়া চলবে না, কারণ জমা জলই হলো মশার আঁতুর ঘর। আর এই মশা ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ইত্যাদি নানা মারাত্মক রোগ ছড়ায়, এ আপনারা সকলেই জানেন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিজের বাসস্থানের পরিচ্ছন্নতা ছাড়াও আমাদের নজর রাখতে হবে আমাদের চারপাশের পরিবেশের দিকেও। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বদভ্যাস রয়েছে আমাদের বেশিরভাগ নাগরিকের। এই অভ্যাস ত্যাগ করে আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গায় সেগুলি ফেলা উচিত। পৌরসভাগুলিতে সবুজ ও নীল বালতিতে আলাদা করে পচনশীল এবং অপচনশীল বর্জ্য সংগ্রহ করা হয়। এই শুভ উদ্যোগকে সর্বান্তকরণে সহযোগিতা করা উচিত প্রতিটি নাগরিকের। আমরা প্রায়শই দেখি পাড়ার মধ্যে কোনো শুকিয়ে যাওয়া পুকুর বা ডোবা বা ফাঁকা জায়গা পড়ে থাকলে সেখানে নিজেদের বাড়ির যাবতীয় ময়লা এনে ফেলে রাখা মানুষের বিশ্রী এক অভ্যাস। তাতে নিজের বাড়িটুকু পরিষ্কার থাকলেও বিপদ এড়ানো যায় না, কিন্তু ওই ময়লা জমা জায়গাটাই হয়ে ওঠে বিভিন্ন রোগ জীবাণুর আঁতুর ঘর। সচেতনতার অভাবে মানুষ প্রায়শই আবর্জনা পুড়িয়ে ফেলেন, এতে হিতে বিপরীত হয়। প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন রকমের দূষিত পদার্থযুক্ত ধোঁয়ায় গোটা এলাকাটা ভরে যায়। এর মধ্যে যেহেতু আবর্জনার একটা বড় অংশ হিসেবে থাকে প্লাস্টিক, তাই প্লাস্টিক পোড়ানোর ফলে ভয়ঙ্কর সব দূষিত পদার্থ ছড়িয়ে পড়ে বাতাসে, যা মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই প্লাস্টিক দূষণ থেকে কিন্তু বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা বায়োডিগ্রেডেবল জিনিসপত্র, এই প্লাস্টিকের জিনিসপত্রের পরিবর্তে ব্যবহার করি। যত্রতত্র থুতু, কফ, পান বা গুটখার পিক ফেলা আরেকটি ভয়ানক অস্বাস্থ্যকর কাজ। আমরা এখনও রাস্তাঘাটে, অফিসের সিঁড়িতে, ট্রেনের কামরায়, যেখানে সেখানে এগুলি দেখতে পাই। এগুলির ফলে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে আরও সহজে। স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে ভারত সরকার বিগত 10 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন যাতে আমাদের দেশকে সম্পূর্ণভাবে খোলা জায়গায় শৌচমুক্ত করা যায়। এ ব্যাপারে অনেকটা সফলতা এলেও পুরোপুরিভাবে এটা করে ওঠা যায়নি। গ্রামে ও শহরে এই সচেতনতার অভাবেই উন্মুক্ত স্থানে প্রস্রাব করার অভ্যাস আজও থেকে গেছে, মূলত পুরুষ এবং শিশুদের মধ্যে। এই কুঅভ্যাসের জন্য জীবাণু বিস্তারের সম্ভাবনা বেড়ে যায়। দেশে যথেষ্ট পরিমাণে সুলভ শৌচাগারের অভাব আছে এ কথা যেমন সত্যি, ঠিক তেমনি ওই পাবলিক টয়লেটগুলোও সঠিকভাবে ব্যবহার করেন না ব্যবহারকারীরা। এই ধরনের পাবলিক টয়লেট থেকে মূত্রনালীর সংক্রমণ থেকে শুরু করে আরও নানা রকম রোগ ছড়িয়ে পড়ে। আমাদের বাড়ির আশপাশে থাকা

উল্লেখ করতে হয়। মূলত শহরগুলোতে আমরা দেখতে পাই স্বচ্ছতা বা সৌন্দর্যায়নের নামে এমন কিছু কাজ করা হয় যা আসলে পরিবেশ এবং মানুষের পক্ষে ক্ষতিকারক। তাই এই দিকগুলিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, যেমন সৌন্দর্যায়নের নামে গাছ কেটে ফেলা এবং সেখানে কংক্রিটের কিছু নির্মাণ করা। গাছ কাটা মানেই হলো বায়ু দূষণ বাড়িয়ে তোলা। গাছ শুধু যে আমাদের অক্সিজেন দেয় এবং প্রাণীদের পক্ষে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাই নয়, গাছপালা বেশি থাকলে সেখানকার বাতাসে ধুলিকণার পরিমাণও কমে। শহরে আমরা দেখতে পাই পাকা রাস্তার দুই দিক ঢালাই করে দেওয়া হচ্ছে, রাস্তার পাশে গাছের একদম গোড়া পর্যন্ত চলে যাচ্ছে সেই ঢালাই। এতে আমরা আপাতভাবে জলকাদা থেকে বাঁচলেও গাছগুলির মরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহু পরিমাণে। মাটির তলে জল যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে যায়, মাটির তলে জল ভাণ্ডার পুষ্ট হতে পারে না, এরকম আরও বেশ কিছু ক্ষতি হয়। তাই এই কাজগুলি থেকে আমাদের বিরত থাকা উচিত এবং প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে বাতাসকে স্বচ্ছ করতে পারি আমরা। আসুন আমরা সমস্ত দেশবাসী পরিচ্ছন্নতা বিষয়ে নিজেরা সচেতন হই এবং সু অভ্যাস গড়ে তুলি। একই সাথে দায়িত্ব নেই আমাদের সহ নাগরিকদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। সবাই মিলে স্বচ্ছ ও সুন্দর করে তুলি আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষকে।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: স্বচ্ছ ভারত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কথিকা, বললেন সুবর্ণানাথ। স্বচ্ছ ভারত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন অতুল প্রসাদের গান। চন্দ্রাবলী রুদ্র দত্তের পরে শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।

কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পরে অতুলপ্রসাদের গানের আসরে শেষ গানটি শুনুন শিখা বসুর কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান। শিল্পীরা ছিলেন চন্দ্রাবলী রুদ্র দত্ত, ছবি বন্দ্যোপাধ্যায়, চিত্রলেখা চৌধুরী, কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং শিখা বসু। অতুল প্রসাদের গানের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানের সমস্ত শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা এবং এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠান। বন্ধু, আপনারা জানেন অনুভবে বর্ষা, এই জুন মাসের বিষয় অনুভবে বর্ষা। আর এই বিষয় নিয়ে অনুভবের কথা লিখে পাঠিয়েছেন আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। বিভিন্ন জায়গা থেকে চিঠি এসেছে আজকের আজ সন্ধ্যার আসরে। প্রথম চিঠি তন্ময় প্রামাণিক লিখছেন থানা হরিহর পাড়া গ্রাম কেবলরামপুর মুর্শিদাবাদ থেকে। উনি লিখছেন, বর্ষা আমার প্রিয় ঋতু, তার কারণ জানালার ধারে বসে এক বাটি মুড়ি নিয়ে যখন দূরে বৃষ্টির ফোঁটা দেখি তখন যেন মনে হয় এই স্বল্প সময়টুকুই আমার ইহজীবনের চরম সুখের প্রাপ্তি, কিংবা যখন মুষলধারে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে গ্রামের পুকুরে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটা ছোট ছোট ছেলে মেয়েদের দেখি

কখনো বা ডাঙায় উঠে তাদের জলে ঝাঁপিয়ে পড়তে দেখি, তখন ছেলেবেলার এই অনুভূতিগুলো এখন এই বড় বয়সে মনকে খুব পীড়া দেয়। আমার তো গ্রামে বাড়ি, আমি দেখেছি বর্ষাকালে ইঙ্গিত বহন করে কোলা ব্যাংগুলো। তার কারণ, পুকুরের চারধারে যখন ব্যাংগুলো গ্যাঙর গ্যাঙর শব্দে মেতে উঠত, ঠিক তার পরপরই বৃষ্টি নেমে আসত আকাশ থেকে। আবার দেখতাম বর্ষাকালে পুকুরের ধারে ধারে গাছের কচি পাতার ওপর ঘাস ফড়িংগুলো উড়ে উড়ে বেড়াত, উড়ে উড়ে বসত। ছোটবেলায় আমি তাকে বেশ লক্ষ্য করে দেখতাম বর্ষার জলে জলে ধৌত তার স্বচ্ছ কাঁচের মতো পাখা দিয়ে আমার মুখখানি যেন দেখা যাচ্ছে। আমার বাড়ির অনতি দূরে একটা কদম ফুলের গাছ আছে, বর্ষার বাড়ি বর্ষণে সে যেন এক মায়াবী নারীর মতো সেজে ওঠে, যা আমাকে বড় বিচলিত করে। তার সুরভি ভরা নয়নাভিরাম দৃশ্য আমাকে নিয়ে গিয়ে দাঁড় করায় আমার স্কুল জীবনের ঘাসের মাঠে। বর্ষাকাল আমার কাছে শুধুমাত্র যে ভালোবাসার ঋতু তা তো নয়, সে যেন আমার কত অব্যক্ত স্মৃতি, কত রোমাঞ্চকর অনুভূতি এবং আবেগের সমাহার। এই বর্ষার জলে শুধু রুক্ষ মাটি পুষ্ট হয় না, পুষ্ট হয় নবযৌবনের প্রেমিক প্রেমিকার হৃদয়ও। এই বলে চিঠি শেষ করেছেন আমাদের পত্রবন্ধু হরিহরপাড়া কেবল রামপুর থেকে লেখা পত্র বন্ধু তন্ময় প্রামাণিক। চিঠি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আবারও লিখবেন কেমন? কারণ আমরা তো চিঠির অপেক্ষাতেই থাকি, কারণ আজ সন্ধ্যায়ের আসর তো চিঠি দিয়েই ঘেরা, চিঠি দিয়েই মোড়া, চিঠিরই সমস্ত কিছু। আর চিঠির পরে যে বিষয়টা অঙ্গাঙ্গীভাবে জড়িত সেটি অবশ্যই গান। আর এই বর্ষার নানা রকম অনুভবের কথা হচ্ছে, আর বর্ষার গান হবে না তা তো নয়। আসুন মান্না দিই।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আজ সন্ধ্যার আসরে পরের চিঠি লিখেছেন সজল কর্মকার, লিখছেন গ্রাম এবং পোস্ট আদিত্যপুর শান্তিনিকেতন বীরভূম থেকে। উনি লিখছেন, যখন গ্রীষ্মের রোদ গরমে মানুষ ক্লান্ত অবসন্ন, তখনই আসে বর্ষা। প্রকৃতির কি সুন্দর রীতি, যখনই গরম তখনই চারিদিক থেকে ছুটে আসে জলীয় বাষ্প ঘেরা আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। এসেছে বর্ষা, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, নামল মেঘের ধারা, চারিদিকে জল থই থই, ময়ূর নৃত্যে আত্মহারা। আমরা যেখানেই যাই হাতে একটা ছাতা রাখা চায়। পাগল হাওয়ার জলের শব্দ কখন যে হঠাৎ তোমাকে ভিজিয়ে দেবে বলা মুশকিল। ওই দেখা যায় চাষি মাঠে চাষ করছে, সারা বছরের খোরাক এই বর্ষা, অনেক কষ্ট করে আমাদের প্রিয় ভাতের জন্য জোগাড় করে এই চাষিরাই বর্ষাকালে খেটে খুঁটে। গরু চড়াচ্ছে রাখাল বালক একটা ভাঙা ছাতা দিয়ে, এদিকে প্রেমিক প্রেমিকারা একটি ছাতায় ভিজে একটু দূর পথে পাড়ি দিয়েছে। আর কবি লেখক বা নিশ্চিন্ত আশ্রয়ে থাকা কিছু মানুষ লিখছে তাদের বিরহী প্রিয়াকে চিঠি, ঘরে আজ ইলিশ মাছ ভাজার সঙ্গে খিচুড়ির খাওয়ার ধুম। সব মিলিয়ে বর্ষা সকলের প্রিয় ভরসার স্থল হয়ে উঠুক এই কামনায় ছোট্ট চিঠি শেষ করেছেন সজল কর্মকার, গ্রাম এবং পোস্ট আদিত্যপুর শান্তিনিকেতন বীরভূম থেকে লিখেছেন। সত্যি আমরা প্রথম চিঠি যেটা পেয়েছিলাম সেটা মুর্শিদাবাদ জেলা থেকে, পরের জেলা আমরা নদী বীরভূম থেকে চিঠি পেলাম, এবং তারপরে আরও একটি চিঠি রয়েছে আমাদের সঙ্গে, সেই চিঠি অন্য জেলা থেকে, কোন জেলা পরে বলবো, কিন্তু তার আগে অবশ্যই বৃষ্টির গান, আর সেই গানে কণ্ঠ দিয়েছেন অঞ্জন দত্ত।
5: একদিন বৃষ্টিতে বিকেলে

চলে যাব পরের চিঠিতে। এবারের চিঠি লিখে পাঠিয়েছেন সজল বিশ্বাস। উনি লিখছেন গয়েশপুর কল্যাণী নদিয়া থেকে, প্রথমে মুর্শিদাবাদ, পরে বীরভূম, এবং আজকের আজ সন্ধ্যার শেষ চিঠি নদিয়া জেলা থেকে। সজলবাবু লিখছেন, মেঘের ডমরু বাজিয়ে বিদ্যুতের চমক দিয়ে বিপুল আড়ম্বরে বর্ষার আবির্ভাব ঘটে। আবাল বৃদ্ধ বনিতার বর্ষাকে ভালো না লেগে পারে না, বাইরে বৃষ্টির শব্দে শিশুমন গান ধরে। বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো বান, বর্ষাতে ধরণীর রুক্ষ শুষ্ক রূপ দূর হয়ে পৃথিবী হয় শীতল। নতুন জলস্পর্শে বীজের অঙ্কুরোদ্গম হয়, নবোদ্গত পত্র পল্লবে শ্যামলী প্রকৃতি অপরূপ শোভায় শোভাময়ী হয়ে ওঠে। প্রাত্যহিক বৃষ্টিধারায় প্রকৃতি দেবী যেন সদাই সদ্য স্নাতা। কবির ভাষায় বলতে হয়, মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ, নব অঙ্কুরের জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। বর্ষায় ভেকের দল গোপন আস্তানা থেকে বের হয়ে তাদের মকমকিতে আকাশ বাতাস আনন্দে পরিপূর্ণ করে তোলে। কবিকুলের নিকট বর্ষা অতি রমণীয়। বর্ষায় কদম্ব, কেতকী, বকুল, রজনীগন্ধা প্রাণ ফিরে পায়। বকুলের গন্ধে আমার হৃদয় মাতাল হয়ে ওঠে এই বর্ষায়। বর্ষা আমার রচনায় নতুন প্রেরণা যোগায়, আমার হৃদয়কে করে তোলে সিক্ত। কবির ভাষায় বলতে হয় সেই কথা, হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয়, নাচে রে হৃদয় নাচে রে। গয়েশপুর কল্যাণী নদিয়া থেকে সজ

0: বিশ্বাস অনুভবের এই বর্ষা আমাদেরকে কথার আকারে চিত্রে দেখিয়েছেন, সে চিত্র তিনি এঁকেছেন কথার মাধ্যমে, যে চিত্রে আমরা হারিয়েছি সেই অনুভবে বর্ষাতে।
1: একদিন বৃষ্টিতে বিকেলে

সুমন চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় অনুভবে বর্ষা নিয়ে আজকের আজ সন্ধ্যার আসর এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গী এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদন মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকলো, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
3: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনো কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার, নজরদারি শুরু করেছে

0: জেলা স্বাস্থ্য দপ্তর।
1: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন।
0: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
2: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
3: শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
4: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। এখন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থা প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনার বিষয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি আরও জানান, আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে। নির্মাণে ত্রুটি থাকার সম্ভাবনার দিকটিও মুখ্যমন্ত্রী তুলে ধরেন।
1: এই প্ল্যানে ত্রুটি আছে, হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা কাছে থাকবো, আলোর ব্যবস্থা আছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয়।

0: রেসকিউ অপারেশন চালু।
1: দুর্ঘটনাস্থলে ত্রাণ উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 12 থেকে 15 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাদের জল ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় নির্মাণাধীন বেসরকারি গুদামঘর ধসে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গুদামঘরটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের লিজ দেওয়া জমিতে নির্মাণ করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, উদ্ধারকাজ জোর কদমে চলেছে এবং ইতোমধ্যে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের সহায়তায় বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট সমস্ত সংস্থা এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। দুই দেশ 2030 সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ আজ জানিয়েছেন, ভারত রাশিয়া বাণিজ্যের বর্তমান পরিমাণ প্রায় $60 বিলিয়ন। মস্কোয় দ্বাদশ প্রিমাকোভ রিডিংস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম এবং এর সম্ভাবনার দিকটি অত্যন্ত ব্যাপক। তিনি ভারত রাশিয়ার সম্পর্ককে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থার প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিশ্বব্যাপী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, দুদিনব্যাপী এই বৈঠকে 10টি দেশের 26 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি ইসরো, ইনস্পেস এবং মহাকাশ বিভাগের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
2: I do think as foreign ministers it is clearly our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy of our country do with each other in their interactions, in coordinating that and in really fashioning a more forward-looking, a more contemporary relationship in a more difficult world.
1: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা কত দূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও কথাবার্তা হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেঙ্গালুরু ও মুম্বাইতে রাজেশ এক্সপোর্টস লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, গতকাল শুরু হওয়া এই তল্লাশি অভিযান বিদেশি মুদ্রা বিনিময় আইনের লঙ্ঘন সংক্রান্ত তদন্তের অঙ্গ। তদন্তে উঠে এসেছে বিদেশে হওয়া কিছু লেনদেনের নথি অনুপস্থিত রয়েছে। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণপত্র বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহন্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তারা সহসভাপতির দায়িত্ব থেকেও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন।
3: I also refer to the unwarranted remarks made by the

0: representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
1: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে। যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালু করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমওর সহযোগিতায় নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার একটি বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। ইউক্রেনের বাহিনীর তরফে জানানো হয়েছে যে জ্বালানি কাঠামো এবং সামরিক ক্ষেত্রকে নিশানা করতে এই হামলা। রাতভর ধরে চলা অভিযানে রাশিয়ার ওরেনবার্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত 1094 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 277 জনের মৃত্যু হয়েছে। গত 15 মে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে 131 জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে, 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক মহামারী বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনশিরি জেলায় ভারী বৃষ্টির জেরে সীমান্তবর্তী অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়াজেলি এলাকায় গত 24 ঘন্টায় 72.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ড খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের বাকি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। রাত 8:00 পশ্চিমবঙ্গের বাজেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 8:30 আইনি কথা, পুলিশি নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা নিয়ে একজন সাধারণ নাগরিকের সাংবিধানিক সুরক্ষা, এই বিষয়ে আইনজীবী নীল বসুর সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অঞ্জন সাহা।

নটা বেজে তিরিশ মিনিটে অনুরোধের আসর, রাত দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা বেজে তিরিশ মিনিটে শুনবেন ভজন শিল্পী মধুরা ভট্টাচার্য।

দশটা বেজে পঞ্চাশ মিনিটে বেহালায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। রাত ১১টায় বাংলা আধুনিক গান শিল্পী প্রিয়াঙ্কা দত্ত।

রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। শুনলেন গীতা।

বিজ্ঞগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 18 জনকে। ধ্বংসস্তূপে আরও অনেকেরই আটকে থাকার সম্ভাবনা। চলতি বিধানসভা অধিবেশনের পঞ্চম দিনে আজও রাজ্য বাজেটের ওপর আলোচনা চলে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, পশ্চিমবঙ্গে শিল্প বান্ধব পরিবেশ শীঘ্রই ফিরে আসবে। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দুদফায় বন্ধ থাকবে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ড্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতরা বছর 40-এর রোহিত চৌধুরী ও বছর 30-এর কৃষ্ণ চৌধুরী বলে জানা গেছে। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 18 জনকে, তাদের মধ্যে 8 জনের নাম জানা গেছে। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আহতদের চিকিৎসা চলেছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। তবে কারা দায়ী, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাতে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরেই আইনানুগ পদক্ষেপের কথা জানানো হবে। আগামীকাল বিধানসভায় তিনি এ সম্পর্কে বিবৃতি দেবেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তারাতলার ঘটনার

0: প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকায় বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসিকে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: মুখ্যমন্ত্রী আরো জানান, পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণ স্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো, কলকাতা বন্দর এলাকায় লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলেছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ ও ডক্টর শরদ্বত মুখার্জি, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
2: তারাতলায় নির্মীয়মান গুদাম ধসের কারণ খুঁজতে তৎপর রাজ্য প্রশাসন। একাধিক সংস্থা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, আজ সকাল থেকেই 5 তলা ওই ভবনের একটি অংশ অস্বাভাবিকভাবে দুলে উঠেছিল। সেই অবস্থার কারণ খতিয়ে দেখতে কয়েকজন শ্রমিক ছাদের নিচে জড়ো হন। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই বিশাল লোহার বিম ও ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জানা গিয়েছে, কয়েক হাজার বর্গফুট জুড়ে থাকা ওই জমিটির মালিক কলকাতা বন্দর কর্তৃপক্ষ। একটি বেসরকারি চা সংস্থা লিজ নিয়ে সেখানে বহুতল গুদাম নির্মাণ করছিল। গত প্রায় 1.5 বছর ধরে চলছিল নির্মাণ কাজ। দুপুরে সে নির্মীয়মান কাঠামোর বড় অংশ ধসে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন, শুধুমাত্র ভারী বৃষ্টি বা নরম মাটির কারণে এই বিপর্যয় ঘটেনি। প্রাথমিকভাবে পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, নির্মাণের পরিকল্পনাতেও ত্রুটি ছিল। দুর্ঘটনার সময় গুদামের ভিতর 40 থেকে 50 জন শ্রমিক কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেনাবাহিনী, NDRF, দমকল, সিভিল ডিফেন্স এবং কলকাতা পুলিশের যৌথ উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে গ্যাস কাটার ও ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ওখানে যে অবৈধ নির্মাণ কাজ চলছে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল। এই ঘটনায় তিনি বন্দর কর্তৃপক্ষ, লিজ দেওয়া সংস্থা এবং কলকাতা পুরসভাকে সমানভাবে দায়ী করেন।
3: সেগুলো কোন না কোন রাজনৈতিক সংস্পর্শে থাকা লোকজনকে কন্ট্রাক্ট দেওয়া হয়, তারা লিজ দেয় কম পয়সায়, আর তারপরে সেগুলোকে তারা অন্যান্য কোম্পানিকে আবার ভাড়ায় দেয়। গোটা স্ট্যান্ড রোড থেকে গাড়ি পর্যন্ত এই প্রক্রিয়া চলছে। ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, আমাদের তরফ থেকে আগেই অভিযোগ জানানো হয়েছে এটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে কোর্টের জমিতে। কোর্টের দায়িত্ব এবং যাকে লিজ দিয়েছে তার দায়িত্ব, কর্পোরেশনের দায়িত্ব।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও তারাতলায় ঘটনাস্থলে যান। দলীয় কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজও রাজ্য বিধানসভায় বাজেটের ওপর আলোচনা চলে। আজও আগামীকাল এই দুদিন মোট 10 ঘণ্টা আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টায় আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেন। আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। উল্লেখ্য, গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্ত 4,38,000 কোটি টাকার বাজেট পেশ করেন। এদিকে ট্রেজারি বেঞ্চে ন্যূনতম মন্ত্রী উপস্থিত না থাকায় কোরামের অভাবে অধিবেশন চলতে পারে না বলে বিরোধী দল আজ বিধানসভায় অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে কিছুক্ষণ অধিবেশনের কাজ বন্ধ থাকে। উল্লেখ্য, অধিবেশন চলাকালীন ট্রেজারি বেঞ্চে অন্তত 6 জন মন্ত্রিসভার সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক, কিন্তু আজ বেশ কিছুক্ষণের জন্য অধিবেশনে উপস্থিত ছিলেন 5 জন মন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেছেন, অচিরেই পশ্চিমবঙ্গে শিল্প বান্ধব পরিবেশ ফিরে আসবে। বণিক সভা অ্যাসোচেম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারিবারিক ব্যবসা ঐতিহ্যকে সম্মান জানিয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ডক্টর দাশগুপ্ত বলেন, দীর্ঘদিন এই বাংলা থেকে শিল্প মুখ ফিরিয়ে নিয়েছে, সুফল পেতে একটু

0: সময় লাগবে, তবে আগামী দিনে রাজ্যের অর্থনীতি ভারতের সামগ্রিক অর্থনীতির সঙ্গে পাল্লা দিতে সক্ষম হবে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ জৈব প্রযুক্তি উন্নয়ন লিমিটেডের অবসরপ্রাপ্ত পরামর্শদাতা ও অধিকর্তা পদ্মশ্রী সম্মানে ভূষিত ডক্টর নারায়ণ চক্রবর্তী বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির কারণে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। প্রান্তিক মানুষ এবার প্রকৃত স্বাস্থ্য পরিষেবা পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
1: স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে নতুন সরকারের কাছে আশা করব একটাই জিনিস, সবকা সাথ সবকা বিকাশ। আমাদের প্রান্তিক রাজ্যের মানুষ তার থেকে ধরে উচ্চ পর্যায়ের মানুষ তারা যাতে সরকারি বেসরকারি পরিষেবা ন্যায্য মূল্যে বা যেখানে সুলভ মূল্যে দেওয়া যায় সেইগুলো পাবে, এটাই সরকারের কাছে আমি আশা।
0: রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন স্থানীয় সংবাদের পর রাত 8টা থেকে গীতাঞ্জলি ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নদিয়ার পলাশিপাড়া থেকে 1 জন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এরা হল ফাকার শেখ, জিয়ারুল শেখ ও সাবির শেখ। জিয়ারুল ও সাবিরকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 2018 সালে 13 মে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাখালীতে সিপিআইএম কর্মী দেবু দাস ও উষা দাস নামে এক দম্পতিকে বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে পুলিশ গতরাতে গ্রেপ্তার করে। এদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দুর্নীতির দায়ে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই আদেশ দেন। সুকান্ত নগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল 2 দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রথম দফায় আগামী শুক্রবার রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টা এবং দ্বিতীয় দফায় 3 জুলাই রাত 8টা থেকে 6 জুলাই সকাল 8টা পর্যন্ত সেতুর সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন পশ্চিমবঙ্গের বাজেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান শুনবেন। অনুষ্ঠানটির প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ।
3: কি কলকাতা নগর নিগম ঘটনা কি রিপোর্ট তৈয়ার কর রহি হ্যায়, উন্হোনে কাহা কি হাদসে কি বিস্তৃত জানকারি কল বিধানসভা মে দি জায়েগি। भारत ने संयुक्त राष्ट्र में पाकिस्तान द्वारा कश्मीर मुद्दा उठाने पर कड़ी आपत्ति व्यक्त की है। पाकिस्तान पर संयुक्त राष्ट्र मंच का राजनीतिकरण करने का आरोप लगाते हुए भारत ने कहा कि सह अध्यक्ष के रूप में निष्पक्ष रहने के बजाय पाकिस्तान ने पद का दुरुपयोग किया है। संयुक्त राष्ट्र में भारत के स्थायी प्रतिनिधि हरीश पर्वतानिनी ने पाकिस्तान के स्थायी प्रतिनिधि आसिम इफ्तिखार अहमद की टिप्पणियों के जवाब में जम्मू कश्मीर पर भारत का रुख दोहराया।
4: I also refer to the unwarranted।
5: मैं पाकिस्तानी पक्ष की टिप्पणियों का उल्लेख करता हूं। यह हैरान कर देने वाला है कि ऐसे मंच पर जहां राजनीतिक मुद्दों पर संतुलित और निष्पक्ष चर्चा की उम्मीद की जाती है ऐसी बातें कही गईं। मैं दोहराना चाहता हूं कि जम्मू कश्मीर पूर्ण रूप से भारत का घरेलू मामला है।
3: ईरान के तेहरान में भारतीय दूतावास ने सुरक्षा स्थिति में सुधार के बावजूद भारतीय नागरिकों को जारी नए परामर्श में अगली सूचना तक सभी गैर जरूरी यात्राओं से बचने को कहा है। बहुत आवश्यक होने पर ईरान यात्रा करने वालों को अत्यधिक सतर्कता बरतने तथा स्थिति पर लगातार नजर रखने की सलाह दी गई है। स्थानीय अधिकारियों के निर्देशों का पालन करने को भी कहा गया है। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने आज अमरीकी व्यापार प्रतिनिधि राजदूत जेमिसन ग्रीर और उनके प्रतिनिधिमंडल के साथ बैठकें की। श्री गोयल ने भारत अमरीकी व्यापार वार्ता की प्रगति की समीक्षा की और दोनों देशों के बीच आर्थिक साझेदारी को और मजबूत करने के अवसरों पर चर्चा की। भारत और संयुक्त अरब अमीरात ने आज नई दिल्ली में सामरिक रक्षा साझेदारी ढांचे के अंतर्गत रक्षा सहयोग को आगे बढ़ाने के लिए एक बैठक आयोजित की।

0: satellite constellations for socio-economic development, particularly in disaster management and climate change monitoring. Delegates also discussed sustainable space operations and debris-free mission management. Oman has announced the opening of a temporary maritime corridor through the strategically vital Strait of Hormuz. It marked a significant step towards restoring commercial shipping and easing a maritime crisis that has left thousands of seafarers stranded in the Gulf. The Omani government said the initiative was developed in coordination with the United Nations International Maritime Organization, or IMO, to facilitate the safe movement of vessels through the waterway following months of disruption linked to regional conflict. India and Russia are working to further enhance their bilateral trade with the target of reaching $100 billion by the year 2030. Speaking at the 12th Primakov Readings Forum in Moscow, Kremlin spokesman Dmitry Peskov described India as one of the world's fastest-growing economies and highlighted its vast potential. He also termed the India-Russia relationship as a privileged partnership strengthened through cooperation in various international organizations. The Indian Embassy in Tehran has issued a revised advisory for Indian nationals in view of the improving security situation in the country. In the light of recent positive developments and improvements in the overall situation, the embassy advised Indian nationals to contemplate about traveling to Iran. In Arunachal Pradesh, heavy rainfall and flash floods have caused widespread damages at Nipko Colony in Posa Yazali under K.E. Panyur district today. As per the latest reports, four people are missing. As per the latest reports, authorities have not yet confirmed any casualty as they are assessing the extent of the damage. Further details are awaited. Head of Project NEEPCO has informed that 17 persons have sustained injuries, including three in critical condition. In the FIFA World Cup, Canada will take on Switzerland in Group B match at Vancouver in Canada tonight at 12:30 a.m. IST. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
2: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
3: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জুন মাসের শেষ সপ্তাহের পতাকা কুইজ টাইম ত্রয়োদশ রাউন্ডে, যার বিষয় হচ্ছে অপশান। এখানে আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য চারটে করে অপশান রাখব, প্রতিযোগী দলগুলোকে বেছে দিতে হবে সঠিক উত্তরটা, তাহলেই 10 নম্বর পাওয়া যাবে। এই নিয়ম মোতাবেক আমি প্রথম যাব তেঁতুলিয়া কুইজ সার্কেলের রকি পাল এবং অর্কজ্যোতি মণ্ডলের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কলকাতায় এসিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে? অপশান আছে এ উইলিয়াম জোন্স, বি ডেভিড হেয়ার, সি উইলিয়াম কেরি, ডি ডিরোজিও।
4: অপশান এ।
3: অপশান এ উইলিয়াম জোন্স সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দ্বিতীয় দলের জন্য, ইবাদত খানা কি? এ একটি গ্রন্থ, একটি নতুন ধর্ম, ধর্মালোচনার কক্ষ, একটি মসজিদ।
5: অপশান সি, এটা একটি ধর্ম সম্পর্কে আলোচনা করার ক্ষেত্র বা জায়গা।
3: তোমরা বলতে চাইছো এটা ধর্মালোচনার কক্ষ?
5: কক্ষ, ইয়েস,
3: একদম ঠিক। ইবাদত খানা হচ্ছে ধর্মালোচনার কক্ষ। তোমরা পেলে 10 নম্বর। এবারে চলে যাব 1 নম্বর দলের কাছে প্রশ্ন নিয়ে। তোমরা বলবে, বেশিরভাগ জীবাশ্ম পাওয়া যায় এ গ্রানাইট, বি পাললিক শিলায়, সি কৃষ্ণ মৃত্তিকায়, ডি লাভাস্রোতে।
4: পাললিক শিলাস্তরে।
3: পাললিক শিলায় বা শিলাস্তরে সঠিক উত্তর, 10 নম্বর তোমরা পেলে। এবারে আমরা যাব আবারও টিম নাম্বার 1-এর কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে। শ্রী যশপাল রানা একজন, এ সাঁতারু, বি ভারোত্তোলক ওয়েটলিফটার, সি শুটার, ডি তীরন্দাজ।
4: শুটার।
3: শুটার সঠিক উত্তর, তোমরা পেয়েছ 10 নম্বর। দ্বিতীয় দলের জন্য প্রশ্ন, সি ইউ কি গ্রন্থটি কার লেখা? এ হিউয়েন সাং, বি সান ইয়াত সেন, সি ফা হিয়েন, ডি মাওসেতুং।
6: হিউয়েন সাং।
3: হিউয়েন সাং সঠিক উত্তর, তোমরা পেয়েছ 10 নম্বর। এই রাউন্ডের শেষ প্রশ্ন যাচ্ছে 3 নম্বর দলের কাছে, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিগণের অবসর গ্রহণের বয়স কত? এ 55, বি 60, সি 62, ডি 65।
7: 62।
3: 62 ভুল উত্তর।

0: সঠিক উত্তর হবে 65। শেষ হলো অপশন বিষয়ক রাউন্ডটি।
1: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
2: 14 নম্বর রাউন্ড, 1 মিনিট, মোট সময় 60 সেকেন্ড, মোট প্রশ্ন 10টা। পরপর একটি সংশ্লিষ্ট দলের কাছে আমরা প্রশ্নগুলো রাখব। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য অংশগ্রহণকারী দল পাবে 5 নম্বর করে, অর্থাৎ এই রাউন্ডে সর্বোচ্চ 50 নম্বর তুলে নেওয়ার একটা সুযোগ থাকছে। টিম নাম্বার 3, তেঁতুলিয়া কুইজ সার্কেল, রকি পাল, অর্কজ্যোতি মণ্ডল, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বন্ধাত্ব, এই অসুখটি হয় কোন ভিটামিনের অভাবে?
3: ভিটামিন এ।
2: ভারতের দীর্ঘতম নদী কোনটা?
3: গঙ্গা।
2: 5, মানব শরীরের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটা? ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন কে? রকি ওর রানি কি প্রেম কাহানি এই ছবির মূল অভিনেত্রী কে?
3: আলিয়া ভাট।
2: 5, ভারতের অর্থমন্ত্রীর নাম?
4: নির্মলা সীতারামন।
2: 5, জলের উপর পানি এই বইটির লেখক কে?
4: পাস।
2: বৈষ্ণব ধর্মের প্রবর্তক?
4: শ্রী চৈতন্যদেব।
2: 5, সুশীলা চানু কোন জেলার কোন খেলার সঙ্গে যুক্ত নাম?
4: সাঁতার।
2: তোমাদের সময়ও শেষ। টিম নাম্বার 2, বেলডাঙ্গা 04, আবু রাইহান, মুর্শিদ রাসেল, তোমাদের সময় শুরু এখন। কোন দেশে অবস্থিত অন্নপূর্ণা পর্বত?
5: নেপাল।
2: 5, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
5: পাস।
2: কে ছিলেন বাংলার নবজাগরণের অগ্রদূত?
5: রাধারামন রায়।
2: 5, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা?
5: আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
2: 5, কোন শহর ভারতের প্রবেশদ্বার?
5: মুম্বাই।
2: 5, তাহকিকি হিন্দ কার লেখা বই?
5: আলী বিরুনি।
2: 5, উস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের কারণে বিখ্যাত?
5: তবলা।
2: 5, গুণরাজ খাঁ কার উপাধি?
5: রায়গুণাগের ভারতচন্দ্র।
2: প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে?
5: প্রণব মুখোপাধ্যায়।
2: 5, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য দেখা যায়?
5: অরুণাচল প্রদেশ।
2: 5, তোমাদের সময় শেষ। বেলডাঙ্গা 04, শ্রীপদ সিং কলেজের, চৈতন্য শর্মা, মোহাম্মদ কাদির, শ্রীপদ সিং কলেজের পক্ষ থেকে তারা প্রতিযোগিতায় নেমেছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি?
3: শনি।
2: 5, মতি নন্দীর লেখা কোনি উপন্যাসে এই কোনির পুরো নামটা কি?
5: পাস।
2: মাইকোলজি কিসের বিজ্ঞান?
5: ব্যাকটেরিয়ার।
2: 5, কোন বছরে ভারতে রেল চলাচল শুরু হয়?
3: 1953।
2: 5, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে?
3: পাস।
2: কত সালে হয় ফরাসি বিপ্লব?
3: পাস।
2: ভারত কেশরী এই কাপ যুক্ত কোন খেলার সঙ্গে?
3: ফুটবল।
2: পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কটি স্তর?
3: 3টি।
2: 5, কোন বাদ্যযন্ত্রের কারণে বিখ্যাত উস্তাদ আলী আকবর খান?
3: পাস।
2: কোন শহরের সময় ভারতীয় প্রমাণ সময়?
1: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
0: বিগত এই মজাদার রাউন্ডটায়, অর্থাৎ 1 মিনিটে র্যাপিড ফায়ার রাউন্ডের শেষে আমরা কি হলো ফলাফল সেটা একটু বলি। শ্রীপদ সিং কলেজ টিম নাম্বার 1, তারা ছিল 90-এ। 4টে সঠিক প্রশ্নের জবাব দিয়ে 20 মার্কস অ্যাড করে তোমরা এই মুহূর্তে রয়েছ 110, অর্থাৎ 110-এ। দ্বিতীয় দল বেলডাঙ্গা 04, আবু রাইহান এবং মুর্শেদ রাসেল, তোমরা 8টা প্রশ্নের সঠিক জবাব দিয়ে 175 থেকে 40 নম্বর অ্যাড করে এই মুহূর্তে 215-তে অবস্থান করছো। 3 নম্বর দল তেঁতুলিয়া কুইজ সার্কেল, রকি পাল এবং অর্কজ্যোতি মণ্ডল, তোমরা ছিলে 85-তে, তোমরাও 20 নম্বর যোগ করে এই মুহূর্তে রয়েছ 105-এ। এবারে আমরা যাব পরবর্তী রাউন্ডে, অর্থাৎ 15 রাউন্ডে, যার বিষয় হচ্ছে আমি কে, যার কথা বলবো তিনি কে সেটাই হবে তোমাদের উত্তর। প্রথম প্রশ্ন যাচ্ছে টিম নাম্বার 3-র জন্য, মন দিয়ে শুনবে। আমি 1761 সালে ইংল্যান্ডের এক দরিদ্র তাঁতি পরিবারে জন্মগ্রহণ করি। প্রথম জীবনে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিতই ছিলাম। পরবর্তীতে টমাস জোন্স নামে এক ব্যক্তির সহায়তায়।

0: লাভের সুযোগ পাই। তৎকালের ব্রিটিশ উপনিবেশ ভারতের বাঙালি জাতির মুখের ভাষা বাংলার বিষয়ে আমার ছিল অপরিসীম আগ্রহ। 1793 সালে আমি সপরিবারে কলকাতায় চলে আসি। বাংলা ভাষা শিক্ষার জন্য মুন্সী রামরাম বসুকে নিয়োগ করি এবং তাঁর সহায়তায় বাংলায় বাইবেল অনুবাদ করি। 1894 সালে মালদহের নীলকুঠিতে চাকরি করার সময়ে কাজের সুবিধার জন্য বাংলায় শব্দকোষ ও ব্যাকরণ রচনা করি। এরপরে শ্রীরামপুর প্রেস থেকে মিশন সমাচার নামক একটি পুস্তকও রচনা করি, যা বাংলা ভাষায় প্রথম গদ্য পুস্তক হিসাবে মান্যতা পেয়েছে। পরে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষায় অধ্যাপনার কাজও শুরু করি এবং 1834 সালে শ্রীরামপুরেই পরলোক গমন করি। বলতো আমি কে?
1: ডেভিড হেয়ার।
0: না, ডেভিড হেয়ার নয়, যাবো 2 নম্বর দলের কাছে,
1: উইলিয়াম কেরি।
0: উইলিয়াম কেরি, সঠিক উত্তর, তোমরা পেয়েছো 5 নম্বর। এবারে তোমাদের জন্যই পরবর্তী প্রশ্ন, আমি কে? বলতে হবে আমি যার কথা বলছি তিনি কে। 1802 সালের 24 জুলাই আমি ফ্রান্সে জন্মগ্রহণ করি। বাল্যকাল থেকেই সাহিত্য রচনার উপর আমি পারদর্শী ছিলাম বলেই তোমরা মনে করো। আমার উপন্যাসগুলির বিভিন্ন অভিযান এবং রোমাঞ্চকে ঘিরে গড়ে উঠত বলেই সেগুলো পাঠকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। আমি আমার লেখনীর সাহায্যে তৎকালীন সমাজের নানা অন্ধবিশ্বাস, কুসংস্কার, রক্ষণশীলতা, ধর্মীয় গোড়ামি এবং ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। তোমরা বলো, আমার কয়েকটি বিখ্যাত সাহিত্য কীর্তি হলো ব্ল্যাক টিউলিপ, দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক, দ্য থ্রি মাস্কেটিয়ার্স ইত্যাদি। সাহিত্য রচনার সুবাদে আমি প্রচুর অর্থ উপার্জন করতে পারলেও বিভিন্ন হটকারিতা ও রুচি বিকৃতিতে আক্রান্ত হয়ে শেষ বয়সে ভীষণ অর্থকষ্টে পড়ি। ভোগ সর্বস্ব জীবনধারাকে মনপ্রাণে সমর্থন করে লক্ষ লক্ষ টাকা অপচয় করে 1870 সালে 68 বছর বয়সে পরলোক গমন করি। চিনতে পারলে আমায়?
1: আলেকজান্ডার ডুমা,
0: সঠিক উত্তর 10 নম্বর। এবার যাব টিম নাম্বার 1-এর কাছে। আমার জন্ম 1880 সালে মধ্যপ্রদেশের দাটিয়া গ্রামে। বাল্যকাল থেকেই কুস্তি খেলার প্রতি আমার ছিল অসীম আগ্রহ। মাত্র 20 বছর বয়সে আমি তৎকালীন জাতীয় স্তরের সকল খেলোয়াড়কে পরাস্ত করতে সক্ষম হই। ভারতীয় কায়দায়, ইন্ডিয়ান স্টাইলে, কুস্তি খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি করানোর কৃতিত্ব তোমরা আমাকেই দিয়ে থাকো। 1910 সালে প্রথমবার ভারতে রুস্তাম ই হিন্দ নামে যে প্রতিযোগিতার আয়োজন হয় তাতে আমি বিজয়ী হই এবং সমগ্র খেলোয়াড় জীবনে বরাবর আমি এই উপাধি বজায় রাখতে সক্ষম হই। তৎকালীন ব্রিটিশ অপ্রতিদ্বন্দ্বী কুস্তিগির বেঞ্জামিন লোলো আমার কাছে পরাজিত হওয়ার পর পোল্যান্ডের বিখ্যাত কুস্তিগির জেভিস্কোর সঙ্গে প্রায় 3 ঘন্টার লড়াইয়ে খেলার নিষ্পত্তি না হওয়ায় পরদিন তা পুনরায় শুরু হওয়ার মুখে জেভিস্কো ভয় পেয়ে পালিয়ে যান। 1922 সালে জেভিস্কো আবার আমার সঙ্গে লড়তে এলে মাত্র 42 সেকেন্ডে আমি তাকে পরাজিত করেছিলাম। দেশভাগের সময়ে আমি পাকিস্তানে চলে যাই এবং সেখানেই 1960 সালে পরলোক গমন করি। চেনো কি আমায়?
1: মোহাম্মদ আলী
0: নয়। যাব 3 নম্বর দলের কাছে।
1: রুস্তম আলীও
0: নয়। যাব 2 নম্বর দলের কাছে।
1: যোগেশ দত্ত?
0: না, সঠিক উত্তর হবে গামা পালোয়ান। মোহাম্মদ আলী তো বক্সার, এখানে বলা হচ্ছে কুস্তিগির। যাই হোক, উত্তর পেলাম না সঠিক, কিন্তু আমাদের সকলে জানা হলো তিনি হলেন গামা পালোয়ান। শেষ হলো এখানেই আমি কে এই রাউন্ডটি।
2: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেলেনিন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
3: টিম নাম্বার 3, তেঁতুলিয়া কুই সার্কেল, রকি পাল, অর্কজ্যোতি মণ্ডল। তোমাদের এখনো পর্যন্ত সংগ্রহ 105, অর্থাৎ সম্ভবত তোমাদের জন্য শেষ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সঠিক হলে তোমরা প্রতিযোগিতায় টিকে থাকবে।

0: মেল ভয়েসটা হচ্ছে সোনু নিগম, আর ফিমেল ভয়েসটা হচ্ছে আলকা আগ্নি।
1: 10 নম্বর, অর্থাৎ এই মুহূর্তে ওদের স্কোর 115। টিম নাম্বার 2, বেলডাঙ্গা 04, আবু রায়হান, মুর্শিদ, রাসেল।

0: সোনু নিগম এন্ড শ্রেয়া ঘোষাল।
1: সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, 10 নম্বর। তাহলে প্রতিযোগিতার ফলাফলের জন্য শেষ প্রশ্নেও যেতে হতে পারে, যেটা এবার আমরা মুখোমুখি। টিম নাম্বার 1, জিয়াগঞ্জে শ্রীপদ সিং কলেজের পক্ষ থেকে এসেছ, চৈতন্য শর্মা, মোহাম্মদ কাদির। এতক্ষণে বুঝতে পারা যাচ্ছে কি যে এর আগে কিছু প্রশ্নকে আমরা অবহেলা করেছিলাম, আচ্ছা দেখা যাবে এরকম একটা টোন ছিল। শেষ প্রশ্নের উপর তোমাদের নির্ভর করতে হচ্ছে। যদি এই প্রশ্নের উত্তর তোমাদের ঠিক হয় তাহলে তোমরা দ্বিতীয় হতে পারো, যদি তোমাদের উত্তর ঠিক না হয় তাহলে তোমরা তৃতীয় স্থানে যাবে, কেননা তোমাদের সংগ্রহ আছে 110, আর তোমাদের আগে আছে টিম নাম্বার 3 115 নিয়ে। শুভেচ্ছা রইলো।

0: কুমার সানু, আলকা ইয়াগনিক,
1: কুমার সানু, আলকা ইয়াগনিক।
2: আমরা টিম নাম্বার থ্রির কাছে যাব। টিম নাম্বার থ্রি,
3: মেল ভয়েসটা কুমার সানু,
2: মেল ভয়েস কুমার সানু, আর ফিমেল, ফিমেল ভয়েস পারা যাবে না স্যার, বুদ্ধিমান, কোনো রিচ নিচ্ছে না। টিম নাম্বার টু দেখি,
1: কুমার সানু এন অনুরাধা পাডওয়াল,
2: কুমার সানু এবং অনুরাধা পাডওয়াল। টিম নাম্বার টুর জন্য হাততালি হোক। পতাকা কুইজ টাইম জুন মাসের প্রতিযোগিতায় তৃতীয় স্থান, তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শুভময় দা, সুময় বন্দ্যোপাধ্যায়, শ্রীপদ সিং কলেজের পক্ষ থেকে চৈতন্য শর্মা, মোহাম্মদ কাদির, মোট সংগ্রহ 110। পতাকা কুইজ টাইম জুন মাসের এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান, তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অন্যতম স্কোরার নসিবুন্নেসা নন্দিনী, 115 নম্বর পেয়েছে তেঁতুলিয়া কুইজ সার্কেলের রকি পাল, অর্কজ্যোতি মণ্ডল। আর দীর্ঘ লড়াই করে নিজেদের প্রতিযোগীদের থেকে নিজেদেরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গেছে একটি টিম, তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অন্যতম কুইজ মাস্টার প্রবাল স্যার, প্রবাল ঝাড়া। 245 পেয়েছে বেলডাঙ্গা 04 এর আবু রায়হান মুর্শিদ রাশেদ। আবার কথা হবে পরের মাসে।
4: পতাকা কুইজ টাইম, জমজমাটি এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নিতে গেলে প্রতিযোগী দুজনের নাম, প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের ফোন নাম্বার টাইপ করে অনুগ্রহ করে মেসেজ করুন দুটি নম্বরের যে কোনো একটিতে, 9434860633 অথবা 9475877786। নম্বর দুটি আমি আবার বলছি, 9434860633 অথবা 9475877786। আমরা ডেকে নেব আপনাদের যথাসময়ে।
5: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
6: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। প্রথম গানের শিল্পী কিশোর কুমার।

বাংলা আধুনিক গানের আসরে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারের গানের শিল্পী রাহুল দেব বর্মণ।

বাংলা আধুনিক গানের আসরে গানটি শুনলেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের শিল্পী মোহাম্মদ রফি।

bum bum chicka bum bum hey baudi baudi baudi baudi baudi baudi baudi moch moch singhara tadak dinara moch moch singhara tadak dinara chai chini kom kom ga kore kom kom চাই চিনি খম খম গা করে ছম ছম গাদা টুপি পরে গুপি চলে যায় দম দম গাদা টুপি পরে গুপি চলে যায় দম দম

0: bam, chika chika bam bam. Brucham chika chika bam bam. Brucham chika chika bam bam. Chika bam bam chika bam bam. Hey! Log log lombo, roga daga shombo. Log log lombo, roga daga shombo. Chale shudo tom tom, hit kita bam bam. চলে শুধু টমটম চিট চিট বম বম আইকুম বাগুম তালা তুড়ি যদুর মাছে শ্বশুর বাড়ি রেল কম জমা জম পা পিছে আলু দম চাম চিক চিক বাম চিক চিক চাম চিক চিক বাম চিক চিক বাম চিক বুবু চিক বাম চিক বুবু চিক বাম চিক বুবু চিক বাম চিক বুবু চিক চাম চিক চিক বাম বাম চাম চিক চিক গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে বাংলা আধুনিক গানের আসর এই পর্যন্তই আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে এখন বিধানসভা পর্যালোচনা কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে
1: বিস্তারে এই গোটা বিষয়টা বোঝালেন আশা করছি পরবর্তীতে তার সান্নিধ্য আমরা পাব ততক্ষণ শ্রোতা বন্ধুরা সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন আর অবশ্যই প্রত্যেক বুধবার ঠিক রাত 8:30 শুনতে থাকুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আমাদের এই অনুষ্ঠান যার নাম আইনি কথা শুভরাত্রি

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা, উপস্থাপনা তনয়া বিশ্বাস, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিধানসভা পর্যালোচনা করেছেন সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।

রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন পর্বের আজ ছিল পঞ্চম দিন। এদিন সকাল 11টায় উল্লেখ পর্ব দিয়েই শুরু হয় অধিবেশন। অধিবেশন কক্ষে একে একে নিজের বিধানসভা এলাকার সমস্যা সমাধানের জন্য উল্লেখ করেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। পটাশপুরের বিধায়ক কেলেঘাই কপালেশ্বরী নদী সংস্কারের দাবি করেন। তার বক্তব্য, এই গুরুত্বপূর্ণ নদীগুলো সংস্কার না হওয়ায় প্রতি বছর বন্যা কবলিত হয়, প্রচুর মানুষ দুর্ভোগে পড়েন, কাঁচাবাড়ি ভাঙে, জলমগ্ন অবস্থায় বিপাকে পড়েন মানুষ, যা থেকে পরিত্রাণ দরকার, কিন্তু বিগত সরকার সমস্যা সমাধানের চেষ্টা করেনি। এই সমস্যার সমাধান করলে হাজার হাজার মানুষ উপকৃত হতো। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি ব্যারাকপুরের সাধারণ মানুষের জন্য মেট্রো রেলের কথা তুলে ধরেন। তিনি বলেন, ব্যারাকপুরের মানুষের দীর্ঘদিনের দাবি এই মেট্রো রেলের। এই প্রক্রিয়াও চলছিল, তবে কাজ থমকে গেছে, পাইপলাইনের কাজের জন্য আটকে যাচ্ছে। এটি তৈরি করা গেলে নিত্যযাত্রী তথা গোটা ব্যারাকপুরবাসীর সুবিধা হবে। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেন, জল সমস্যায় দীর্ঘদিন ধরে জেরবার মধ্য ও উত্তর কলকাতা।

বছর বর্ষার জল জমার বড় সমস্যা। আগের সরকার চেষ্টা করেছে সমস্যা সমাধানের, তা সত্ত্বেও পুরো সমাধান করা যায়নি। বেলাঘাটা চত্বরে খাল রয়েছে, এই খালের কারণেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। খাল সংস্কার করা ঠিক না হওয়ার জন্য বেলেঘাটা এলাকায় জল জমার সমস্যা তৈরি হয়, ফলে দ্রুত সংস্কার কাজ প্রয়োজন। আর যাতে সমস্যা না হয় তার জন্য এটা খুবই জরুরি। এরকমই শাসক ও বিরোধী দলের বিধায়করা উল্লেখ পর্বে সমস্যার কথা তুলে ধরেন। বুধবার রাজ্য বাজেটের উপরে 5 ঘন্টা আলোচনা চলে। আলোচনায় অংশ নেন বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস সহ বিভিন্ন দলের 32 জন বিধায়ক। গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্তের পেশ করা 4,38,000 কোটি টাকার বাজেট নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাগযুদ্ধের সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থান, যুবভাতা, অন্নপূর্ণা যোজনা, শিল্প বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং রাজ্যের আর্থিক অবস্থাকে কেন্দ্র করে সরকারকে চাপে ফেলতে পারে বিরোধীরা। অন্যদিকে বিজেপি বিধায়কদের বাজেটকে অন্তর্ভুক্তিকরণ এবং উন্নয়নমুখী বলে তুলে ধরে সরকারের অবস্থানও ব্যাখ্যা করা হয়েছে। তৃণমূল বিধায়ক সমীর জানা বাজেটের ভূয়সী প্রশংসা করেন। বিরোধী বেঞ্চে বসেও পুরোটাই রাজ্য বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। সমীর জানা বলেন, বাজেটে দৃষ্টিভঙ্গি ভালো, সর্বক্ষেত্র তুলে ধরা হয়েছে। রাজ্যে লগ্নি ও শিল্প সম্ভাবনা তৈরি হবে। বাজেটে যে কর্মসংস্থান ঘোষণা হয়েছে তা বাংলার জন্য মঙ্গল। তোলাবাজি বন্ধে আইন আনা হচ্ছে, এটা ভালো একটা দিক। বাজেট নিঃসন্দেহে একটা ভালো জায়গায় যাবে। তিনি বলেন, শিল্পপতি ও অর্থনীতিবিদরাও এই বাজেটের প্রশংসা করেছেন, এমন ভালো বাজেট বিগত দিনে হয়নি। তৃণমূল বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বলেন, হাউসে গণতন্ত্র ছিল না, আগের স্পিকার আমাকে বলতে দিতেন না, মাইক বন্ধ করে দিতেন, আমার ফোন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের আঘাত করা হয়েছিল, সিনিয়র বিধায়কদের মারধর করে চশমা ভেঙে ফেলা হয়েছিল। এখন তো হাউসে কথা বলা যাচ্ছে, রাজ্যে গণতন্ত্র ফিরে আসছে। রাজ্যে শিল্পায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি। হিরণ বলেন, বড় বড় কাট আউট দিলেই শিল্প হয় না, উন্নয়ন হয় না, শিল্প ও উন্নয়নের জন্য জমি লাগে, বর্তমান সরকার শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বর্তমান সরকারের এই বাজেটকে ঐতিহাসিক বাজেট বলে আখ্যা দেন। তিনি বলেন, 15 বছর পর এমন বাজেট দেখল রাজ্য। 350 জন কার্যকর্তা খুন হয়ে যাওয়ার পরে রাজ্যে বদলে এসেছে। ডিএ দেওয়া নিয়ে বিগত সরকার ছিল চরম উদাসীন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের বলতেন, ঘেউ ঘেউ করবেন না। সরকারি কর্মচারীদের কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করা হতো। এই সরকার বাজেটে সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতি পূরণ করেছে। পাশাপাশি এদিন নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। মেধাকে গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তরুণজ্যোতি। রাজারহাট গোপালপুর বিধানসভায় স্বাস্থ্যকেন্দ্র নেই, সেটা হলে প্রচুর মানুষের সুবিধা হবে বলেও জানান তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল আক্রমণাত্মকভাবেই রাজ্য বাজেট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিগত দিনে চোরাদের জন্য বাজেট হতো, মিড ডে মিলে কম বরাদ্দ হতো, মিড ডে মিল লুট হতো, বিভিন্ন ক্ষেত্রে লুট হয়েছে, গঙ্গা ভাঙনের নামে প্রচুর টাকাও লুট হয়েছে, তদন্তের আওতায় আনতে চাইছি। বর্তমান সরকার গোটা বিষয়গুলোকে সার্বিকভাবে তদন্তের আওতায় আনুক। কুলপির বিধায়ক নদী ভাঙন নিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে সরব হন। তিনি বলেন, নদী ভাঙন রোধ করতে হবে, নদী ভাঙনের ফলে কাঁচা বাড়ি ঘর ভেঙে পড়ছে, বিনামূল্যে সেচের জল দেওয়ার ব্যবস্থা করা হোক, এমনই দাবি তুলেছেন তিনি। হাসপাতালের পরিষেবা ভালো করার কথাও বলেন কুলপির এই বিধায়ক। কুলপিতে জল আর্সেনিক প্রবণ, জল স্বপ্ন প্রকল্পে 100% পানীয় জল পরিষেবা দেওয়া হোক, 42টা ইটভাটায় বায়ু দূষণ হচ্ছে, গোটা কুলপি বিধানসভাকে দূষণমুক্ত করার দাবি তোলেন কুলপির বিধায়ক। বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী বলেন, নারীদের ক্ষেত্রে জিরো

0: টলারেন্স নীতি নেওয়া হয়েছে, ভাইপো সংস্কৃতি ছিল রাজ্যে, এখন আর সেটা থাকছে না। টালিগঞ্জ বিধানসভা এলাকায় চুরি ও দুর্নীতি চলছিল, এবার নতুন করে সাজাতে হবে। আগামীকাল সকাল 11টায় বসবে ফের অধিবেশন। তারাতলা দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বাজেটের উপর আরও 5 ঘন্টা আলোচনা শেষে জবাবি ভাষণ দেবেন তিনি।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।
2: বিধানসভা পর্যালোচনা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে। ঘটনায় গ্রেপ্তার 3, কলকাতা পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস ইন গ্রেয়ার ও তাঁর দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইসুন লাকের সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্তত 4 জন নিখোঁজ ও 17 জন আহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, 18 জন চিকিৎসাধীন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের 8 জনের নাম জানা গেছে। মৃতদের মধ্যে আছেন বছর 40-এর রোহিত চৌধুরী, বছর 30-এর কৃষ্ণ চৌধুরী ও 17 বছরের রাহুল চৌধুরী। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যান, পরে তিনি আহতদের দেখতে SSKM-এও যান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধারকাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুলিশের ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে, তবে দায়ী কারা, কি ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
1: ইনিশিয়ালি KMC-র ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছি KMC-কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: এদিকে পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো ও কলকাতা পোর্ট এলাকার লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে, তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ এবং ডক্টর শারদদত্ত মুখার্জি, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বিপর্যয় বাহিনী, দমকল, সেনার সদস্যরাও রয়েছে। ডগ স্কোয়াড ও হোমিসাইড JCB দিয়ে ঘটনাস্থল থেকে লোহার বিম কাটা হচ্ছে। অন্যদিকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার, সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। জানা গেছে নির্মীয়মান এই গুদামের প্রজেক্ট সুপারভাইজার পদে ছিলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। অন্যদিকে নির্মাণের কাজে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহের দায়িত্ব সামলাতেন সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। সূত্রের খবর, কলকাতা পুলিশের নজর

এখন বেহরা ব্রাদার্সের দিকে। দুর্ঘটনার পর থেকে তাদের কারোর সন্ধান না মিললেও জোর কদমে তাদের খুঁজে কলকাতার গোয়েন্দা পুলিশ। এর পাশাপাশি নজর রয়েছে এ আর ট্রেডার্স নামে একটি সংস্থার উপরেও। বেহরা ব্রাদার্স নির্মাণ কাজ করানোর জন্য এ আর ট্রেডার্সকে বরাদ দেয়, সেই চুক্তিতে কী ছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস ইনগ্রিয়ার ও তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্য দূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গে এক বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানি পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমইকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার মতো বিষয়ে আলাপ আলোচনা হয় আজকের বৈঠকে। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইং সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, তারা সহসভাপতির দায়িত্ব থেকে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন। তিনি পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের বক্তব্যের জবাব দিচ্ছিলেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ার আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO-র সহযোগিতায় নেওয়া হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে কয়েক মাস ধরে জাহাজ চলাচল নিরাপদভাবে পুনরায় চালু করাই এর মূল লক্ষ্য। IMO-র তথ্য অনুযায়ী বর্তমানে ওই অঞ্চলে 11,000-এরও বেশি নাবিক আটকে রয়েছেন। ধাপে ধাপে তাদের নিরাপদে যাতায়াত ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে ওমান ও ইরান হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী নৌ পরিচালনা ও সামুদ্রিক পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কর্মগোষ্ঠী গঠনে সম্মত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অরুণাচল প্রদেশের প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড নিপকো প্রকল্প প্রধান জানিয়েছেন, কেই পানিয়ার জেলার পোসা ইয়াজালি এলাকায় নিপকো কলোনিতে 4 জন নিখোঁজ, 17 জন আহত, এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে জিরোতে নিয়ে যাওয়া হয়েছে। কেই পানিয়ার জেলার ডেপুটি কমিশনার শ্বেতা নাগরকোটি মেহতা জানিয়েছেন, ভূমিধসের কারণে দুর্গত এলাকা ইয়াজালি ও হোজপুটিন উভয় দিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাপুমপাড়ে জেলায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে সাগালি জেলা প্রশাসনের জারি করা ভ্রমণ নির্দেশকে জানা গেছে, 13 নম্বর জাতীয় সড়কের সাগালি থেকে হোজ জংশন পর্যন্ত এবং 713A জাতীয় সড়কের পুটিন থেকে ডাকটে হোজ ব্রিজ পর্যন্ত একাধিক স্থানে ভূমিধস ও বন্যার কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রশাসন পূর্ব কামেং, পাক্কে কেসাং, পশ্চিম কামেং ও তাওয়াং জেলার যাত্রীদের দুর্গত অংশ দিয়ে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সমাজ মাধ্যমের এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে জনগণের নিরাপত্তা সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। মণিপুরের তামেংলং জেলার 3টি পৃথক স্থানে ভয়াবহ ভূমিধসের কারণে 37 নম্বর জাতীয় সড়ক ইম্ফল জেরিবাম রোড যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে প্রবল ধর্ষণ অব্যাহত থাকায় তামেংলং জেলার কৈমাইং থানার অন্তর্গত শিবলং ও কৈমাই গ্রামের মাঝামাঝি CRPF ক্যাম্প সংলগ্ন শান্তি খুনো এলাকায় একটি বড় ভূমিধস হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিকল্প রাস্তা তৈরি করতে প্রায় 3 দিন সময় লাগতে পারে। আজ রাত থেকে এখন শুনবেন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার ও সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই সময়ে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো এবং হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে ঘটনায় গ্রেপ্তার 3। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ার ও তার দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। খবর শেষ হলেও পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান জলসাঘর।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।

রাতের ঘন অন্ধকার কাটিয়ে সময়ের তালে পা ফেলে ভোর হয়। চারিদিকের আঁধার দূর করে আলোর আভাস দেখা যায় পূর্ব গগনে। পৃথিবীর সমস্ত প্রাণীকুল আস্তে আস্তে চোখ মেলতে শুরু করে। দীর্ঘ ঘুমের বিরামে থাকার পর ধীরে ধীরে চেতন হয় শরীর মন। এই উষা লগ্নে নতুন এক আশার সঞ্চার হয়, নতুন দিনের আশা। শুরু হয় নতুনভাবে পথ চলা, ধীরে কোমলতার সঙ্গে। আকাশে বাতাসে যেন কোমলের বার্তা, সর্বত্র যেন এক স্নিগ্ধতার ছোঁয়া।

আজকের জলসাগরের আসর আমরা সাজিয়েছি একটু অন্যভাবে, না কোনো একটি রাগ নয়, অথবা কোনো একজন বিশিষ্ট সুরকারের সুরে রাগের ছোঁয়া খোঁজা নয়। আমরা আজকের জলসাঘরের আসরকে ভোরবেলায় নিয়ে যেতে চাইছি, কোনো রুক্ষতা নয়, কোনো কঠোরতা নয়, কোমলতার এক স্নিগ্ধ ছায়া মেখে, এক শান্ত সমাহিত ভোরে আমরা সকলে মিলে অবস্থান করতে চাইছি।

0: আজকে জলসাগরের আসরে প্রথম বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। 9434921300-তে কোন বন্ধু? হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, না, সংযোগ করা যায়নি। আমরা রয়েছি জলসাঘরের আসরে, বন্ধু হ্যাঁ এসেছেন মনে হচ্ছে কোনো একজন বন্ধু। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আজকে খুব সুন্দর একটি বিষয় আপনি খুব সুন্দর করে শুরু করলেন। আমি একটু রাগ বৈরাগীর কথা বলি। রাগ বৈরাগীতে একটা খুব সুন্দর বাংলা রাগ প্রধান গান তৈরি হয়েছিল, করেছিলেন পণ্ডিত হরিহর শুক্লা।

0: রাতের আকাশ হল ভোর, বিরোধী রাধিকা যাকে, এ গানটি গেয়েছিলেন বিদেশী হৈমন্তী শুক্লা, এবং খুব বড় স্প্যানের একটি গান এবং খুব সুন্দর। মানে গানটা যখন আমরা মন দিয়ে শুনব তখন আমরা ঠিক বুঝতে পারবো যে এই যে শব্দ কল্পটা, যে বিদেশী রাধিকা সারা রাত যে বসে আছে তার প্রেমাস্পদের অপেক্ষায়, এটা আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারবো। এবং রাগ বৈরাগী ভৈরব ঠাকুরের অন্তর্গত একটি রাগ। তাছাড়াও যদি আমরা শ্রদ্ধ অখিল বন্ধু ঘোষের গানের দিকে আসি, তাহলে একটা গান আমরা খুব সুন্দর পাই ওনার গায়া, রতু মুখোপাধ্যায়ের সুর ও কথা, যেতে যেতে সে চুরি করে চায়। এটিও কিন্তু রাগ ভৈরবী, মানে ভৈরবী যে ঠুম্বি, ঠুম্বিতে ঠুম্বি দাদা কি করে কিভাবে কি করে নয় কিভাবে প্রভাবিত হয়েছেন শিল্পীরা, তার প্রতিষ্ঠিত উদাহরণ এই গানটি, যেতে যেতে সে চুরি করে চায়। তারপরে ট্র্যাডিশনাল একটি ঠুম্বি বাজু বন্ধ খুলে খুলে যায়, যেটা সর্বরে গেল মানি খাস সাহেব গিয়েছিলেন, সেই গানটি মুনাওয়ার খালি আলী খাস সাহেবের তত্ত্বাবধানে 1979 সালে রেকর্ড করেন বিতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, বাজু বন্ধ খুলে খুলে যায়, যে গানটির কথা লিখেছিলেন শ্রদ্ধেয় শ্যামল গুপ্ত মহাশয়। আর একটি গানের কথা বলে আমি শেষ করি, বিদেশী শিবরা বসু গিয়েছিলেন গানে গানে কি এগো ঘুম ভাঙাইলে, ললিত রাগের মানে ললিত রাগের আশ্রয়, গোপাল দাস গুপ্তের কথা এসে, এবং ললিত রাগ মারোয়া ছাপির অন্তর্গত আমরা সকলেই জানি। আরো অজস্র গান আছে, কিন্তু আমরা যেহেতু আজকে বাংলা রাগ প্রধানে রয়েছি তাই আমি যেগুলো আধুনিক গান সেদিকে গেলাম না, কিন্তু অজস্র গান আছে। ভাটিয়ারে খুব সুন্দর দুটি গান রয়েছে, তো সেদিকে গেলাম না। খুব ভালো লাগে আজকের অনুষ্ঠান, ভালো থাকবেন। এভাবেই সদ্য আমরা ওয়ার্ল্ড মিউজিক ডে পেরিয়ে এসেছি, এবং আমার কাছে তো ওয়ার্ল্ড প্রতিদিনই ওয়ার্ল্ড মিউজিক ডে, তাই ওয়ার্ল্ড মিউজিক ডে পেরিয়ে আসার পরে এত সুন্দর যে সেলিব্রেশন, এইটা আমার খুব ভালো লাগছে। ভালো থাকবেন দাদা।
1: ভালো থাকবেন আপনিও, এইরকম ভাবেই আকাশবাণীর সঙ্গে জুড়ে জুড়ে থাকবেন।

আহির ভৈরব রাগে সেতার শুনছি আমরা, পণ্ডিত রবিশঙ্করের সেতার। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বহু গুণাবলী রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান একটি গুণ যে সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত গায়নের সময় যে কোনো রাগ যে কোনো সময়ে গায়নের নির্দেশ নেই শাস্ত্রীয় সঙ্গীতে, শাস্ত্রে। আমরা তার অন্যতম কারণ হিসেবে জানি যে দিনের প্রহরগুলির প্রাকৃতিক পরিবেশকে মাথায় রেখে রাগগুলির চলন এবং স্বর সাজানো হয়েছে। সঙ্গীতজ্ঞগণ এ সমস্ত করেছেন। যেমন ধরুন, আজ আমরা যে সকালের রাগের রাগ প্রধান গানের ডালি নিয়ে সাজিয়ে বসেছি জলসাগরের আসরে, এই গান এবং এই যন্ত্রসঙ্গীত শুনতে কি শুনতে শুনতে কি আপনার কখনো মনে হচ্ছে না যে এগুলো সকালবেলাতে আমাদেরকে নিয়ে গেছে? যদি মনে হয় অবশ্যই জানাবেন কেমন।

সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দীর্ঘ সময় বিশ্রামে থাকার জন্য মানুষের মস্তিষ্ক এবং শরীর নিয়ন্ত্রণের কেন্দ্র যেগুলো, সেগুলো চালু হতে সময় নেই। আর এই সময় খুব জোরে আওয়াজ, খুব তীক্ষ্ণ স্বর মানুষের মেজাজকে খিটখিটে করে দিতে পারে, বিজ্ঞান জানাচ্ছে এরকম কথা, স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে এরকম কথা। সেজন্যই সকালে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে শুরু করার কথা বলা হয়েছে শাস্ত্রে। হ্যাঁ, আর সেই অনুসারে সঙ্গীত শাস্ত্রেও একই ভাবনায় তৈরি হয়েছে নানান রাগ, সকালের রাগ, সকালের সুর। আর আজকের জলসা ঘরে আমরা সেই সমস্ত সকালবেলার রাগের গান আপনাদের সামনে তুলে ধরতে চাই।

0: বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য 9434-921300-তে কোন বন্ধু? হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, না, সংযোগ করা যায়নি। হ্যাঁ, বন্ধুর সঙ্গে সংযোগ করা গেছে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি মোহাম্মদ খুরশিদ আলী মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন, আজকে হচ্ছে সকালবেলার রাগ প্রধান গান, এই নিয়ে কথা বলুন।
1: আজকে জলসাগরের বিষয় হচ্ছে সকালবেলার রাগ। খুব ভালো দিন, ঘুম থেকে উঠে যদি আমরা রাগকে আজকাল রাগ ব্যবহার করি তাহলে আমাদের মন খুবই ভালো থাকে। তার আগে ভোরে উঠে যদি আজানের ধ্বনি শুনে যদি নামাজ পড়ি তাহলে আরো মনটা পরিষ্কার থাকবে। মনে হচ্ছে আনন্দ আসবে।

0: আপনার কাছে বলছি আপনি অনুষ্ঠান চালিয়ে দেন, ভালো লাগছে। আর আগামীকাল যে শুভ শরণ বিষয় এবং আপনার কথা গানের বিষয়টা বলে দিন, কি বিষয় তাহলে ভালো হয়। অনেক অপেক্ষা করি, সালাম দাদা, এইটুকু বললাম।
1: সঙ্গে থাকুন, কথা হবে আবারও।

সকালের রাগগুলোর যদি আমরা একটা তালিকা করতে বসি, তাহলে যে সমস্ত রাগের কথা আসবে তার মধ্যে ভৈরব, রামকেলি, যোগিয়া, তোড়ি, বিভাস, ললিত, আহির ভৈরব, ভৈরবী, আশাভরী প্রভৃতি প্রভৃতি অনেক রাগ। এর মধ্যে আজকের জলসাঘরের আসরে বেশ কয়েকটি রাগের গান আপনাদের শুনিয়েছি, তালিকাতে রয়েছে। যেমন যে গানটি দিয়ে আজকের সূচনা হয়েছে, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যামিনী হলো যে ভোর, যোগিয়ার আগে আমরা শুনেছি। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনেছি জাগিছে ধীরে প্রভাত রবি, এটা ভৈরব রাগের ওপরে। ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের রামকেলি রাগে জাগো আলোক লগনে আমরা শুনেছি। মাধব টোড়ি এই রাগের ওপরে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে কে যেন ডাকে আমায়, এটা আমরা শুনেছি। এর মধ্যে আগামীতেও, মানে আগামী জলসাঘরের পরবর্তী পর্যায়ে, এই পর্যায়ে আমরা বিভিন্ন গান শুনব, সেগুলো বিভিন্ন রাগের ওপরে থাকবে। তবে এখনকার যে রাগ, সেই রাগের নাম বিভাস। সেই বিভাস রাগে একটু আলাপ শুনবো আমরা।

সঙ্গীতের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট রাগ গাইলে বা শুনলে মানুষের মনের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। সকালে মানুষের শরীরে বেশ কিছু হরমোনের তারতম্য ঘটে। স্ট্রেস হরমোন সকালে সবচেয়ে বেশি থাকে। উদ্বেগ বা বিষণ্ণতার কারণে অনেকে সকালে ভীষণ বিরক্তি অনুভব করেন, আর সে কারণে সকালে কোমল স্বর মনকে শান্ত করে। সকালের রাগ বলতে সঙ্গীত বিশারদগণ ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত গীত সমস্ত রাগকে বুঝিয়েছেন। কেউ কেউ আবার ভোর 4টে থেকে বেলা 12টা পর্যন্ত সমস্ত রাগগুলোকে বোঝান। দিনের এই সময়ে প্রকৃতি এবং মানব মনে এক অদ্ভুত প্রশান্তি এবং স্নিগ্ধতা থাকে। সেই সুরগুলো মূলত আমাদের অন্তরের ভক্তি, অন্তরের প্রার্থনা এবং নতুন দিনের যে আশা সেগুলোকে জাগ্রত করে।

0: গান শুনতে শুনতে বন্ধু এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। 9434921300-তে কোন বন্ধু? হ্যালো, কে রয়েছেন?
1: হ্যাঁ, আমি খায়রুল বাসার কথা বলছি, কুনিয়া মুর্শিদাবাদ থেকে।
0: হ্যাঁ বলুন, আজকের আমাদের বিষয় সকালবেলার রাগ প্রধান গান।
1: আসল কথা হচ্ছে, আমরা তো ভারতবাসী এবং তারপরে হচ্ছে বাঙালি, তো আমরা সারাদিন কাজকর্ম করার পর যখন রাত্রে ঘুমাই, ঘুমানোর পর যখন সকাল হয়, তখন রেডিও যখন টিউন করি আমরা, এবং সকালের যে গান, সেই গান শুনে কি হয়, মনে যে অলসতা ঘুমিয়ে কেটেছে 80%, 20% এই গানগুলো শুনে শুভ সকালের যে কাজ আমরা তৈরি করি আগামী দিনের, সফলভাবে সেটা করতে পারি। আসল কথা হচ্ছে, অনেকে বলবেন সবাই তো ওরকম ভাবে আরাম করে গান শুনে কাজে যাবে, তা নয়, এমন মানুষকেও তো হয় যে ভোরেই তাদেরকে বেরোতে হয়। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা, এই যে গানগুলো যারা লিখেছেন এবং এই গানগুলোর যে সুরগুলো দেওয়া হয়েছে, এবং এই সব গানগুলো কখন গাইতে হবে, এবং সেই গান শুনে শ্রোতারা কিভাবে নেবেন, এবং গান হচ্ছে জ্ঞান, সেই জ্ঞানের সমুদ্রে পাড়ি দিতে হলে আমাদেরকে এইভাবেই আপনাদের উপস্থাপনায় যে কথাগুলো ভেসে আসছে, গানগুলো ভেসে আসছে, এই দদণ্ড প্রতাপ যে তাপ, সেই তাপে আমার মনে হয় এই গানের সুরে হয়তো একটু শরীরটা ভিজে যাবে। এটুকুই বললাম, ভালো থাকবেন, নমস্কার।
0: ভালো থাকবেন, আপনিও সঙ্গে থাকবেন, এইভাবেই জুড়ে জুড়ে থাকবেন আকাশবাণীর সঙ্গে।

সকালের রাগগুলো খুব চঞ্চল বা দ্রুত প্রকৃতির হয় না। এগুলোর সুর প্রধানত মন্দ্র সপ্তক, অর্থাৎ নিচের স্কেল থেকে শুরু হয়ে ধীরে ধীরে ওপরের দিকে ওঠে। এই রাগগুলো ঘুম থেকে ওঠার পর মনকে ধীর স্থির হতে সাহায্য করে, ফলে মানুষের মন শান্ত এবং মেজাজ ধীর হয়। দিনের প্রথম প্রহরে এই রাগগুলোর পরিবেশন করার কারণে এই রাগগুলোতে এক ধরনের আধ্যাত্মিক স্পর্শ থাকে যা প্রার্থনার জন্য উপযুক্ত। সকালের রাগগুলোর বেশিরভাগই ভৈরব ঠাট থেকে উৎপন্ন হয়েছে বলে আমরা দেখতে পাই। উদাহরণস্বরূপ বলা যায় যে রাগ ভৈরব, আহির ভৈরব, ললিত, যোগিয়া, টোড়ি প্রভৃতি। এই রাগগুলোর মাধুর্যের মূল চাবিকাঠি হল কোমল রে এবং কোমল ধা। এই বিশেষ স্বর দুটো সুরের মধ্যে এক ধরনের কোমল এবং ভক্তিভাব তৈরি করে যা শ্রোতার মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। এই স্বরগুলি আমাদের দিনের যে কোনো সময় থেকে শান্ত স্নিগ্ধ সকালে আমাদের মনকে ফিরিয়ে নিয়ে যেতে পারে, আর সেই প্রয়াস করছি আজকে আমরা জলসাঘরের আসরে।

আজকের জলসাগরের আসরে আমাদের এক অন্য ধরনের প্রয়াস ছিল। আপনাদেরকে ভালো যদি লেগে থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন আমাদের ঠিকানায়। আপনারা তো আমাদের ইমেল আইডি জানেন, akashbanimurshidabad@gmail.com। শেষ করবার আগে অবশ্যই আবারও ফিরে যাব রাগ জগিয়ায়। বিসমিল্লাহ খান।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আগামীকাল বৃহস্পতিবার 25 জুন 2026-এর অনুষ্ঠান পরিচিতি। ভোর 5:50 আমাদের অধিবেশনের শুরু, সকাল 6টায় অমৃতবাণী, এরপরে ভক্তিগীতি, 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, সকাল 8টায় শুভ সকাল অনুষ্ঠান। আগামীকাল শুভ সকাল অনুষ্ঠানের বিষয় এমন বন্ধু আর কে আছে, উপস্থাপনায় থাকবেন আশিস

আশিস দাস, দুটো বেজে 20 মিনিটে না বলা বাণী অনুষ্ঠান, বিকেল 3টেই হিন্দিতে সংবাদ, 3টে বেজে 40 মিনিটে বিবিধ ভারতীর অনুষ্ঠান, বিকেল 5টা বেজে 30 মিনিটে কিষাণবাণী, সন্ধে 6টায় লোকগান, রাত 8টা বেজে 25 মিনিটে বিজ্ঞাপনী অনুষ্ঠান। শুনছিলেন আগামীকালকের বিশেষ বিশেষ অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়ায় কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ জেলার আবহাওয়ায় জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাত হবে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5টা বেজে 50 মিনিটে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা বেজে 20 সেকেন্ড। জয় হিন্দ।